সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ শনিবার, বিশে আষাঢ় 1948 শতাব্দ, 11ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। ঘড়িতে সময় সকাল 5:59 মিনিট 30 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

0: এতক্ষণ শুনলেন বন্দনা, আজ বন্দনার শিল্পী ছিলেন সুবিনয় রায়। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি পরামর্শ। প্রথমে খারিফ ধান। উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করুন এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করুন, যাতে অঙ্কুর বেরোনোর সময় জমি জলে ডুবে না থাকে। অতিরিক্ত বীজ সংগ্রহ করে রাখুন, যাতে বীজতলা নষ্ট হয়ে গেলে আবার নতুন বীজতলা তৈরি করা যেতে পারে। পাট, পরিণত পাট কেটে ফেলুন। পাট বেশি পরিণত না হতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এতে তন্তুর গুণগত মান খারাপ হয়ে যায়। পাট কাটা হয়ে গেলে পাতা ঝরতে দেওয়ার জন্য শুকোতে দিন, রোদে ফেলে রাখুন। লঙ্কা, বেগুন এবং টমেটো, যদি ফসল পরিণত হয়ে গিয়ে থাকে তাহলে পরিণত ফসল কেটে শুকনো জায়গায় মজুত করুন। আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে সেচ না দেওয়া এবং সার ও কীটনাশক না প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। গাছগুলিকে কাঠের লাঠি দিয়ে বা পিভিসি পাইপ দিয়ে ঠেকনা দিন, এতে গাছ পড়ে যাবে না। বৃষ্টির পর আবহাওয়ার উন্নতি হলে সবজি ক্ষেতে ছত্রাক ঘটিত রোগের প্রতিরোধক হিসেবে প্রতি 15 লিটার ট্যাঙ্ক পিছু ম্যানকোজে 75%, WP 37.5 গ্রাম অথবা ক্লোরোথ্যালোনিল 75%, WP 37.5 গ্রাম জলে মিশিয়ে স্প্রে করুন। চা, সেচ না দেবার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির সময় কীটনাশক প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অবশ্যই কীটনাশক প্রয়োগ করবেন না। আম এবং লিচু, ঝড় ও বৃষ্টিতে ফল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গাছগুলিকে জাল দিয়ে ঢেকে রাখুন, এতে ফল ঝরা কমে যাবে। ফল তোলা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলুন। শুনলেন কৃষি পরামর্শ, এবারে আবহাওয়ার পূর্বাভাস। ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাগুলির বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন রয়েছে চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন,
2: ধান চাষে পামরি পোকা ও পাতামোড়া পোকার আক্রমণ ও প্রতিকার। বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
3: পামরি পোকা দেখতে অনেকটা কালো রঙের হয়, ওর গায়ে কাটা দাগ থাকে আর সামনের দিকে দুটো সুরের মতন থাকে। পামরি পোকা যখন গাছকে আক্রমণ করে, মেনলি এরা পাতাকেই আক্রমণ করে, পাতার যে দৈর্ঘ্য বরাবর সমান্তরালভাবে এরা রস চুষে খেতে থাকে, তাহলে পাতাটা দেখতে অনেকটা লম্বা লম্বা সাদা দাগ দেখতে পাওয়া যায়, একদম ডিসকালারেশন হয়ে যায় পাতার। সেক্ষেত্রে যখন এরকম লম্বা লম্বা সাদা দাগ বাড়তে থাকে, পরে পাতা শুকিয়ে যায় এবং গাছটি মরে যায়। তো প্রথমেই যখন এরকম লম্বা লম্বা সাদা দাগ দেখতে পারবেন আপনারা মাঠে ধান গাছের পাতায়, তখন বুঝে যাবেন যে সেখানে পামরি পোকার আক্রমণ রয়েছে। পামরি পোকা মূলত আপনারা সহজ উপায় একটা নিয়ন্ত্রণ করতে পারেন, নারকেলের বা পাটের যে দড়ি রয়েছে সেটাকে কেরোসিন তেলে ভিজিয়ে দুপাশ ধরে ধান গাছের উপর দিয়ে টানতে হবে, তাহলে যেগুলো পোকা রয়েছে সেই পোকাগুলো গাছ থেকে জলের মধ্যে পড়ে মরে যায়। এইভাবে যদি নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয়, পরবর্তীকালে আপনাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনারা অ্যাসিফেট ট্যাঙ্কিতে 15 ml অথবা সাইফারমেথ্রিন সঙ্গে ক্লোরোপাইরিফস এই টাইপের ওষুধ মিশিয়ে স্প্রে করতে হবে। পাতামোড়া পোকা আপনারা বুঝবেন কিভাবে? অ্যাকচুয়ালি এই পোকাটা নিজের লালার মাধ্যমে পাতার যে দুটো কিনারা রয়েছে সেটাকে জুড়ে দেয়। পাতাটা অনেকটা নলের মতন দেখতে হয়ে যায়, ওই নলের মতন অংশটার ভেতরে যে কীটটা থাকে সেটা ওই সবুজ

0: অংশগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। যখন আপনারা এরকম নলের মতন দেখতে পারবেন যে পাতা গুটিয়ে যাচ্ছে ওপর দিকে অনেকটা নৌকার মতন, তখন বুঝে যাবেন যে পাতা মোড়া পোকার আক্রমণ হয়েছে। পাতা মোড়া পোকা আপনাদের কন্ট্রোল করতে হলে ওই প্রোফেনফ সাইফারমেথ্রিন অথবা অ্যাসিফেট এই জাতীয় ওষুধ ট্যাঙ্কিতে 15 থেকে 20 ml মিশিয়ে প্রয়োগ করতে হবে। ধান গাছের মূলত 2-3 রকমেরই ওষুধ হয় যা দিয়ে আপনারা সমস্ত ধরনের পোকাই নিয়ন্ত্রণ করতে পারেন।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার। শুনলেন চাষবাসের টুকিটাকি, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে।
2: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
3: আজকের আরোগ্যের বিষয় আঁচিল ও কড়া। বেশিরভাগ আঁচিল বিশেষ করে ছোটদের বেলায় 3 থেকে 5 বছর থাকে আর নিজে থেকেই চলে যায়। পায়ের তলায় চ্যাপটা যন্ত্রণাদায়ক আঁচিলের মতন দাগ, সাধারণত তাকে প্ল্যান্টার আঁচিল বলে। গ্রামেগঞ্জে এ ধরনের রোগে সাধারণত ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কোনো কড়া অ্যাসিড বা বিষাক্ত গাছপালা ব্যবহার করা কিন্তু ঠিক নয় এক্ষেত্রে, কারণ তা থেকে এমনভাবে তা পুড়ে যেতে পারে বা ঘা হতে পারে, যা আঁচিল থেকেও অনেক বেশি মারাত্মক। তার চেয়ে বরং ডাক্তারের পরামর্শ মতো কাজ করাই ঠিক। কড়া হলো চামড়ার শক্ত পুরু অংশ। চটি বা জুতো যেখানে চামড়ার ওপর ঠেলা দেয় বা পায়ের একটা আঙুল আরেকটাকে চাপ দেয়, সেখানে সাধারণত কড়া পড়ে। কখনো কখনো এগুলো খুব যন্ত্রণাদায়কও হতে পারে। অনেক সময় অনেকে এই কড়া আস্তে আস্তে কেটে দিতে দেখা যায়, তাতে কোনো ফল হয় না, বরং আবার বাড়ে। আসলে কড়ার ওপর চাপ দেয় না এমন চটি বা জুতো সাধারণত পরা উচিত, আর চাপ যেখানে পড়বে সেখানে নিচের দিকে তুলো বা স্পঞ্জের গদি রাখা দরকার। অল্প গরম জলে 15 মিনিট ধরে ভিজিয়ে রাখলে সেখানে একটু আরাম পাওয়া যেতে পারে, অর্থাৎ জায়গাটা একটু নরম হয়। এছাড়া কখনো কখনো যে জীবাণু ফুসফুসের যক্ষা ঘটায় তারাই আবার চামড়াকে আক্রমণ করে, তার থেকে কতগুলো যন্ত্রণাহীন বড় বড় আঁচিলের মতো তৈরি হয়। এই সংক্রমণে আবার বিকৃতিও ঘটায় নানা অঙ্গে, একে চামড়ার যক্ষা বলে। চামড়ার যক্ষা ধীরে ধীরে বাড়ে, এ রোগ সহজে ধরা যায় না। আবার এই যক্ষা হলে কখনো কখনো লিম্ফের গুটিগুলোকে আক্রমণ করে, বিশেষ করে ঘাড়ে, কণ্ঠার হাড়ের পেছনে অথবা ঘাড় ও কাঁধের মাঝখানে এই ধরনের জিনিস দেখা যায়। গুটিগুলো বড় হয়ে উঠে তারপর ফেটে যায়, এবার পুঁজ পড়ে, কিছুদিনের জন্য বুজেও যায়, তারপর আবার ফেটে পুঁজ পড়ে, কিন্তু যন্ত্রণা থাকে না কোনো। এসব ব্যাপারে কোনো রকম ঝুঁকি না নিয়ে সরাসরি দেরি না করে ডাক্তারের কাছে যাওয়াই ভালো। আরোগ্য আজ এই পর্যন্তই।
1: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

এতক্ষণ শুনলেন ভাবাইয়া মিনতি রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন অদিতি ভট্টাচার্যের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। প্রতি বছর 11ই জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। এটি একটি বাৎসরিক আয়োজন যার লক্ষ্য বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উপরে জনসচেতনতা বৃদ্ধি করা। 1987 সালের 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা 500 কোটি ছাড়িয়ে গেলে সারা বিশ্বের জনমানুষের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয় তাতে অনুপ্রাণিত হয়ে 1989 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদ এই দিবসটি প্রতিষ্ঠা করে। বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হল পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, দারিদ্র, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা। 2019 সালের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা 770 কোটিতে পৌঁছেছিল। এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 2030 সালে 850 কোটি, 2050 সালে 970 কোটি এবং 2100 সালে 1090 কোটিতে পৌঁছতে পারে বলে জাতিসংঘ অনুমান করছে। 2050 সালের মধ্যে যে জনসংখ্যা বৃদ্ধি পাবে তার অর্ধেকের বেশি সংঘটিত হবে 9টি দেশে। এগুলো হল ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইথিওপিয়া, তানজানিয়া, ইন্দোনেশিয়া, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় হাত বাড়ালেই বন্ধু। এ নিয়ে চিঠি লিখেছেন অঞ্জলি চন্দ, পাণ্ডাপাড়া পার্টমোড় সম্প্রীতি সরণী জলপাইগুড়ি থেকে। আপনি লিখছেন, জীবনের শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, এই কটি অধ্যায় পার করে বর্তমানে বার্ধক্যে উপনীত হয়ে বুঝতে পেরেছি বন্ধুবিনে প্রাণ বাঁচে না। সব বয়সেই সময়োপযোগী বন্ধু পেয়ে এসেছি অনায়াসেই। বুঝেছি জীবনে চলার পথে এমন এমন বন্ধুই দরকার যার সাথে সুখ দুঃখ আনন্দ বেদনার সময়গুলো ভাগ করে নেওয়া যায়। এক কথায় বন্ধু মানে হিতৈষী। হাত বাড়ালেই বন্ধু বিষয় নির্বাচন করেছ ঠিকই, কিন্তু সঠিক বন্ধু বুঝে নেওয়া খুবই কঠিন। যদি মনের মতন বন্ধু মেলে তবে বলতে হবে বন্ধু ভাগ্য সার্থক। স্মৃতিশক্তি কিছুটা কমে গেলেও শৈশব থেকে আরম্ভ করে অতীতের সব বন্ধুরাই স্মৃতির পাতায় আজও নক্ষত্রের মতন জলজল করে। আমাদের সেই সময়ের বন্ধুত্ব ছিল নির্ভেজাল আর গাঢ়। পরিবারের মধ্যে আর্থিক বৈষম্য থাকলেও বন্ধুদের মনে তার বিন্দুমাত্র রেখাপাত করত না। সেই সময়ের বন্ধুরা অনেকেই কে কোথায় হারিয়ে গেছে জানি না, তবে আজও অশ্রুসিক্ত নয়নে ভাবনার নৌকোয় চড়ে একসাথে নৌকবিহারে মেতে উঠি। বন্ধুর কোনো বয়স হয় না, আবার প্রকার ভেদও হয় না। ছাত্রজীবনে শিক্ষাক্ষেত্রে ঘাটতি বুঝে স্নেহের হাত বাড়িয়ে দিয়ে অনেক শিক্ষক শিক্ষিকারা আমাদের ঘাটতি পূরণ করতেন, তারাও আমাদের প্রকৃত বন্ধু। হাত না বাড়ালেই যে প্রকৃতি নিঃস্বার্থভাবে উজাড় করে আমাদের শুধু দিয়েই যাচ্ছে সেও আমাদের বন্ধু। তাছাড়া বই হচ্ছে আমাদের চিরকালের বন্ধু। আমার জীবনের সাঁঝবেলার বন্ধু হচ্ছে আমার প্রিয় আকাশবাণী শিলিগুড়ি সহ প্রত্যুষা পরিবারের সমস্ত ভাই বোন আর দাদা দিদিরা। আমার সকল বন্ধুরা থাকুক সুখে শান্তিতে, এটাই আমার প্রার্থনা। লিখেছেন অঞ্জলি চন্দ, পাণ্ডাপাড়া পার্কমোড় সম্প্রীতি সরণী জলপাইগুড়ি থেকে।

কমলেশ কুমার পাত্র পাগলারহাট রাজগঞ্জ জলপাইগুড়ি থেকে লিখছেন, মাত্র তিনটি শব্দ বন্ধ, কিন্তু জুলাই মাসের বিষয় ভাবনা সমস্ত সত্তায় সবিস্ময় প্রশ্নের ঢেউ তরঙ্গায়িত হয়। সত্যি কি হাত বাড়ালেই বন্ধু পাওয়া সম্ভব? বন্ধু কি এতই সস্তা? তাহলে তো জীবনের এতটা পথে সহস্রাধিক বন্ধুর সমাবেশ ঘটত, কিন্তু বাস্তবের রুক্ষভূমি তা বলে না। সেখানে প্রতিনিয়ত স্বার্থের সংঘাত, পরশ্রী কাতরতার ক্রূর লোলুপতা, অহর্নিশ সাপ লুডুর খেলা। তবে সোশ্যাল মিডিয়ার বন্ধু ধরলে হয়তো বা সত্য, কিন্তু বাস্তবে একজন সত্যিকারের বন্ধুর সাপেক্ষে ওই লক্ষ লক্ষ বন্ধুও মূল্যহীন। প্রবাদ শুনি, সুসময়ই অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। পুরাতন ভৃত্য কবিতায়, বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে ব্যাধিকর স্বরে ভরিল সকল অঙ্গ। এছাড়াও মহাভারতে দ্রোণাচার্য মহারাজ ধ্রুপদ, শরৎচন্দ্রের গৃহদাহ, তারাশঙ্করের না, রবি ঠাকুরের ঘরে বাইরে পড়লে জানা যায় অসার বন্ধুত্বের কি করুণ পরিণতি। উৎসবে ব্যসনে, জৈব দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, রাজোদ্দারে শ্মশানে চ যস্তিষ্ঠতি সবান্ধব। প্রকৃত বন্ধু সমস্ত ক্ষুদ্র চাওয়া পাওয়ার ঊর্ধ্বে পারস্পরিক পূর্ণ বিশ্বাস, প্রতিদান, প্রত্যাশাহীন নিঃস্বার্থ ভালোবাসায় জারিত। ক্ষমা, ত্যাগ, তিতিক্ষা, শুভ কামনায় ভরা, আপদে বিপদে এমনকি শ্মশানেও পাশে থাকার নির্ভরতার পবিত্র অটুট বন্ধন। যাঁদের জীবন এমন দুর্লভ বন্ধুত্বের সান্নিধ্যে ধন্য হয়েছে, তাঁরা সত্যি মহাভাগ্যবান। বন্ধু অর্থে কৃষ্ণ সুদামার বন্ধুপ্রীতি, মানুষ পটে চিরভাস্বর, যা তুলনাহীন। তবে নিভৃত অন্তরের অনুভূতি বই জীবনের প্রকৃত বন্ধু, যে কখনো ঠকায় না। তাই উপরুক্ত শব্দবন্ধুটি শুনতে যতটা মনোমুগ্ধকর, জীবনের রূঢ় বাস্তবে রাঙিনায় তত সুখকর নয়। লিখেছেন কমলেশ কুমার পাত্র, পাগলারহাট রাজগঞ্জ জেলা জলপাইগুড়ি থেকে। শিখা পালদাম, আপনি লিখছেন নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে। তোমার জুলাই মাসের বিষয় হলো হাত বাড়ালেই বন্ধু। এই সহজ কথাটি আমাদের শেখায় বন্ধুত্ব গড়ে তুলতে বড় কিছু নয়, প্রয়োজন শুধু একটি আন্তরিক উদ্যোগ। বন্ধুত্ব জীবনের এক অমূল্য সম্পদ, এটি আমাদের সুখী করে, সাহস দেয় এবং জীবনের কঠিন সময়ে শক্তি যোগায়। আমাদের সবসময় উচিত মানুষের পাশে থাকা। একজন ভালো বন্ধু আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে, জীবনের কঠিন সময়ে সাহস যোগায়। আজকের ব্যস্ত জীবনের মানুষ অনেক সময় একাকিত্বে ভোগে। প্রযুক্তির উন্নতির ফলে আমরা একে অপরের কাছাকাছি এসেছি বটে, কিন্তু মন থেকে অনেক দূরে সরে গেছি। আমরা যদি নিজেদের স্বার্থের গণ্ডি পেরিয়ে অন্যের পাশে দাঁড়াতে পারি, তবে সহজেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে। সত্যিকারের বন্ধু কখনো স্বার্থ দেখে না, সে সবসময় পাশে থাকে, পরামর্শ দেয় এবং ভুল থেকে সঠিক পথে ফিরিয়ে আনে। তাই বন্ধু শুধু আনন্দের উৎস নয়, এটি জীবনের পথ প্রদর্শকও। ভালো কথা বলা, একটু হাসা এবং কারো দুঃখের সময় পাশে দাঁড়ানো, এসবই বন্ধুত্বের সূচনা করতে পারে। আমরা যদি আগে এগিয়ে যাই, তবে অন্যরাও আমাদের দিকে এগিয়ে আসবে। বন্ধুত্ব তখনই গড়ে যখন আমরা নিজেদের সংকীর্ণতা ভুলে অন্যকে আপন করে নিই। পরিশেষে বলা যায়, বন্ধুত্ব কোনো জটিল বিষয় নয়, এটি হৃদয়ের অনুভূতি। আমরা যদি আমাদের সংকীর্ণতা ভুলে অন্যের দিকে সাহায্যের হাত বাড়াই, তবে পৃথিবী আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে। সুতরাং হাত বাড়ালেই বন্ধু শুধু একটি বাক্য নয়, এটি একটি জীবন দর্শন। লিখেছেন শিখা পালদাম, নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে। দিলীপ কুমার চন্দ্র পোদ্দারপাড়া পোস্ট গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, মানুষ যখন চিত্তবান হয়ে ওঠে তখনই সে পায় হাত বাড়িয়ে সবাইকে বন্ধু হিসেবে। বন্ধু শুধুমাত্র মানুষ নয়, এই সুন্দর

গাছপালা, মুক্ত বাতাস, গহীন বনানী, উত্তাল নদী সকলেই বন্ধু হয়ে যায়, এবং এরা হাতের নাগালের বন্ধু। জাগ্রত চিত্ত সব আবরণ আভরণ অতিক্রম করে ছুঁতে চায় মানুষের অন্তর্গত মানুষকে। প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকে মানুষ রতন, তাকে ছুঁয়ে বলতে চায় ভালো থেকো প্রিয়, তোমাকে আমি ভালোবাসি। নিজের হৃদয়কে প্রসারিত করে অনাবিল ভালোবাসায় ভরিয়ে দিতে হবে অপরের হৃদয়কে। তার কাছে আপন পর কোনো ভেদাভেদ নেই। মানুষের হৃদয়ের ভালোবাসা অন্যের হাতকে শক্তিশালী করে। সামান্যতম যদি প্রয়োজনে আসতে পারা যায়, তবে যত্রতত্র হাত বাড়ালেই বন্ধু পাওয়া যাবে। আপনার ব্যবহারই আপনার পরিচয়। সদ্ব্যবহার, মিষ্টি ভাষা, সর্বৈব মনুষ্যচিত ব্যবহার হলে বন্ধু অনেক হয়। মানুষকে ঘাসের মতো স্নিগ্ধ হতে হবে না, ঘাসের কাছে ছায়া পায় না। পথশ্রান্ত পথিক বটগাছের নিচেই বিশ্রাম নেয়। বটগাছ সুশীতল ছায়া দান করে। বটগাছের মতো বড় হয়ে মনকে প্রসারিত করতে হবে। গাছ ফুলে ফলে ভর্তি হলে হয় মহাবৃক্ষ, সেই মহাবৃক্ষের ডালে পাখি বাসা বাঁধে। প্রজাপতি মৌমাছি ফুলের মধু খাবে আর ছায়া পাবে। প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান মানুষকে মহাবৃক্ষের মতো হতে হবে, এবং চিত্তকে জাগ্রত করতে হবে যাতে অনায়াসে সে বলতে পারে, আমার কাছে সকলের অধিকার, সকল মানুষ ও প্রকৃতি সবাই হাত বাড়িয়ে দেবে। আর সেই হাত ধরেই মনের মধ্যে থাকবে সুন্দর তৃপ্তি আর অপার আনন্দ। লিখেছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। কেকা চৌধুরী, আপনি লিখছেন হরিপাল হুগলি থেকে। বন্ধু শব্দটা শুনলেই একান্ত আপন কারো কথা মনে আসে। যে কোনো দ্বিধা দ্বন্দ্ব প্রত্যাশা ছাড়াই ভালোবাসতে পারে। যার কাছে মনের দরজা হাট করে খুলে দেওয়া যায়, যে সুখে দুঃখে বিপদে আপদে হাতটি ধরতে একটিবারও নিজের জন্যে পরিস্থিতি নিয়ে ভাববে না, অর্থাৎ যার কাছে মানুষ স্নেহ ভালোবাসা বিশ্বাস শ্রদ্ধা নিজেও পাবে এবং তাকেও বিলিয়ে দিতে পারবে, সেই হলো তার প্রকৃত বন্ধু। কিন্তু এমন বন্ধু এখন এই সম্পর্ক সংকটের দুনিয়ায় কোথায় পাব? ব্যস্ততার মাঝে আমিও তো আর কারো সেভাবে খবর রাখি না। হাত বাড়ালেই বন্ধু মেলা এখনকার দিনে সত্যিই ভার। কর্মব্যস্ততার মাঝে মানুষ যেটুকু সময় পায় মুঠোফোনে সময় কাটায়। বিকেলের আড্ডা নেই, মাঠে খেলাধুলো নেই, আম কুড়ানো ঝড়ের বিকেল নেই। তার পরিবর্তে প্রাথমিক বিদ্যালয় থেকে অভিভাবকরা বাচ্চাদের ঠেলে দিচ্ছে ইঁদুর দৌড়ে। তুমি কেন ওর চেয়ে এক নম্বর কম পেয়েছ? না, বাচ্চারা আর সহপাঠীকে বন্ধু ভাবতে পারে না, তারা শুধুই প্রতিযোগিতার ময়দানে ছুটতে থাকা দুজন প্রতিদ্বন্দ্বী। অথচ নিয়মিত যোগাযোগ, একসাথে টিফিন ভাগ করে খাওয়া, মায়ের বকুনির হাত থেকে বাঁচিয়ে দেওয়া, মতের অমিল হলে দুজনে ঝগড়া করা, আবার একটি দিনও তার সাথে কথা না বলতে পারলে মন খারাপ করা, এগুলো হলো বন্ধুত্ব গড়ে ওঠার পাসপোর্ট। বন্ধুত্ব যদি গড়ে না ওঠে তাহলে হাত বাড়িয়ে কাকে পাব? যত দিন যাচ্ছে আমরা এক অদ্ভুত স্বার্থ সর্বস্ব জীবে পরিণত হচ্ছি। কারো বিপদে এগিয়ে যেতে সাতবার ভাবতে হয়। মনে যদি বিষণ্নতা এসে বাসা বাঁধে, তাও সেই একা একা রেডিও অথবা ফোনে গান শুনে, নয়তো প্রকৃতির সান্নিধ্যে মন ভালো করার উপায় খুঁজে নিতে হয়। অবশ্যই রেডিও, বই, সবুজ গাছ আমাদের বন্ধু, কিন্তু আমরা তো সামাজিক জীব, তাই মানব সমাজে এমন বন্ধু অবশ্যই প্রয়োজন যাকে হাত বাড়িয়ে ছোঁয়া যায়। লিখেছেন কেকা চৌধুরী, হরিপাল হুগলি থেকে। মনীষা কর বাগচি, 459-20 কাটরা ধানপত রায়, আজাদপুর দিল্লি থেকে লিখছেন। এই সুন্দর মায়াময় সকালের লাল রঙের সোনার থালার মতো সূর্যটাকে দেখে মন ভরে ওঠে এক অনাবিল আনন্দ ধারায়। মনে হয় জীবনটা যদি এমন সুন্দর হতো। আসলে আমরা ছোট ছোট বিষয়গুলোকে অনেক বড় করে দেখি, সহজ কথাটিকেও জটিল করে ভাবি। তার মূল কারণ

হচ্ছে ধীরে ধীরে আমরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছি। অফিস, ঘর, টিভি বা ফোন, এটাই আমাদের দুনিয়া। এর বাইরেও যে জগৎ আছে সেটা আমরা ভুলতে বসেছি। রাস্তায় বের হলে অন্য লোকের ঘাম গায়ে লেগে যায়, এত ভিড়। অথচ এই সমুদ্র প্রমাণ ভিড়ের মধ্যেও আমরা একেবারেই একা, ঘরে একা, বাইরে একা। ধীরে ধীরে আমরা মানুষকে বিশ্বাস করতে ভুলে যাচ্ছি, ভালোবাসতে ভুলে যাচ্ছি। সবাই সবার সঙ্গে মেপে মেপে কথা বলছি, কার সঙ্গে কথা বললে কতটা লাভ হবে সেটা ভেবে কথা বলছি। এই মুহূর্তে মানুষ স্বার্থ ছাড়া এক পাও বাড়ায় না। আমরা জানি একজন প্রকৃত বন্ধু যার আছে সে প্রকৃতই ভাগ্যবান। বন্ধুর মতো আপন কেউ হয় না। তার সঙ্গে প্রাণ খুলে কথা বলা যায়, যে কথা মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান কাউকে বলা যায় না, সে কথা বন্ধুকে বলা যায়। একজন সত্যিকারের বন্ধু পেলে বেঁচে থাকাটা সহজ হয়ে যায়। শুধু নামে বন্ধু নয়, বন্ধু শব্দটির মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে কারো হাতে যদি হাত রাখা যায়, স্বর্গ নেমে আসবে ঘরের দাওয়ায়। ছোট বড়র বিভেদ ভুলে জাতপাতের গণ্ডি পেরিয়ে মানুষকে যদি বুকে টেনে নেওয়া যায়, নির্দ্বিধায় ভালোবাসা যায়, বন্ধুর অভাব হবে না আর। সুখে দুঃখে, বিপদে আপদে ঢাল হয়ে পাশে দাঁড়াবে সে, অবশ্যই দাঁড়াবে। লিখেছেন মনীষা কর বাগচি, কাটরা, ধনপত রায়, আজাদপুর, দিল্লি থেকে। ইলা চক্রবর্তী, আপনি লিখছেন ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে। নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন ভৃত্য, মুখে দেয় জল, সুধায় কুশল, শিরে দেয় মোর হাত। আজ কেষ্টার মতো চিরসাথী পাওয়া বড়ই কষ্টের। হে মানুষ, তোমার যদি বন্ধু নাই তবে হাতে তুলে নাও বই। একটি বই সকল বয়সের মানুষের বন্ধু। সে জীবনের দুঃখ, হতাশা, ব্যর্থতা, অজ্ঞতা দূর করে সুন্দর জীবনের হদিস দেবে। সুন্দর ব্যবহার, ভালোবাসায় বন্ধুত্ব গড়ে ওঠে। প্রতিবেশীর সঙ্গে, ফুটপাতে বসবাসরত মানুষের সাথে, পশু পাখির সাথে প্রাণে প্রাণ মিলিয়ে অসহায় ক্ষুধার্থ মানুষের হাতে খাবারের থালা তুলে দিলে ওদের মুখের হাসিতে জীবন সার্থক হয়। ওরা যদি ছুটে এসে জড়িয়ে ধরে তোমায়, তাহলে বুঝবে ওদের বিশ্বাস, ভালোবাসা পেয়েছো। সেটা অনেক বড় পাওয়া। বাঁচার জন্য বন্ধু চাই, সেই বন্ধু আছে আম জনতার মধ্যে। কেবল খুঁজে নিতে হবে। নেশাগ্রস্ত তরুণ প্রজন্ম আজ প্রায় ধ্বংসের মুখে। এক বিন্দু ভালোবাসা নেই ওদের মনে। বিশ্বাস হারিয়েছে, অন্যকে বিশ্বাস করতে ভয় পায়। সব কিছু মৃত, সজীব কেবল নেশার দ্রব্য। ওদের মনে ভালোবাসা দিয়ে বিশ্বাস জাগিয়ে তুলতে পারলে প্রাণ উজাড় করে ভালোবাসবে, বন্ধুত্ব গড়ে তুলবে। শক্ত করে ওদের হাতটি ধরে সুস্থ সুন্দর জীবনের পথে হাজির করা যায়, তবেই সফল বন্ধুত্ব হবে। প্রতিটি গৃহে স্বামী স্ত্রী পুত্রকন্যার সঙ্গেও আন্তরিক বন্ধুত্ব না হলে সুস্থ জীবন সম্ভব নয়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে আজ শিক্ষকগণ নিপীড়িত হচ্ছে, শিক্ষাঙ্গন কলুষিত। এই অবস্থার জন্য দায়ী মানসিক চেতনার মৃত্যু। ছাত্র শিক্ষকের মধুর সম্পর্কই গড়ে তুলবে একটি সুন্দর সমাজ তথা দেশ। লিখেছেন ইলা চক্রবর্তী, ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে। আমাদের বাংলা ভাষায় বন্ধুর অনেক প্রতিশব্দ আছে। সখী, সই, মিতা, সাঙ্গাত, দোসর প্রভৃতি। সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো মন্দ বন্ধুরা। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের সন্ধান পাওয়া যাবে আমাদের আশেপাশে। জীবনের একটা অংশ জুড়ে থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলো। তবে বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুত্ব মানেই যে কোনো বিপদ, দুঃখ, কষ্ট বা খুশির মুহূর্তগুলোতে পাশে থাকা, না বলা কথা বলার সঙ্গী হওয়া, পিএনপিসির সঙ্গী হওয়া, বিচ্ছেদে আপনজন হওয়া। জীবনে ভুল বন্ধুত্বের দিকে হাত বাড়ানো মানে জীবনটাই

চিঠি লিখবেন সহজ ভাষায় এবং 200 শব্দের মধ্যে। মনে রাখবেন, জুলাই মাসের প্রত্যুষার বিষয় ভাবনা, হাত বাড়ালি বন্ধু। প্রত্যুষা যে পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।

এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সোমনাথ দাস। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি রেবার সোমের কণ্ঠে। হ্যালো, আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে 8:30। মাননীয় এসো অনুষ্ঠানটি শুনবেন 9:30। অংশগ্রহণে রয়েছেন দিলীপ কুমার সাহা, দীপক সরকার এবং দেবশ্রী সাহা। ইংরেজি কথিকা ডিফরেস্টেশন বলবেন বর্ষা ঘোষ, অনুষ্ঠানটি শুনবেন 10:00। 10:10 সমূহ সঙ্গীত শিক্ষার আসর, আজ শুনবেন উড়িয়া গান। 10:30 রয়েছে কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। দুখু মিয়ার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন 11:30। দুপুর 12:00 শুনবেন কথায় সুরে। দুপুর 12:30 শুনবেন কিশোর জগৎ। দুপুর 1:45 এবং সন্ধ্যে 6:40 রয়েছে ভাওয়াইয়া মিনতি রায়ের কণ্ঠে। দুপুর 3:00 রয়েছে মনপুরা জংশন লাইভ ফোন ইন অনুষ্ঠান। যুব অনুষ্ঠান শুনবেন দুপুর 3:30। আজ এই অনুষ্ঠানে শুনবেন বিশ্ব জনসংখ্যা দিবস, এ বিষয়ে বলবেন সংযুক্তা চক্রবর্তী। এছাড়া রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেবপর্ণা চক্রবর্তী এবং সুপর্ণা সরকারের কণ্ঠে। গ্রামেগঞ্জে অনুষ্ঠানটি শুনবেন বিকেল 4:00। আজকের বিষয়ে বর্ষাকালীন সবজির পরিচর্যা, আজ শুনবেন এর প্রথম ভাগ। অংশগ্রহণে বিশেষজ্ঞ ডক্টর পাপিয়া ভট্টাচার্য এবং আইভিদে। বিকেল 4:30 ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আজ শুনবেন সিসিকেডব্লিউ পর্বত অভিযান অংশগ্রহণে পর্বতারোহী হিল্লল রায়, জনক কোচ রাগেশ্রী বৈশ্য, পরিচালনায় ভাস্কর দাস। বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান। আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠানটি শুনবেন বিকেল 5:30। সন্ধ্যে 6:05 রয়েছে লোক পরম্পরা, এ অনুষ্ঠানে শুনবেন গম্ভীরা বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধ্যে 7:05 শুনবেন স্থানীয় রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনী বিষয়ে একটি বেতার প্রতিবেদন, বলবেন অনামিকা দেব। রাত 8:00 মুখোমুখি অনুষ্ঠানে আজ রয়েছেন সৌররুদ্র বন্দ্যোপাধ্যায় এবং সোমা মুখোপাধ্যায়। রাত 8:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত অদিতি ভট্টাচার্যের কণ্ঠে। জগজিৎ সিং এর কণ্ঠে গজল শুনবেন রাত 9:15। 9:30 শুনবেন গানে গানে লাইভ ফোন এর অনুষ্ঠান। রাত 10:00 রয়েছে সঙ্গীতের অখিল ভারতীয় অনুষ্ঠানে কর্ণাটকী বীণা, উপস্থাপনায় ডক্টর আর মাধুরী দেবী, অনুষ্ঠানটি শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। এখন আপনাদের জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর আজকের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আজ 7:30 শুনবেন হাম হে রাহি প্যারকে, 8:15 এবং দুপুর 2:00 রয়েছে ত্রিবেণী, 8:30 এবং রাত 8:15 শুনবেন চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু লাইভ ফোন ইন অনুষ্ঠান, 10:00 গীতভারী কাহানি, 11:00 চয়নিকা লাইভ ফোন ইন অনুষ্ঠান, ইয়াদকি মেহফিল অনুষ্ঠানটি শুনবেন দুপুর 12:05, দুপুর 1:00 সুরিলা সাফার, দুপুর 2:30 সদাবাহার নাগমে, দুপুর 3:00 সখী সাহেলি, 3:30 শুনবেন নাট্যাতারাং, বিকেল 4:00 বোম্বে টকিজ, বিকেল 5:00 এবং রাত 10:00 রয়েছে ছায়াগীত, বিকেল 5:30 তারা নেনায় পুরাণে গানের ভেলা অনুষ্ঠানটি রয়েছে সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:00 বিশেষ জয়মালা, 7:45 জিজ্ঞাসা, রাত 8:00 হাওয়া মহল, 9:00 আপকে লিয়ে, রাত 9:30 আজকে ফানকার এবং রাত 10:30 ঢালতি যায় রাত। শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী শিলিগুড়ি। এখন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। যেসব এলাকায় যান চলাচল ধীরগতির হতে পারে ও নির্মাণ কাজ চলছে সেই সব এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, NH10 শালুগাড়া, শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, শালবাড়ি মিনিহাট শালবাড়ি দুপুর 2:00 থেকে সন্ধ্যে 7:00 পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকতে পারে। হাঁসখাওয়াহাট বাগডোগরা বিকেল 3:00 থেকে রাত 8:00 পর্যন্ত যানবাহন চলাচল প্রভাবিত হতে পারে। শাহুডাঙ্গি হাট

এনজেপি বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত যানজটের কারণে বিলম্ব হতে পারে। শুনলেন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টিলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুসোভা এবং তাঁরই স্বদেশী লিন্ডা নক্সোভা। এদিকে সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জ্যানিক সিনার উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তুলবে। ক্রীড়া উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত দুবছরে শিল্প, বাণিজ্য এবং প্রতিরক্ষাসহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদি নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সেদেশের অধিবাসী ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসেন ও তাঁর সরকারের প্রশংসা করেন তিনি। শ্রী মোদি বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে উভয় দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি।
1: 40 সাল কে বাদ ভারত কে প্রধানমন্ত্রী কা নিউজিল্যান্ড আনা হুয়া হ্যাঁ এক প্রকার সে আপকি আর্থিক রাজধানী মে কার্যক্রম বড়া করকে ভারত ও নিউজিল্যান্ড কে সম্বন্ধ কো এক নই তাকত দেনে কা এক অবসর পেদা কিয়া হ্যায়। मैं आपका बहुत बहुत आभारी हूँ। ये हमारे संबंधों में एक ऐतिहासिक पड़ाव है जो हमारे संबंधों की नई ऊर्जा, हमारी मित्रता के नए संकल्प को दोहराने वाला है।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুকসেন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলে তিনি জানিয়েছেন। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুয়াইরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,700-র বেশি মানুষ।

এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শেষ করলেও বহু মানুষ তাঁদের পরিজনদের খোঁজে সন্ধান চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রসংঘ গত বুধবার ভেনেজুয়েলার জন্য $300 মিলিয়ন ত্রাণ সহায়তার জরুরি আবেদন করেছে। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী 14 তারিখ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিয়ত্র দুব্রোভ এবং আন্না কিকিনার সঙ্গে রসকসমোস সয়ুজ MS-29 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনির গঠন এবং রক্তের উপাদানসহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করবেন। চীনের রাজধানী পেইজিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়োতে একটি স্কুল থেকে প্রায় 2 মাস আগে অপহৃত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগো জানিয়েছেন, যৌথ নিরাপত্তা অভিযানে তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযানে 8 জন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে সেদেশের গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্ট অব স্টেট সার্ভিসেসের হেফাজতে রয়েছে। এছাড়া অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজন নিহত হয়েছে। তবে অপহৃতদের মুক্তি করতে কোনো রকম মুক্তিপণ বা বন্দি বিনিময় করা হয়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইলফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো BOPS গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর, জাহাজ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলির সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড় দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা CISF থেকেই একমাত্র প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তা কাজে মোতায়েন থাকবেন। বন্দর নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে থাকা পরিকাঠামো নিয়েই নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে হবে। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখ, চলবে মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রসার ঘটানোর লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে। এই উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন ও সংস্থা নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মায়ামি স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে আর মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। দুজনেরই লক্ষ্য কেরিয়ারের প্রথম উইম্বলডন জয়, ফলে অল চেক এই ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে উইম্বলডন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিচ, এল সালভাদোরের মার্সেলো আরেভালোর জুটির বিরুদ্ধে খেলবেন। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসে খেতাব নির্ধারণ

সরণি ম্যাচে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন আলেকজান্ডার জেভরেভ। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত গতকাল প্রথম ইনিংসে 285 রান করেছে। টসে জিতে ইংল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিনের শেষে ইংল্যান্ড এক উইকেটে করেছে 21 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ড 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হবে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে যাবেন। সেখানে স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধনের পাশাপাশি মৃত নাবালিকার বাড়ি ও গণপ্রহারে মৃত যুবকের বাড়িতেও যাবেন তিনি। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকারের গুন্ডা দমন আইন সোমবার থেকে চালু হবে বলেও ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে পুলিশের 2 ডেপুটি কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে। 3 কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে রাজ্য সরকার 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুল গতরাত থেকে সোমবার পর্যন্ত বন্ধ। আগামীকাল সকাল 6টা থেকে বিদ্যাসাগর সেতুতে 16 ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলেছে। মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে যাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সেখানে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও বারুইপুরে মৃত নাবালিকার বাড়ি এবং গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। এদিকে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই গতকাল গণপ্রহারে মৃত ইন্দ্রজিতের বাড়িতে যান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে ইন্দ্রজিতের বাড়ির নিরাপত্তা বাড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি, সরকারের পক্ষ থেকে বাড়িটি মেরামতও করা হচ্ছে। এছাড়া প্রশাসনের তরফে ইন্দ্রজিতের পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে। প্রশাসন এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ইন্দ্রজিতের বৃদ্ধ বাবা মা সন্তোষ প্রকাশ করেছেন, তবে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই দাবিও করেছেন তারা। অন্যদিকে সিআইডির ফরেন্সিক দল গতকাল বারুইপুর থানায় যায়, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা। কলকাতায় 5 বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। টানা থানায় দায়ের হয়েছে এফআইআর। জরুরি অবস্থায় শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ্য, বৃহস্পতিবার শিশুটি অসুস্থ হয়ে পড়ে, তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনায় আর কেউ যুক্ত ছিল কিনা তাও খতিয়ে দেখছে টালা থানার পুলিশ। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব, এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান, সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।
0: এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মুর্শিদাবাদে তার প্রথম সফরে শ্রী অধিকারী যোগ দেন একগুচ্ছ কর্মসূচিতে। রাজ্য সরকারের গুন্ডা দমন আইন সোমবার থেকে চালু হবে বলেও তিনি ঘোষণা করেন। বিধানসভায় ইতিমধ্যেই এই বিল পাশ হয়েছে। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় এটি সরকারিভাবে আইন হিসেবে বলবৎ হতে চলেছে। নতুন

এই আইনের আওতায় রাজ্যে কোনো রকম বিশৃঙ্খলা উস্কানি ও দাঙ্গা ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধ করতে পুলিশ প্রিভেন্টিভ অ্যারেস্ট বা অপরাধ ঘটার আগেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পারবে। প্রয়োজনে আদালতে পেশ না করে এক বছর পর্যন্ত তাদের আটক রাখা যাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মানব পাচার রোধ, নারী সুরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। ট্রেনে অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পোড়ানো, পুলিশকে মারধর, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। এরা হলেন ডিসি নর্থ বিধান সাহা ও ডিসি পোর্ট পার্থপ্রতিম দাস। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে এই শাস্তিমূলক ব্যবস্থা বলে লালবাজার সূত্রে জানা গেছে। উল্লেখ্য, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরোধিতা করে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করেন কলকাতা পুলিশের ডিসি পোর্ট পার্থপ্রতিম দাস। একই অভিযোগ ওঠে কলকাতা পুলিশের ডিসি নর্থ বিধান সাহার বিরুদ্ধেও। 3 কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। বিচার ভবনে দায়ের হওয়া 114 পৃষ্ঠার মূল চার্জশিটে রয়েছে 26 জন সাক্ষীর বওয়ান। চার্জশিটে এ উল্লেখ করা হয়েছে, এখনও পর্যন্ত বেআইনিভাবে 3 কোটি টাকা আত্মসাতের হিসেব পাওয়া গেছে শান্তনুর বিরুদ্ধে। তবে আরও কিছু টাকা লুকোনো রয়েছে বলে তদন্তকারীদের দাবি, বাকি টাকার সন্ধান মিলেছে। উল্লেখ্য, শান্তনুকে গ্রেপ্তারের মাসখানেকের মধ্যেই ইডি আদালতে চার্জশিট পেশ করল। এক হোটেল ব্যবসায়ী সম্পত্তি জোর করে দখলের অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে। তবে আপাতত সোমবার পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা হবে না বলে কলকাতা হাইকোর্টে আশ্বাস দিয়েছেন রাজ্যের আইনজীবী। ভিআইপি রোডের দুধারে বেআইনি জবর দখল নিয়ে হাইকোর্টকে দায়সারা রিপোর্ট দেওয়ায় উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে আদালতে সশরীরে হাজিরা হয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ গতকাল এই নির্দেশ দেন। 3টি অ্যাকাউন্ট ছাড়াও অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। তৃণমূল কংগ্রেসের 3টি অ্যাকাউন্টে লেনদেন চালু হলেও ইডি অন্য সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, আগামী সোমবার মামলার শুনানি গ্রহণ করা হবে। এদিকে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ইডি। বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 15ই জুলাই বিধাননগর এসিজেএম আদালতে কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, পুলিশকে দেখতে হবে যাতে ওই দিন অভিষেকের গায়ে ডিম ছোড়া না হয়। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শাখার তরফে দলের রাজ্য কমিটি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। দলের বৈঠক শেষে গতকাল রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। রাজ্য সভাপতি করা হয়েছে বিপ্লব মিত্রকে, কার্যকরী রাজ্য সভাপতি হচ্ছেন জাভেদ খান। এছাড়া মহিলা, ছাত্র, যুব, শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। জাতীয় কর্মসমিতিতে জায়গা পেয়েছেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিতে চলেছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, সোমবার নবান্ন সভাঘরে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কমিটিগুলির প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেবেন। প্রাথমিকভাবে 25টি রথযাত্রা কমিটিকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসকন, মাহেশ, মহিষাদল, নবদ্বীপ জগন্নাথ মন্দির, বাগবাজার জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালন সমিতির মতো প্রাচীন রথযাত্রা কমিটি। এছাড়া উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন ও ভক্তদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া যায় সেজন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুল গতকাল রাত 8টা থেকে বন্ধ রাখা হয়েছে। সোমবার 13ই জুলাই সকাল 8টা পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। উত্তরমুখী গাড়িগুলি এই সময় বেলেঘাটা মেইন রোড ও ইএম বাইপাস ক্রসিং হয়ে চলাচল করবে। এদিকে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমান্তে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:30 থেকে মোট 360 মিনিট ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে আজও আগামীকাল হাওড়া থেকে বেশ কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা।

0: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টি হবে। কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
1: আমাদের যে মৌসুমি নিম্নচাপ রেখা, যেটা আমরা বলি মনসুন ট্র্যাপ, সেটি এখন আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। তবে এর যা স্বাভাবিক অবস্থান তার থেকে উত্তর অংশে রয়েছে, যেটি এখন আমাদের বিহার থেকে শুরু করে মিজোরামের দিকে যাচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থান নয়। এটা আমাদের উত্তরের ভাগে রয়েছে, তার জন্যে উত্তরবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে, তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।
0: রাজ্যে জনগণনার দায়িত্বে থাকা রশ্মি কমলকে অব্যাহতি দিল কেন্দ্রীয় সরকার। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী তার পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার ডিসিও নিখিল পবন কল্যাণকে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী রেবা সোম।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি রেবা সোমের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান।

0: হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, সুপ্রভাত সকলকে। বন্ধু মানেই প্রাণ খুলে হাসি, মনের সবটা উজাড় করে দেওয়া। বন্ধু মানেই খুনসুটি আর মন খারাপে সব চাইতে কাছে পাওয়া। আরে আমি তো আছি, ভয় কিসের? একজন বন্ধুই বোধহয় বলতে পারে এইভাবে, যখনই ভাবি এই বিপদে এখন কি করব, ঠিক তখনই যেন বন্ধুর উপস্থিতি মনে সাহস যোগায়। বলতে ইচ্ছে হয়, তুই তো আছিস, ঠিক দেখবি এই বিপদও পেরিয়ে যাব একসাথে। সত্যি প্রকৃত বন্ধু পাওয়া সহজ নয়। আজ আমরা বন্ধু, বন্ধুত্ব, আমাদের জীবনে এই বন্ধুর যে প্রভাব বা বন্ধুর যে জায়গা সে বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আমাদের সাথে আছেন আমরা জানি, তাও আরেকবার শ্রোতা বন্ধুদের আজকে ফোন নম্বরটি একটু জানিয়ে দিই, 9434076705। এই নম্বরে আপনারা ফোন করুন, আমরা প্রস্তুত আপনাদের সাথে কথা বলতে। আমাদের সবারই জীবনের কোনো না কোনো সময়ে বন্ধু ছিল কিংবা এখনও আছে। বন্ধুত্বের প্রয়োজনীয়তা কিংবা আপনাদের জীবনে সেই বিশেষ বন্ধুর কথা আমরা আজ শুনব। আমরা ইতিমধ্যেই এক বন্ধুকে কিন্তু আমাদের সাথে পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দেবী, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি ভাই, আপনি ভালো আছেন?
0: একদম ভীষণ ভালো আছি। আজকের বিষয়টা শুনেছেন নিশ্চয়ই ইতিমধ্যে?
1: না, বিষয়টা একটু পরে, মানে অ্যাপে তো একটু দেরিতে আছে,
0: আচ্ছা আমি তাহলে বলে দিই। বিষয়টা হচ্ছে বন্ধুত্ব, আজকের বিষয় আপনার জীবনে সেই একজন বিশেষ কোনো বন্ধু যার কথা না বললেই নয়।
1: হ্যাঁ দেখুন, বন্ধুত্ব খুব সুন্দর বিষয়। দেখুন বন্ধুত্ব আমরা ছোটবেলা থেকে যখন পড়াশুনো করি তখন স্কুলে এক ধরনের বন্ধু, হ্যাঁ সেই ছোট থেকে বড় হয়ে ওঠা, একসঙ্গে বেড়ে ওঠা, সেই এক ধরনের বন্ধুত্ব থাকে। কিন্তু বন্ধুত্বের কোনো বয়স হয় না, যে কোনো বয়সের মানুষ, আর মা বাবার মতো বন্ধু তো আর কেউ হয়ই না, তাদের কাছে সমস্ত কথা মন খুলে বলা যায়, সব কিছু শেয়ার করা যায়, আবার বন্ধুর কাছেও করা যায়। তবে বন্ধুকে হতে হবে প্রকৃত বন্ধু, হ্যাঁ বিনা স্বার্থে, যে স্বার্থ ছাড়া সব সময় বিপদে আপদে পাশে থাকবে, সেই হলো প্রকৃত বন্ধু। আমার কাছে এটাই বন্ধুর সংজ্ঞা। দেখুন সেরকম অনেক বন্ধু আমি পেয়েছি, তারা সকলেই কিন্তু আমার থেকে বয়সে অনেক বড়। এই মানে FM এর মারফতেই পেয়েছি অনেক, হ্যাঁ বন্ধু। তো ওনারা কিছু

0: দিন আগে যখন আমার একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই মুহূর্তে প্রত্যেকটা শ্রোতা বন্ধু, দাদা ভাই, দিদি ভাই, সবাই কিন্তু আমার পাশে ছিলেন। শারীরিক ভাবে হয়তো থাকতে পারেননি, কিন্তু মানসিক ভাবে সব সময় আমার পাশে ছিলেন এবং আমাকে এবং আমার পরিবারকে সাহায্য, মানে সব সময় সাহস জুগিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ, ওনারা এই যে পাশে থাকা, এটাই বা কজনে পায়, এটাই বা কার ভাগ্যে জোটে। তো সত্যি, হ্যাঁ, বন্ধুত্ব হয় সেটা কোনো বয়স হয় না, আর প্রকৃত বন্ধু সেই হয় যে, হ্যাঁ, অসময়ে মানে হাত ছেড়ে চলে যায় না, হ্যাঁ,
1: বিপদে
0: আর
1: পাশে
0: বিপদ
1: থাকে।
0: থেকে, হ্যাঁ, পাশে থাকে।
1: ঠিক, একদম ঠিক।
0: হ্যাঁ
1: খুব ভালো
0: হ্যাঁ
1: লাগলো
0: ভালো,
1: আপনার সাথে কথা
0: হ্যাঁ
1: বলে।
0: ভালো
1: আরো
0: থাকে।
1: বলবেন, কিছু বলবেন?
0: না, আর কিছু বলবো না, অনেক এই সুযোগ পাক সবাই, আমি আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, আর শ্রোতা
1: ধন্যবাদ,
0: বন্ধুরা সুযোগ পাক, আমি শুনি তাদের
1: একদম
0: কথা।
1: একদম,
0: হ্যাঁ,
1: অনেক ধন্যবাদ। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুর কাছে আমরা শুনলাম যে বন্ধুত্বের কিন্তু কোনো বয়স নেই। ছোটবেলায় যেমন সহপাঠীরা বন্ধু হয়, খেলার সাথীরা বন্ধু হয়, তেমনি যত দিন যায় আমরা বড় হতে থাকি, অভিজ্ঞতা সঞ্চয় করি, জীবনের কঠিন পথে আমাদের এগিয়ে যেতে হয়, তার সাথে সাথে বন্ধুদের রূপও কিন্তু বদলায়। একদম, আমরা এ কথা তো বলবোই, তার সাথে আজকে কিন্তু গানও শুনবো। প্রতিদিনই আমরা শুনি, তো আজকের অনুষ্ঠানের প্রথম গানটি আমরা শুনব রোজা ছবি থেকে এআর রহমানের সুরে। গানটি গেয়েছেন কে এস চিত্রা এবং এআর রহমান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা ইতিমধ্যে আরেক শ্রোতা বন্ধুকে পেয়ে গেছি ফোনে। হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, শুভ সকাল।
0: শুভ সকাল, কে
1: হ্যাঁ
0: বলছেন?
1: দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদি ভাই,
0: হ্যাঁ প্রবীরবাবু, বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন, বন্ধুত্ব বন্ধুত্ব আমার প্রথম বন্ধু হচ্ছে আমার মা বাবা। তাদের বন্ধুত্বটা অটুট এবং তারা জীবনে কোনোদিন বিক্রয় করেনি, বিক্রয় করবে না। তারা কিন্তু আমার সঙ্গে আমাকে নিয়ে চলছে, এবং আজ অব্দি আমি আজকে 60 বছর বয়স, আমার বন্ধু তারা। তারপরে দ্বিতীয় বন্ধু হচ্ছে আমার রেডিও। রেডিও কেন বন্ধু? এই রেডিও কোনোদিন আমার কাছে বিক্রয় করেনি, কিছু চায়নি, কোনো অভিযোগ নেই। হ্যাঁ, তারপরে আপনারা, এই বন্ধুটা একদম আপনাদের সাথে এই বন্ধুত্ব অটুট হয়ে থাকুক, আমি এই বন্ধুত্বটা চাই। এবং হ্যাঁ, রেডিও যতদিন আছে সেই বন্ধু জীবনে কোনোদিন আমার মানে পথ সাথী এবং পথ প্রদর্শক, এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। এই বন্ধুত্বটা কিন্তু মানে জীবনে কোনো জায়গায় মানে ঠোক্কর দেবে না। হ্যাঁ, তারপরে তৃতীয় বন্ধু হচ্ছে আমার গীতা। গীতাকে নিয়ে চলছি, গীতা পাঠ করি এবং সঙ্গে নিয়ে যাচ্ছি, এবং সেই সেও কোনো দিন আমাকে কোনো পথ দেখাবে, কিন্তু কোনো বন্ধুত্ব ইয়ে করবে না। আর যে বন্ধু চাওয়া পাওয়ার মধ্যে থাকবে, চাহিদা থাকবে, সেটা বন্ধুত্ব নয়, সেটা হচ্ছে আমার কাছ থেকে চেয়ে যে যতটা পারবো নেবো, সেই বন্ধুত্বটা হচ্ছে মানে সেই বন্ধু জীবনে টিকবে না। হ্যাঁ, এই এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: বাহ, খুব ভালো লাগলো, আপনি রেডিওকে আপনার অন্যতম বন্ধু হিসেবে বেছে নিয়েছেন শুনে আরো ভালো লাগলো,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদি
0: খুব
1: ভাই, তার
0: ভালো।
1: সাথে আপনারাও আছেন আমাদের বন্ধু।
0: একদম
1: আপনারা
0: একদম,
1: যত মানে শিলিগুড়ির যে কত মানে উপস্থাপক আছে, তাদেরকে সত্যি করে ধন্যবাদ এবং শতকোটি প্রণাম দিদি ভাই। তারা আমাকে নিয়ে চলছে, এবং আপনাদের কাছ থেকে কত কি শিখতে পারছি, জীবনে ঠোক্কর খেয়ে খেয়ে শিখছি, কিন্তু আপনারা মানে বলে না লিখতে লিখতে সরে, আর আপনাদের কাছ থেকে শুনে শুনে সেই শেখাটা, এই শেখাটা কিন্তু বিরাট শেখা দিদি ভাই। এবং এটা জীবনে যতদিন বাঁচবো এটা শিখতে হবে, এবং শেখার শিক্ষার শেষ নেই দিদি ভাই।
0: আপনি
1: এবং
0: যেমন শিখছেন তেমন আমরাও কিন্তু শ্রোতা বন্ধুদের সাথে, আপনাদের সাথে কথা বলে অনেক কিছু শিখছি, তাই তো?
1: হ্যাঁ দিদি,
0: সবাই সবার থেকে আমরা শিখি,
1: হ্যাঁ
0: শিখতে আজীবন শিখেই যেতে হবে, শেখাটাই কিন্তু আমাদের চলার
1: একটু
0: পাথেও। একদম, খুব ভালো লাগলো আপনার ফোন পেয়ে। হ্যাঁ বলুন আরো
1: সুস্থ
0: কিছু।
1: থাকবেন দিদি ভাই। হ্যাঁ নমস্কার, নমস্কার।
0: নমস্কার, নমস্কার। এত সুন্দর উনি বললেন যে প্রথম বন্ধু বাবা মা, এবং তারপরই নাকি রেডিওর স্থান ওনার জীবনে। ঠিক, মানে সেই জায়গাটা রেডিও যদি করে নিতে পারে আমাদের মাধ্যমে, তাহলে তো আমরা গর্বিত এবং ভাগ্যবান। খুব ভালো লাগলো শ্রোতা বন্ধুর সাথে কথা বলে। এরকম বিভিন্ন মানুষ কিন্তু আমাদের জীবনে আছেন, যারা সব সময় আমাদের পাশে থাকেন, আমাদের বিপদে আমাদের বন্ধুর মতো কিংবা বন্ধু হয়ে আমাদের সঙ্গ দেন। আরেক শ্রোতা বন্ধুকে আমরা পেয়ে গেছি। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত দিদি।
0: সুপ্রভাত, আপনি কে বলছেন?
2: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: হ্যাঁ অমিতাভবাবু, বলুন।
2: হ্যাঁ, জনসংখ্যা নিয়ে দিয়েছেন বিষয়?
0: না, জনসংখ্যা নিয়ে আমাদের এর পরে নিশ্চয়ই আরো অনুষ্ঠান থাকবে, আজ সকাল সকালে একটু বন্ধুত্ব নিয়ে কথা বলছি।
2: আচ্ছা, বন্ধুত্ব নিয়ে তো দেখুন, বন্ধুত্ব জিনিসটা হচ্ছে এমন একটা মানে শব্দ, মানে শব্দ বন্ধ, যেটা কিন্তু পারস্পরিক বিশ্বাসের উপর হ্যাঁ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ভাই। পরস্পর পরস্পরকে বিশ্বাস করার যে মর্যাদাটা, সেটাই হচ্ছে বন্ধুত্ব। আসলে আমরা বন্ধুত্ব অনেক সময় বন্ধু করি অনেককেই, কিন্তু আমরা যখন ভুল নির্বাচন করে থাকি, আমরা এই কথাই বলি, ফ্রেন্ড ইজ গিড অ্যান্ড এ ফ্রেন্ড ইজ ইনডিড। হ্যাঁ, সুসময়ের বন্ধু হ্যাঁ অনেকেই হয়, কিন্তু দুঃসময়ের বন্ধুটা হ্যাঁ খুব কম হয় দিদি। আর দুঃসময়ের যে বন্ধু, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আসলে বন্ধুত্ব জিনিসটা একটা অন্তরের সঙ্গে আর একটা অন্তরের হ্যাঁ মানে পারস্পরিক দৃঢ়তার বন্ধন, যে বন্ধনে আবদ্ধ দুটি মন। সেখানে হ্যাঁ ধরুন, আমি কোনো সমস্যায় পড়ে তার সঙ্গে যখন সমস্যার সমাধানটার জন্য যখন মানে আলোচনা করি, হ্যাঁ, তখন সে, আমি আশা করবো এটাই যে সেই বন্ধু আমাকে সুপরামর্শ দেবেন যাতে করে আমার সেই সাময়িক হতাশাটা, হ্যাঁ, সাময়িকভাবে কেটে যায়। আসলে এইভাবেই যদি আমরা দৃঢ়ভাবে বন্ধুত্বের যে সম্পর্ক বা ভিতটাকে যদি আবদ্ধ রাখি নিজেদের মধ্যে এবং বিশ্বাসটাকে যদি সবসময় ধরে রাখি, তাহলে কিন্তু বন্ধুত্ব সফল হয়ে উঠবে দিদি আসলে। এবং এবং আরেকটা যেটা কথা সেটা হচ্ছে, দেখুন, ছদ্মবেশী বন্ধুত্ব অনেক সময় ছদ্মবেশ ধারণ করে সে বন্ধুত্ব পাতায়, কিন্তু তার যে আসল মতলবটা সেটা আমরা অনেক পরে বুঝতে পারি যখন বিপদটা ঘটে যায়। কাজে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা কিন্তু হারালে চলবে না। এইটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার দেবেন।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। শ্রোতা বন্ধু অমিতাভ বাবু আমাদের কিন্তু খুব সুন্দর কয়েকটি বিষয় নিয়ে বললেন, যে মনের সঙ্গে মনের সম্পর্ক, যাকে আমরা ভরসা করতে পারি, যাকে মনের কথা আমরা বলতে পারি, সে যেই হোক না কেন, আমার সমবয়সীও হতে পারে, আমার চেয়ে ছোটো কিংবা বড়, যেই হোক না কেন, প্রকৃত বন্ধু হতে গেলে বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি, এই বিষয়টাই কিন্তু উনি তুলে ধরলেন। এর সাথে সাথে আরও একটি বিষয় যেটা উনি বললেন, প্রকৃত বন্ধুকে চিনতে পারা। সত্যি অনেক সময় অনেক মুখোশধারী মানুষ আমাদের জীবনে আসেন, আমাদের এমনভাবে ঠকিয়ে দিয়ে চলে যান আমরা তা ভাবতেও পারি না। বন্ধুর বেশে সেই সঠিক বন্ধুকে কিন্তু আমাদের নির্বাচন করতে হবে, চিনতে হবে, তবেই আমরা সেই বন্ধুত্বের সম্পর্কটা তৈরি করতে পারবো এবং এই বন্ধুত্বের যে ভালো দিকগুলো সেগুলো আমাদের কাছে পরিষ্কার হবে। চলে যাব আমরা আজকের অনুষ্ঠানের পরের গানে। পরের গানটি কুছ না কহো ছবি থেকে শঙ্কর এহসান লয়ের সুরে। গানটি গিয়েছেন উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তি।

0: হ্যালো,
1: হ্যাঁ, কে?
0: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
0: আমি অঞ্জলি কুন্ড বলছি, জলপাইগুড়ি থেকে।
1: আরেকবার বলবেন নামটা।
0: অঞ্জলি চন্দ্র,
1: আচ্ছা,
0: জলপাইগুড়ি।
1: হ্যাঁ বলুন।
0: আমি বলছি যে পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে রেডিও ওনার বন্ধু, আমারও রেডিও বন্ধু। কেননা রেডিও থেকে নানা রকম খবর আমরা জানতে পারি। এদিক দিয়ে তো রেডিও বন্ধু আছে, আমি ভোরবেলা রেডিও নিয়ে শুয়ে, মানে রাত্রে রেডিও নিয়ে শুয়ে থাকি, সকালবেলায় রেডিও খুলি। তাছাড়া বন্ধু হচ্ছে যারা আড়ালে থেকে আমাদের সেবা করে যাচ্ছেন, যেমন কৃষক ভাই, দুজন ভাই যারা আমাদের সবকিছু সাপ্লাই দিচ্ছেন, তারাও আমাদের বন্ধু।
1: ঠিক, একদম ঠিক।
0: তাছাড়া এরা কোনো কিছু চাহিদা নেই, কোনো কিছু বুঝতে পারছি না, যে এরা উনি বলছেন না যে আমরা বন্ধু, কিন্তু আমরা তাদের বন্ধু মনে করি। যেমন কৃষক ভাই যদি না থাকতেন তাহলে আমরা জীবনে বাঁচতে পারতাম না। যারা
1: একদম
0: অভিজ্ঞ ভাই তারা যদি না থাকতেন আমরা, আমাদের জীবন অচল হয়ে যেত। কাজে এইসব বন্ধু দুর্লভ, এদের কুর্নিশ জানাই, এদের শ্রদ্ধা জানাই আমি।
1: বাহ, খুব খুব ভালো
0: তো
1: বললেন।
0: আছে রেডিও মারফত তো কত কিছু আমরা খবর শুনতে পাই, কত ভালো মন্দ সব শিক্ষার জিনিস শুনতে পাই। সেই জন্য রেডিও, এবং রেডিওতে যারা, রেডিওর সাথে যারা যুক্ত তারাও আমাদের বন্ধু। সকাল হলে আমাদের রেডিও খুলতে হয় আর রাত্রিবেলা রেডিও বন্ধ করতে হয়, সারাদিনই রেডিও শুনতে থাকি।
1: বাহ,
0: অনেক কিছু
1: ধন্যবাদ
0: অভিজ্ঞতা
1: আপনাকে, আপনি আমাদেরকেও বন্ধু বানালেন আপনার সময় কাটানোর সঙ্গী হিসেবে, খুব ভালো লাগলো। আর আপনি যে দিকগুলো বললেন, কৃষক বন্ধু, সমাজ সেবা করেন যারা, সমাজসেবী বন্ধুরা রয়েছেন, সত্যি তো,
0: ডাক্তার আছেন,
1: একদম একদম সত্যি,
0: আছেন।
1: তারা যদি মানে নিঃস্বার্থভাবে এই সেবামূলক কাজগুলো না করতেন, তাহলে কিন্তু আমাদের জীবনে সত্যিই অন্ধকার নেমে আসত। ও
0: আমাদের জীবন হয়ে যেত।
1: ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: আপনাকে ভালোবাসা দিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ধন্যবাদ, ধন্যবাদ। শ্রোতা বন্ধুর কাছ থেকে আমরা যে বিষয়টা শুনলাম, আমাদের সমাজে যারা, আমাদের বিনা স্বার্থে যারা তাদের শ্রম দেন, তারাও কিন্তু আমাদের বন্ধু, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে। অবশ্যই তাদের এই সেবামূলক কাজ আমাদের জীবনকে অনেক সহজ করেছে। তাহলে দেখুন, এই বন্ধুত্ব বিষয়টা কতটাই ব্যপ্ত বা কতটাই এর ব্যাপ্তি, যে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে শ্রোতারা ফোন করে বলছেন যে বন্ধুত্ব কিন্তু এই রকমও হতে পারে। শুধুমাত্র যে আমার সঙ্গে যারা ছোটবেলা থেকে আছেন, আমার বন্ধু, পাশে বসা সহপাঠী, তা নয়, নানাভাবে নানা মানুষ আমাদের বন্ধু। ঠিক তাই। আরও একজন শ্রোতা বন্ধুকে আমরা পেয়েছি। হ্যালো,
2: নমস্কার, নমস্কার।
1: নমস্কার, কোথা থেকে বলছেন?
2: রানীনগর, মহিতনগর, জলপাইগুড়ি থেকে বলছি, উত্তর কুমারপাড়া।
1: না,
2: রবি বিশ্বাস।
1: রবি বিশ্বাস?
2: হ্যাঁ
1: হ্যাঁ, রবিবাবু বলুন।
2: এই যে বন্ধুটা, এই যে কিছুক্ষণ আগে যে মাটা বলে গেল, এই বন্ধুটাই অরিজিনাল। আমি তার দিকে সমর্থ সব কিছু। হ্যাঁ, আর এক বন্ধু হচ্ছে আমার মা আর বাবা, আর এক বন্ধু হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান। ইনি কোনো কিছু চায় না, একবারে অন্তিমে থাকে। এই দেহ কলেবর ত্যাগ করার সাথে যিনি থাকবে সাথে, তিনি প্রিয় বন্ধু। আর এই হীন জগতে হ্যাঁ থাকার জন্য তো অনেক বন্ধু আছে। ঠিক আছে,
1: ঠিক, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ অনেক। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু বন্ধুর সংজ্ঞা পাচ্ছি অনেক রকম, আর খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে এই আলোচনাটা করতে। অনুষ্ঠান চলছে, আমরা আবারও অনুষ্ঠানে ফিরব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী লাইভ ফোনিনে। আমি আজ রয়েছি আপনাদের সাথে তনুকা। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে ফোন নম্বরটি একবার জানিয়ে দিই, 9434076705। এই নম্বরে শ্রোতা বন্ধুরা ফোন করুন। আজকের বিষয় বন্ধুত্ব। ইতিমধ্যে আরও একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়ে গেছেন। হ্যালো,
4: হ্যালো, শুভ সকাল।
1: শুভ সকাল। কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: শিলিগুড়ি প্রধাননগর থেকে বলছি, গৌরী সরকার।
1: হ্যাঁ গৌরী দেবী, বলুন।
4: আমার তো বন্ধু একটা হয় কি বলেন তো, ছোটবেলা খেলার সাথে বন্ধু হয়, তারপরে স্কুলে পড়ার সময় বন্ধু হয়, তারপরে বড় হয়ে গেলে বিয়ে হয়ে যায়, তখন সেই বন্ধু হয় হচ্ছে স্বামী, সে বড়। হ্যাঁ স্বামী, সব কথাই শুনলাম তো, সবাই কথাই আমার ভালো লাগলো। আমার বন্ধুটা আমার কর্তা মারা গেছে, এখন আমার বন্ধু হচ্ছে আমার নাতি।
1: আসলে যার সাথে সময় কাটাতে আমরা ভালোবাসি, পছন্দ করি, মনকে আনন্দ দেয়,
4: আনন্দ দিই। তারপরে আবার বলেন তো, কোনো কথা হলো সেটাকেও শেয়ার করা যায়।
1: একদম,
4: এইসবের মানে বন্ধু হচ্ছে অনেক রকমের বন্ধু হয়, বয়স্কদের বন্ধুত্ব হয়, বাচ্চাদের সাথেও বন্ধুত্ব হয়। হ্যাঁ, তাই এই আমার নাতি হচ্ছে আমার এখন বন্ধু, নাতি নাতনি বন্ধু বান্ধবী। হ্যাঁ, এদের নিয়েই আমি থাকি। হ্যাঁ, আর কর্তা ছিল যখন, কর্তা হচ্ছে সবচেয়ে হচ্ছে মেয়েদের বিয়ের পরে স্বামী হচ্ছে সবচেয়ে বড় মানে বন্ধু বলতে গেল, সবকিছু কথা শেয়ার করা যায়।
1: একদম, তাই না? নির্দ্বিধায়। একদম
4: একদম,
1: খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
4: আচ্ছা,
1: ধন্যবাদ।
4: আরো সব
1: শ্রোতা বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ ঠিক, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ। তাহলে শ্রোতা বন্ধুরা, দেখছেন তো কত রকমের বন্ধু কিন্তু আমরা আমাদের এই এক জীবনে পাই। বন্ধুত্ব কিন্তু এমন একটা আশ্রয়, হ্যাঁ, যেখানে বিচার হয় না, বোঝাপড়া হয়। সত্যিকারের বন্ধু কিন্তু সেই যে আমাদের সাফল্যে আনন্দিত হয়, আবার যখন আমরা ব্যর্থ হই তখন সেও কিন্তু সমান দুঃখ পায়, আবার পাশেও দাঁড়ায়। এই বন্ধুত্বের একমাত্র ভিত্তি হলো কিন্তু বিশ্বাস, যাকে আমরা নির্দ্বিধায় সব কথা বলতে পারি, মনের সবটা উজাড় করে দিতে পারি। এই সম্পর্ক, এই বিশ্বাসই কিন্তু এই সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করে। আর আমাদের ভালো বন্ধু একজন আমাদের জীবনের কিন্তু অমূল্য সম্পদ, বন্ধুকে হারানো চলবে না। আবারও আমরা আরেক শ্রোতা বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো,
5: হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
6: নমস্কার।
1: নমস্কার,
6: আমি সৌভিক সরকার বলছিলাম কলকাতা থেকে।
1: হ্যাঁ সৌভিক বাবু, বলুন।
6: অবশ্যই, এমন একটা জিনিস নিয়ে কথা

0: বুঝছেন, যার মাধ্যমে আমরা আর কি কথা বলছি, সেই কিন্তু আমার বন্ধুত্ব। আসল রেডিও, রেডিও কিন্তু আমার কিন্তু বন্ধুত্ব। হ্যাঁ, আসল এই রেডিও কিন্তু আমার প্রথম থেকেই আমার বন্ধুত্ব। সেটা নেশাটা ধরিয়েছিলেন আর একজন বন্ধু, তিনি আমার মা। আসল দুপুরবেলা তখন নাটক হতো, যখন বার কি বাইকে যখন ফিরতাম তখন এই নাটক শুনতাম আর কি। নাটক শুনে কল্পনা শক্তিটা ওইভাবে বাড়িয়েছিলাম আর কি, মানে দৃশ্যগুলো এক এক করে ভাবতাম আর কি, এরকম দৃশ্য হচ্ছে, ওরম দৃশ্য হচ্ছে, এরকম করে ভাবতাম। এখন যখন রেডিওতে যখন নাটক বা কিছু যদি হয় তখন এখনো ভাবি, এই করতে করতে আমাকে একাকিত্ব যে জিনিসটা আমাকে, জানি রেডিওটা, রেডিও জানি কোথায় দূর করে দিয়েছে। এই এখন যেমন সকালবেলা যখন রেডিও শুনি, রাত্রেবেলা যখন একা থাকি বা ঘরে তখন রেডিও শুনি, এই একাকিত্ব জিনিসটা কোথায় জানি একদম দূর করে দিয়েছে এই রেডিওকে। এই জন্য আমরা বলতে চাই যে ধন্যবাদ এই রেডিও বেতারটা এখন আছে বলে। এবং দ্বিতীয় যে বন্ধুত্বর কথা আমি বলবো সেটা হলো বই। বইও আমার একজন বলতে গেলে বন্ধু। এই
1: একদম
0: আমরা, হ্যাঁ আমরা যখন রাত্রেবেলা শুতে যাই, অনেকের নেশা আছে সেটা হলো মোবাইল ঘাটা। আমি হ্যাঁ মোবাইল ঘাটি না বলতে গেলে ভুল হয়, ঘাটি, কিন্তু অন্তত দু পাতা তিন পাতা করে আমি অন্তত একটু আর কি বই পড়ি আর কি,
1: বই পড়ার অভ্যেস। হ্যাঁ
0: নেশা রয়েছে
1: ঠিক,
0: এখনো নেশা রয়েছে আর কি। হ্যাঁ ধরুন কোনো সাসপেন্স টাইপের কিছু একটা পড়ছি বা ডিটেকটিভ টাইপের কিছু পড়ছি, পরের দিন নেশা থাকে, তারপরে ঘটনাটা কি হলো না হলো, এই দুটো নেশা বিশেষ করে আমার খুব। সেটা হলো একটা রেডিও, একটা হলো বই। এই দুটো বন্ধুত্ব একেবারে একেবারে আরেকজন বন্ধু আমাকে আকর্ষণ করিয়ে দিয়েছিল, সেটা মা। এই যে এই তিনজন যে আমার যে বন্ধু, একদম বলতে গেলে আমার একেবারে মনের মণিকোঠায় রয়ে গেছে এখনো, এবং সারা জীবন বলতে গেলে থাকবে দিদি, এটাই বলবো।
1: খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। অনেক শ্রোতা বন্ধুরাই কিন্তু রেডিওকে অন্যতম বন্ধু বলছেন, এবং সেটা
0: অবশ্যই
1: কিন্তু আমাদের কাছে ভীষণ আনন্দের যে আমরা
0: অবশ্যই
1: আপনাদের বন্ধু হতে পেরেছি। ধন্যবাদ,
0: অবশ্যই, নমস্কার দিদি, নমস্কার।
1: নমস্কার। এত ভালো লাগছে আজকের এই আলোচনায়, অনেক শ্রোতা বন্ধু কিন্তু আমাদের বললেন তার অন্যতম বন্ধু এই রেডিও। আমাদের আপনাদের সাথে কথা বলা, আপনাদের মনের মতো অনুষ্ঠান উপস্থাপনা কিন্তু আজ যেন মনে হচ্ছে সার্থক হয়েছে। ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুকে। আমাদের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান চলছে, সময় হয়ে গেছে আমাদের পরের গানের। এবারের গানটি আমরা শুনব, এবারের গানটি শুনব দিল হ্যায় কি মানতা নেহি ছবি থেকে, গুলশান কুমারের সুরে। গানটি গেয়েছেন অনুরাধা পারওয়াল এবং কুমার শানু।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে
1: শুভ
0: বলছেন?
1: সকাল।
0: শুভ সকাল।
1: শুভ সন্ধ্যা। আচ্ছা, আমি কাওয়াখালী থেকে সুমিত্রা মুখার্জি বলছি।
0: হ্যাঁ বলুন
1: সত্যি
0: সুমিত্রা দেবী, আমাদের
1: আজকে,
0: হাতে একদম অল্প
1: হ্যাঁ,
0: সময়।
1: আমি শর্টকাটে, আমি জানি সময় কম হয়ে আছে। আমাদের মনের বন্ধু হচ্ছে আপনারা। আমার আমি সারা মানে আপনারা যে এত সুন্দর টপিকগুলো তুলে ধরেন, মানে আপনাদের একটু গলার আওয়াজ পাওয়ার জন্য ভোর 6টার সময় রেডিওটা খুলে থাকি, কি
0: বাহ,
1: বলবো। মনের খোরাক হচ্ছে আপনারা। আমি সত্যি, আমি এই মানে আমি এই রেডিও শুনছি আমার শ্বশুরের কাছ থেকে, আজও রেডিও শুনে যাচ্ছি। আপনারা হচ্ছে আমাদের মনের বন্ধু, মনের খোরাক, মনের আদর।
0: বাহ,
1: আপনারা হচ্ছেন আপনার আদরের লোক।
0: ধন্যবাদ
1: আপনাদের
0: ধন্যবাদ,
1: সঙ্গে
0: অশেষ ধন্যবাদ।
1: কথা বলার জন্য বাই এত এত ফ্রি লাগে, ভালো লাগে, এত কিছু জানতে পারি, শিখতে পারি,
0: একদম
1: জানছি,
0: একদম,
1: শিখছি, ব্যাস এই বলে আমি। নমস্কার, ভালো থাকবেন,
0: আপনিও
1: সময় খুব
0: আপনিও,
1: কম।
0: হাতে একদম সময় নেই। আমরা আপনাদের বন্ধু জেনে ভীষণ আনন্দিত, সত্যি। আজ এখানেই শেষ করব আমাদের হ্যালো আকাশবাণী লাইভ ফোন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুদের অনেক ধন্যবাদ।

0: অর্থ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতার স্মারকপত্র স্বাক্ষর করেছে। দুটি দেশ আগামী পাঁচ বছরে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরান আলাপ আলোচনা চালিয়ে যাবে। ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে, উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও তার স্বদেশী লিন্ডা নস্কোভা মুখোমুখি হবেন। সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জানিক সিনার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ ও পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রের সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে। ক্রীড়া, উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রধানমন্ত্রী বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সেদেশের অধিবাসীদের ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসন ও তার সরকারের প্রশংসা করেন শ্রী মোদী। তিনি বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুদেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুদেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: লোকতান্ত্রিক মূল্যকে মেয়ে দৃঢ় বিশ্বাস হমে নেচুরাল পার্টনার বানাতা হ্যায় মেড ফর ইচ আদার জেসা হ্যায় ইয়ে অর দুসরি প্রকার সে দো মেরিটাইম দেশ কে রূপ মে হামারা করিবী সহযোগ ইন্ডো প্যাসিফিক কো এক নই তাকত দেতা হ্যায় অর শান্তি কে হামারে জো লক্ষ্য হ্যায় উসকো অ্যাচিভ করনে মে হামারে সম্বন্ধ এক নই ঊর্জা ভর সকতে হ্যায়।
0: তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন শ্রী মোদী। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুকসন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলেও তিনি জানান।
2: I think we've made tremendous progress in a very short period of time on the trade agenda. But today's focus is about more than just the FTA. It's about where we go to next in this relationship and how we broaden that out. Very proud to announce that we will be forming a strategic partnership, which will give the relationship more framework and breadth for us to continue to expand as we go forward from here.
0: ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রাও স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুদেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আগামী চার বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা বিনিময়। উভয় নেতা

0: দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি দৃঢ় বিশ্বাস প্রতিফলিত হয়েছে।
1: इस वर्ष दोनों देशों के बीच 9 महीनों के रिकॉर्ड समय में फ्री ट्रेड एग्रीमेंट किया है। ये आप सभी के लिए मार्केट एक्सेस, इन्वेस्टमेंट, सर्विसेज, टेक्नोलॉजी और टैलेंट मोबिलिटी के नए अवसर लेकर आएगा। मुझे विश्वास है हम 2030 तक द्विपक्षीय व्यापार को दोगुना बढ़ाएंगे।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ায় নতুন করে তৈরি হওয়া অস্থিরতা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরান তাদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাবে। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, গত মাসে দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির অবসান হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানালে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজগুলির ওপর আক্রমণ বন্ধ করার জন্য আমেরিকা আবারও জোরালো আবেদন জানিয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারের ওপর তেহরান নতুন করে আক্রমণ শুরু করায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে কিছু আর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে পশ্চিম এশিয়ার নতুন নেতা মোস্তাফা খামেনি ও আরও 13 জন। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলবর্তী শহর লা গুয়াইরা সম্পূর্ণ ধ্বংস। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় নৌবাহিনীর সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সবরকমের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইল ফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী গতকাল বারাখানায় নৌবাহিনীর কর্মীদের এক সভায় ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নতুন দিল্লির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলবর্তী নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো বিওপিএস গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী পিএম সেতু উদ্যোগের আওতায় সুরাট আইটিআই ক্লাস্টারের জন্য 240 কোটি টাকার কৌশলগত বিনিয়োগ পরিকল্পনার সূচনা করেছেন। এই প্রকল্পের অধীনে আর্সেলার মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়াকে এই ক্লাস্টারের অ্যাঙ্কার ইন্ডাস্ট্রি পার্টনার বা প্রধান শিল্প সহযোগী হিসেবে মনোনীত করা হয়েছে। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ম্যাচে গতরাতে তারা বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল ম্যারিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে আজ মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভরা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিজ এল সালভাদোরের মার্সেলো আরেভোলোর জুটির বিরুদ্ধে খেলবেন। আগামীকাল পুরুষদের সিঙ্গলসের খেতাব নির্ধারণী ম্যাচে ইয়ানিক সিনার মুখোমুখি হবেন আলেকজান্ডার জাভরেভের। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত সরকারি

0: অফিস, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানে গত 6ই জুলাই মহাসমারোহে পালিত হল। ছুটির দিনে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই দিনভর প্রভাত ফেরি, দেশাত্মবোধক গান, আবৃত্তি, নৃত্য এবং শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তমলুকে জেলাশাসক অফিসে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত সহ প্রশাসনিক আধিকারিকরা। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নির্ভর একটি সুদৃশ্য আর্ট গ্যালারির উদ্বোধন করা হয়েছে সেখানে। কাঁথিতে কন্টাই টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠের সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী সহ বহু বিশিষ্ট মানুষ। রামনগর বিধানসভার বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন ড শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড অনির্বাণ গাঙ্গুলি, রামনগরের বিধায়ক ড চন্দ্রশেখর মণ্ডল। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহান চিকিৎসক ড বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী গত 1 জুলাই সারা দেশের সঙ্গেই যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জেলার স্কুল, কলেজ, সরকারি অফিস, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে। তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে আগত রোগীদের পরিজনদের রাত্রিযাপনের জন্য তৈরি হয়েছে 40 শয্যার রাত্রি নিবাস কেন্দ্র, যেখানে থাকা যাবে রাতপ্রতি মাত্র 28 টাকার বিনিময়ে। এর উদ্বোধন করেছেন তমলুকের বিধায়ক হরেকৃষ্ণ বেড়া এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ মৃণালকান্তি কুণ্ডু। জাতীয় চিকিৎসক দিবসে এগরার বেতা মহেশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনটির ভার্চুয়াল উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীঘা থেকে কলকাতা ভায়া পটাশপুর ভগবানপুর রুটে সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক ও পটাশপুরের বিধায়ক তপন মাইতি এর উদ্বোধন করেন। 125 দিনের কাজের জন্য ভিভিজি রামজি প্রকল্প সারা দেশের সঙ্গে চালু হয়েছে এই জেলাতেও। হুল দিবসে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের কুদিতে ধামসা মাদল, আদিবাসী লোকসঙ্গীত ও লোকনৃত্য সহকারে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী শোভাযাত্রা এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী প্রমুখ। অন্যদিকে গত 30 জুন ভোররাতে শিল্প শহর হলদিয়ায় ন্যাপথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু হয়েছে, অগ্নিদগ্ধ অন্তত 14 জন, যাদের অধিকাংশই পাইপলাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা। শিল্প শহর হলদিয়াতে ন্যাপথা, এলপিজি, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল সহ সমস্ত দাহ্য পদার্থের পাইপলাইনের ধারে থাকা ঝুপড়ির বাসিন্দাদের এইসব এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন জেলাশাসক নিরঞ্জন কুমার। পাইপলাইন থেকে কোনো দুর্ঘটনা ঘটলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে সেই বিষয়েই পাইপলাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দাদের সতর্ক করার কাজ শুরু করেছে জেলার পুলিশ প্রশাসন এবং অন্যরা। রথযাত্রা উপলক্ষে সাজতে শুরু করেছে দীঘা, মহিষাদল, তমলুক, বাহিরি, ডেমুরিয়া সহ পুরো জেলা। তৎপর প্রশাসন 250 বছরের প্রাচীন 75 ফুট উঁচু কাঠের তৈরি মহিষাদল রাজবাড়ির রথ জেলার প্রাচীনতম। রথ ঘিরে বসতে চলেছে মেলা। মহিষাদলে রয়েছে পর্তুগিজদের গ্রাম মিরপুর। প্রায় 300 বছর আগে পূর্বপুরুষরা এখানে এলেও এখনও প্রতি ফুটবল বিশ্বকাপে এই গ্রামের সকলে পর্তুগালের সমর্থনে হাজির হয় টিভির সামনে। এবারও পর্তুগালের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য রাত জেগেছেন, চিৎকার করেছেন মিরপুরের 8 থেকে 80 সকলে। জেলা চিঠি শেষ হল। পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি।
1: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী শিলিগুড়ি, মাননীয় ইয়েশু। এই অনুষ্ঠানে আকাশবাণীর প্রচেষ্টা বিশিষ্ট জনেদের বিশেষ স্মৃতি শ্রোতাদের সামনে তুলে ধরা, যাতে তাঁদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে আমরা ভবিষ্যতে ব্যক্তিগত জীবন এবং সমাজ জীবনের উত্তরণ ঘটাতে পারি সুস্থ চেতনার বিমল স্পর্শে।
1: মাননীয় অনুষ্ঠানে আমার জীবন লিপি শীর্ষক স্মৃতিচারণা শুনবেন। স্মৃতিচারণ করছেন দিলীপ কুমার সাহা, আলাপচারী দেবশ্রী সাহা।
2: নমস্কার। মাননীয় অনুষ্ঠানে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন দিলীপ কুমার সাহা, যিনি কর্মজীবনে নিযুক্ত ছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে, অবসর নিয়েছেন বেশ কয়েক বছর। আমরা তাঁর মুখ থেকেই জেনে নেব তাঁর দীর্ঘ জীবনের কথা। দিলীপবাবু, মাননীয় অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত, নমস্কার।
3: নমস্কার।
2: তো দিলীপবাবু, একদম চলে যাচ্ছি আপনার সেই ছেলেবেলার দিনগুলিতে। প্রথমেই বলুন, আপনার জন্ম কোথায়, কত সালে?
3: আমার জন্ম জলপাইগুড়িতে, 1949 সালের 2রা জুলাই।
2: আপনার পরিবারে কে কে ছিলেন তখন?
3: আমি আসলে যৌথ পরিবারে বড় হয়েছি এবং সেই যৌথ পরিবারেই আমি বড় হয়েছি, সেই পরিবেশটাই আমার ওরকম ছিল। বাবা কাকাদের একটা বিরাট সংসার।
2: আপনার প্রাথমিক শিক্ষা কি জলপাইগুড়িতে?
3: হ্যাঁ, আমার প্রাথমিক শিক্ষা জলপাইগুড়িতেই। সেটা একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, এখন শতবর্ষে পা দিয়েছে, সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
2: আচ্ছা, তো প্রাথমিক শিক্ষায় যখন আপনি বড় হচ্ছেন, সেই শৈশবের দিনগুলিতে, তখন তো অনেক স্মৃতি থাকে।
3: শৈশবে আমার যে প্রাথমিক শিক্ষা শুরু হয়েছে, যখন ইতিমধ্যেই অ আ ক খগুলো শিখে ফেলেছি, ছোট ছোট শব্দ তৈরি করাও শিখে ফেলেছি, এবং আমাকে যে বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হলো, সেই বিদ্যালয়ে অনেক শিক্ষক ছিলেন। তাদের মধ্যে একজন শিক্ষক ছিলেন, তাকে অনেকটা বিদ্যাসাগরের মতো দেখতে, ওরকম খর্বাকৃতি, গোল ছোট মাথা এবং একটু বেটে, এবং যেহেতু বিদ্যাসাগরের ছবি দেখেছিলাম, তখন আমার বারবারই মনে হতো ইনি বোধে সেই বিদ্যাসাগর মহাশয়। সেখানটায় তার সান্নিধ্যে বড় হয়েছি। আর একটু যখন উঁচু ক্লাসে উঠেছি, বিশেষ করে যখন ক্লাস সিক্সে উঠেছি, সেই সময়ের একটা ঘটনা আমার এখনও মনে আছে, দাগ কেটে গেছে। একদিন ক্লাস হয়ে গেছে, আরেকজন শিক্ষক মহাশয় আসবেন, তখন আমি মূলত প্রথম সারিতেই বসতাম, আমার যে বেঞ্চের মধ্যে খুব তবলা বাজাচ্ছিলাম। হঠাৎ মাস্টারমশাই ঢুকে পড়েছেন, ঢুকে পড়েই তিনি কিছুক্ষণ দেখলেন আমাকে, উনি বসলেন, আমরা ছাত্ররা সব বসলাম। মাস্টারমশাই আমাকে ডেকে পাঠালেন, এদিকে আয়। বাহ, খুব ভালো তবলা বাজাস তো, শিখিস? না স্যার, আমি শিখি না, বাজাচ্ছিলাম। বাহ, আয় এদিকে আয়। উনি আমাকে বললেন, যা দেয়ালের দিকে মুখ ফিরে দাঁড়া। আমি দেয়ালের দিকে মুখ করে দাঁড়ালাম। উনি আমাকে বললেন, তুই দেয়ালে তবলা বাজাই, জোরে জোরে বাজাবি, যাতে আমি শুনতে পাই। এবং সেই সারাটা 45 মিনিট আমি সেই দেয়ালের মধ্যে তবলা বাজিয়েছি। মাঝে মধ্যে পিঠে আমার বেতের বাড়ি পড়েছে, হাত থামলেই বেতের বাড়ি পড়েছে। তারপর যখন 45 মিনিট পেরিয়ে গেছে, উনি যাচ্ছেন, তখন আমাকে ডেকে নিয়ে গেলেন, চল, এবং আমাকে ঘাড়ে হাত দিয়ে নিয়ে বললেন, আর কখনো এরকম করিস না, চল ওই কলে হাত ধো, ঠান্ডা জলে হাত ধো। অসম্ভব স্নেহ ভালোবাসা পেয়েছি সেই শিক্ষকের। তখন আমারও চোখ ফেটে জল বেরিয়ে গিয়েছিল, এবং মাস্টারমশাইও দেখলাম গলাটা ভারী হয়ে এসেছিল। এই স্মৃতি ভুলবার নয় আর কি, অসাধারণ সেই স্মৃতি।
2: আপনার উচ্চ শিক্ষা কি ওই স্কুলেই?
3: হ্যাঁ, এরপরে সেই সময় আমাদের 11 শ্রেণী ছিল, সেখান থেকে বেরিয়ে আমি জলপাইগুড়ি এসি কলেজে ভর্তি হয়েছি, এসি কলেজ থেকে আমি পাশ করেছি।
2: আচ্ছা, তো আপনার ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর দিকেও কি কোনো ন্যাক ছিল?
3: হ্যাঁ, অবশ্যই ছিল। সে সময় আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। এছাড়াও আরেকটা যেটা নেশা ছিল, সেটা বাল্য এবং কৈশোরের মধ্যবর্তী সময়টায়, সেটা হচ্ছে মার্বেল খেলা, দাগগিল খেলা, হ্যাঁ, এবং পিট্টু খেলা, নানান ধরনের খেলা ছিল, ড্রিল করতাম আমরা এবং নানান ধরনের ব্যায়াম করতাম। জলপাইগুড়িতে ডানপিটিদের আসর ছিল, সেই ডানপিটিদের আসরের সাথে আমি জড়িত ছিলাম, এবং সেই আসরে থেকে আমি বিভিন্ন জায়গায় নানান ধরনের আসন পরিবেশন করেছি। এবং স্কুল জীবনে থাকতে থাকতেই ওখানে লক্ষণ মৌলিক, যিনি আমার ব্যায়াম শিক্ষক ছিলেন, তার কাছে আমি অনেক কিছু আসন শিখেছি আর কি, সেই সব আসনগুলো পরিবেশন করতাম এবং উনি আমাকে নানান জায়গায় নিয়ে যেতেন।
2: আচ্ছা, এর থেকে বোঝা গেল পড়াশুনোর পাশাপাশি শরীরচর্চা এই বিষয়ে

0: আপনার কিন্তু একটা দখল ছিল।
1: অবশ্যই।
0: এবার আপনার কর্মজীবনে আসি, কর্মজীবনে কবে কিভাবে আপনি প্রবেশ করলেন সে বিষয়ে যদি আমাদের একটু বলেন।
1: আসলে আমি একেবারেই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি এবং গ্র্যাজুয়েশন করবার পর আমার ভীষণ চাকরির প্রয়োজন ছিল। সেই সময়টায় আমার বাবাও মারা গেছেন, 5 ভাই 2 বোনের একটা বিরাট সংসার, আমার মাথার উপরে একটা বিরাট দায়িত্ব ছিল। আমি বিভিন্ন জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দিতে দিতে আমি শেষ পর্যন্ত ব্যাংকে আমার হয়ে গেছে এবং সে ব্যাংকের চাকরিতে আমি জয়েন করি। তার আগে অবশ্য 2 বছর আমি একটা স্কুলে চাকরি করেছিলাম জলপাইগুড়িতে, এবং সেখানকার যে দিদিমণিরা ছিলেন ভীষণ স্নেহ করতেন আমাকে, বলতেন তুই কতদিন আর স্কুলে থাকবি, অন্য জায়গায় চেষ্টা কর। এবং যাই হোক, আমি ব্যাংকে চাকরি পেয়েছি এবং আমার প্রথম পোস্টিং হয় বালুরঘাটে, এবং বালুরঘাটে আমি 72 থেকে 74 পর্যন্ত ছিলাম।
0: তো চাকরি জীবনে আপনার বিশেষ কোনো অভিজ্ঞতা?
1: চাকরি জীবনে বিশেষ করে বালুরঘাটে থাকাকালীন অবস্থাটা আমার খুব ভালো লেগেছিল, কারণ বালুরঘাট হচ্ছে একটা নাট্যমোদীদের জায়গা। সেখানে গিয়েই আমার ওই নাট্য মন্দির এবং ত্রিতীর্থ এই সমস্ত সংস্থাগুলোর সাথে আমার খুব পরিচয় হয়ে যায়। আমি খুব মিশতে পারতাম বলে আমি তাদের সাথে মিশে গিয়েছিলাম। ওখানকার ত্রিতীর্থ যিনি নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গের একটি উজ্জ্বল ব্যক্তিত্ব, তার সাথে আমার পরিচয় হয়েছে। এবং মাধবদাদের প্রায় সবগুলো নাটকই আমি দেখেছি ওখানে ত্রিতীর্থে, অসাধারণ সে নাট্য কৌশল তাদের। তারপরে ধীরে ধীরে ওখানকার অজিতেশ ভট্টাচার্য, যিনি বালুরঘাট কলেজের অধ্যাপক ছিলেন, একদিন ওখানে আমাদের একটা সভা হলো, যেহেতু আমি ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে ওখানটায় মেম্বার হয়েছিলাম এবং আরও অন্যান্য বেশ কিছু ব্যক্তিত্বদের নিয়ে একটা মিটিং হয়, একটা মাসিক পত্রিকা বের হবে, এবং অজিতেশবাবুর সম্পাদনায় সে মধুপর্ণী পত্রিকাটি বের হয় সেই সময়, এবং পরবর্তীকালে মধুপর্ণী বেশ সারা পশ্চিমবঙ্গের ছড়িয়ে পড়েছিল। সে মধুপর্ণীতেও গল্প কবিতা লিখেছি, আমার স্কুল জীবন থেকে লেখার সূত্রপাত ছিল, স্কুল জীবনেও আমি আমার ম্যাগাজিনে লিখেছি, কলেজ জীবনে ম্যাগাজিনে লিখেছি, তারপরে চাকরির সূত্রে বালুরঘাটে যখন ছিলাম সেখানেও আমার লেখালেখিগুলো হয়েছে বিভিন্ন জায়গায়। এবং কলকাতা থেকে যে অভিনয় পত্রিকা বেরোতো সেখানে মূলত বালুরঘাটের সমস্ত নাট্য সংস্থাগুলোর তাদের ইতিহাস আমি লিখে তাদের পাঠাতাম, সেখানে প্রকাশিত হতো। তার পরবর্তীকালে আমি জলপাইগুড়িতে যখন ফিরে আসি বিভিন্ন নাট্য সংস্থাগুলোর সাথে যোগাযোগ করে তাদের নাট্য সংস্থার ইতিহাস আমি ধীরে ধীরে বিভিন্ন ওই অভিনয় পত্রিকায় পাঠাতে থাকি, সেগুলো প্রকাশিত হয়।
0: আচ্ছা, তো আপনি যে বললেন স্কুল জীবন থেকে আপনার লেখালেখির সূত্রপাত, এই লেখালেখির পিছনে আপনার কোনো অনুপ্রেরণা?
1: আসলে আমাদের স্কুলে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে আমাদের বই দেওয়া হতো সপ্তাহে সপ্তাহে পাল্টানো, সেই সময় লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তাম, আর বই নিয়ে পড়তে পড়তেই আমার এই অভ্যাসটা গড়ে উঠেছে। আচ্ছা, আমিও তো পারি এইভাবে লিখতে। আমরা সেই সময় স্বপন কুমারের বই পড়তাম, ডিটেকটিভ বই পড়তাম, এছাড়াও ধীরে ধীরে ধীরে ধীরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত মানুষের ছোট ছোট গল্পগুলো পড়ে আমার মনে হয় যে আমিও তো পারি।
0: ঠিক, মানে এর থেকে বোঝা যাচ্ছে যে বই পড়ার প্রতি আপনার প্রবল আগ্রহ ছিল এবং সেই আগ্রহ থেকেই কোথাও গিয়ে আপনার লেখার প্রতিও একটা অনুরাগ জন্মায়। আচ্ছা, তো আপনার লেখা মূলত কি ধরনের?
1: মূলত আমি কবিতা এবং গল্পই লিখে থাকি। হ্যাঁ, কবিতার দিকে আমার বেশি ঝোঁক হয়। কবিতা পড়তে আমার খুব ভালো লাগতো সেই সময়, বিশেষ করে আমাদের সেই সময়কার যে সমস্ত কবিরা ছিলেন, দীনেশ দাস, বুদ্ধদেব বাবু, নীরেন চক্রবর্তী ইত্যাদি মানুষের কবিতাগুলো পড়েছি এবং আমাকে উদ্বুদ্ধ করেছে কবিতার দিকে যাওয়ার জন্য।
0: ঠিক, তাহলে আপনার লেখালেখি নিশ্চয়ই প্রকাশিত হয়েছে?
1: হ্যাঁ, আমার 2টো কবিতার বই প্রকাশিত হয়েছে, একটা মৃত মানুষের উৎসব আর একটা তোমার কাছে যাব বলে। তারপরেও আরও লেখালেখি চলছে।
0: তো লেখালেখির সূত্র ধরে আপনি বহু গুণীজনের সান্নিধ্য নিশ্চয়ই পেয়েছেন, পেয়েছেন তাদের আশীর্বাদ, একটু যদি উল্লেখ করেন তাদের কথা।
1: বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে, তাছাড়াও বেশ কিছু অনুবাদ সাহিত্যের লেখা আমার প্রকাশিত হয়েছে। একটা খুব মনে পড়ছে, ফরএভার প্যালেস্টাইন একটা বই আমি পেয়েছিলাম প্যালেস্টাইন এম্বাসি থেকে, সেখানটায় প্রচুর কবিতা ছিল, সেই কবিতাগুলো প্রায় সবগুলোই অনুবাদ করেছি আমি। এবং জলপাইগুড়ি থেকে আমাদের যে পত্রিকা প্রকাশিত হতো সেখানে আমাদের সে কবিতাগুলো প্রকাশিত হয়েছে। এছাড়াও সেই সময় প্রতি রোববার স্টেটসম্যানে একটা করে আঞ্চলিক গল্প বের হতো বিভিন্ন প্রদেশে, সেই অনেকগুলো গল্প এরকম আমি অনুবাদ করেছিলাম।
0: বাহ, তো আপনার লেখা আপনার কোনো কবিতার অংশ এই মুহূর্তে যদি আমাদের একটু শোনান।
1: যেহেতু আমি রামকৃষ্ণ মিশনের সাথে জড়িত, সেই জন্য আমার যিনি ঠাকুর, যিনি রামকৃষ্ণ দেব, তাকে নিয়ে আমি শুধু 4টে লাইনে আমি বলছি। যে নাম স্মরণে আনতে বুকের মধ্যে ভেসে ওঠে সমুদ্রের ছবি, কি বিশাল গভীর সে স্পর্শ শব্দময় ধ্বনি, ক্রমে যেন মিশে যায় সাধনার উচ্চভূমে, অসীম বায়ুতে শূন্যে ভুবন বিস্তৃত সে নাম কান পেতে শুনি।
0: বাহ, খুব সুন্দর। তো রামকৃষ্ণ

0: মিশনের প্রসঙ্গ যখন উঠলই, আপনি কবে থেকে এই রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত এবং কিভাবে যুক্ত?
1: আমার অবসরকালীন সময়টাই রামকৃষ্ণ মিশনে চলে এসেছি। অবসরের পরে একটা বিরাট সময় থাকে, তখন আমার মনে হয়েছিল যে কিছু একটা করি। এবং একজন মহারাজের সাথে, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, তিনি আমার বাড়িতে এসেছিলেন কোনো কারণে। তিনি আমাকে বললেন, তুমি আপনি আসুন, আমাদের বিরাট লাইব্রেরি আছে, আপনার ঘরে তো প্রচুর বই, আপনি অনেক বইপত্র পড়াশোনা করেন, আপনি আসুন। তবে আমি সেখানে যাই এবং সে লাইব্রেরিতে আমি গ্রাহক হই, আমি পড়াশোনা শুরু করি এবং পরবর্তীকালে সে লাইব্রেরির দায়িত্বটাই আমার উপরে চলে আসে। এবং দীর্ঘকাল ধরে, আমার রিটায়ারমেন্টের পর থেকে আজ পর্যন্ত, আমি সেই লাইব্রেরির দায়িত্ব পালন করে চলেছি। সেই লাইব্রেরি বিশাল ভাণ্ডার, ভাবা যায় না। যখন আমি লাইব্রেরিতে এলাম তখন মনে হলো, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য আমার পড়া হয়নি। রামকৃষ্ণ বিবেকানন্দ, সারদা মায়ের জীবনী এবং এই ধারাটা একেবারেই আলাদা। মানে আমার সমস্ত ধ্যান জ্ঞান এখন ওই রামকৃষ্ণতে সমর্পণ করে দিয়েছি একেবারে, এবং পড়াশুনোটাও আমার পুরোপুরি ওই কেন্দ্রিক। সেই কারণেই আমি রামকৃষ্ণকে নিয়ে, সারদা মাকে নিয়ে বিভিন্ন গীতে আলেখ্য লিখি, সেগুলোকে বিভিন্ন জায়গায়, আমার একটা টিম আছে, তাদেরকে নিয়ে আমি অনুষ্ঠান করি, গান বাজনা করি। আর আরেকটা মূল কাজ যেটা করেছি, ইতিমধ্যে দীক্ষা নিয়েছি আমি, আমার যিনি গুরুদেব ছিলেন, স্বামী স্মরণানন্দ মহারাজ প্রয়াত হয়েছেন, তার কিছু লেখা প্রবুদ্ধ ভারত পত্রিকায় বেরিয়েছিল। মূলত তিনি ইংরেজিতেই লিখতেন, 10 মাস ধরে তিনি সেই লেখাগুলো লিখেছিলেন, 10টা সংখ্যায়, একটা অসাধারণ লেখা। এবং সেই লেখাগুলো আমার পড়ে এত ভালো লাগে যে আমি অনুবাদ করে ফেলি। অনুবাদ করার পরে আমি বেলুড় মঠে পাঠিয়ে দিই, সেটা ওনারা পড়েন, পড়ে ওনাদের খুব পছন্দ হয়। পরে বলেছিলেন যে মহারাজ যখন বই বেরোবে তখন সেই বইতে আপনার লেখাগুলো যাবে। এবং প্রায় 4 বছর পরে হঠাৎ করে আমি খবর পাই যে আমার সেই লেখাগুলো প্রকাশিত হয়েছে। অসাধারণ, আমি ভাবতেই পারছি না, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং বড় আনন্দ, অসাধারণ।
0: খুব সুন্দর একটি অভিজ্ঞতার কথা আপনি বললেন। তো রামকৃষ্ণ মিশনের সাথে যে আপনি যুক্ত এবং আপনার কাঁধে রয়েছে একটি গুরু দায়িত্ব, জলপাইগুড়ির মিশনের লাইব্রেরি আপনি সামলাচ্ছেন, তো পাশাপাশি অনেক সামাজিক কাজকর্ম নিশ্চয়ই করেন।
1: সত্যি কথা বলতে কি, একটু বয়স হয়ে যাওয়ার ফলে সামাজিক কাজকর্ম করার সুযোগ আমি পাইনি। তবে কয়েকবার আমি মহারাজদের সাথে গিয়েছি বিভিন্ন চা বাগানগুলোতে, যেখানে পোশাক বিলি করা হয়, আমি মহারাজদের সাথে সেখানে গিয়েছি, কিছু কিছু কাজ করেছি তাদের সাথে।
0: তো দিলীপবাবু, আপনার অভিজ্ঞতা লব্ধ জীবনের কথা শুনছি বড়ই ভালো লাগছে, তো আগামী প্রজন্মের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: আমি আগামী প্রজন্মের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে তারা যেভাবে বেড়ে উঠছে, অন্তত শিক্ষায় দীক্ষায়, সংস্কৃতিতে, তাদের পারিবারিক পরিমণ্ডলে, তারা যেন একটা লক্ষ্য রেখে যায়, একটা আদর্শ তাদের জীবনে থাকে। আমি বলবো বিশেষ করে স্বামী বিবেকানন্দ, এবং তাদের সবাইকেই বলবো অন্তত তাদের জীবনে স্বামী বিবেকানন্দের রচনা অবশ্যই পড়া উচিত। কারণ স্বামী বিবেকানন্দ আমাদের শুধু তরুণ প্রজন্মের জন্য নয়, সকল স্তরের মানুষের জন্য তার যে রচনাগুলো, সেই রচনাগুলোতে একটা পথ নির্দেশ করে দিয়েছেন তিনি। সেই নির্দেশিত পথে যদি আমরা যাই, তাহলে আমাদের জীবনে যে কাঙ্ক্ষিত স্বপ্নগুলো, সে স্বপ্নগুলো সফলতার পথ দেখবে, একটা বাস্তবায়ন হবে, এটুকু আমি বলতে পারি।
0: বাহ, খুব সুন্দর একটি মূল্যবান কথা বললেন দিলীপবাবু। তো আপনার দীর্ঘ জীবনের কথা শুনে আমাদের খুব ভালো লাগলো। আপনার অবসর জীবন খুব সুন্দর হোক, সুস্থ থাকুন আপনি, এবং আপনার কলমও সক্রিয় থাকুক। মাননীয় সু অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আরও একবার ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ আমার জীবনলিপি শীর্ষক স্মৃতিচারণা শুনলেন। স্মৃতিচারণ করলেন দিলীপ কুমার সাহা, আলাপচারী ছিলেন দেবশ্রী সাহা।

0: মাননীয় অনুষ্ঠানে আজ আমার জীবন সংগ্রামের কথা স্মৃতিচারণ করছেন দীপক সরকার, আলাপচারী দেবশ্রী সাহা।
1: নমস্কার। মাননীয় অনুষ্ঠানে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন দীপক সরকার, যিনি একজন সিভিল কন্ট্রাক্টর। পুঁথিগত বিদ্যা না থাকা সত্ত্বেও হাতে কলমে কাজ শিখে দীর্ঘ জীবন নিযুক্ত রেখেছেন এই কাজে। তার জীবনের কথা জেনে নেব তার কাছ থেকেই। প্রথমে মাননীয় অনুষ্ঠানের পক্ষ থেকে দীপকবাবু আপনাকে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: তো দীপকবাবু, চলে যাই একেবারে আপনার সেই ছেলেবেলার দিনগুলোতে। আপনার জন্ম কোথায়, কত সালে?
2: আমার জন্ম শিলিগুড়ির মিলনপল্লী

0: 1963 সালে।
1: আচ্ছা, তো আপনার সে সময় পরিবারে কে কে ছিলেন বলুন?
0: আমার পরিবারে আমরা তখন বাবা মা সমেত আমরা 4 বোন 2 ভাই, 6 জন ছিল।
1: আচ্ছা, তো আপনার প্রাথমিক শিক্ষা কি শিলিগুড়িতেই?
0: শিলিগুড়িতেই, শক্তিগড় আরআর প্রাইমারিতে আমি ক্লাস 4 পর্যন্ত পড়ি, তারপরে শিলিগুড়ি শক্তিগড় বিদ্যাপীঠে আমি মাধ্যমিক পাশ করি।
1: বেশ, তো আপনার যখন প্রাথমিক শিক্ষা, মানে সেই ছোটবেলায় স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে?
0: হ্যাঁ, পুকুরে স্নান করতে ভালোবাসতাম।
1: হুম,
0: ছোটবেলা থেকেই ফুটবল খেলার মধ্যে খুব আগ্রহ ছিল, আমি ছোটবেলা থেকেই ফুটবলটা খেলতাম।
1: হুম,
0: দৌড়ঝাঁপ, খেলাধুলা, গাছে ওঠা, এই ধরনের একটু চঞ্চল আমি ছিলাম।
1: তো এই যে খেলাধুলো করতেন, ফুটবল খেলার প্রতি আপনার ঝোঁক
0: ছোটবেলা
1: ছিল,
0: থেকে আগ্রহ ছিল।
1: তো এবারে আপনি মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করলেন, তারপরে উচ্চশিক্ষা?
0: উচ্চশিক্ষা শিলিগুড়ি কলেজে আমি পড়াশোনা করেছি,
1: হুম
0: হুম, 12 ক্লাস পর্যন্ত।
1: হুম, আপনার বাবা কি করতেন?
0: বাবা সরকারি কর্মচারী ছিল।
1: আর আপনি যে বললেন যে আপনি ছেলেবেলায় বেশ দুষ্টুমি করতেন, গাছে চড়া বা পুকুরে স্নান করা, পাশাপাশি ফুটবলও খেলতেন, তো সেই সময়কার কোনো ঘটনা মনে পড়ছে?
0: না, ফুটবল ছোটবেলায় খেলে আমি সবসময় আমার ভিতরে একটা, আমি সবসময় জিতবো,
1: হুম হুম
0: আমি হারবো না, মানে
1: হুম
0: আমাকে যাতে কেউ আমার থেকে বল কাটতে না পারে, আমার টিম জিনে যেতে, এই ধরনের আমার ছোটবেলা থেকে একটা আমার জেদ ছিল যে না, জান প্রাণ দিয়ে আমি লড়াই করে আমি জিততে চাই।
1: হুম তো আপনার হঠাৎ করে ফুটবল খেলার প্রতি ঝোঁক এলো কী করে?
0: ঝোঁক এলো, আমার বাবাও ফুটবল খেলতেন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেও। বাবা যখন দেশ ভাগ হয় আসে, তখন এটা তিলক ময়দান ছিল নাম, সেখানে বাবাও ফুটবল খেলতেন। এই বাবার থেকে বিভিন্ন সময় বাবার ফুটবল খেলার গল্পগুলো শুনতাম, আমার ভিতরেও তখন এই খেলার প্রতি আগ্রহ জাগে। তারপরে খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা আস্তে আস্তে আমি সাংসারিক চাপে করে উঠতে পারিনি।
1: আচ্ছা, তো আপনি কি ভাই বোনেদের মধ্যে সবচেয়ে বড়?
0: না, ভাইদের মধ্যে আমি বড়।
1: আচ্ছা,
0: বাকি বোনরা, 3 বোন আমার বড় ছিল।
1: তো সাংসারিক চাপের কারণে তো আপনার কি ঘাড়ে সংসারের দায়িত্ব এসে
0: হ্যাঁ,
1: পড়লো?
0: বাধ্য হয়েছি।
1: কিভাবে, কি করলেন সে সময়টা?
0: দেখছি বাবা যে পরিমাণ মায়না পেতেন তখন, তাতে আমাদের 15 দিনও ঠিক মতন চলতো না। তখন বাধ্য হয়ে বাবার সাথে, আমাদের বাড়িতে ঢেঁকি ছিল, সামগাইল ছিল, যেটা দিয়ে ধান কোটা হয়, চাল বানানো হয়, হ্যাঁ, সেই সমস্ত কাজের মধ্যে যুক্ত হয়ে গেলাম। স্কুল থেকে আমাকে সপ্তাহে 3 দিন ছুটি দিত হাফবেলায়। মাটিগাড়া, ফুলবাড়ি, মাথায় বোঝা বয়ে ধান এনে বাড়িতে তাকে ভিজিয়ে সিদ্ধ শুকনা করে চাল তৈরি করে এই শিলিগুড়ি কালীবাড়ি রোডে রবিবার আর বুধবার আমরা এই ব্যবসাটা করে কিছু রোজগার করতাম।
1: আচ্ছা দীপকবাবু, আপনি বললেন যে সেই সময় আপনি হাটে গিয়ে চাল বিক্রি করে আপনার কিছুটা সংস্থান করেছেন, তো এর পাশাপাশি কি আরও কিছু করতে হয়েছিল সে
0: এর
1: সময়?
0: পাশাপাশি ঠোঙ্গা বানিয়েছি, কারোর সাথে লাইটের কাজ করেছি, যখন যেরকম মানে আমার সময় পেয়েছি, আমি সময়টা নষ্ট না করে আমি কাজের মধ্যে নিযুক্ত হয়ে যত সামান্য যতটা হয় সংসারকে সহযোগিতা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে গেছি।
1: আচ্ছা, তো আপনি যে বললেন যে পারিবারিক চাপে আপনি বিভিন্ন রকমভাবে কাজ করে উপার্জন করার চেষ্টা করছেন, তো পাশাপাশি পড়াশুনোটা কি চালিয়ে গেছিলেন সেই
0: না,
1: সময়?
0: সেইভাবে পড়াশোনার খুব আর্থিক অনটনের জন্য খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করতে হয়েছে। অনেকে আমাকে বিনা পয়সায় পড়িয়েছে, এমনকি বই খাতাও আমাকে দিয়ে সহযোগিতা করে আমি মানে এই মাধ্যমিক পাশটা করেছি।
1: আচ্ছা, মাধ্যমিক পাশের পর আপনারা?
0: মাধ্যমিক পাশের পর এই শিলিগুড়ি কলেজে ভর্তি হই, হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা করি, কিন্তু সাংসারিক চাপে আর এগোতে পারিনি।
1: আচ্ছা, তো দীপকবাবু, এবার একটু আপনার খেলাধুলো প্রসঙ্গে আসি, তো শুনলাম আপনি ফুটবল খেলতে খুব ভালোবাসতেন ছোটবেলা থেকে, তো কোন পজিশনে খেলতেন?
0: আমি ডিফেন্সে খেলতেই ভালোবাসতাম।
1: আচ্ছা,
0: হুম,
1: কোথায় কোথায় খেলেছেন?
0: আমি শক্তিগড় স্কুলের হয়ে শিলিগুড়ি বয়েজ স্কুলের মাঠ, শিলিগুড়ি YM ক্লাবের মাঠে খেলেছি। স্কুল আমাকে খুব ভালোবাসতো খেলার জন্য, আমাদের গেম টিচার আমাকে খুব পছন্দ করতো।
1: হুম,
0: হুম, এই এইভাবে আমি খেলাধুলাটা।
1: তো এই খেলাধুলো বিষয়ক কোনো অভিজ্ঞতা আছে যেটা এই মুহূর্তে আপনার মনে পড়ছে, তার কথা
0: হ্যাঁ,
1: যদি
0: আমরা
1: বলেন?
0: স্কুলের যেমন বয়েজ স্কুলের মাঠে খেলেছি, YM এর মাঠে খেলে আমরা ট্রফি জয় করেছি, স্কুলকে আমরা প্রাইজ এনে দিতে পেরেছি।
1: হুম, এই ঘটনাগুলো বড়ই আনন্দের এবং
0: হ্যাঁ,
1: গর্বেরও
0: হুম
1: আপনার
0: হুম হুম
1: কাছে।
0: খেলার আগে আমার গেম টিচার আমাকে ডেকে উৎসাহ জোগাতো যে বল চলে যাক কিন্তু প্লেয়ার ছাড়া চলবে না, তোমাকে আমি থামের সাথে তুলনা করছি, আমাদের জিততে হবে। হ্যাঁ, লড়াকু মনোভাব ছিল, আমি লড়াই করে টিমকে জেতানোর আপ্রাণ চেষ্টা করতাম, খেলার মধ্যে কোনো ঘাটতি রাখতাম না, যে আমার হাত ভাঙবে না পা ভাঙবে ওই ধরনের আমার কোনো চিন্তা ভাবনা থাকতো না খেলার সময়। ফুটবল খেলতে গিয়ে একটা আমার স্মরণীয় ঘটনা মনে পড়ে যায়, আমার মাথা ফেটে যায় হেড দিতে গিয়ে, তো তখন আমি খেলার ঝুঁকি কিছু বুঝতে পারিনি, তো খেলার শেষে দেখতে পাই যে এই জায়গাটা আমার ভেজা ভেজা লাগছে, তখন দেখি রক্ত। তখন মাঠের সবাই দৌড়ে এসে আমি যখন চিৎকার করি, তারা আমাকে নিয়ে গিয়ে ফার্স্ট এড তো মাথায় থাকেই, তারা আমাকে মাথায় ব্যান্ডেজ বেঁধে দেয়।
1: তো ছোটবেলা থেকে আপনি বিভিন্ন রকম জীবন সংগ্রামের মধ্যে দিয়ে

0: বড় হলেন এবং যেখানে যেমনভাবে পেরেছেন কাজ করেছেন, রোজগার করেছেন, সংসারের পাশে দাঁড়িয়েছেন। তো এই যে সিভিল কন্ট্রাক্টর, এইভাবে যে আপনি নিযুক্ত হলেন এই পেশার সাথে, এই কাজের সাথে, কিভাবে কারোর সহযোগিতা পেয়েছেন, কারোর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছেন?
1: প্রথমত আমি কারো অনুপ্রেরণা আমি বুঝতে পারিনি যে কারো অনুপ্রেরণার প্রয়োজন আছে কি না। তো বাড়িতে আমার কিছু গাছ ছিল, সেগুলো কেটে আমি একজনকে শাটারিংয়ের কাজ ভাড়া দেব, কিছু রোজগার হবে বলে তাকে ভাড়া দিই। এই ভাড়া দিতে গিয়ে যে মিস্ত্রিকে ভাড়া দিই, ওর সাথে আমাকে ওই ভাড়া তুলতে গিয়ে কোনো কোনো সময় থাকতে হচ্ছে। থাকতে থাকতে যখন থাকছি তখন আমার কিছু আইডিয়া হয়ে যায়। আইডিয়া হওয়ার পরে বিভিন্ন লোক আমাকে বলে, ভাই আমার একটু এই কাজটা করে দাও, আমার এই নালিটা তৈরি করে দাও, আমার বাথরুমটা তৈরি করে দাও। তো আমার এই কাজের মধ্যে আমার খুব মনে পড়ে, প্রথম অবস্থায় আমি একটা বাড়ির জানালার একটা জায়গা খুলে ওই আরেক জায়গায় জানালাটা লাগাতে হবে, দেওয়াল কেটে লাগিয়ে দিই। সেদিনকে আমার খুব মনে পড়ে যে আমার 15 টাকা রোজগার হয়।
0: সে আপনার প্রথম রোজগার?
1: প্রথম প্রথম রোজগার। তারপরে আমি হাতের কিছু কাজ শিখবো বলে আমি প্রেসে ঢুকি, তখন কলেজ করি আমি। কিছুদিন কাজ করার পর প্রেস মালিক আমাকে ছাড়িয়ে দেয় যে না, তুমি প্রেসের ছেলে না, প্রেসের কাজ তোমার কাজ না, তুমি যে পরিশ্রমী তুমি অন্য কোনো কাজ করো। তখনই আমি কনস্ট্রাকশন লাইনে ধীরে ধীরে প্রবেশ করি।
0: তারপরে
1: চলতে থাকে এইভাবেই, ছোটোখাটো কাজ দিয়ে চলতে থাকে। এর মধ্যে আমার এক বন্ধু ডিপ্লোমা পাস করে এসে আমার সাথে রাস্তায় যোগাযোগ হয়। তো জিজ্ঞেস করে কি করছিস? তখন আমি আমার এই ডিটেলস এই ঘটনাটা বলি, আমি এই আছি। ঠিক আছে চলে আয়, চলো আমরা দুজনে মিলে একসাথে কাজ করি। ও আমাকে তখন ধীরে ধীরে ধীরে ধীরে এই বিল্ডিং সম্বন্ধে, বিল্ডিংয়ের কীভাবে লেআউট করতে হবে, বিল্ডিংয়ের পিলার কীভাবে বসাতে হবে, ওর অনেক সহযোগিতার আমাকে করে। তারপরে ও চাকরি পেয়ে চলে যায়, আমি তখন একাই আমার বিজনেসটাকে সামলাই।
0: মানে বলা যেতে পারে সেই বন্ধুর সহযোগিতা,
1: তার বুদ্ধিতে প্রচণ্ড সহযোগিতা ছিল, সাহস পেয়ে যাই। নাহলে লেআউট সম্বন্ধে আমি কিছুই জানতাম না, কনস্ট্রাকশনের তো অনেক কিছু আছে কীভাবে করতে হয় না করতে হয়, সিভিল ইঞ্জিনিয়ার সাথে বন্ধু থাকাতে আমার অনেক সহযোগিতা হয়।
0: সিভিল কন্ট্রাক্টর বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ সম্পর্কে জানতে তো বিশাল একটা পড়াশুনোর দরকার হয়। তো ছোটোবেলার থেকে যেভাবে আপনি বেড়ে উঠেছেন, সেক্ষেত্রে আপনার জীবনে সেই সুযোগ বা সুবিধে কোনোটাই আসেনি। তো আপনি পরবর্তীকালে যখন কাজ করতে গেলেন, তখন কি আপনার কোনোভাবে মনে হলো যে বিষয়ক কোনো পড়াশুনো দরকার, তাছাড়া কাজ করতে আপনার অসুবিধে হচ্ছে?
1: হ্যাঁ, মানে মনে হতো আমার যে আমার যদি পড়াশোনাটা থাকতো আমার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হতো। তখন আমি বিভিন্ন লাইব্রেরিতে যোগাযোগ করে আমি নারায়ণ সান্যালের একটা বাস্তুবিজ্ঞান আমি বই সংগ্রহ করি। হ্যাঁ, সেই সংগ্রহ করে সেটাকে আমি পড়াশোনা করে ওখান থেকেও অনেক কিছু জেনে আমি আস্তে আস্তে এই সিভিল কন্ট্রাক্টরের কাজটা আমি শিখে ফেলি। কীভাবে কাজটা করলে পরে আমার যে কাস্টমাররা খুশি হবে, খুশি হলে পরেই আমার রোজগারটা বাড়বে, আরও কাস্টমার আসবে, বিভিন্ন লোক বিভিন্নভাবে বলবে যে ওর কাজটা ভালো। হ্যাঁ, এইভাবেই ধীরে ধীরে ধীরে আমার পরিচিত বেড়ে যায়। তারপরে এইভাবেই এগোচ্ছি, দীর্ঘ 35 বছর আমি এই কনস্ট্রাকশনের সাথে যুক্ত আছি।
0: তো দীপকবাবু, এর থেকে বোঝা গেল যে আপনি ছোটবেলা থেকে হাতে কলমে শিখেছেন, পাশাপাশি একটি বইয়ের সহযোগিতায় যেভাবে দীর্ঘ 35 বছর ধরে এই কনস্ট্রাকশনের কাজে যুক্ত রয়েছেন কোনো রকম ডিগ্রি ছাড়াই, সেটি কিন্তু আগামী প্রজন্মের কাছে একটি নজির হয়ে থাকবে যে শুধুমাত্র মনের জোর, সাহস এবং সৎ ইচ্ছার দ্বারা যে কোনো কিছু করা সম্ভব। তো এই কাজের সাথে যখন আপনি যুক্ত ছিলেন বা যুক্ত রয়েছেন এখনো অবধি, এই কাজ করতে গিয়ে কোনো রকম বাধার সম্মুখীন হয়েছেন?
1: হ্যাঁ, সিভিল কাজটা এরকমই, এটা প্রতি মুহূর্তে আমাদের বাধার সম্মুখীন হতে হয়। যেমন স্কিল আনস্কিল লেবার দিয়ে আমাদের কাজ করতে হয়। আমার একটা অনেক বড় বাধার কথা আমি বলছি, একটা 3-তলা বিল্ডিং এর ছাদের বেলা 3টা বাজে দেখি আমাদের ছাদের কিছুই ঢালাই হয়নি। পরিস্থিতি দেখে আমি খুব বিচলিত হয়ে যাই। কনস্ট্রাকশন লাইনটি এরকম, ওই ছাদটা যাতে ডবল জোড়া না হয়, রানিং অবস্থায় ওটাকে ছাদটাকে শেষ করতে হবে। আমি সেই কনস্ট্রাকশনটা যদি সেই দিনে শেষ করা যায়, পরের দিন আর কাজটা করতে না লাগে, তার জন্য আমি আরও লোক জোগাড় করে সারা রাত সকাল থেকে 1 কাপ চা খেয়ে ওখানে দাঁড়িয়ে থেকে সারা রাত জেগে 4টার মধ্যে ওই ছাদটা আমি কমপ্লিট করি। না তো কাস্টমারের কাছে তো আমি ছোট হয়ে যাব। যেহেতু আমার ভিতরে একটা জেদ ছিল যে আজকে আমি শেষ করবই, যাদের বাড়ির কাজ ছিল তারা সকালে উঠে দেখে আমাদের ছাদ ঢালাই কমপ্লিট।
0: আচ্ছা, একেই বোধহয় বলে কর্মের প্রতি একাগ্রতা। তো আপনি অনেক কাজ করেছেন, অনেক নির্মাণ কাজের সাথে যুক্ত ছিলেন, তো উল্লেখযোগ্য কোনো কাজের কথা এই মুহূর্তে মনে পড়ছে?
1: উল্লেখযোগ্য কাজ, শক্তিগড় গার্লস স্কুলের চারিদিকের যে বাউন্ডারি ওয়ালটা, গেট, এই সমস্ত আমি করেছি। এমনকি সেই ইয়েটা করতে গিয়ে একটা গাছ পড়ে যায় বাউন্ডারির লাইনে, তো আমি তখন গাছটা নষ্ট করি না।
0: আচ্ছা,
1: ঠিক।

0: বাউন্ডারি ওয়ালটাকে ঘুরিয়ে দিয়ে
1: হ্যাঁ
0: আমি গাছটাকে এখন পর্যন্ত
1: হুম,
0: জীবিত রেখে দিয়েছি, গাছটা এখনো জীবিত আছে।
1: তো এই ঘটনার দ্বারা বোঝা গেল যে গাছের প্রতি কিন্তু আপনার একটা ভালোবাসা রয়েছে। তো এমন কোনো কাজ রয়েছে যে আপনিও গাছ লাগাচ্ছেন বা সামাজিকভাবে গাছের প্রতি দায়বদ্ধতা?
0: হ্যাঁ, লাগিয়েছি। যেমন শক্তিগড় ফুটবল খেলার ময়দানে
1: হুম
0: আমার হাতে অনেক বড় একটা মেহগনি গাছ আছে,
1: হুম
0: শক্তিগড় গার্লস স্কুলের মধ্যে আমার লাগানো অনেক গাছ আছে। তারপরে কেউ যদি বলে আমি গাছ লাগাবো, তা আমার কাছে ঝুড়ি চায়, লোহার ঝুড়ি, আমি তাদেরকে ঝুড়ি দিয়ে সহযোগিতা করি যে
1: হুম হুম
0: তোমরা লাগাও, আমি তোমাদের সাথে আছি। একটা গাছ রাস্তায় হেলে পড়ে গেছে, তাকে সোজা করে রাখা যাতে গাছটা বেঁচে যায়,
1: হুম হুম
0: তার জন্য যা যা করার আমি করি। আমার বাড়ির সামনে একটা ক্লাব আছে, তার মধ্যেও আমার প্রচুর গাছ, প্রত্যেকে মিলে, আমি একা না, আমার সাথে আরও অনেকেই আছে, তাদের সাথে নিয়ে আমি গাছগুলো লাগিয়ে থাকি।
1: তো আরো কিছু উল্লেখযোগ্য কাজের কথা যদি বলেন।
0: আমার উল্লেখযোগ্য কাজের মধ্যে শিলিগুড়ি শক্তিগড়ের সাংস্কৃতিক মঞ্চটা আছে, মঞ্চ অনেক বড়, কিন্তু মূল মঞ্চটা আমার হাতের তৈরি, এটা আমার অনেক গর্ববোধ হয়।
1: তো আপনি কার উৎসাহে এই মূল মঞ্চটা তৈরি করলেন?
0: তখনকার স্থানীয় কাউন্সিলর আমাকে এই দায়িত্বটা দেয় এই মূল মঞ্চ তৈরি করার, ওনার সহযোগিতাতেই আমি মূল মঞ্চটা তৈরি করি, এটা আমার গর্ববোধ হয়। কারণ মূল মঞ্চ এখন অনেক বড় হয়ে যায়, অনেক অনুষ্ঠান হয়, দেখে ভালো লাগে।
1: তো আপনার দীর্ঘ জীবনের কথা শুনলাম, জীবনের অনেক ওঠা পড়া, লড়াই, সংগ্রামের কথা শুনলাম। তো বর্তমানে আপনার পরিবারে এখন কে কে রয়েছেন?
0: বর্তমানে আমার পরিবারে এখন আমরা স্বামী স্ত্রী, এক ছেলে এক মেয়ে,
1: হুম
0: মেয়ের বিয়ে হয়ে গেছে,
1: ঠিক
0: আর ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, এখন চাকরিস্থলে আছে।
1: আচ্ছা, এর থেকে বোঝা গেল যে আপনি অর্থনৈতিক কারণে নিজে পড়াশোনাটা সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু আপনার ভেতরে যে খিদে ছিল সেটা কিন্তু আপনার ছেলের মধ্যে দিয়ে আপনি সেটা প্রমাণ করেছেন, তাকে তৈরি করেছেন, তাকে একজন সিভিল ইঞ্জিনিয়ার বানিয়েছেন। তো দীপকবাবু, খুব ভালো লাগলো আপনার দীর্ঘ জীবনের কথা জানতে পেরে। আপনার আগামীর জীবন সুস্থ এবং সুন্দর থাকুক, এবং যেভাবে আপনি নির্মাণ কাজের সাথে যুক্ত রেখেছেন নিজেকে, সেভাবেই আপনার কাজ এগিয়ে যাক, এই কামনা করি। মাননীয় সু অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আরও একবার ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: মাননীয় সু অনুষ্ঠানে এতক্ষণ আমার জীবন সংগ্রামের কথা বিষয় নিয়ে স্মৃতিচারণ করলেন দীপক সরকার, আলাপচারী ছিলেন দেবশ্রী সাহা। মাননীয় সু অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: এতক্ষণ শুনলেন মাননীয় সু, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ইংরেজি কথিকা, বলবেন বর্ষা ঘোষ, বিষয় ডিফরেস্টেশন।
2: ইকোস অফ দ্য ফলেন ফরেস্ট, deforestation and its consequences in North Bengal, special reference to Siliguri. In nature, nothing exists alone, wrote the celebrated biologist Rachel Carson. And nowhere is this more evident than is the once verdant landscape of Siliguri. Nested like a green jewel at the foothills of the Himalayas, Siliguri has long been a meeting point of culture and commerce. Its history stretches back to the days of the British Raj, when tea planters and colonial officers spoke in a hushed tone, when the sal trees kissed the sky. Indeed, by the early 20th century, the region

0: तुमने गाना सीख लिया, इसे अब तुम सब मिलकर गाओ देखें।
1: 1 2 3 4

0: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আজকের কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমি তনুকা রয়েছি আপনাদের সাথে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে ফোন নম্বরটি একবার জানিয়ে দিই, 9434076705। এই নম্বরে শ্রোতা বন্ধুরা ফোন করুন। শুরু হলো কিছু কথায় কিছু গানে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই জানেন আজ বিশ্ব জনসংখ্যা দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড পপুলেশন ডে। এই দিনটি বিশেষভাবে পালন করা হয় এই আজকের 11 জুলাই তারিখে। এর কারণ কি? এর কারণ বেশ কিছু রয়েছে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। আলোচনা, বেশি জনসংখ্যা হয়ে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, কি কি সমস্যা আমাদের সামাজিকভাবে আসে সামনে, সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। ইতিমধ্যে এক শ্রোতা বন্ধুকে আমরা পেয়ে গেছি। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি, আমার নাম সুজিত।
0: আরেকবার বলুন।
1: আমার নাম সুজিত।
0: আচ্ছা, কোথা থেকে বলছেন? কোথা থেকে
1: বলছি?
0: আচ্ছা বলুন বলুন, আজকের বিষয় আমাদের বিশ্ব জনসংখ্যা দিবস, এ বিষয়ে আলোচনা।
1: আচ্ছা, মানে এই এই আপনি মানে বহুদিন থাকি মানে লাগাই লাগে না, আজকে লাগলো।
0: হ্যাঁ, আসলে অনেক শ্রোতা বন্ধুরাই চেষ্টা করেন ফোন করার, একসাথে সবার ফোন তো পাওয়া যায় না, সেই জন্য হয়তো পাইনি এতদিন। বলুন।
1: আচ্ছা, আর কিছু বলবো না, রাখো।
0: আচ্ছা, আজকের বিষয় সম্বন্ধে শ্রোতা বন্ধু কিছু বললেন না, হয়তো পরবর্তীতে নিশ্চয়ই আমাদের সঙ্গে আলোচনায় আসবেন, অংশগ্রহণ করবেন। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, চলে যাই আজকের অনুষ্ঠানের প্রথম গানে। প্রথম গানটি আমরা আজ শুনব আশা ভোসলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আমরা আজকের বিষয়ে রেখেছি বিশ্ব জনসংখ্যা দিবস। আজ এই দিনটি পালিত হচ্ছে আমাদের দেশে এবং সারা বিশ্বে। প্রতি বছর এই 11ই জুলাই বিশ্বব্যাপী বিশ্ব জনসংখ্যা দিবস কিন্তু পালিত হয়। 1989 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এই দিনটি পালনের প্রথম উদ্যোগ গ্রহণ করে। এই দিনটির উদ্দেশ্য হল জনসংখ্যা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, নারী এবং শিশুর অধিকার, লিঙ্গ সমতা বা ধরুন টেকসই উন্নয়ন যেটাকে আমরা বলি, সেই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ আমরা যদি প্রথম বিষয়টায় আসি, যেমন জনসংখ্যা বৃদ্ধি, এই জনসংখ্যা বৃদ্ধিটা আমাদের মানব সম্পদকে কিন্তু বাড়াচ্ছে, তা ঠিক। সত্যিই তো, মানব সম্পদ বৃদ্ধি করছে একদিকে যেমন, তেমন অন্যদিকটা ভাবলে কিন্তু দেখব যে আমাদের প্রাকৃতিক সম্পদ কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে এবং সে কারণে দূষণও বাড়ছে। দূষণ বলা যেতে পারে, আবার আমরা বলতে পারি আমরা যেই শক্তিগুলোর উপর নির্ভর করে আমাদের জীবন যাপন হয়, যেমন জীবাশ্ম জ্বালানি কিংবা গাছের উপর নির্ভরতা, এই বিষয়গুলো কিন্তু ব্যবহারও অধিক পরিমাণে হয়। মানুষের সংখ্যা যত বাড়বে, এই প্রকৃতির উপর চাপও কিন্তু ততই বাড়বে। তাহলে ক্রমবর্ধমান যে জনসংখ্যা, তাতে কিন্তু আমাদের হ্রাস অবশ্যই টানতে হবে। শ্রোতা বন্ধুরা, ফোন করুন 9434076705 এ নম্বরে। আমরা আলোচনায় রয়েছি। এই বিষয়টা যেমন হলো, তেমন আরও একটি বিষয়ে, সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা। এখনকার সময়ে জিনিসপত্রের দাম বলুন কিংবা আয়ের পরিমাণ বাড়লেও আমাদের সংসার চালানো, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু একটু কঠিন হয়ে গেছে। আমাদের চাহিদা দিনের দিন বাড়ছে, আমাদের পরিবার কিন্তু ছোট হলে অনেক বেশি সচ্ছলভাবে আমরা

জীবনযাপন করতে পারব। তাহলে এই জনসংখ্যা হ্রাস করার একটি অন্যতম কারণ কিন্তু ছোট পরিবার, অর্থাৎ ছোট পরিবার হলে জনসংখ্যা হ্রাস করাটা অনেক সহজ হবে, এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের পরের গানে। পরের গানের শিল্পী কিশোর কুমার।

জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকলে কতগুলো এর ভালো দিকও কিন্তু রয়েছে। যেমন এর আগে ছোট পরিবারের কথা বলছিলাম, দেখুন একটা ছোট পরিবার যদি হয় স্বামী স্ত্রী দুই সন্তান, তাহলে প্রতিটি সন্তানের কিন্তু সুস্থ লালন পালন, শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক বিকাশের দিকটা আমরা ভীষণভাবে যত্ন করে পালন করতে পারব, সার্বিক বিকাশের দিকটা আমরা দেখতে পারব। সেক্ষেত্রে জনসংখ্যা অধিক হলে বা বড় পরিবার হলে সেটা অনেকাংশেই কিন্তু সম্ভব হয়ে ওঠে না, আর্থিকভাবে স্থিতিশীল হতে পারব আমরা। এই আজকের দিনটির আরেকটি অন্যতম উদ্দেশ্য কিন্তু রয়েছে পালন করার, তা হলো নারীর স্বাস্থ্য। হ্যাঁ, মহিলাদের, আমাদের সমাজের, পরিবারের মহিলাদের স্বাস্থ্য, সুরক্ষা, শিক্ষা এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণ, প্রতিটি নারীকেই

কাজে যোগদান করতে হবে, কর্মে কর্মক্ষেত্রে যেতে হবে, চাকুরিজীবী হতে হবে, কিংবা ব্যবসা যাই বলুন না কেন, অর্থাৎ কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। তাহলেই কিন্তু অনেকটা এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আর আমরা সকলে যদি অর্থনৈতিকভাবে সুদৃঢ় হতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশেরও অর্থনৈতিক উন্নতি অবশ্যই হবে। তাহলে দেখুন কিভাবে একটা বিষয়ের উপর, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি কিংবা জনসংখ্যা নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ করলে এই বিষয়গুলোর উপর প্রভাব পড়ে। আসলে প্রত্যেকটা বিষয় একটা বিষয় আরেকটা বিষয়ের উপর নির্ভরশীল। তাই কিছু ভালো অভ্যেস, ভালো গুণ কিন্তু সমস্ত দেশের উন্নতির ক্ষেত্রে সহায়ক হতে পারে। চলে যাব পরের গানে, এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আমাদের কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান চলছে। ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকের বিষয় বিশ্ব জনসংখ্যা দিবস, এ বিষয়ে আপনার ভাবনা। আমরা কিছুটা আলোচনা করেছি এই বিষয়ে, অধিক জনসংখ্যা কি কি সমস্যার কারণ হতে পারে। জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকলে মা এবং শিশু মৃত্যুর হারও কিন্তু কম হয়। যেই সমস্যাগুলো আমাদের এখনকার সময় এক সামাজিক ক্ষতের মতো, সেই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা অনেকাংশেই মুক্তি পেতে পারি যদি জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে। প্রাকৃতিক যে সম্পদগুলো, যেমন গাছ, মাটি, জল, বিভিন্ন জীবাশ্ম জ্বালানিগুলো, সব কিছুই কিন্তু ব্যবহার নিয়ন্ত্রণে থাকে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে। একটা দেশ তখনই উন্নতির শিখরে যেতে পারবে যখন সেই দেশের প্রত্যেকটা মানুষ ঠিক মতো, প্রয়োজন মতো স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলোর যোগান পাবে, স্বাস্থ্য পরিষেবা ঠিক মতো পাবে এবং শিক্ষা, সমস্ত দিকটাই কিন্তু নির্ভর করে, সমস্ত দিকগুলোর পরিষেবাই নির্ভর করে জনসংখ্যার নিয়ন্ত্রণের ওপর। অধিক জনসংখ্যা কখনোই এই ব্যবস্থাগুলোকে সুষ্ঠুভাবে চলতে দেয় না। তাই আজকের দিনটায় বিশেষ করে আমরা একটু ভাবব আমাদের দেশের জনসংখ্যা নিয়ে। আমাদের প্রাকৃতিক সম্পদগুলো কিন্তু সীমিত, আমরা যদি নষ্ট করে ফেলি তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুই আর বাকি থাকবে না। তাই চাই সুস্থায়ী উন্নয়ন। অর্থাৎ বর্তমানে আমরা সম্পদগুলো ব্যবহার তো করবই,

তা যথেষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং আগামীর জন্য, আগামী প্রজন্মের জন্য যেন সুন্দর একটা পৃথিবী আমরা রেখে যেতে পারি। উন্নয়ন তো প্রয়োজন, উন্নয়ন ছাড়া তো দেশ এগোবে না, তাই উন্নয়ন হবে সঠিক পথে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে, যাতে আগামী প্রজন্মও পেতে পারে একটা সুন্দর সুস্থ পৃথিবী। আর সবটাই নির্ভর করছে নিয়ন্ত্রিত জনসংখ্যার উপর। চলে যাব আমাদের পরের গানে। পরের গানটি আমরা শুনব সাধনা সরগমের কণ্ঠে।

0: हेलो
1: हेलो
0: हेलो
1: हेलो नमस्कार।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে
1: শুভ
0: বলছেন?
1: সকাল,
0: শুভ
1: শুভ
0: সকাল,
1: সকাল।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ, অম্বিকা দেবী বলুন। আজকের
1: তো
0: অনুষ্ঠানের বিষয় তো শুনেছেন। হ্যাঁ,
1: বিষয়টা একটু আসছে, তো গান চলছিল।
0: আচ্ছা, আজকে আমাদের আন্তর্জাতিক জনসংখ্যা দিবস, আমরা সেই দিন, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। এ বিষয়ে আপনি কি বলতে চান?
1: সত্যি যেভাবে আমরা দেখছি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের পরিবারকে একটু সচেতন হতে হবে। পরিবার পরিকল্পনার ব্যবস্থাটা আমাদেরকে কিন্তু অবশ্যই নিতে হবে, কারণ দেখবেন একটা সময় পর যদি জনসংখ্যা প্রতিনিয়ত বাড়তেই থাকে, তাহলে কিন্তু এই খাদ্যের যে একটা সংকট, সেই সংকটের সম্মুখীন কিন্তু আমাদের আগামী প্রজন্মকে কিন্তু ভোগ করতে হবে।
0: ঠিক।
1: হ্যাঁ, তাই সবার প্রথম আমাদের কিন্তু, যদিও এখন মানুষ অনেক সচেতন হয়েছে আগের তুলনায়, অনেক এখন হাম দো হামারা দো হয়ে গেছে, এটা একটা মানে একটা প্রত্যেক মানুষ এখন অনেকটাই সচেতন হয়েছেন, তবে কিছু এখনো মানে কুসংস্কার আছে যাদের মনে, এই ভাবনা চিন্তাটা থেকে

0: আলাদা। তো সেই সমস্ত মানুষগুলোর উদ্দেশ্যে আমার একটাই বলার, যে পরিবার পরিকল্পনার ব্যবস্থাটা যেন অবশ্যই নেয় এবং সচেতন ভাবে যেন এই দিকে এগিয়ে আসে, এটুকুনি আমার বলার।
1: বাহ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক
0: আর
1: ধন্যবাদ।
0: যদি মান্নাদের একটি গান শোনান, বৃষ্টির দিন তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, রিম
1: হ্যাঁ
0: ঝিম ঝিম বৃষ্টি, এই গানটি যদি শোনান মান্নাদের কণ্ঠে।
1: অবশ্যই, যদি আমাদের সংগ্রহে থাকে আমরা নিশ্চয়ই শোনাবো।
0: হ্যাঁ
1: ধন্যবাদ
0: হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান চলছে লাইভ ফোন ইন অনুষ্ঠান, কিছু কথায় কিছু গানে। ফোন নম্বরটি আরেকবার বলি, 9434076705। ইতিমধ্যে আমরা আরেকজন শ্রোতা বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ দিদি, আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
1: হ্যাঁ অমিতাভ, বলুন, আজকের বিষয়ে তো নিশ্চয়ই শুনেছেন।
2: না, শুনতে পাইনি দিদি।
1: আজকের বিষয়ে বিশ্ব জনসংখ্যা দিবস, এই বিষয়ে আমরা আজকে শ্রোতা বন্ধুদের মতামত শুনছি, বলুন।
2: হ্যাঁ, তো দেখুন, আমাদের এই ভারতবর্ষ 140 কোটি মানুষের বাস, আর 23টি রাজ্য। তো জনসংখ্যার যে ইয়েটা, মানে মানে ধরুন আমাদের যে মহিলা প্লাস পুরুষের যে অনুপাতটা, সেটা কিন্তু আমাদের এই রাজ্যে এখনো, মানে আমাদের দেশকে আর কি, এখনো অন্যান্য দেশের তুলনায় বেশ মানে কম আর কি। তাতে করে কি হচ্ছে, একটা ভারসাম্য কোথাও না কোথাও বিঘ্নিত হচ্ছে। এই যে ধরুন বাল্য বিবাহ, তারপর ধরুন এই যে মানে কি বলবো, কম বয়সে মাতৃত্ব, এই এইগুলোর যে ভারসাম্যটা, সেটা কিন্তু খুব ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে এবং তার একটা প্রভাব কিন্তু পড়ছে আমাদের জীবনে এবং আমাদের সমাজেও। তো বিশ্ব জনসংখ্যা দিবসে যেটা বলার, সেটা হচ্ছে যে ভারসাম্যটা প্রথমে ফিরিয়ে আনা দরকার। আমাদের যে ধরুন আমাদের ডেন্সিটি, মানে জনঘনত্ব, জনবিরল, এই হিসাবে যখন আমরা এলাকাটা ভাগ করি, তখন জনঘনত্ব এই জায়গায় বেশি, সেখানে এই ধরনের জিনিসগুলো বেশি ঘটতে থাকে। আর যে রাজ্যে যত বেশি শিক্ষিত, যেমন ধরুন কেরালা, কেরালা সব থেকে বেশি শিক্ষিত রাজ্য, সেখানেও কিন্তু জনসংখ্যার এই যে একটা মানে জনসচেতনতা, সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে সেখানকার মানুষেরা আরো এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। তো আমরাও আমরাও সেইভাবেই এগিয়ে যাব, আমরা পারি, কেন আমরা মানুষ, আমরাও চেষ্টা করলে পারি এই ধরনের অবাঞ্ছিত ঘটনাগুলোকে রুখতে এবং সকলকে সচেতন করতে। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার।
1: আপনিও ভালো থাকবেন, শুনলাম আপনার মূল্যবান কথা। সত্যি তাই, আমাদের সচেতন হতে হবে এবং এ বিষয়ে শিক্ষা একটা বিরাট ভূমিকা কিন্তু পালন করে। মানুষ শিক্ষা মানুষের চেতনা আনে এবং তার থেকেই এই বোধ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে বা চিন্তাভাবনা রয়েছে, সেগুলোকে আমরা কার্যকর করতে পারবো। ধন্যবাদ শ্রোতা বন্ধুদের, চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের গানে। এবারের শিল্পী শ্রেয়া ঘোষাল।

0: অনলাইনে শ্রোতা বন্ধু শুনে নি আমরা শ্রোতা বন্ধুর কথা। হ্যালো,
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি বীরভূম
2: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বলছি।
2: হ্যাঁ, বিশ্বজিৎ বাবু বলুন।
1: আমাদের এই বৃষ্টি হওয়ার জন্য খুব দিনকাল রুটিনটাও চেঞ্জ হয়ে গেছে। আপনাদের প্রোগ্রাম কি আছে আজকে, টপিক কি আছে?
2: হ্যাঁ, আজকে বিষয় হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস, এই বিষয়ে আজকে শ্রোতা বন্ধুরা আমাদের সাথে কথা বলছেন।
1: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আপনি যে প্রোগ্রামটা রেখেছেন সেটা তো আমি যে হ্যাঁ ভালো প্রোগ্রাম, কারণ এই কারণে
0: না, অনুষ্ঠান কিন্তু আমাদের কিছু কথায় কিছু গানে, এইটাই হচ্ছে অনুষ্ঠান। কিন্তু আজকে গানের সঙ্গে সঙ্গে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
1: সংখ্যা দিবস তো দিদি ভাই দিনকার দিন বেড়েই চলেছে, আর আমাদের এই বিশ্ব জনসংখ্যা দিবস
0: আপনার কথাগুলি না একটু কেটে কেটে যাচ্ছে, আপনি কি মোবাইলে কথা বলছেন এবং ঘরের ভেতর থেকে কথা বলছেন নিশ্চয়ই?
1: মোবাইলে কথা বলছি, কিন্তু আমি বাইরে একটা জায়গা থেকে কথা ঘরের ভেতর নয়।
0: আচ্ছা,
1: হ্যাঁ দিদি ভাই, আপনারা নিশ্চয়ই
2: হ্যালো,
1: হ্যালো,
2: হ্যাঁ
1: বলছি আপনারা দুজন রয়েছেন স্টেশনে?
0: হ্যাঁ, আমরা দুজন আছি স্টেশনে।
1: দুজনকে নমস্কার জানাই।
0: নমস্কার, নমস্কার,
1: আপনারা ভালো থাকবেন, নমস্কার নেবেন, এটুকুই বললাম।
2: ধন্যবাদ,
0: ধন্যবাদ, আপনার কথা শুনলাম। আমরা পরের গানে চলে যাচ্ছি।

0: শুনলেন কিছু কথায় কিছু গানে, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই শুনবেন দুঃখ মিয়ার গান, তার আগে বিজ্ঞাপনের বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

শুনলেন দুঃখ মিয়ার গান আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে কথায় সুরে, হিন্দি ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এবং সেই সঙ্গে আমাদের কিছু কথা। প্রথম গানটি শিবাজী চট্টোপাধ্যায় ও সুজাতা সরকারের কণ্ঠে পদভোলা ছবি থেকে।

0: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
1: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
0: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
0: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি

0: নের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: শুনছেন কথায় সুরে, পরের গানটি শুনবেন জান্নাত ছবি থেকে কেকের কণ্ঠে।

0: শুনলেন কিছু কথা কিছু গান আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
3: ফাঁদে।
4: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে কিশোর জগৎ।

0: বইয়ের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? কষ্ট হয়, সত্যি সত্যিই কষ্ট হয়। আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের পিঠের মধ্যে এত ভারী ব্যাগ, গলায় জলের বোতল আর মাথায় এক গাদা পরার বোঝা। না, এই সময়টা একদম আমরা মন খারাপ করব না, কারণ আগামী বেশ কিছুটা সময় আমরা থাকব গানে, গল্পে, কবিতায়, তবলার লহরায়। শুরু করছি আমাদের আজকের শিশুমহল। আমার সঙ্গে আজকে রয়েছে আমার কাছে এক ঝাঁক আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আর রেডিওর ওপারের বন্ধুদের জন্য আমার ভালোবাসা থাকলো। আজকে সবার শুরুতে কাকে দেখি? হ্যাঁ, তোমার নাম কি?
1: আমার নাম রাজস্মিতা ঘোষ।
0: রাজস্মিতা, তুমি কোথায় থাকো?
1: আমি এয়ারপোর্ট মোড় বাগডোগরায় থাকি।
0: বাগডোগরায়? কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস নাইনে পড়ি।
0: নাইনে পড়ো? তুমি আজকে আমাদের কি শোনাবে ঠিক করেছো?
1: আজকে আমি আপনাদের ছড়ার গান শোনাবো। ছড়ার গানের নাম হলো আহাশিব ঠাকুরের গলায় দোলে এবং ওমা গোমা।
0: আচ্ছা, পরপর দুটো ছড়ার গান শুনবো তাহলে। তাহলে তোমার সঙ্গে আবার পরবর্তীতে কথা বলি, আগে আমার বন্ধুদের জন্য দুটো ছড়ার গান তুমি করে শোনাও।
1: ঠিক আছে। আহা।

0: আমরা রাজস্মিতার কাছ থেকে পরপর দুটো ছড়ার গান শুনলাম। খুব ভালো লাগলো রাজস্মিতা, তোমার এই শেষের গানটি যেটি সলিল চৌধুরীর কথায় সুরে, সেই গানটি শুনে আমার সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার কথা মনে পড়ছে। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। এই কবিতাটি শেষে আছে, হিং টিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। খুব ভালো লাগলো রাজস্মিতা তোমার কাছে ছড়ার গান শুনতে পেরে। তবে আমার যে ইচ্ছে করছে আরও কিছু শোনার, তুমি কি শোনাবে?
1: আমি ভজন শোনাবো।
0: তুমি কবে থেকে গান শিখছো?
1: আমি UKG থেকে গান শিখছি।
0: তার মানে অনেকটা পথ তুমি এই গানকে সাথে করে চলছো, তাই তো?
1: হ্যাঁ।
0: গান গাইতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা তোমার দুটো ভজনও শুনে নিই।

0: খুব ভালো লাগলো রাজস্মিতা। বন্ধুরা, আমাদের সঙ্গে এতক্ষণ ছিল রাজস্মিতা ঘোষ। ও আমাদের প্রথমে ছড়ার গান শোনালো দুটো, তারপরে দুটো ভজন। আর রাজস্মিতার গানকে যিনি তবলায় সুন্দর করে সাজিয়ে তুললেন, তিনি হলেন উৎপল দাস। এবারে আমরা কার কাছে যাব? এবারে আমার সামনে একজন ছোট্ট বন্ধু, সে দোতারা নিয়ে তৈরি হয়ে আছে তোমাদের গান শোনাবে দেখে। চলো আগে তার সাথে আমরা একটু পরিচয় করে নিই। তোমার নাম কি?
1: অনুশ্রী পাল।
0: অনুশ্রী, তুমি কোন ক্লাসে পড়ো?
1: 5।
0: কোথায় থাকো?
1: জলপাইগুড়ি।
0: কবে থেকে গান শিখছো?
1: 3 বছর।
0: তুমি দোতারা নিয়ে যখন রয়েছো, তার মানে তুমি আমাদের মাটির গান শোনাবে। কি গান শোনাবে আজকে?
1: আজকে ভাওয়াইয়া গান।
0: ভাওয়াইয়া মানে আমাদের উত্তরবঙ্গের মাটির গান নিয়ে রয়েছে অনুশ্রী পাল। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, প্রাথমিক পরিচয় তো ওর সাথে হয়েই গেল, এখন ওর সাথে আমাদের গানে গানে পরিচয় হবে।

0: ভালো, খুব ভালো। আমরা অনুশ্রীর গান শুনতে শুনতে মনে হলো কোনো এক উদাস দুপুরে চলে যাচ্ছি। অনুশ্রী, খুব ভালো লাগলো তোমার গান শুনে, কিন্তু একটা গান শুনতে মন ভরল না। তোমার কাছে যে আরও গান শোনার লোভ লাগছে, আমাদের আরও গান শোনাতে হবে। গান শোনাবে তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, এবারে কি গান শোনাবে?
1: এবারে শোনাবো ভাইয়া গান, চটকা।
0: হ্যাঁ,
1: চটকা
0: চটকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।

0: বাহ, অনুশ্রীর গানের মধ্যে দিয়ে আমরা প্রথমে যেমন মনটা কেমন উদাস হয়ে গেল, তারপরে কিন্তু ওর গানের মধ্যে আমরা অনেকগুলো খাবারের নাম জানতে পারলাম। সেই খাবারের নামগুলো শুনে বেশ লোভ লাগছে, আরও একটা লোভ লাগছে আর একটা গান শোনার। কি শোনাবে তো অনুশ্রী?
1: হ্যাঁ,

0: আমরা এতক্ষণ অনুশ্রী পালের কাছ থেকে ভাওয়াইয়া শুনলাম, আর অনুশ্রীর গানকে যিনি তবলায় সাজিয়ে তুললেন তিনি হলেন উৎপল দাস। আমরা আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন তবলার বন্ধু, সে তবলা লহরা পরিবেশন করবে। আমরা এবারে তার কাছে চলে যাই, তার সাথে আগে একটু তোমাদের পরিচয় করে দিই, তারপরে তার পরিবেশনা শুনছি। তোমার নাম কি?
1: আমার নাম অভিরাজ রায়।
0: অভিরাজ রায়? আচ্ছা অভিরাজ, তুমি কবে থেকে তবলা বাজাচ্ছ?
1: আমি প্রায় 4 বছর ধরে।
0: হঠাৎ এত কিছু বাদ দিয়ে তোমার এই তবলার প্রতি ভালোবাসা হলো কেন?
1: আমি যখন ছোট ছিলাম তখন প্রত্যেকটা তবলা আর্টিস্টকে দেখে আমার একটা মোটিভেশন টাইপের আসতো যে আমিও একটু শিখি। সেই দেখে আমি বাবাকে বললাম একদিন, তারপর ঢুকে।
0: তুমি কোথায় থাকো?
1: আমি আমবাড়ি ফালাকাটা।
0: আচ্ছা, আর কোন ক্লাসে পড়ো?
1: আমি 10th।
0: তুমি আজকে আমাদের কী বাজিয়ে শোনাবে?
1: আমি আজকে 3 তালের উপর একটি লহরা।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করো।
1: আচ্ছা।

0: অভিরাজ, তোমার এই বাজনাটা ভীষণ ভালো লাগলো, কিন্তু এখানে তোমাকে যে ছাড়তে ইচ্ছে করছে না, আর একটা শুনতে ইচ্ছে করছে, কিছু তৈরি করা আছে?
1: আমি এখন তাহলে ছাপতালের উপর একটি লহরা চেষ্টা করি।
0: বাহ, খুব ভালো।

0: আমরা এতক্ষণ অভিরাজ রায়ের কাছ থেকে তবলা লহরায় ঝাপতাল শুনলাম।
1: প্রিয় ছোট্ট বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির শিশুমহল অনুষ্ঠানে তোমাদের সবাইকেই এত ভালোবাসা। তোমরা এতদিন শিশুমহলে গান শুনেছ, আবৃত্তি করেছ, কথা বলেছ, অনেক কিছু করেছ, কিন্তু এইবার আমরা নিয়ে হাজির হয়েছি এক নতুন পর্ব, কল্পনায় মোড়া এবং আনন্দে ভরা একটি অনুষ্ঠান। সেটি হল সুকুমার রায়ের হ জ ব র ল।
2: রবীন্দ্রনাথ বলেছিলেন, সুকুমার রায়ের স্বভাবের মধ্যে বৈজ্ঞানিক সংস্কৃতির গাম্ভীর্য ছিল, সেই জন্যেই তার বৈপরীত্য এমন খেলাচ্ছলে দেখাতে পেরেছিলেন। বিশ শতকের প্রথম দুটো দশক ছিল বিজ্ঞানের ইতিহাসে যুগান্তকারী। আইনস্টাইন 1905 সালে প্রকাশ করেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি,

0: এবং ১৯১৬ সালে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। ১৯২১ সালে তিনি নোবেল পুরস্কার পান। বিজ্ঞানের অনুসন্ধানী ছাত্র সুকুমার যখন ১৯২২ সালে হজবরণ লিখছেন, তখন আপেক্ষিকতাবাদ আমাদের শিখিয়েছে সাত দুগুণে সবসময়ই ১৪ নাও হতে পারে। যে কোনো হিসেবেই নির্ভর করে কোন সিস্টেম থেকে আমরা ঘটনাবলীকে দেখছি তার উপর। এটাও জানা হয়ে গিয়েছে আলোর গতিবেগের বেশি বেগে দৌড়তে পারলে কাল বা সময় আর পরম থাকে না, পেছনের দিকে যেতে পারে, মানে বয়স কমতেও পারে। রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়াতে আমাদের মনে হয় E=mc2। আইনস্টাইনের এই ফর্মুলার আভাস আছে। হয়তো এই চন্দ্রবিন্দুই সেই ধ্রুবক, অর্থাৎ আলোকের গতিবেগ। যে গেছদাদা সব জানেন, সেই গেছদাদাই হয়তো স্বয়ং আইনস্টাইন। নিলস বোর ১৯১৩ সালে ইলেকট্রনের অবস্থানের যে অনিশ্চয়তার কথা বলেছিলেন, ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম থিওরিতে এবং হাইজেনবার্গ তার আনসার্টেনটি প্রিন্সিপেলে তার সমর্থন দিয়েছিলেন, সেসব সূত্রেই হয়তো গেছদাদার প্রতি মুহূর্তে অবস্থান বদলে যায়। আধুনিক বিজ্ঞানের আলোয় হজরবড় লোকে হয়তো আরও চুলচেরা বিশ্লেষণ করা যায়, কিন্তু তাতে না ঢুকে দু একটা সামাজিক তাৎপর্যের কথা বলি। কেউ তার গাড়ুর নাম দেয় পরম কল্যাণ বরেশু, আর বাড়ির নাম দেয় কিং কর্তব্য বিমূঢ়। এগুলি ঔপনিবেশিক সমাজে ফাঁপা জিনিসকে বড় করে দেখানোর প্রতি তীব্র শ্লেষ মাত্র বলে আমাদের মনে হয়। হিসেবরক্ষক কাক সময়ের দাম নিয়ে যতটা চিন্তিত, আজকের ব্যস্ত অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার বা ডেটা ইঞ্জিনিয়ার বোধহয় সেই রকমই ব্যস্ত। কাক যে ভাষায় তার বিজ্ঞাপন লিখেছিল, আজ বড় বড় কর্পোরেট সেই ভাষা এবং ভঙ্গিই আয়ত্ত করেছে। ব্যাকরণ সিংয়ের বক্তৃতা, পাড়ার মোড়ের নেতাদের প্রতিদিনের ফাঁপা চিৎকার আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলির বহুপ্রয়োজ গবেষণার অসারতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের বিচার ব্যবস্থা, আইন আদালতের সমস্ত কাজকর্ম মাঝে মাঝে কতটা হাস্যকর হয়ে ওঠে তাও সূক্ষ্মভাবে দেখিয়ে দেন সুকুমার। আর সমস্ত হজবরলতে একটা ছাপ আছে সুররিয়ালিজম বা পরাবাস্তববাদের। তবে এত সব কিছু না বুঝলেও চলবে, কেননা সুকুমার তাঁর পরিণত মনের কথাগুলো বলেছিলেন বালকের মতো করে, বালক সেজে। শুধু এটা মনে রাখলেই চলবে, একটি বালক যার বয়স ৮ বছর ৩ মাস তার চোখে দেখা, হয়তো স্বপ্নে হয়তো বাস্তবে দেখা একটা আশ্চর্য দৃশ্যাবলী হজবরল, যার তুলনা বিশ্ব সাহিত্যে নেই।
1: অত্যন্ত সুন্দর এই সুকুমার রায়ের যে কল্পকাব্য, তাতে তোমরা সকলে কল্পনার জগতে ডানা মেলে উঠতে পারবে। তাহলে আজকের যে এই অনুষ্ঠানের সূচনা, তার প্রথম পর্বের অনুষ্ঠানটা আমরা শুনে নেই সকলে মিলে? চলো তাহলে আর দেরি না করে শুনে নেব আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্ব। তাহলে তোমাদের জন্য রইল হ জ ব র লয়ের প্রথম পর্ব।
2: বিজয়, গরম, গাছতলায় দিব্যি ছায়ের মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল কোপ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে।

0: ছিল রুমাল হয়ে গেল একটা বিড়াল। অমনি বিড়ালটা বলে উঠল,
1: মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে।
0: আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বিড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল।
1: বিড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো।
0: চন্দ্রবিন্দু কেন? শুনে বিড়ালটা
1: তাও জানো না
0: বলে এক চোখ বুঝে ফ্যাঁচ ফ্যাঁচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয় আমার বোঝা উচিত ছিল, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বিড়ালটা খুশি হয়ে বলল,
1: এ তো বোঝাই যাচ্ছে চন্দ্রবিন্দুর চা বিড়ালের তালব্যস্যা রুমালের মা হলো চশমা, কেমন হলো তো?
0: আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বিড়ালটা আবার সেই রকম বিশ্রী করে হেসে ওঠে তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বিড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল,
1: গরম লাগে তো তিব্বত গেলেই পারো।
0: বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না।
1: কেন, সে আর মুশকিল কি?
0: কি করে যেতে হয় তুমি জানো?
1: তার জানিনি, কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত ব্যাস, সিধে রাস্তা সওয়া ঘন্টার পথ গেলেই হলো।
0: তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বিড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল, তারপর মাথা নেড়ে বলল,
1: সে আমার কর্ম নয়, আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারতো।
0: গেছো দাদাকে? তিনি থাকেন কোথায়?
1: গেছো দাদা আবার কোথায় থাকবে, কাছেই থাকে।
0: কোথায় গেলে তার সঙ্গে দেখা হয়? বিড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল,
1: সেটি হচ্ছে না, সে হবার জো নেই।
0: কিরকম?
1: সে কিরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর, আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিম বাজার, কিছুতেই দেখা হবার জো নেই।
0: তাহলে তোমরা কি করে দেখা করো?
1: সে অনেক হাঙ্গাম, আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপরে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপরে দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপরে দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপরে দেখতে হবে।
0: তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কিরকম হিসেব?
1: সে ভারী শক্ত, দেখবে কিরকম।
0: এই বলে সে একটা কাঠি দিয়ে খাসের উপর লম্বা আঁচড় কেটে বলল,
1: এই মনে করো গেছো দাদা।
0: বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল, তারপর আবার ঠিক তেমনি একটা আঁচড় কেটে বলল,
1: এই মনে করো তুমি,
0: বলে আবার ঘাড় বেঁকিয়ে চুপ করে রইল, তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল,
1: এই মনে করো চন্দ্রবিন্দু।
0: এমনি করে খানিকক্ষণ কি ভাবে আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে,
1: এই মনে করো তিব্বত, এই মনে করো গেছো বৌদি রান্না করছে, এই মনে করো গাছের গায়ে একটা ফুটো।
0: এরকম শুনতে শুনতে শেষটা আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, দূর ছাই, কেসব আবল তাবল বকছো, একটুও ভালো লাগে না।
1: আচ্ছা তাহলে আর একটু সহজ করেই বলছি, চোখ বুঝো আমি যা বলবো মনে মনে তার হিসেব করো।
0: আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি বুঝেই আছি, বিড়ালের আর কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হল, চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের উপর বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল,
2: সদ্গুণে কত হয়।
0: আমি ভাবলাম, এ আবার কে?

0: এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার সে আওয়াজ হলো।
1: কই, জবাব দিচ্ছ না যে? সাত দুগুনে কত হয়?
0: তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে, আর এক একবার ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, সাত দুগুনে ১৪। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল,
1: হয়নি হয়নি, ফেল।
0: আমার ভয়ানক রাগ হলো, বললাম, নিশ্চয় হয়েছে, সাত একে সাত, সাত দুগুনে ১৪, তিন সাতে ২১। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবল, তারপর বলল,
1: সাত দুগুনে ১৪র নামে ৪, হাতে রইল পেন্সিল।
0: তবে যে বলছিলে সাত দুগুনে ১৪ হয় না, এখন কেন?
1: তুমি যখন বলেছিলে তখনও পুরো ১৪ হয়নি, তখন ছিল ১৩ টাকা ১৪ আনা ৩ পাই। আমি যদি ঠিক সময়ে বুঝে ধা করে ১৪ লিখে না ফেলতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত ১৪ টাকা ১ আনা ৯ পাই।
0: এমন আনারই কথা তো কখনো শুনিনি। সাত দুগুনে যদি ১৪ হয় তা সে সবসময় ১৪, এক ঘন্টা আগে হলেও যা, ১০ দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল,
1: তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি?
0: সময়ের দাম কিরকম?
1: এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি, এতটুকু বাজে খরচ করবার জো নেই। এই তো কদিন খেটে খুটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল।
0: পুলিশে আবার হিসেব করতে লাগলো, আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যেন একটা শরৎ করে পিছলিয়ে মাটিতে নামলো। চেয়ে দেখে দেড় হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিচ্ছু নেই, আর মাথা ভরা টাক। টাকের উপর খড়ি দিয়ে কে যেন কিসব লিখেছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে দু এক টান দিয়ে জিজ্ঞাসা করল, খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষলে, তারপর জিজ্ঞাসা করলো,
1: কতদিন বললে?
0: বুড়ো বললো,
1: ১৯।
0: কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বললো,
1: লাগ লাগ লাগ লাগ ২০।
0: আমি বললাম, খামখা ডাকতে যাবো কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বন বন করে আট দশ পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর ফুকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানে রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো,
1: হাড়াই ২৬ ইঞ্চি, হাতা ২৬ ইঞ্চি, আস্তিন ২৬ ইঞ্চি, ছাতি ২৬ ইঞ্চি, গলা ২৬ ইঞ্চি।
0: আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতেই পারে না, বুকের মাপও ২৬ ইঞ্চি, গলাও ২৬ ইঞ্চি, আমি কি শুয়োর?
1: বিশ্বাস না হয়, দেখো।
0: দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গিয়েছে, খালি ২৬ লেখাটা একটু পড়া যাচ্ছে, তাই বুড়ো যা কিছু মাপে সবই ২৬ ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞাসা করলো,
1: ওজন কত?
0: জানি না। বুড়ো তার দুটো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল,
1: আর এই শেফ?
0: সে কি, পটলার ওজনে তো ২১-এর, সে আমার চাইতে ১.৫ বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল,
1: সে তোমাদের হিসেব অন্যরকম।
0: বুড়ো বলল,
1: তাহলে লিখে নাও ওজন ২৫-এর, বয়স ৩৭।
0: আমার বয়স হলো ৮ বছর ৩ মাস, বলে কিনা ৩৭। পুরো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করলো,
1: বাড়তি না কমতি?
0: সে আবার কি
1: বললে, বয়সটা এখন বাড়ছে না কমছে?

0: দশ পর্যন্ত নামে, তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো, নামলো, আবার উঠলো, এখন আমার বয়স হয়েছে 13।
1: শুনে আমার ভয়ানক খাসি পেয়ে গেল। কাক বলল,
2: তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসেবটা চটপট সেরে নি।
1: বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে বলতে লাগলো,
0: একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি।
1: এই বলে তার ঠুকো দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুঝে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল,
0: হ্যাঁ মনে হয়েছে সৈন্য।
3: তাহলে ছোট্ট বন্ধুরা, বিশৃঙ্খলার যেখানে ইতি ঘটলো সেখানেই স্বপ্ন ভেঙে গেল এবং ঘুমও ভেঙে গেল। এই যে ছোট্ট বন্ধুরা, তোমরা যে এতক্ষণ এত সুন্দর একটি গল্প শুনলে, সুকুমার রায়ের হ জ ব র ল, এই গল্পটি সুন্দর করে তোমাদেরকে যারা শোনালো এতক্ষণ ধরে, তাদের নামগুলো নিশ্চয়ই জেনে নিতে হবে। এই সুন্দর গল্পটি যারা এতক্ষণ ধরে তোমাদের শোনালো, তারা হলেন ডাক্তার পার্থ প্রতিম পান এবং সাথে রয়েছে তোমাদেরই মতো একটি ছোট্ট বন্ধু উদ্ভাস লাহা। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা না হয় পরের পর্বে হাজির হই। দ্বিতীয় পর্বে থাকবে এই গল্পের আরও নতুন নতুন চরিত্র এবং আরও নতুন দারুণ রকম মজার গল্প।
4: আমাদের হাতে সময় ক্রমশ কমে আসছে, তাই আর বেশিক্ষণ তো তোমাদের সঙ্গে থাকা যাবে না। তবে কিন্তু অপেক্ষা থাকবে আগামী শনিবারের ঠিক বেলা 12:30 আমার বন্ধুদের নিয়ে আমি উপস্থিত হব আমার ওপারের বন্ধুদের সঙ্গে, মেলবন্ধন ঘটাতে গানে গল্পে কবিতায় এবং অবশ্যই হজবরল শোনার মধ্যে দিয়ে। সবাই খুব ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনে চলবে। আর এখন তো বেশ একটু গরম গরম পড়ছে, কখনো ঠান্ডা, তাই অবশ্যই মা বাবার কথা মতো তোমরা চলাফেরা করবে। সবাই খুব ভালো থাকবে। আজকের আসর এখানেই শেষ করছি।
5: শুনলেন কিশোর জগৎ, উপস্থাপনা এবং সংযোজনায় সুমিতা দত্ত ও অনামিকা দেব। আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত খসড়া বিল পর্যালোচনায় 9 সদস্যের কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে 2-1 হারিয়ে সেমিফাইনালে স্পেন, তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আগামী 4 বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা বিনিময়। উভয় নেতা মুক্ত, অবাধ ও বিকাশশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। এজন্য সামুদ্রিক নিরাপত্তা আলোচনা শুরু করার প্রস্তাবও দেওয়া হয়েছে। নীতিনির্ভর আন্তর্জাতিক সীমান্ত, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পক্ষেও সওয়াল করেছেন তারা। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকের আগে তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তার এই শপথ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুই দেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুই দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: আজ হমনে ইন্ডো প্যাসিফিক মে ম্যারিটাইম কোঅপারেশন কে লিয়ে এক ফ্রেমওয়ার্ক পর সহমতি বনাই হ্যায়। বাইলেটারাল নেভাল এক্সারসাইজ, লজিস্টিক সাপোর্ট অর হাইড্রোগ্রাফি মে সহযোগ সে হামারা আপসি তালমেল বড়েগা।
0: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী মোদীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন একথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড কৌশলগত অংশীদার 2030-এর পথ নির্দেশিকা অনুমোদন করেছেন।
2: Is the decision by the two prime ministers to raise the relationship to a strategic partnership. They also decided that this goal of a more strategic relationship would be approached systematically, for which they decided that there would be a roadmap to take us forward the next couple of years. This roadmap has been summarized, in fact, in a document.

0: which is being released along with the joint statement that the two prime ministers are issuing, the conclusion of their talks.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই স্পার্ক এরিনায় পৌঁছেছেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানে 10,000 ভারতীয় যোগ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রথাগত প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে ভারত একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার হতে পারে, তবে শেষ পর্যন্ত জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তির জোরেই সেই যুদ্ধ জয় আসবে। প্রযুক্তি এবং প্রথাগত সামরিক শক্তি একে অপরের পরিপূরক এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশ উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বিশাখাপত্তনমে ইস্টার্ন ফ্লিট প্রজেক্ট 17-এর আওতাধীন ষষ্ঠ দেশীয় স্টিলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি কমিশনিং বা নৌবাহিনীতে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। নীতি আয়োগ ভারতের পারমাণবিক শক্তি কাঠামো সামগ্রী সংস্কারমূলক উদ্যোগ সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি আইন 2025-এর বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই সভায় সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা একত্রিত হয়ে যুগান্তকারী আইনের কার্যপদ্ধতি বা পরিচালন কাঠামো নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুব সমাজকে গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করে শ্রী শাহ বলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ছিলেন স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট চিন্তাবিদ এবং জাতীয় নেতা। দেশ গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রী শাহ বই পড়ার ওপর জোর দিয়ে বলেন, দেশ এবং দেশের মানুষকে জানতে বই পড়া অত্যন্ত প্রয়োজন।
2: জয়প্রকাশ নারায়ণ আজাদী কে আন্দোলন কে एक प्रमुख और प्रखर सेनानी थे। समाजवादी कांग्रेस की स्थापना की, विनोबा भावे के अनुयायी बने, भूदान यज्ञ के साथ जुड़े और काम किया। जेपी विदेशी विचारों को जरूर पढ़े, मगर धरातल पर जीने वाला वो भारतीय व्यक्ति, जब इस देश पर इंदिरा जी की सत्ता पिपासा ने इमरजेंसी डाल दी, जेपी ने डट कर विरोध किया।
1: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আজ মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী গডকরি জানান, বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌ পরিবহন ক্ষেত্রে কিভাবে কার্বন নিরপেক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় তা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনা কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্মন্ত নারিয়াল, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে জানান, এই কমিটি তৈরি করা হয়ে গেছে, এরপর তারা অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রক জানিয়েছে, ইরানের অর্থ সহায়তাকারী আলি আনসারির ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। ব্রিটেন এর আগেই আনসারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুইয়ারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,740 জন। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ানা রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ফের বারুইপুরে গিয়ে আজ নির্যাতিতার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই নারকীয় ঘটনার তদন্তে নির্যাতিতার পরিবার যেভাবে সহায়তা করছেন তা সাধুবাদযোগ্য বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারিতে ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী ওই অঞ্চলে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যান তিনি। ইন্দ্রজিতের দাদার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। এদিকে বারুইপুরে মৃত্যু, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 38। ধৃতদের আজই বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধির সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনায় কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে একথা জানিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে সংযুক্ত হতে না পারা নাগরিকদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা উদ্যোগে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তিতে বহু পরিবার। কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে গত 1 এপ্রিল থেকে এই রাজ্যসহ অন্য রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যের 10 টাকা করে অতিরিক্ত কমিশন পাবেন বলে জানানো হয়েছে বলে খাদ্য ও সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 95 টাকা করে কমিশন পান। 15 জন মৎস্যজীবী সহ পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারটির খোঁজ পাওয়া গেছে। সেটিকে উদ্ধার করার জন্য শঙ্করপুর থেকে রওনা দিয়েছে একাধিক ট্রলার। মৎস্যজীবীরা কেমন আছেন সে সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এখবর জানিয়েছেন শঙ্করপুর ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়েক। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুল গতকাল রাত 8টা থেকে বন্ধ রাখা হয়েছে। সোমবার 13 জুলাই সকাল 8টা পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোনোরকম যান চলাচল করবে না। উত্তরমুখী গাড়িগুলি এই সময়কালে বেলেঘাটা মেইন রোড ও EM বাইপাস ক্রসিং হয়ে চলাচল করবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহেই উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরে তা স্থগিত রাখা হয়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমান্তে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:30 থেকে মোট 360 মিনিট ট্র্যাফিক ব্লক থাকবে। এই কারণে আজ হাওড়া থেকে একটি হাওড়া ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। এছাড়াও আগামীকাল ব্যান্ডেল থেকে 4টি এবং হাওড়া থেকে 3টি লোকাল বাতিল করা হয়েছে। এছাড়া আগামীকাল 63501 হাওড়া বর্ধমান মেমু কর্ড লাইনে চলবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতিবছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য,

0: দারিদ্র্যজনিত সমস্যা ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানান বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রসার ঘটানো দিনটি পালনের অন্যতম লক্ষ্য। 1979 সালে রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচি 11 জুলাই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে ঘোষণা করে। দিনটি উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এই বছরের জনসংখ্যা দিবসের মূল ভাবনা হল বর্তমান এবং ভবিষ্যতের লক্ষ্যে যুব সমাজের আশা এবং আকাঙ্ক্ষা উপলব্ধি। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের শেষ খেলায় আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। সাদাম্পটনের ইউটিলিটা বোলে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন ভাওয়াইয়া শুনবেন মিনতি রায়ের কণ্ঠে।

মিনতি রায়ের কণ্ঠে শুনলেন ভাবাইয়া আকাশবাণী শিলিগুড়ি। আর একটু পরেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরাজি এবং তারপরে হিন্দিতে সংবাদ।

0: ফোন লাইনে একজন শ্রোতা বন্ধু, শুনে নি তার কথা। হ্যালো।
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি,
0: হ্যাঁ, আপনার নামটা একবার বলবেন।
1: সোমা গাঙ্গুলি।
0: সোমা গাঙ্গুলি, আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা।
1: হ্যাঁ, আমাদের তো আজকে হলো কি বিশ্ব
0: জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড
1: জনসংখ্যা দিবস
0: পপুলেশন ডে।
1: না? হ্যাঁ, বিশ্বে যত জনসংখ্যা বেড়ে চলেছে তার সঙ্গে বেড়ে চলেছে এই আপনার বেকারত্ব জীবন। তাই প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে। কথা আছে, ছোট্ট পরিবারই সুখী পরিবার। তাই মানুষকে সচেতন হতে হবে, আর এই জনসংখ্যা দিকে তাকিয়ে মানুষকে সচেতনের হাত বাড়িয়ে প্রত্যেকটি পরিবারকে ভালো থাকতে হবে। এবং একটি পরিবার সুখে থাকলেই সমাজও ভালো থাকবে, আর তার ফলে দেশও গৌরবান্বিত হয়ে উঠবে।
0: আসলে শুধু জনসংখ্যার বিপুলতার জন্য শুধু বেকারত্ব বাড়ছে না, সমস্যা বাড়ছে অনেক কিছুই, যেমন খাদ্যশস্যের পরিমাণ কমে যাওয়া, বাসস্থানের যে জমি, বাসস্থানে কমে যাওয়া, বাসস্থানের মানে সংকুলান না হওয়া। এবার জনসংখ্যা বেড়ে যাওয়ার জন্য, বাসস্থানের জায়গা বেড়ে যাওয়ার জন্য কৃষি জমির ঘাটতি হওয়া, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে।
1: হ্যাঁ, প্রত্যেকটি কথা চিন্তা করেই মানুষকে সচেতন হতে হবে।
0: কিন্তু মানুষের সচেতন হতে গেলে সবার আগে লাগে শিক্ষা।
1: শিক্ষা, তাই তো, শিক্ষা সচেতন,
0: সেই এই হচ্ছে সমস্যা। এবং এবং প্রতিটি মানুষের শিক্ষার জন্য সে দেশে সেরকম অনুকূল পরিস্থিতি তৈরি করা, এবং সেখানে রাষ্ট্রেরও যথেষ্ট ভূমিকা আছে। শুধু মানুষ সচেতন হলেও হবে না, তাই না?
1: শিক্ষা এগুলো দেখতে হবে
0: হ্যাঁ,
1: আমাদের,
0: ঠিক
1: তবেই
0: ঠিক।
1: না সমাজ
0: খুব ভালো লাগলো আপনার
1: ভালো।
0: সঙ্গে কথা বলে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা পরের গানে চলে যাচ্ছি। পরের গানটি ইশক জাদে ছবি থেকে, শ্যালমলি খটগোড়ে।

0: শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জাংশন। আমাদের ফোন লাইনে একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: কি আরেকবার নামটা একটু বলবেন?
1: সঙ্গীতা মজুমদার।
0: সঙ্গীতা মজুমদার, বলুন।
1: আজকে জনসংখ্যা নিয়ে তো কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: বলছি জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা খুবই প্রয়োজন। আর জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকলে নিজেদের ও দেশের দশের সবার পক্ষেই ভালো আর কি। আর আমি অনেক পরিবার দেখেছি যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি, অথচ তাদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ, তাদের খুবই কষ্ট হয় খাদ্য খাদ্য বস্ত্র বাসস্থানের। আর সদস্য সংখ্যা কম হলে একটু ভালো থাকা যায়,
0: ঠিক ঠিক
1: যত যত কিছুটা ভালো থাকা যায়। সেই জন্যই বললাম জনসংখ্যা নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন।
0: খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমাদের অনুষ্ঠানে থাকুন, শুনতে থাকুন। আমরা পরের গানে যাচ্ছি, পরের গান কিশোর।

শুনলেন মনপুরা জংশন। লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশন এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন যুব অনুষ্ঠান।

নমস্কার যুব বন্ধুরা, আমি সংযুক্তা। আজকের এই বিশেষ অনুষ্ঠানে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা যে পৃথিবীতে বাস করি, সেই পৃথিবীর প্রতিটি মানুষের জীবন, স্বপ্ন আর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, জনসংখ্যা। পৃথিবীতে মানুষের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আমাদের দায়িত্ব। প্রকৃতি, সম্পদ এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর নিরাপদ পৃথিবী গড়ে তোলার। প্রতিবছর 11ই জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, জনসংখ্যা শুধু একটি সংখ্যা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং মানুষের জীবনযাত্রার মান। তাই আজকের অনুষ্ঠানে আমরা জানব বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এবং কিভাবে জনসংখ্যার মাধ্যমে আমরা একটি ভারসাম্যপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। তো চলো শুরু করা যাক আজকের এই বিশেষ অনুষ্ঠান। বন্ধুরা, প্রথমেই বলি, 11ই জুলাই পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস। পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যা আর তার প্রভাব এবং জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য মূলত এই দিবসটি পালন করা হয়। এর মূল উদ্দেশ্যগুলি তোমাদের একটু জানাই। জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা, অতিরিক্ত জনসংখ্যার কারণে খাদ্য, জল, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার ওপরে যে চাপ তৈরি হয় তা নিয়ে মানুষকে ভাবানো, পরিবার পরিকল্পনার গুরুত্ব বোঝানো, প্রত্যেক মানুষের যেন নিজের পরিবার ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে, মহিলা ও শিশুদের স্বাস্থ্য ও অধিকার রক্ষা করা, বিশেষ করে মাতৃস্বাস্থ্য, শিশুর যত্ন এবং নারীর শিক্ষা ও ক্ষমতায়নের দিকে গুরুত্ব দেওয়া, টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীর সম্পদ সঠিকভাবে ব্যবহার করা যায়। বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি বড় সমস্যা হিসেবে সামনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এর আগে পৃথিবীর জনসংখ্যা ধীরে ধীরে বাড়লেও উন্নত চিকিৎসা ব্যবস্থা, টিকাকরণ, স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং মৃত্যুহার কমে যাওয়ার কারণে 1950 সালের পর থেকে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এই সময় বিশ্ব জনসংখ্যা কয়েক দশকের মধ্যেই 100 কোটি বেড়ে যায়, যা বিজ্ঞানী, অর্থনীতিবিদ ও সমাজবিদদের মধ্যে উদ্বেগ তৈরি করে। 1950 থেকে 1970 এর দশকের মধ্যে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেড়ে যায়। এর ফলে খাদ্যের চাহিদা বৃদ্ধি, বেকারত্ব, দারিদ্র, বাসস্থানের সংকট, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উপর অতিরিক্ত চাপ এবং প্রাকৃতিক সম্পদের ওপর বড় প্রভাব পড়তেও কিন্তু শুরু করে। বিশেষজ্ঞরা বুঝতে পারেন, শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধি নয়, সেই জনসংখ্যার জন্য পর্যাপ্ত সুযোগ ও সম্পদের ব্যবস্থা করাও একটি বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতেই 1960 ও 1970 এর দশকে বিশ্বজুড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা এবং জনসচেতনতার বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে। 1968 সালে মানবাধিকার সম্মেলনে পরিবার পরিকল্পনাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে গুরুত্ব দেওয়া হয়। এরপর 1989 সালে রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর উদ্যোগে 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ 1987 সালের 11ই জুলাই বিশ্বের জনসংখ্যা 500 কোটিতে পৌঁছেছিল। তবে আজকের দিনে জনসংখ্যা বৃদ্ধিকে শুধু সংখ্যা হিসেবে দেখা হয় না, এটি এখন মানব উন্নয়ন, পরিষেবার ভারসাম্য, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং

ভবিষ্যৎ প্রজন্মের জীবনযাত্রার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই বিশ্ব জনসংখ্যা দিবসের মাধ্যমে মানুষকে বোঝানো হয় যে জনসংখ্যা বৃদ্ধি একটি সমস্যা হতে পারে, কিন্তু সঠিক পরিকল্পনা, শিক্ষা, সচেতনতা এবং সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ ভবিষ্যৎ তৈরি করা সম্ভব। বন্ধুরা, আমরা আরও কিছু কথা জানব এই বিষয় নিয়ে, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন সঙ্গীত শিল্পী। এখন আমরা শুনব দেব পর্ণা চক্রবর্তীর কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। তার সঙ্গে তবলায় সঙ্গত দিচ্ছেন উৎপল দাস এবং এস রাজে সঙ্গত দিচ্ছেন পার্বতীচরণ চ্যাটার্জী।

বন্ধুরা, আমরা শুনলাম একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত। এবারে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, 11ই জুলাই তারিখটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ ঐতিহাসিক কারণ। 1987 সালের 11ই জুলাই বিশ্বের জনসংখ্যা আনুমানিক 500 কোটিতে পৌঁছেছিল। এই ঘটনাটি বিশ্বজুড়ে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির বিষয়টিকে মানুষের সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরে। জনসংখ্যা বৃদ্ধি, তার প্রভাব এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু হয়। এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর গভর্নিং কাউন্সিল 1989 সালে 11ই জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করার সুপারিশ করে। এরপর থেকে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। 11ই জুলাই শুধু একটি তারিখ নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা এবং মানুষের জীবনযাত্রার মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। এই দিনটির মাধ্যমে বিশ্বের মানুষকে সচেতন করা হয় যাতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও উন্নত জীবনের সুযোগ নিশ্চিত করা যায়। বন্ধুরা, এই মুহূর্তে উপস্থিত রয়েছে সঙ্গীতশিল্পী সুপর্ণা সরকার। আমরা সুপর্ণার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিই, তারপরে আমরা জানব এই বিষয়ে আরও কিছু কথা। তোমাদের বলি, সুপর্ণার সঙ্গে তবলায় সঙ্গ দিচ্ছেন উৎপল দাস এবং এসরাজে রয়েছে পার্বতী চরণ চ্যাটার্জী।

আমরা সুপর্ণার কণ্ঠে শুনলাম একটি অসাধারণ রবীন্দ্রসঙ্গীত। আশা করছি আমাদের এই অনুষ্ঠান তোমাদের খুব ভালো লাগছে। আচ্ছা বন্ধুরা, একটি প্রশ্ন হয়তো তোমাদের মাথায় এখন আসছে যে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পরিবেশের ঠিক কি সম্পর্ক রয়েছে। তাহলে তোমাদের বলি, জনসংখ্যা বৃদ্ধি ও পরিবেশের মধ্যে একটি গভীর সম্পর্ক কিন্তু রয়েছে। পৃথিবীর জনসংখ্যা যত বাড়ে মানুষের চাহিদাও তত বৃদ্ধি পায়, আর এই বাড়তি চাহিদা পূরণ করতে গিয়ে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ তৈরি হয়, যার সরাসরি প্রভাব পড়ে পরিবেশের ওপর। জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, জল, বাসস্থান ও জ্বালানির চাহিদা বেড়ে যায়। এর জন্য বেশি কৃষিজমি তৈরি করতে বনভূমি ধ্বংস হয়, ফলে বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষতি এবং জলবায়ুর পরিবর্তনের মতো সমস্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে বেশি মানুষের বসবাসের কারণে শিল্প, যানবাহন ও নগরায়ণ বৃদ্ধি পায়, যার ফলে বায়ু দূষণ, জল দূষণ এবং বর্জ্যের পরিমাণ বেড়ে যায়। তবে জনসংখ্যা নিজে একমাত্র সমস্যা নয়, গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষ কিভাবে সম্পদ ব্যবহার করছে। সঠিক পরিকল্পনা, পরিবেশ বান্ধব প্রযুক্তি, পুনর্ব্যবহার, জল সংরক্ষণ এবং টেকসই জীবনযাপনের মাধ্যমে বাড়তে থাকা জনসংখ্যার সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব। তাই বলা যায়, জনসংখ্যা বৃদ্ধি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর সম্পদ সীমিত, আর সেই সম্পদকে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে ব্যবহার করাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। বন্ধুরা, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন জনসংখ্যা নিয়ন্ত্রণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। কারণ একজন শিক্ষিত ও সচেতন নারী নিজের জীবন, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন। শিক্ষার মাধ্যমে নারীরা পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য সচেতনতা এবং ছোট পরিবারের গুরুত্ব সম্পর্কে জানতে পারেন। শিক্ষিত নারীরা সাধারণত বিয়ে ও সন্তান নেওয়ার বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে পারেন এবং এর পাশাপাশি নিজের ইচ্ছা ও পরিস্থিতি অনুযায়ী পরিবারের আকার নির্ধারণ করতে পারেন। এর ফলে কি হয়? এর ফলে অপরিকল্পিত গর্ভধারণ কমে এবং জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে আনা যায়। অন্যদিকে নারীর ক্ষমতায়ন অর্থাৎ নারীর শিক্ষা, কর্মসংস্থান, আর্থিক স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকার বৃদ্ধি পেলে নারীরা নিজের ও পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা নিতে পারেন। এর ফলে মা ও শিশুর স্বাস্থ্য ভালো হয়, শিশুদের শিক্ষা ও যত্নের সুযোগ বাড়ে এবং পরিবার আরও পরিকল্পিতভাবে এগোতে পারে। একটি দেশের উন্নয়নের সঙ্গে নারীর অবস্থানের গভীর সম্পর্ক রয়েছে। যে সমাজে নারীরা শিক্ষিত, স্বনির্ভর ও সচেতন, সেখানে সাধারণত জনসংখ্যা বৃদ্ধির হার কমে এবং জীবনযাত্রার মান উন্নত হয়। তাই বলাই যায়, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন শুধু নারীর উন্নয়নের পথ নয়, এটি একটি সুস্থ, সচেতন ও ভারসাম্যপূর্ণ সমাজ করার অন্যতম চাবিকাঠি। বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের যেহেতু একেবারে শেষ পর্বে পৌঁছে গেছি, তাই আমরা এবারে শুনব একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত দেবপর্ণা চক্রবর্তীর কণ্ঠে। তার সঙ্গে তবলায় সঙ্গত দিচ্ছেন উৎপল দাস এবং এসরাজে সঙ্গত দিচ্ছেন পার্বতীচরণ চ্যাটার্জী।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষে এটুকুই বলা যায় যে জনসংখ্যা শুধু একটি সংখ্যা নয়, এটি একটি দেশের শক্তি, সম্ভাবনা এবং ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই জনসংখ্যাকে সঠিক পথে কাজে লাগাতে প্রয়োজন শিক্ষা, সচেতনতা, স্বাস্থ্যসেবা এবং সবার জন্য সমান সুযোগ। একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পৃথিবী গড়ে তোলার দায়িত্ব শুধু কিন্তু সরকার বা কোনো একটি সংস্থার নয়, আমাদের প্রত্যেকেরই। সচেতন সিদ্ধান্ত, দায়িত্বশীল আচরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই আমরা জনসংখ্যাকে সমস্যা নয়, সম্ভাবনার শক্তিতে পরিণত করতে পারি। আমি সংযুক্তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনার সঙ্গে। তোমরা সকলেই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই প্রতিদিন শুনতে থেকো আকাশবাণীর যুব অনুষ্ঠান। সবশেষে থাকবে সুপর্ণা সরকারের কণ্ঠে একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত। ধন্যবাদ।

শুনলেন যুব অনুষ্ঠান, সংযোজনায় ছিলেন সংযুক্তা চক্রবর্তী। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গ্রামে গঞ্জে।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। বর্ষাকালে আমরা দেখি যে চারিদিকে বৃষ্টির আধিক্যের জন্য মাঠ ঘাট সব জলে পরিপূর্ণ থাকে। এই সময়েও কিন্তু আমাদের কৃষক ভাইরা বিভিন্ন ফসলের চাষ করে থাকেন, অনেক প্রতিকূলতার মধ্যে তাদের এই চাষ করতে হয় এবং এই সময়ে বিভিন্ন রকম সাবধানতা কিন্তু তাদের নেওয়া প্রয়োজন। তো এই বিষয় নিয়েই আজকের আসরের আলোচনা, বর্ষাকালীন সবজির পরিচর্যা। আজ শুনবেন এর প্রথম পর্ব, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর পাপিয়া ভট্টাচার্য, ইনি সহকৃষি অধিকর্তা প্রশাসন মৃত্তিকা জরিপ শিলিগুড়ি। নমস্কার পাপিয়াদি।
1: নমস্কার।
0: গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত। বর্ষাকাল তো চলছে, মাঠে ঘাটে

0: তো জল পরিপূর্ণ। এই সময়ে নানা রকম সবজির চাষ তো হয়েই থাকে, কিন্তু এই যে একটা প্রাকৃতিক পরিবেশ, সেই যে প্রতিকূলতার মধ্যে আমাদের কৃষক ভাইদের চাষ করতে হয়, তো এর মধ্যেও কোন কোন ফসল তারা চাষ করে লাভবান হতে পারেন?
1: এই সময়টায় সাধারণত সব রকমের সবজি চাষ করা যায় না, কারণ মাটিতে রসের ভাব অনেক বেশি থাকে। সেই কারণে কিছু কিছু ফসল তাও চাষ করতে হয়, যেমন আমরা উল্লেখ করতে পারি লঙ্কা, বেগুন, টমেটো, ভিন্ডি এবং কুমড়ো জাতীয় বেশ কিছু ফসল, যেমন তার মধ্যে শসাও হতে পারে, ঝিঙে, ধুঁধুল, কুমড়ো, লাউ, করলা, এই সমস্ত ফসলগুলো। তাছাড়া আরও আছে বরবটি চাষ আজকাল হয়, বা সজনে, যেটা মানে ভীষণভাবে যার ঔষধি গুণও আছে, সেই সজনে ডাটারও কিন্তু আজকাল লাগায় অনেকে এবং চাষের মতো করেই হয়ে থাকে। তো সেগুলো বর্ষাকালে আমরা করা যেতে পারে বলে ভাবতে পারি আর কি।
0: আচ্ছা, যে সবজিগুলোর কথা আপনি বললেন যে এই সময় মানে বর্ষাকালে চাষ করা যেতে পারে, তো এই চাষের ক্ষেত্রে তো নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের কৃষক ভাইদের, এবং সেগুলোর কিন্তু সমাধান তাকে সেইভাবেই করতে হবে, তো এই সমস্যাগুলো যদি একটু বলেন।
1: সমস্যা যেমন হচ্ছে, স্বাভাবিকভাবেই বৃষ্টির পরিমাণটা মানে সুনির্দিষ্ট কোনোভাবেই থাকে না, কোনো সময় অতিরিক্ত বৃষ্টিপাত, আবার কোনো সময় কিন্তু একটা একদম শুকনো আবহাওয়া চলতে থাকে, সেটা বর্ষাকালের মধ্যেও এরকম একটা শুকনো আবহাওয়া আসে। তবে বর্ষাকালে চাষ করতে গেলে আমাদের মোটামুটি বৃষ্টির কথাটাই মাথায় রাখতে হয়, কারণ অতিরিক্ত বৃষ্টিপাতে মাটির যে জলধারণ ক্ষমতা তার থেকেও বেশি পরিমাণে জল কিন্তু মাটিতে থাকে। তো সেইটাকে চিন্তা করে, এবং তার থেকে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আবহাওয়া, তাপমাত্রা সবসময় যে কম থাকে তা নয়, তাপমাত্রা মোটামুটি একটা থাকে এবং অতিরিক্ত জলীয় বাষ্প বাতাসে থাকে, যেটা আমরা বলে থাকি হিউমিডিটি, যে কারণে যতটা তাপমাত্রা তার থেকে বেশি অনুভূত হয়, মানে আমরা অনুভব করতে পারি তার থেকে আরও বেশি গরম, তার মানে বোঝাই যাচ্ছে যে উষ্ণ আর্দ্র আবহাওয়া সাথে কোনো কোনো সময় অতিরিক্ত বৃষ্টিপাত, এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের চাষের পরিকল্পনাটা করতে হয় এই সময়।
0: এই বিষয়গুলোকে কিন্তু আমাদের কৃষক ভাইদেরকে একটু নজর রাখতে হবে চাষ করার সময়। আমরা অনেক সময় দেখি যে পলি হাউস বা গ্রিন হাউসেও কিন্তু চাষ করা হয় বিভিন্ন রকম সবজি, তো এটা কি এই সময় চাষ করা যেতে পারে?
1: পলি হাউস তো এই সময় ব্যবহার করা যেতেই পারে, তবে পলি হাউসের ক্ষেত্রে একটা জিনিস বিবেচনার ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো যেহেতু আমি বলছি যে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া, তার মানে কি যতটা তাপমাত্রা তার থেকেও বেশি আমাদের অনুভূত হচ্ছে, তো স্বাভাবিকভাবে পলি হাউসের মধ্যে যেহেতু ওটা একটা আচ্ছাদন দেওয়ার ঢাকা একটা জায়গা, সেইখানে কিন্তু তাপমাত্রাটা আরও বেশি, যেটা বাইরে যা তাপমাত্রা তার থেকে আরও বেশি কিন্তু অনুভূত হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে পলি হাউসে যদি পাহাড়ের দিকে চাষ করা হয় পলি হাউস বা গ্রিন হাউসে, তাহলে কিন্তু এই সমস্যাটা এতখানি উপলব্ধ হয় না, কেন কি যেহেতু স্বাভাবিকভাবেই ওখানকার তাপমাত্রাটা কিছুটা হলেও কম, তো আমাদের এই সমতলে পলি হাউসে চাষ করতে গেলে আমাদেরকে কিন্তু পলি হাউসের তাপমাত্রার কথাটা মাথায় রাখতে হবে। সে কারণে কোনো কোনো ক্ষেত্রে ফ্যান লাগাতে হতে পারে, বা অতিরিক্ত গরমের কোনো ব্যাপার থাকলে এবং সেখানে যথেষ্ট পরিমাণে ভালো সবজি চাষ করলে বা ফুল টুল এসবের চাষ করলে যেখান থেকে যথেষ্ট লাভদায়ক হবার সম্ভাবনা, সেক্ষেত্রে কিন্তু শীততাপ নিয়ন্ত্রণ করবার ব্যবস্থা কথাও মাথায় রাখা যেতে পারে। আর একটা হচ্ছে, যেটা আমরা বুঝি যে অতিরিক্ত বৃষ্টিতে যাতে নষ্ট না হয়ে যায়, কৃষক এমনি পলি হাউসে কিছুটা চাষ করতে পারে, খালি মাথার উপরে আচ্ছাদনটাকে ঠিক রাখতে হবে যাতে অতিরিক্ত জল না পড়ে। ধারে যে প্লাস্টিক থাকবে সেই প্লাস্টিকটাকে গুটিয়ে উঠিয়ে দেয়া, মানে চারপাশকে ফাঁকা করে দেয়া, যাতে তাপমাত্রাটা মানে ছড়িয়ে যেতে পারে, পলি হাউসের মধ্যে আটকে না যেতে পারে আর কি। সেইভাবে

0: যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু পলি হাউসে এই সময় আমরা বেশ কিছু ফসলের চাষ করতে পারবো।
1: আচ্ছা, পলি হাউসে তো সব কৃষক ভাইরা চাষ করতে পারেন না, তাহলে খোলা মাঠে যদি চাষ করতে চায় কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: হ্যাঁ, পলি হাউস যে সবাই এই সময় সব কৃষক ব্যবহার করতে পারবে বা চাষ করতে পারবে তা কিন্তু নয়। সুতরাং বর্ষাকালে চাষ করতে গেলে আমাকে খোলা মাঠে কিভাবে চাষ করবে সেটাকেও মাথায় রাখতে হবে। উঁচু জমি যদি না থাকে, ডাউন জমি যদি হয়, তাহলে কিন্তু ধান ছাড়া সবজি চাষের পরিকল্পনা নেওয়া যাবে না। উঁচু জমি থাকলে আমাদেরকে সেই উঁচু জমিতে আরেকটু 4 থেকে 6 ইঞ্চি অন্তত উঁচু করে বেড বানাতে হবে। বেডের দুপাশ যেন যথেষ্ট ঢাল থাকে, যাতে ওই যে বেড যেটা তৈরি হলো সেই জায়গাতে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যে জল না জমা হয়। আর দুটো বেড বানিয়ে তার মাঝখান থেকে বেডের যেটা হাইট তার থেকে অনেকখানি নিচে ড্রেন করতে হবে বা নালা কাটতে হবে, যাতে বেডের মধ্যে জল জমে যাওয়ার থেকে জল সহজেই নালায় চলে যায় এবং সুস্থ মতন আমরা সবজিটা চাষ করে নিতে পারি। তো এইভাবে যদি আমরা খোলা মাঠে এই রকমভাবে বেড এবং নালা বানিয়ে আমরা যদি চাষ করতে পারি, তাহলে কিন্তু বর্ষাকালে আমাদের সবজি চাষ করা সম্ভব। আর একটা কথা হচ্ছে, বর্ষাকালে সবজির দাম কিন্তু বাজারে প্রচণ্ড বেশি, তো সুতরাং একটু কষ্ট করে একটু সাবধানতা নিয়ে চাষ করতে পারলে কৃষকের কিন্তু লাভবান হবার সম্ভাবনাটাই প্রবল, যদি এইটুকু একটুখানি সাবধানতা নিয়ে আমরা যদি কাজটা করতে পারি। তবে উঁচু জমি কিন্তু হতেই হবে, এই হলো কথা।
1: ঠিক, কারণ উঁচু জমি হলে বর্ষাকালে যে জলের সমস্যাটা সেটা কিন্তু জমিতে গিয়ে জমবে না,
0: কাটিয়ে
1: উঠতে পারবে। ঠিক, বেগুন, লঙ্কা, টমেটো এগুলো তো সারা বছরই চাষ হয়, কিন্তু বর্ষাকালে যে লঙ্কা বেগুন টমেটোর যে চাষ হয় সেটার জন্য তো আলাদা জাত দরকার, মানে বর্ষাতি জাত যেটা বলতে পারি, আর সেটা কি কি?
0: একদম, যেমন লঙ্কা, লঙ্কা কিন্তু বর্ষাকালে বেশ ভালো দাম থাকে বাজারে, যথেষ্ট ভালো দাম থাকে, এবং লঙ্কায় আমরা অনেক মানে পচন, এবং এই যে আবহাওয়ার কথা বলছিলাম তার সাথে সাথে এটা বলে দেওয়া দরকার, এই আবহাওয়ার জন্যে রোগ এবং পোকার সমস্যা কিন্তু প্রবল হয়। সব ফসল, সব সবজির ক্ষেত্রেই রোগ এবং পোকার আক্রমণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবার জাতের কথা যেটা বলতে গেলে আমাদের বলতে হবে, লঙ্কার মধ্যে আমরা যেরকম জলন, তেজস্বিনী, উল্কা 686, তারপরে পুষা সদাবাহার, লোকাল কিছু জাতের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গের জন্য যেটা তৈরি হয়েছে বিধান চিলি 4, এই সমস্ত জাতগুলো কিন্তু আমাদের এই সময়ের পরিপ্রেক্ষিতে খুবই ভালোভাবে চাষ করা যায়। এদের মধ্যে কোনো কোনো জাতের উল্কা 686 এর যেমন ঝাল, খুব লঙ্কার ঝালটা খুব বেশি হয়, জলন ভ্যারাইটিটার জাতটারও ঝালটা বেশি হয়, আর এগুলোর কিছুটা রোগ পোকার আক্রমণকে প্রতিরোধ করবার ক্ষমতাও কিন্তু এই সমস্ত জাতের থাকে কিছুটা। আর এরকমভাবে আমরা যদি বেগুনের কথা আলোচনা করি, পুষা সফেদ বেগান 1, বিধান সুপ্রিম 11, বিধান সুপার 30, ভিএনআর 212, স্বর্ণমণি, এই সমস্ত জাতগুলোর কথা আমরা বেগুনের ক্ষেত্রে বলতে পারি। এগুলো বেগুনের ক্ষেত্রেও যেগুলো ওই পচা লাগে, যেরকম আমরা বলি ফোমোপসিস, বেগুনের তলা থেকে পচতে শুরু করে, সেই বেগুনটা আর ব্যবহার উপযোগী থাকে না। তো এই ধরনের অ্যান্থ্রাকনোস, এই সমস্ত রোগের জন্য কিছুটা হলেও প্রতিরোধী শক্তি এই জাতগুলোর মধ্যে থাকে। টমেটোর জাত যদি বলতে হয়, তাহলে 1263, অভিলাষ, যেমন সেমিনিস কোম্পানির আছে, হিমসোনা, সিনজেন্টার, তারপরে অর্ক, আভা, শাহু ও সিনজেন্টার একটা জাত। তো এরকম বিভিন্ন কোম্পানির, অ্যাকচুয়ালি সবজির মধ্যে এখন বেশিটাই চাষ হয় হচ্ছে F1 হাইব্রিডের, তো এই F1 হাইব্রিড জাত বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের আছে, তার মধ্যে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ

0: সর্বোপরি উত্তরবঙ্গের নিরিখে বর্ষাকালের হিসেবে ভালো, সেগুলো কয়েকটা জাতের উল্লেখ এখানে করলাম। আর এই জাতগুলো যেমন ব্যাকটেরিয়াল উইল্ট বলি আমরা, যে ঢলে পড়া রোগ, ব্যাকটেরিয়া জাত ঢলে পড়া রোগ, এর প্রতিরোধ ক্ষমতা থাকে এই সমস্ত জাতগুলোর ক্ষেত্রে, এই জাতগুলোকে আমরা কিন্তু ভাবতে পারি।
1: আচ্ছা, তাহলে বেগুন, লঙ্কা, টমেটো কি বর্ষাতি জাত আমাদের কৃষক ভাইরা এই সময়ে ব্যবহার করবেন সেগুলো তো আপনি বললেন, এবার এই বেগুন, লঙ্কা, টমেটো এগুলো কিভাবে চাষ করবে, যে পরিচর্যাটা করতে হবে আমাদের কৃষক ভাইদের, সেটা যদি একটু বলেন।
0: হ্যাঁ, বেগুন, লঙ্কা, টমেটোর ক্ষেত্রে কিছু কিছু পোকা রোগ এক রকমেরই হয় মোটামুটি, যেমন ব্যাকটেরিয়া জাত ঢলে পড়া যে রোগ, সেটা এই তিনটে ফসলের ক্ষেত্রেই আমরা দেখতে পাই, বা লঙ্কার ক্ষেত্রে বা বেগুনের ক্ষেত্রে যেটা তুলসী রোগ বলি আমরা, মাথার উপরে পাতা ছোট হয়ে যায়, হয়ে গাছ বসে যায় এবং সেই গাছে ফলন অস্বাভাবিকভাবে কমে যায়। তো একবার যদি এই রোগ লাগে তাহলে কিন্তু সেই আক্রান্ত গাছকে তুলে ফেলে দিয়ে নষ্ট করে ফেলা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তো সেই কারণে আমাদেরকে কিন্তু এগুলো প্রথম থেকেই সচেতন থাকতে হবে। এই যে তুলসী রোগ যেটা বললাম, উপরের দিকে পাতাগুলো ছোট ছোট হয়ে যায়, তো এটা সাধারণত হয় মাইকোপ্লাজমা বলি আমরা একটা জীবাণু, তার দ্বারা হয় এবং এটাকে ছড়াতে সাহায্য করে সাদা মাছি। তো এই সাদা মাছি দেখলেই, সাদা মাছির জন্যে আমাদেরকে কিন্তু ওষুধ ব্যবহার করতে হবে সঙ্গে সঙ্গে। তো এই এই ব্যাপারগুলো থাকবে। এছাড়া আরও কিছু বেগুন এবং টমেটোর ক্ষেত্রে কাণ্ড ছিদ্রকারী, ফল ছিদ্রকারী পোকা দেখা যায়, তারপরে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যে অনেক সময় মাটিতে যে খাদ্য গুণ থাকে সেই খাদ্য গুণ নষ্ট হয়ে যায়, বেরিয়ে যায়। তো সেই কারণে কি হয়, খাদ্য ঘটিত একটা অভাব তৈরি হয় ফসলের মধ্যে, তাতে অনেক সময় আমরা দেখি ফল ফেটে যাওয়া, এই রকম একটা সমস্যা আসে, যেটা কিন্তু লক্ষ্য করলেই আমাদের বোরন বা ক্যালসিয়াম চুনজাতীয় খাবার প্রয়োগ করবার কথা মাথায় রাখতে হবে। এবং সার, সার এখানে বর্ষাকালে মাঠে অতিরিক্ত মাটিতে অতিরিক্ত সার ব্যবহার করা কিন্তু বিশেষ একটা সুবিধাজনক হবে না, খরচও বেশি হবে এবং অতিরিক্ত বৃষ্টিপাতে জলে ভেসে গেলে সার কিন্তু বেরিয়ে যাবে মাটি থেকে। তো সুতরাং আমরা চিন্তা করতে পারি যে আবহাওয়া দেখে যদি এক দুদিনের মধ্যে বৃষ্টি সেরকমভাবে হবে না এটা বুঝে আমরা যদি স্টিকার বা আঠা জাতীয় জিনিস মিশিয়ে ফোলিয়ার খাদ্য, অনুখাদ্য হোক বা সার হোক, যেটাই হোক, ফোলিয়ার যদি আমরা গাছে ব্যবহার করতে পারি, বিশেষ করে চাপানে, তাহলে কিন্তু বিশেষ সুফল পাওয়া যাবে। মানে শেষ চাষে লাগানোর সময় আমরা হয়তো কিছুটা ফসফেট আর কিছুটা নাইট্রোজেন আমরা দিয়ে দিলাম, কিন্তু তারপরে চাপানে আমরা পটাশ বা নাইট্রোজেনকে চেষ্টা করব অন্ততপক্ষে ফোলিয়ার হিসেবে, মানে স্প্রে করে যাতে এটা দেয়া যায় সেরকমভাবে, সেরকমভাবে তার সাথে সাথে তার এক দুদিনের মধ্যে বোরন, ক্যালসিয়াম এগুলোকেও দিতে হতে পারে। বা অনেক সময় আমরা গাছে স্প্রে করলে এনপিকে ফোলিয়ার 19-19-19-20-20-20 এই সারগুলো পাওয়া যায় বাজারে, এইগুলোকেও আমরা মোটামুটি লিটারে 8-10 গ্রাম করে এই মাত্রায় আমরা কিন্তু গাছে ব্যবহার করতে পারি, তাতে গাছে খাদ্যটা পাবার সম্ভাবনাটা মাটি থেকে টেনে তোলার থেকে, অনেক সময় মাটিতে অতিরিক্ত জল থাকার জন্যে শিকড় বা রুট এটা কিন্তু খুব ভালো করে কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যদি স্প্রে করে দিই তাহলে পাতায় সহজেই এটা গাছ পাতার মাধ্যমে নিয়ে নিতে পারে। আর একটু বর্ষাকালের ক্ষেত্রে গাছের স্বাভাবিক বৃদ্ধি বেশি হবে, মানে ডালপালা পাতা এগুলো বেশি হবে, সেই জন্যে গাছ থেকে গাছের দূরত্বটা এবং সারি থেকে সারির দূরত্বটাকেও ঠিকভাবে রক্ষা করতে হবে এবং অবশ্যই লাইনে লাগানোর কথা ভাবতে হবে। যেমন লঙ্কা, টমেটো, বেগুন এগুলোর ক্ষেত্রে আমরা মোটামুটি 2 ফুট বাই 2 ফুট বা 2 ফুট বাই 1.5 ফুট, জাতের উপর নির্ভর করবে, এই রকম দূরত্ব দিয়ে আমরা লাগাতে পারি। আর সার ব্যবহারের জন্যে আমরা টমেটো বা বেগুনের ক্ষেত্রে 14-7-7 কেজি প্রতি বিঘা নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই মাত্রায় ব্যবহার করতে পারি, লঙ্কা হলে আমরা একটু সার কম লাগে, 6-3-3 কেজি প্রতি বিঘা নাইট্রোজেন ফসফেট পটাশ, এইভাবে আমরা এটাকে সারটাকে ব্যবহার করতে পারি। তবে চাপানের ক্ষেত্রে কিন্তু ফোলিয়ার দেবার কথা অবশ্যই ভাববেন, মাথায় রাখবেন।
1: আচ্ছা, এই বেগুন লঙ্কা টমেটো এগুলো চাষের ক্ষেত্রে নানা রকম সমস্যা তো হয়, সেই সমস্যাগুলো যদি একটু বলেন।
0: হ্যাঁ, বেগুন লঙ্কা টমেটো এগুলোর ক্ষেত্রে আমরা যেমন আগেই আলোচনা করেছি যে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ, তারপরে ফোমোফসিস বা অ্যান্থ্রাকনোজ রোগ, তুলসী রোগ, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করেছি, রোগের সংক্রমণটা বেশি হয়, আর পোকারও সংক্রমণ হয় স্বাভাবিকভাবেই, রস শুষে খাওয়া পোকা, এবং কিছু কিছু পোকা আবার গাছের পাতা খায়, যেরকম লুপার ধরনের কিছু পোকা, ক্যাটারপিলার বলি আমরা, তো এই ধরনের পোকারও সংক্রমণ হয়। তো আমরা এক্ষেত্রে যেটা বলবো যে রস শোষণকারী পোকাগুলোর আটকানোর জন্য কুইনালফস বা ডিনাইট্রি ফিউরন 20%, এই ওষুধগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া আরও অনেক ওষুধ আছে, যেরকম ফিপ্রোনিল আছে, রোগর আছে, অ্যাসিফেট আছে, ইমিডাক্লোপিড আছে, অ্যাসিডাপ্রিমিড আছে, প্রচুর ওষুধ আছে। তবে সবজির ক্ষেত্রে অতি বিষাক্ত কোনো ওষুধ না ব্যবহার করাই ভালো, এবং ওষুধ স্প্রে করলে তারপরে অন্তত পক্ষে 10-15 দিন বাদ দিয়ে তবেই ফসল তোলা উচিত। এবার হচ্ছে লুপার জাতীয় যে পোকা রয়েছে, ক্যাটারপিলার, এইগুলোর জন্য আমরা সাধারণত ইমামেকটিন বেনজয়েট বা ইমামেকটিনের সাথে ক্লোরান্ট্রানিলিপল, বিজেস্টা নামে পাওয়া যায়, 0.75 ml পার লিটার এই মাত্রায়, বা লুফেনিউরন প্লাস ইমামেকটিন কম্বিনেশান ওষুধগুলো ব্যবহার করলে খুব সুবিধা হয় এফিশিয়েন্ট। এটা মোটামুটি খুব কম মাত্রায় লাগে, 10 গ্রাম প্রতি বিঘা, খুব দামি ওষুধ, বিশেষ সমস্যা হলে তবে আমরা এই ওষুধগুলোকে ব্যবহার করার কথা বলতে পারি। আর রোগ যেগুলো লাগে তার মধ্যে আমরা যদি একটু ব্রড স্পেকট্রাম ওষুধ, যেমন অ্যাজক্সিস্ট্রবিন বা ডাইফেনকোনাজল, দুটোর যে মিশ্রণ আর কি, মাত্রা লাগে 1 ml প্রতি লিটার, এই ধরনের ওষুধ ব্যবহার করলে আমরা যেমন একাধারে অ্যান্থ্রাকনোজ বা ফোমোফসিস বা সার্কোস্পোরা লিফ স্পট বা শিকড়ের ড্যাম্পিং অফ, মানে গোটা গাছকে মোটামুটি ভিজিয়ে এই ধরনের ওষুধ স্প্রে করলে সুফল পাওয়া যাবে। তবে কার্বেন্ডাজিম ওষুধ ব্রড স্পেকট্রাম এবং কৃষকদের অনেক জানা পরিচিত ওষুধ, 1 গ্রাম প্রতি লিটার এই মাত্রায় লাগে, তো কার্বেন্ডাজিমও ব্যবহার করা যেতে পারে। তারপরে হেক্সাকোনাজল, এই ধরনের ওষুধ অপ্তার নামে পাওয়া যায়, এই ধরনের ওষুধও ব্যবহার করা যায়। তবে কি, ওষুধ যেগুলো ব্যবহার করব আমরা বর্ষাকালে, কন্ট্যাক্ট তার সাথে যেন সিস্টেমিক, মানে স্পর্শ এবং সর্বাঙ্গ বাহিত দুটো গুণই থাকে, এই রকম ধরনের ওষুধ ব্যবহার করতে হবে। আর একটা যেটা জিনিস সমস্যা হয়, এই সময় কিন্তু আগাছার উৎপাত প্রচণ্ড হয়, মানে মাঠ ভরে যায় আগাছায়, স্বাভাবিকভাবে জল পায় এবং আগাছার বীজ গাজায় গাজিয়ে ভরে যায়। তো এক্ষেত্রে আমি বলবো যে আগাছা নাশক ব্যবহার করা যেতেই পারে এবং অনেকে ব্যবহার করেনও, কিন্তু আগাছা নাশক ব্যবহার কম করাই ভালো, যদি হুইল চালাতে পারে বা যদি হাতে নিড়ানি করতে পারা যায় তাহলে কিন্তু মাটির জন্যেও ভালো, ফসলের জন্যেও ভালো। কারণ আগাছানাশক একটা রাসায়নিক, তো এইটা ব্যবহার করলে ফসলেরও কিন্তু সাময়িক ফলনে আঘাত আসে। তবুও এই সময় যদি আমরা আগাছানাশক ব্যবহার করি তাহলে যেরকম প্রি ইমার্জেন্ট হিসেবে অক্সিফ্লুরোফেন, এই ওষুধটা আমরা প্রি ইমার্জেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। প্রি ইমার্জেন্ট বলতে কি বলতে চাইছি, মানে যার বীজ অঙ্কুরোদ্গম হবার আগে, বীজ ফেললাম তারপরেই 48 ঘন্টার মধ্যে আমরা এই ওষুধটা স্প্রে করে দিতে পারি। এটার মাত্রা হচ্ছে 3-3.5 ml প্রতি লিটার। আর ঘাস গজিয়ে গেলে, অনেক সময় আমরা আগে ওষুধ ব্যবহার করি না, তারপরে যখন আমাদের ফসল কিছুটা বড় হয় তখন দেখতে পাই প্রচুর ঘাস হয়ে গেছে, সেই সময় ঘাস মারার জন্যে আমরা দিতে পারি কুইজালফা পিথাইল, এইটা মোটামুটি টার্গা সুপার এরকম নামে পরিচিত,

0: দেড় থেকে 2 ml প্রতি লিটার জলে এই মাত্রায় ব্যবহার করা যেতে পারে। তবে আবারও বলছি, ঘাসমারা ওষুধ ব্যবহার না করে হাত নিড়ানি বা হুইল দিয়ে যদি নিড়ানি করা যায় তাহলে কিন্তু বেশ সুফল পাওয়া যাবে।
1: আচ্ছা, এই বীজগুলো লাগানোর আগে তো জমিটাও তৈরি করতে হবে, সেটা কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: জমিটা যেটা রেজড বেড, মানে বেডটাকে একটু উঁচু করতে হবে, যে জমিটায় লাগাবো আমরা সেই জমিটাকে অন্তত মাটির থেকে, লেভেল থেকে 4 থেকে 6 ইঞ্চি উঁচু করে তৈরি করতে হবে, এবং মাটির সাথে যথেষ্ট পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সারের মধ্যে গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হলে খুব ভালো হয়, এইগুলো দিয়ে জমিটাকে তৈরি করতে হবে। জমিটা যতটা হালকা থাকবে, মাটির মধ্যে বাতাস চলাচল যত ভালো হবে, তত কিন্তু গাছের শিকড়ের বার বৃদ্ধি ভালো হবে এবং গাছের চেহারা বা ফলনটা বাড়বে, ভালো হবে। তো এইভাবে আমরা করতে পারি। এবং মাটির সাথে লাগানোর সময় না হলেও বীজ গাজিয়ে যাওয়ার পরে যখন চারা অন্তত পক্ষে 15-20 দিন বয়স হবে, সেই সময় আমরা ট্রাইকোডার্মা সিউডোমোনাস এবং আর একটা হচ্ছে কৃমিনাশক প্যাসিলোমাইসিস, এই 3 ধরনের উপকারী জীবাণু, এগুলোকে আমরা গোবর সার বা কেঁচোর সারের সাথে মিশিয়ে আমরা কিন্তু জমিতে ব্যবহার করতে পারি। তো এটা দিলে কি হয়, বিভিন্ন রকমের আরও যে রোগ হয় বা রোগাক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে বৃষ্টির যে জলের স্রোত, সেই জলের স্রোতের মারফত যে আসে জীবাণু, সেইগুলোকে অনেকটাই কিন্তু ঠেকানো সম্ভবপর হয়। আর সিউডোমোনাস ফ্লুরেসেন্স যেটা আছে, এটা আমাদের ব্যাকটেরিয়াজনিত যে ঢলা যে রোগটা, সেই রোগটাকে কিছুটা হলেও প্রতিহত করতে সাহায্য করে।
1: আচ্ছা, লঙ্কাকে কি মিশ্র চাষের ফসল হিসেবে ভাবা যেতে পারে?
0: ভাবা যেতে পারে। আমাদের এখানে হয়ে গেছে কি, এখন উত্তরবঙ্গে বিশেষ করে বেশিটা জমিতেই কিন্তু চা চাষের দিকে কৃষকরা ঝুঁকে গেছে, এবং চা যে জমিগুলো লাগানো হয় সেই জমিগুলো স্বাভাবিকভাবেই একটুখানি উঁচু জমি হয়, তাহলে সেইখানে চায়ের জমিতে হয়তো চা গাছ ছোটো আছে, সেই সমস্ত জমিতে কিন্তু আমরা মাঝখান দিয়ে লঙ্কা গাছ লাগাতে পারি। যদি লঙ্কা গাছটাকে আমরা প্রধান ফসল হিসেবে নিই, তাহলে তার সাথে আমরা কিন্তু শাক জাতীয় কিছু, যেমন শাক, ডাটা শাক গাছ বা নোটে শাক, এই ধরনের শাক আমরা বর্ষাকালে চাষ করতে পারি, বা ধনে পাতাও লাগানো যেতে পারে কিছু কিছু ফসলের সাথে, এইভাবে করা যেতে পারে।
1: ধনে পাতা তো বর্ষাকালে বেশ ভালো দামেই কিন্তু পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, আজকের আসরে আমরা বর্ষাকালীন সবজি অর্থাৎ বেগুন, লঙ্কা, টমেটো এর বিভিন্ন পরিচর্যা নিয়ে আলোচনা করলাম। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ নয়, চলবে আগামী দিন, আগামী পর্বে, ঠিক এই সময়। আপনারা সঙ্গে থাকুন। আসরে আসার জন্য পাপিয়া দি আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা, বর্ষাকালীন সবজির পরিচর্যা এর প্রথম পর্ব। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর পাপিয়া ভট্টাচার্য, ইনি সহকৃষি অধিকর্তা প্রশাসন, মৃত্তিকা জরিপ, শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন লোকগীতি, শিল্পী ইমন চক্রবর্তী।

শুনছেন লোকগীতি, এবারের শিল্পী পূর্ণদাস বাউল। আর এর সাথে শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জের আসর। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

পরিচর্যা প্রথম পর্ব। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর পাপিয়া ভট্টাচার্য। অনুষ্ঠান উপস্থাপনায় আইভি দে। এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে বলা হয়েছে, পরবর্তী দুদিনে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীকাল এবং পরশু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিচ্ছিন্ন কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন। এরই সাথে শেষ হলো আজকের গ্রামেগঞ্জে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। আজকের ক্রীড়াঙ্গনে শুনবেন CCKN পর্বত অভিযান, অংশগ্রহণী পর্বতারোহী হিল্লুল রায়, জনক কোচ রাগেশ্রী বৈশ্য, অনুষ্ঠান উপস্থাপনায় ভাস্কর দাস, প্রযোজনা ননিগোপাল সাহা। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। নিবেদনে নেচার্স অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি।
1: নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি পরিবেশ সংরক্ষণ ও অ্যাডভেঞ্চার প্রসারে চার দশক। পরিবেশ সংরক্ষণ, ট্রেকিং, ক্যাম্পিং, রক ক্লাইম্বিং এবং পর্বতারোহণে আগ্রহী উত্তরবঙ্গের যুবরা, যোগাযোগ করুন এই নম্বরে 9832369217। নম্বরটি আবারও বলছি 9832369217। ইমেল ntcj1988@yahoo.com। ইমেল আবারও বলছি ntcj1988@yahoo.com। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকের ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আমরা আলোচনা করব এমন একটি খেলা নিয়ে যার নেই কোনো দর্শক, নেই কোনো প্রতিযোগিতা, তবে রয়েছে ভরপুর রোমাঞ্চ এবং সেই সঙ্গে প্রতিপদে আছে শারীরিক এবং মানসিক সক্ষমতার পরীক্ষা, রয়েছে ঝুঁকিও। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো অ্যাডভেঞ্চার স্পোর্টস তথা দুঃসাহসিক ক্রীড়া পর্বতারোহণ নিয়ে। সম্প্রতি উত্তরবঙ্গের অন্যতম অ্যাডভেঞ্চার সংস্থা নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির উদ্যোগে আয়োজিত হয়েছিল দুর্গম এক পর্বত অভিযান। সেই অভিযানের গল্প নিয়ে আমি এই অভিযানের দলনেতা ভাস্কর দাস উপস্থিত আছি আপনাদের সঙ্গে। তবে আমি কেবল একা নয়, আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছে এই অভিযানের আরও তিন সফল অভিযাত্রী, হিল্লোল রায়
1: নমস্কার,
0: জনক কোচ
2: নমস্কার,
0: এবং রাগেশ্রী বৈশ্য
3: নমস্কার।
0: তোমাদের সকলকে স্বাগত,
3: ধন্যবাদ।
0: এই অভিযান, যে অভিযান গত জুন মাসে হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকাতে হয়েছিল, সেই অভিযানের গল্পই কিন্তু আজকে আমরা দর্শকদের সামনে তুলে ধরব। প্রথমেই আমি রাগেশ্রীর কাছে যাব। রাগেশ্রী, তুমি যদি তোমার এই অভিযানের যেইভাবে শুরু হয়েছিল, মানে আমরা ঠিক কবে রওনা দিয়েছিলাম, কিভাবে কোথায় কোথায় পৌঁছেছিলাম, এটা দিয়ে যদি তুমি শুরু করো, তারপর বাকি যে গল্পগুলো সেগুলো কিন্তু আমরা একে একে বলে যাব।
3: আমাদের প্ল্যানিং শুরু হয় এক বছর আগে থেকে।

0: থেকে আমাদের ক্লাব নেচার্স অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি প্রত্যেক দু বছর অন্তর অন্তর এক্সপিডিশন অর্গানাইজ করে। তার মধ্যে এবছরের আমাদের শৃঙ্গ ছিল মাউন্ট চাওচাও কাং নিলদা। প্রায় এক বছর আগে থেকে আমাদের টিম সিলেকশন, পিক সিলেকশন এই সব কিছুই চলছিল। আস্তে আস্তে দু মাস আগে আমাদের টিম সিলেকশন হয়, সবকিছু প্রিপারেশন হয়। তারপর 1 জুন আমরা জলপাইগুড়ি থেকে রওনা দিই দিল্লির উদ্দেশ্যে। 2 জুন আমরা দিল্লি গিয়ে পৌঁছই, রাতে আমাদের বাস থাকে। তো 3 তারিখ সকালে আমরা মানালি গিয়ে পৌঁছই। মানালি পৌঁছে আমরা সেখানে 2 দিন থাকি। কারণ থাকার কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, কারণ আমরা যে অভিযানে যাচ্ছি সেখানে আমাদের যা যা যাবতীয় প্রয়োজনীয় জিনিস, খাবার দাবার থেকে শুরু করে ইকুইপমেন্ট, সেই সব কিছু আমাদের কেনার ব্যাপার ছিল।
1: একদমই তাই। আর এই পর্বতারোহণে যেটা হয় সেটা হচ্ছে যে প্রচুর প্রস্তুতি তার প্রয়োজন হয়। একদিকে যেরকম আমরা ইকুইপমেন্ট আমাদেরকে প্রোকিওর করতে হয়, জোগাড় করতে হয়, ভাড়া করতে হয়, কিনতে হয়, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের খাবার দাবার, অর্থাৎ আমরা যেই দুর্গম অঞ্চলে পৌঁছে যাচ্ছি সেই অঞ্চলে কিন্তু খাবার দাবার পাওয়া যায় না। তো স্বাভাবিকভাবে আমাদের আগামী 15 দিন বা 20 দিনের যে খাবার, সেই খাবার দাবার কিন্তু আমাদের কিনে নিতে হয় বা জোগাড় করে নিতে হয়। এবং এটা করতে গিয়ে আমার এখানেই বসে আছে জনক। জনক কিন্তু কোয়ার্টারের দায়িত্ব ছিল, অর্থাৎ এই অভিযানে একটা বড় ভূমিকা সে পালন করেছে। আমার মনে হয় জনকের মুখ থেকেই আমরা সেই প্রিপারেশনটা শুনি।
2: আমি এর আগে 2 এক্সপিডিশন করেছিলাম, এটা 3য় এক্সপিডিশন আমার। এখানে আমাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল কোয়ার্টার, অর্থাৎ আমাদের যে খাবার দাবারগুলো সেগুলো উপরে কতটা নিতে হবে, কী কী খাওয়ার থাকবে, কী কী নেব, কী কী নেব না, সেই বিষয়গুলো আমার কাছে নতুন হলেও আমি চেষ্টা করেছি। এবং আমার যে গুরুজনরা রয়েছে তারাও আমাকে অনেকটা সহযোগিতা করেছিল যে কী কী নিতে হবে, হাই অল্টিটিউডে উপরে গিয়ে আমরা ভাত খেতে পারবো কি না ঠিকঠাক, সেখানে কী নেব কী নেব না, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাকে নতুনভাবে শিখিয়েছে এবং আমার অনেকটা অভিজ্ঞতা এনে দিয়েছে যে ভবিষ্যতে যদি আমি এরকম আরও সুযোগ পাই বা এরকম কোনো এক্সপিডিশনে যাই, যদি আমাকে দায়িত্ব দেয় আমি চেষ্টা করব সেটাকে নিখুঁতভাবে পালন করার। আর উপরের যে খাবার দাবারগুলো সেগুলো যেদিন আমাকে আমাদের সংস্থা থেকে দায়িত্বটা দেওয়া হলো যে এই এক্সপিডিশনের কোয়ার্টারের দায়িত্ব তোমার, আমি কিন্তু সেদিন থেকে ভাবতে শুরু করেছি যে আমি বাড়িতে যেগুলো খাই, বাড়ির যে খাবার দাবার সেগুলো থেকে উপরের খাবারগুলো একদমই আলাদা। বাড়িতে যেমন ডাল ভাত মাছ মাংস বিভিন্ন ধরনের খাবার আমরা খাই, কিন্তু উপরে গিয়ে দেখি যে সেখানে ঠিকঠাক ভাত আমরা রান্না করতে পারছি না। যখন একটা নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছাই সেখানে জল পাই না আমরা, সেখানে ভারী ধরনের খাবার আমরা খেতে পারি না।
1: একদমই তাই। আর এই যে খাবার দাবার নিয়ে আমরা কথা বলছিলাম, তো সেই খাবার দাবার কিন্তু আমরা মানালি থেকেই নিয়ে নিয়েছিলাম। তার কারণ হলো তারপর আমাদের কাজাতে পৌঁছাতে হবে, কাজার পরে আরও উপরে যাব।
0: হ্যাঁ, তারপরে কাজার উদ্দেশ্যে আমরা রওনা দিই মানালি থেকে। তো সেদিনটার জার্নিটা অনেকটাই লম্বা হয়ে যায়, আমরা বিকেল হতে হতে কাজা পৌঁছই। তো ওখানে পৌঁছানোর পরে এটা একটা রিয়েলাইজেশন হলো যে কাজার হাইটটা মানালি থেকে অনেকটাই উঁচুতে। তো সেখানেও দেখলাম যে অক্সিজেনের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। ওখানে শারীরিক প্রবলেম যাতে না হয় তাই আমাদের প্রত্যেক দিন, সেটা মানালি থেকে শুরু হয় দেন কাজা, তারপরে আমাদের পরবর্তীতে যে দিনগুলো আমরা পাহাড়ে কাটাই সেই প্রত্যেক দিন আমাদের ব্লাড প্রেশার আর অক্সিজেন লেভেলটা চেক করা হয় সবার সুস্থতার কথা মাথায় রেখে।
1: একদম তাই। আর এই গাজাতে থাকার কিন্তু একটা কারণও ছিল আমাদের, আমার মনে হয় যেহেতু আমরা অনেক উঁচুতে চলে যাব, অর্থাৎ তারপর আমরা লাংজা যেখানে রোড হেড আছে যেখান থেকে আমাদের অ্যাকচুয়াল হাঁটা শুরু হবে, তো তার উচ্চতাটা অনেক বেশি ছিল। তো স্বাভাবিকভাবেই খুব কম উচ্চতা থেকে একদিনে খুব বেশি উচ্চতায় গেলে কিন্তু অল্টিটিউড সিকনেস যেটাকে আমরা বলি, যে অধিক উচ্চতায় যে সমস্যাগুলো হয় সেই সমস্যা হতে পারে। তো সেই জন্যই কিন্তু আমাদের গাজাতে থেকে যাওয়া। এবং 7 তারিখে আমরা লাংজাতে পৌঁছে যাই এবং তারপরেই লাংজা থেকে কিন্তু আমাদের হাঁটাটা শুরু হয়। তো হিল্লোল এখানে বসে আছে, আমার না হিল্লোল তার উপরে পার্টটা একটু বলুক।
3: আমরা যখন 7 তারিখে লাংজায় গিয়ে পৌঁছই, ওই প্রথম আমাদের রাত যখন আমরা ক্যাম্প নিজেরা পিচ করেছিলাম এবং সেখানে আমরা ছিলাম, রাত কাটিয়েছিলাম, সেই যে এক অভিজ্ঞতা প্রথমবার। চারিদিকে প্রচণ্ড শুনশান একটা পরিবেশ ছিল, সেখানে নতুন করে আমাদের সেই খাওয়া দাওয়া ওই অল্টিটিউডে কমে যাচ্ছিল সবারই। তারপরে আমাদের শারীরিক কতটা ঠিক আছি না আছি সেটা পরিমাপ করে বেস ক্যাম্পের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম।
0: আরও একটা বিষয় ছিল যে জল, আমাদের লাংজা থেকেই কিন্তু জল নিয়ে নানা রকম সমস্যা শুরু হয়ে যায়। লাংজাতে আমাদের কোনো ওয়াটার সোর্স ছিল না, পাহাড়ি অঞ্চলেরই একটা কোনাতে কিছু জমা জল ছিল। তো আমরা আর কোনো সোর্স না পেয়ে সেই জমা জলটাই তুলে এনে বয়েল করে আমাদেরকে খেতে হয়েছে, কারণ লাংজা এমন একটা জায়গা যেখানে জলের প্রপার কোনো সোর্স নেই। তো যাই হোক, ওখানে লাংজাতে একদিন কাটিয়ে আমরা পরবর্তীতে আমাদের বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিই।
1: একদমই তাই, কারণ পাহাড়ে আমরা যেই দুর্গম অঞ্চলে পৌঁছে যাই তখন কিন্তু যে প্রপার ওয়াটার কিন্তু সবসময় পাওয়া যায় না, আমরা যে একদম পাশে নদী পেয়ে যাই বা কোনো ঝর্ণা পেয়ে যাই বা ধারা পেয়ে যাই সেটা কিন্তু হয় না। তো স্বাভাবিকভাবেই এই জলের সমস্যা থাকে। তা আমার মনে হয় যে জলের সমস্যা থাকা সত্ত্বেও আমাদের কিন্তু রান্নাবান্না কিন্তু খুব ঠিকভাবেই হচ্ছিল, খাওয়ার কথা কিছুক্ষণ আগে জনক বলছিল।
2: একদম একদম, রান্নাবান্নাতে কোনো ত্রুটি আমি রাখার চেষ্টা করিনি। যেটা হয়েছিল যে জলটা একটা সমস্যা ছিল, তো বেস ক্যাম্পে আমাদের লাংজা থেকে বেস ক্যাম্প যেতে 7 ঘন্টার মতো জার্নি করে তারপরে প্রত্যেকেরই কিন্তু প্রচণ্ড একটা জলের পিপাসা পেয়েছিল। সবাই এসে আমাকে বলতেছিল যে কোয়ার্টার মাস্টার জল দিন জল দিন, এই যে একটা ব্যাপার। তখন আমি দেখলাম যে ওখানে বরফকে কেটে ওখান থেকে জলের সোর্স বের করা, এগুলো ছিল আমাদের কাজ। সেখানে অনেক কষ্ট করে একটা জলের সোর্স, যারা ওখানে লোকাল আমাদের সাপোর্টে ছিল, আমাদের সাপোর্ট টিম, তারাও সহযোগিতা করেছিল, তারা জলটা বের করে জলের যোগানটা দিয়েছিল যথেষ্ট, এবং রান্নাবান্নাটাও আমরা খুব ইজিলি করতে পেরেছিলাম, খুব মজার ব্যাপার।
1: একদমই তাই, এবং সবচেয়ে বড় কথা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা 7 তারিখে মূল শিবির বা বেস ক্যাম্প স্থাপন করলাম প্রায় 16,700 ফিট উচ্চতাতে। তারপরে কিন্তু আমাদের যত উপরে আমরা উঠেছি আমাদের কিন্তু জলের যে ক্রাইসিস সেটা কিন্তু বেড়েছে। তার কারণ হলো যে আমরা 7 তারিখে বেস ক্যাম্প স্থাপন করার পরে 8 তারিখে কিন্তু আমরা বেস ক্যাম্পে রেস্ট নিয়েছিলাম। পাহাড়ে বেসিক্যালি রেস্ট বলে কিছু হয় না, রেস্ট বলতে পাহাড়ে অ্যাক্লিমেটাইজেশন রেস্ট আমরা বলি, সেখানে আরও হাইট গেইন করে ওই অঞ্চলটাকে ভালো মতো দেখে নেওয়া, ইকুইপমেন্ট যেগুলো আমরা উপর নিয়ে যাব টেকনিক্যাল সেগুলোকে চেক করা, এবং তার থেকেও বড় কথা যে বেস ক্যাম্পের উপরে যে বিভিন্ন ক্যাম্প হবে সেই ক্যাম্পে যে বিভিন্ন খাবার দাবার যাবে সেই খাবার দাবারগুলোকে রিপ্যাক করা, এই কাজ কিন্তু আমরা 8 তারিখে সারাদিন বেস ক্যাম্পে করেছিলাম। এবং তারপরেই কিন্তু আমরা 9 তারিখে লোড ফেরি করেছিলাম, অর্থাৎ 9 তারিখে আমরা আমাদের যে উপরের ক্যাম্প অর্থাৎ ক্যাম্প 2 এবং ক্যাম্প 1, এই দুটো ক্যাম্পের যে বিভিন্ন খাবার দাবার এবং যে রেশন এবং টেকনিক্যাল গিয়ার সেগুলো কিন্তু আমরা বেসিক্যালি 9 তারিখে আমরা ক্যাম্প 1 পৌঁছে আবার বেস ক্যাম্পে ফিরে এসেছিলাম, এবং আলটিমেটলি আমরা 10ই জুন 10 তারিখে 17,700 ফুট উচ্চতাতে কিন্তু আমরা ক্যাম্প 1 স্থাপন করেছিলাম। আমার মনে হয় ক্যাম্প 1টা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছিল।
0: একদম একদম ভাস্করদা, লাংজা থেকে বেস ক্যাম্প পৌঁছানো সেটা প্রত্যেকের জন্য মানে 7 ঘন্টার একটা জার্নি, হেঁটে যাওয়া, অল্টিটিউড হাই হয়ে যাচ্ছে, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, প্রত্যেকের পিঠে প্রায় 25-30 কেজির মতো লোড, সেটা নিয়ে যখন আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরোই সবাই ধারণা করেছিল যে হয়তো লাঞ্চ টাইমের মধ্যে আমরা পৌঁছে যাব, যেটা আদতে হয়নি। তো আমাদের ওই জার্নিটাও কিন্তু যতটা এক্সস্টিং ছিল ততটাই মজার ছিল, যে এরকম হচ্ছিল যে এক একটা টার্ন চলে আসছে, এই টার্নটা পার হলেই মনে হচ্ছে যে এই তো বেস ক্যাম্প পৌঁছে যাব, আবার দেখছি আরেকটা টার্ন, আবার পার হচ্ছি ওটা, আবার মনে হচ্ছে চলে আসব, আবার দেখছি আরেকটা টার্ন, এই করতে করতে আমাদের জার্নি 7 ঘন্টায় গিয়ে ঠিক।
1: একদম তাই, আর আমার মনে হয় যে সবসময় এটাই হয়, পাহাড়ে যখনই আমরা যাই যখনই আমরা হাঁটা শুরু করি তখনই মনে হয় যে পরের ডেস্টিনেশন হয়তো এখনই পৌঁছাবো, এই পৌঁছাবো পৌঁছাবো করতে করতে দেখা যায় যে কখনো আমরা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টাও হেঁটে ফেলি। তো আমি বলছিলাম যে আমরা 10 তারিখে ক্যাম্প 1 ওখানে স্থাপন করেছিলাম, তারপর কিন্তু আমরা 11 তারিখে ক্যাম্প 2 এর পথে রওনা দিই।
0: হ্যাঁ একদমই, ক্যাম্প 2 এর পথে 6 জন আমরা মেম্বার রওনা দিই, আমাদের দলনেতা তুমি ভাস্করদা, জনক কোচ বিজয় চক্রবর্তী, সৌম্যদীপ দাস, অরিন্দম জানা আর আমি রাগেশ্রী বৈশ্য, আর আমাদের সাথে 3 জন সাপোর্টিং স্টাফ থাকে। তো আমরা আমাদের যা যাবতীয় জিনিস প্রয়োজন ইকুইপমেন্ট থেকে ধরে খাবার দাবার এভরিথিং আমরা নিয়ে আমাদের রওনা দেওয়া শুরু করি। আর তার আগে অবধি ক্যাম্প 1 অবধি যখন আমরা ক্যাম্প 1 এস্টাবলিশ করি সেই সময় অবধি ওয়েদার খুব সুন্দর ছিল, ওয়েদার আমাদের ফেভারে ছিল, অসাধারণ ঝকঝকে রোদ ছিল, তো সবার মনেই একটা আশা জেগেছিল যে খুব ইজিলি হয়তো আমরা সামিটটা করতে পারবো, ওয়েদার হয়তো আমাদের সাথে থাকবে। কিন্তু যখন আমরা ক্যাম্প 2 এর উদ্দেশ্যে রওনা দিলাম তখন দেখলাম যে না, আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হতে শুরু হলো।
1: একদম তাই, আর রাগেশ্রী একটা কথা আমার মনে হয় একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলে দেওয়া উচিত যে আমরা 6 জন গিয়েছিলাম, তাহলে আমরা তো 9 জনের টিম ছিলাম, তাহলে বাকি 3 জন কোথায় ছিল? তো এটা স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতেই পারে। তো এখানে একটু এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আমাদের কি হয় কি পাহাড়ে কিন্তু সবসময় সবার শরীর ঠিক থাকে না, তো আমাদের মধ্যে কিন্তু 2 জন সদস্য হিল্লোল অলরেডি এখানে বসে আছে এবং আরেকজন সৌম্যদীপ জানা, তো এই 2 জন কিন্তু কিছু উচ্চতাজনিত যে সমস্যা সেই সমস্যা হয়ে যায় এবং তারপর কিন্তু তাদেরকে ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 পৌঁছে যায়। যেহেতু হিল্লোল এখানে বসে আছে আমার মনে হয় হিল্লোলের মুখের থেকেই সেই গল্পটা শুনি।
3: একদম, এই প্রসঙ্গে আসার আগে একটা জিনিস বলি, এটা আমার প্রথম অভিযান ছিল। এবার যখন আমরা বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 উদ্দেশ্যে রওনা দিই সেই স্টিপনেস বা সেই নতুন রাস্তা প্রত্যেকটা পদে পদে নতুন কিছু একটা অপেক্ষা করছিল সেটা বুঝতে পারছিলাম, আর তার সাথে শারীরিক কিছু একটা সমস্যা সেটা হয়তো ভেতর থেকে কিছু একটা হচ্ছিল সেটা বুঝতে পারছিলাম একটু হলো, ক্লান্তি বলুন বা অন্য কিছু শ্বাসকষ্ট এরকম কিছু একটা সেটা আমি বুঝতে পারছিলাম। আমরা গিয়ে যখন পৌঁছাই ক্যাম্প ওয়ানে, সেখানে ক্যাম্প ওয়ান এস্টাবলিশড করার পর সবথেকে বড় সমস্যা দেখা গেছিলো সেখানে

0: জলকষ্ট,
1: একদম তাই। এই জলের যে সমস্যাটা সেটা কিন্তু প্রত্যেকটা অভিযানে আমরা দেখেছি, যে যখনই আমরা আরও উচ্চতাতে উঠে গেছি সেখানে কিন্তু জলের কোনো সোর্স থাকে না। আর হিল্লোল বলবে সেটা যে ক্যাম্প ওয়ানে কিন্তু কোনো জলের সোর্সই ছিল না। তো এবার প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা জলটা ঠিক কীভাবে খাচ্ছিলাম?
0: একদম, আমরা জলটা ওখানে যা বরফ জমেছিল সেখান থেকে ফ্রেশ যে বরফটা, সেই বরফটা তুলে নিয়ে এসে সেটাকে আমরা স্টোভের উপরে কুক করার পর সেখান থেকে যে জলটা আসছিল, যদিও সেটাতে অনেক সময় লাগছিল, প্রায় 3-3.5 ঘন্টা পরে সেই বরফ থেকে জল আমরা পেয়েছিলাম।
1: একদম তাই।
0: এটার সাথে সাথে খাওয়ারও কষ্ট হচ্ছিল। এবার উপরে যাওয়ার পর যখন জল আমি কম পাচ্ছি খাওয়ার জন্য, সেটা যখন পর্যাপ্ত জল না পাওয়াতে খাওয়াটা অনেকটা কমে গেছিল। এবার আসি রাতের কথা, যখন আমরা প্রথম রাত সেখানে থাকি, এবার রাতে যখন ক্যাম্পে প্রায় বরফের একদম কাছেই ছিল আর হালকা হালকা স্নোফলও যখন হচ্ছিল রাতের বেলা, তো হঠাৎ করে বুঝতে পারলাম ঘুম ভেঙে গেল। কারণটা তো বুঝতে পারলাম যে এতটা ঠান্ডা আগে কখনো অভিজ্ঞতা করিনি। এই এতটা ঠান্ডা যখন আমি শরীরে অনুভব করলাম, তারপরে আমার যে পাশে যে ছিল অরিন্দম তাকে আমি বললাম ক্যাম্পমেট যে এরকম অবস্থা হচ্ছে, তখন বললো দাদা তুমি এক কাজ করো, এই ঠান্ডায় তুমি এক্সট্রা আরও কিছু লেয়ার শরীরে পরে নাও। তো সেটা পরে তারপর কোনোরকমভাবে আমি রাতটা ওখানে থেকেছিলাম আর মোটামুটি একটা ঘুম হওয়াতে ভালো বোধ করছিলাম সকালে উঠে, সেই সমস্যাটা একটু হলেও কমেছিল।
1: একদম তাই। আর এই আমরা যখন প্রথম পাহাড়ে যাই, যেহেতু হিল্লোল এবার প্রথম ছিল, রাগেশ্রীও এবার প্রথম ছিল, আরও দুজন আমাদের ছিল অরিন্দম জানা, সৌম্যদীপ জানা, তাদেরও এবার প্রথম অভিযান ছিল, এই যে ঠান্ডাটাকে টলারেট করা এবং অত উচ্চতাতে যেখানে জলটা সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না, বরফ গলিয়ে জল বানাতে হচ্ছে, এই চ্যালেঞ্জেসগুলো কিন্তু পাহাড়ে সবসময় আমরা ফেস করেছি এবং পর্বতারোহীদের কিন্তু এই ধরনের চ্যালেঞ্জেস ফেস করতেই হয়। তো রাগেশ্রী কিছুক্ষণ আগে বলছিল যে আমরা ক্যাম্প টুতে পৌঁছে গেছি বা আমরা ক্যাম্প টু এর দিকে যাচ্ছি, আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে তার পরের গল্পটা একটু আমরা শুনে নিই জনকের কাছ থেকে।
2: ক্যাম্প টু এর যে গল্পটা, আমরা মোটামুটি সুস্থভাবে সবাই, 6 জন টিম আমাদের সাপোর্টিং স্টাফ, আমরা সবাই পৌঁছে গেলাম ক্যাম্প টুতে। ক্যাম্প টু এমন একটা জায়গা, ছোট্ট একটু জায়গার মধ্যে শুধু টেন্টটাকে বসানোর মতো একটা জায়গা, সেই জায়গায় আমরা টেন্ট বসাইলাম, ক্যাম্প ওখানে স্থাপন করলাম, ক্যাম্প টুটাকে অকুপাই করে তারপরে রাত্রিবেলা হলো মূল ঘটনাটা। এখানে রাত্রের বেলা আমরা সবাই একটা নির্দিষ্ট টাইম ধরে আছি যে আমরা রাত 12টার পরে বের হব, সাবমিট অ্যাটেম্প করব। তার আগে খাওয়া দাওয়া, সেজন্য আমরা ওখানে নিয়ে গেছিলাম কিছু ড্রাই ফুড বা কিছু রেডিমেড আমাদের ফুড থাকে, ম্যাগি বা নুডলস, এই সমস্ত কিছু নিয়ে গেছিলাম আর কি। তো সেগুলো খাওয়া দাওয়ার পরে যখন আমরা একটু রেস্ট নিচ্ছিলাম টেন্টের ভিতরে, এবার রাত 12টার পরে আমাদের যে লিডার ভাস্কর দা, তুমি বলছিলা যে 12টার পরে বের হবো আমরা, সামিট অ্যাটেম্প করবো। কিন্তু যখন বের হয়ে দেখি পুরো টেন্ট বরফ দিয়ে ঢেকে গিয়েছিল, মানে আমরা যে বের হবো টেন্টের ফ্ল্যাপ খুলে সেরকম কোনো বুদ্ধি পাচ্ছি না। তারপর কোনো ক্রমে সেখান থেকে বের হয়ে টেন্টটাকে পরিষ্কার করলাম, বরফ সরাইলাম, সরিয়ে তারপরে সেখান থেকে আবার ফ্রেশ বরফ নিয়ে এসে বরফ গলিয়ে জল তৈরি করা।
1: একদমই তাই। আর অধিক উচ্চতাতে বিশেষ করে যখন আমরা কোনো সামিট ক্যাম্পে পৌঁছে যাই, মানে ওটাই লাস্ট ক্যাম্প থাকে আমাদের, এই ক্ষেত্রে আমাদের এই চাউচাউ কাং নীলদার ক্ষেত্রে কিন্তু ক্যাম্প টুটা আমাদের সামিট ক্যাম্প ছিল। এবার এই সামিট ক্যাম্পে একটা প্রশ্ন সবসময় কিন্তু যারা শ্রোতা বা যারা আমাদের সঙ্গে কথা বলে তারা জিজ্ঞেস করে যে কেন আমরা রাত্রিবেলায় মুভ করি পাহাড়ে, এটা কিন্তু একটা তার পিছনে কারণ থাকে। তার কারণ হলো রাত্রিবেলায় বরফের যে কন্ডিশন থাকে সেটা অনেক পরিষ্কার থাকে, হার্ড থাকে এবং সেটা নরম থাকে না। খুব নরম বরফ হলে কিন্তু সেখানে চলতে কষ্ট হয়, একদিকে যেমন চলতে কষ্ট হয় অন্যদিকে কিন্তু যখন সূর্য উঠে যায় তখন কিন্তু এই বরফ যেটা পড়ে সেই বরফকে ও গলিয়ে দেয়, গলিয়ে অ্যাভালাঞ্চ হওয়ার একটা সবসময় চান্সেস থাকে। তো ওই জন্যই কিন্তু রাত্রিবেলায় মুভমেন্ট করা হয়। তো এই ক্ষেত্রে যেটা জনক বলছিল, আমরা কিন্তু প্ল্যানই করেছিলাম যে আমরা যে একটাই মুভ করব ক্যাম্প ওয়ান থেকে এবং সেই ক্ষেত্রে রাত্রি 12টার সময় উঠব, যেটা জনক বলছিল যে আমরা রাত্রি 12টা থেকে জেগে বসে আছি কিন্তু কোনোভাবেই ওয়েদার ভালো হচ্ছে না এবং অনবরত বরফ পড়ে যাচ্ছে এবং সেই বরফকে রেগুলার আমাদের বাইরে বেরিয়ে এসে টেন্ট পরিষ্কার করতে হচ্ছিল।
3: একদমই তাই। আর তার সাথে একটা জিনিস যেটা আমরা প্রত্যেকেই ফিল করেছি যে যখন টেন্টটা বরফ দিয়ে পুরো চাপা পড়ে যায় সেই মুহূর্তে অক্সিজেন লেভেল একদম ড্রপ করে যায়, প্রত্যেকেরই ব্রিদিং একটা প্রবলেম শুরু হয়ে যায়,
1: একদম,
3: যেটাতে আমরা রিয়েলাইজ করি যে বাইরে কতটা পরিমাণের বরফ জমে গেছে। পেস এতটাই কম ছিল সেখানে যে একবারে সবাই বের হয়ে আমরা দাঁড়িয়ে কাজ করতে পারতাম না, তো দুজন তিনজন করে বেরিয়ে বেরিয়ে বরফটাকে সরানো হয়েছে। তো সেখানে কিছুক্ষণ পরপর আমাদের বের হয়ে হয়ে আমাদের টেন্টটাকে পরিষ্কার করতে হয়েছে যাতে আমরা সারা রাত সেফলি কাটাতে পারি। আর আমরা মানে চেষ্টায় ছিলাম যে যেই মুহূর্তে স্নোফলটা থেমে যাবে সেই মুহূর্তেই আমরা সামিট পুশ করব। তো সেটা আর হয়ে উঠল না। পরের দিন যখন ভোরের

0: আলো ফোটে, আমরা প্রত্যেকে টেন্ট থেকে বেরিয়ে দেখি চারিদিক পুরো হোয়াইট আউট হয়ে গেছে, আর ওপর নিচ পুরোটাই একদম ফ্রেশ স্নোয়ে একদম ভরে গেছে।
1: এখানে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল, আমরা যেখানে ক্যাম্প করেছিলাম ক্যাম্প টুতে, যেই রিজের মধ্যে ক্যাম্প করেছিলাম, তার ঠিক উপরেই কিন্তু আমাদের যে সাপোর্টিং স্টাফ তিনজন তারা করেছিল। রাত্রিবেলা একবার তারা এসেছিল, এসে জিজ্ঞেস করছে যে এত ওয়েদার খারাপ হচ্ছে, এই ওয়েদার খারাপের মধ্যে আমরা এখানে রাতে থাকতে পারবো কি না, তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছিল। এবং সকালের দিকে যখন একটু আলো ফুটলো, যখন আমরা কোনোভাবেই আর মুভ করতে পারছি না এবং আগের যে পথ সেই পথ প্রচণ্ড দুর্গম হয়ে গেছিল, অ্যাভালাঞ্চ লাইক সিচুয়েশন হয়ে গেছিলো, এত বরফ পড়েছিল, তখন কিন্তু আমাদের তিনজন সাপোর্টিং স্টাফের মধ্যে একজন এসে আমাকে হিন্দিতে বলছিল যে এখানে আমরা আর থাকতে পারবো না কোনোভাবেই, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে, এখনই আমরা নিচে নেমে যাব। তাই বললাম যে হ্যাঁ, আমরা নিশ্চয়ই নিচেই নামবো, কারণ যেই পরিস্থিতি ক্যাম্প টুতে সৃষ্টি হয়েছে সেখানে সেই পরিস্থিতিতে কোনোভাবেই আমরা আর এগিয়ে যেতে পারবো না, তো আমরা নিচেই নেমে যাব। তারা কিন্তু খুব একটা আশঙ্কা প্রকাশ করে, একটা ভয় ভীতিও তাদের মধ্যে তৈরি হয়েছিল।
0: একদম একদম, সেটা শুধু তাদের মধ্যেই না, যেহেতু আমার প্রথম অভিযান, আমার অভিজ্ঞতা অনুযায়ী একটা সময় আমারও মনে হয়েছিল আর বেশিক্ষণ থাকলে হয়তো আর আমরা ফিরতে পারবো না, কারণ টেন্টের ওপরে এতটাই পরিমাণের বরফ জমে যায়, টেন্টটা এমনভাবেই চাপা পড়ে গিয়েছিল, প্লাস অক্সিজেন লেভেল ফট করে এমনভাবেই ড্রপ করে যায় যে সেই মুহূর্ততে মনে হয়েছিল যে হয়তো আর ফিরতে পারবো না। তো যাই হোক, সিনিয়র ক্লাইম্বার আমার সাথে সবাই ছিল, সবাই মনে সাহস দিয়েছে যে কিছু হবে না, আমরা সেফলি সবাই ফিরে আসব। এবার নেমে আসাটাও এক আলাদাই চ্যালেঞ্জ ছিল। তো সেখানে যখন আমরা নেমে আসব, উপরে নিচে চারিদিকেই হোয়াইট আউট, রুট ক্লিয়ার নেই কিছু।
1: এবং আমার মনে হয় রাগেশ, এটা তোমার মনে আছে, যেই রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম সেই রাস্তা কিন্তু আমরা খুঁজে পাইনি,
0: খুঁজে পাইনি, আমাদের অন্য রাস্তা দিয়ে
1: আমাদের অন্য রাস্তা, নতুন রাস্তা তৈরি করে নেমে আসতে হয়েছিল, এবং যে কোনো কোনো জায়গায় আমরা কিন্তু কোমর পর্যন্ত বরফের ভিতরে ঢুকে যাচ্ছিলাম,
0: ঢুকে যাচ্ছিলাম, একদম একদম। তাই যাই হোক, সবাই কোনো ইঞ্জুরি ছাড়া সেফলি নেমে আসতে পেরেছি, ক্যাম্প ওয়ানে পৌঁছেছি, বাট স্টিল স্নোফল কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে আর হেভি স্নো স্টর্ম কিন্তু হয়ে যাচ্ছিল।
1: একদম তাই। আর আমরা ক্যাম্প ওয়ানে পৌঁছে আমরা একটা চিন্তা করেছিলাম যে যদি ওয়েদার ভালো হয় তাহলে ক্যাম্প ওয়ানে এক রাত্রি থেকে পরের দিন আবার আমরা ক্যাম্প টুতে পৌঁছাবো এবং সেখান থেকে আরেকটা সামিট অ্যাটেম্প্ট নেব, কিন্তু ক্যাম্প ওয়ানে কিন্তু আমাদের এক ঘন্টার জন্য ওয়েদার ভালো হলো না, এবং স্বাভাবিকভাবেই পরিস্থিতি এমন একটা পজিশনে চলে গেল যে আমাদের ক্যাম্প ওয়ান থেকেও বেস ক্যাম্পে কিন্তু নেমে আসতে হলো। এবং বেস ক্যাম্পে নামার পরেও যখন আমরা বেস ক্যাম্পে নেমে এলাম 12 তারিখে, সেদিনকে কিন্তু নেমে আসার পরে একটা সেকেন্ড থট আমার মধ্যে হয়েছিল যে যদি 13 তারিখে ওয়েদার ভালো থাকে তাহলে আবার আমরা বেস ক্যাম্প থেকেই একবারে ক্যাম্প ওয়ান না করে ক্যাম্প টুতে পৌঁছে যাব এবং তারপরে আরেকটা সামিট অ্যাটেম্পটেড আমরা চেষ্টা করব। ওয়েদার কিন্তু আমাদের আর কোনোভাবেই সাথ দিল না, তো স্বাভাবিকভাবেই পরের পরিকল্পনা আমি সেই ক্ষেত্রে করেছিলাম যে বেস ক্যাম্পের পাশেই একটা শৃঙ্গ ছিল আননেমড পিক, সেই পিকে আমরা একটা ট্রাই নেব। তো সেই ক্ষেত্রে আমাদের তিনজনের একটা টিম আমি সেখানে ডিক্লেয়ার করি, জনক কোচ অমিত দাস এবং বিজয় চক্রবর্তী। তো এবার এই তিনজন কিন্তু বেরিয়ে যায়, জনক যেহেতু এখানে আছে জনকের মুখ থেকে সেই অভিজ্ঞতা শুনব।
2: এটা আরেকটা নতুন এক্সপিরিয়েন্স যেখানে আমার সঙ্গে আমার সিনিয়র নেই, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমার সঙ্গে দুজন যাচ্ছে, তারা আমার জুনিয়র, তাদেরকে নিয়ে যাচ্ছে একটা আননেমড পিকে, রুট চেনা নেই। সকালবেলা যখন ট্রেন থেকে বের হলাম, ভাস্কর দা আমাকে ডাকলো, বের হয়ে ভাস্কর দাকে বললাম যে কেন, বললো যে আমরা একটা সেকেন্ড অ্যাটেম্প নিচ্ছি, এখান থেকে মাউন্ট সিসিকে এনে যাবো। আমি রাজি হয়ে গেলাম, হ্যাঁ যাওয়া যেতে পারে, কিন্তু পরে দেখলাম যে ওয়েদারটা একদমই সাথ দিচ্ছে না আমাদের। এটা আমরা যখন কোর্সে যাই, কোর্সেও আমাদের সিনিয়ররা, আমার যে টিচাররা থাকে, তারা বলে আমাদের যে মাউন্টেন উইল ডিসাইড, যেখানে পর্বত ঠিক করবে যে আমাদেরকে পৌঁছাতে দেবে কি না। তো এখানেও সেটা হয়েছিল, আমাদের সেখানে পৌঁছাতে দেয়নি, ওয়েদার সাথ দেয়নি। তো অল্টারনেটিভ যেটা ভাস্কর স্যার আমাদের যে বুদ্ধিটা দিয়েছিল বা যে থটটা নিয়েছিল যে পাশে জানলেন পিকটেক ক্লাইম করার জন্য, আমরা মোটামুটি 10টা নাগাদ রেডি হয়ে বের হয়ে যাই। রাস্তাটা নতুন, একদম চেনা নেই, রোড ওপেন করতে করতে যাচ্ছি, একবার আমি যাচ্ছি, একবার আমার সঙ্গে ছিল, আমার সঙ্গেই বিজয় চক্রবর্তী, সে ছিল, তাকে একবার সামনে পাঠিয়ে দিচ্ছি যে এদিক দিয়ে উঠে যা তো দেখি কী হয়। এই যে একটা ব্যাপার, মানে আর মনের মধ্যে একটা কৌতূহল জাগছে যে আমাদের পারতেই হবে, করতেই হবে, এই যে একটা কৌতূহল, এই নিয়ে আমরা যাচ্ছি। কোথাও বরফে ঢাকা রাস্তা, কোথাও স্ক্রি, মানে লুজ পাথর যেগুলো বলা হয়, মানে পা ফসকে যাচ্ছে, মানে কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমরা এগোচ্ছি। স্নোফল হচ্ছে উপরেও, অনবরত হয়েই যাচ্ছে, থামছে না। এই করতে করতে 6 ঘন্টারও বেশি সময় দিয়ে আমরা সেই ডেস্টিনেশনে পৌঁছাই এবং 19,000 ফিট ক্লাইম করে আমরা সুস্থভাবে আবার বেস ক্যাম্পে ফিরে আসি।
1: ওদের প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আমরা নিচ থেকে দেখছিলাম,
3: একদম তাই।
1: এবং আমার ওয়াকিটকিতে ওদের সঙ্গে কথা হচ্ছিল, ওরা যখন 19,000 ফিট উচ্চতাতে বিজয়

0: পতাকা ওড়ালো, দেশের পতাকা এবং সংস্থার পতাকা উড়িয়ে দিল, তখন কিন্তু সিসি কেইনের যে একটা আমাদের মনে ব্যথা দিয়েছিল যে ওয়েদার আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে, অনেকাংশেই সেই জায়গাটায় আমাদের একটা হ্যাপিনেস আমাদের মধ্যে এসেছিল। এবং এই প্রসঙ্গে একটা জিনিস কিন্তু খুব মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমরা যখন এই অভিযানে রওনা হচ্ছি তখন কিন্তু সেই গ্রামের লোকজন আমাদেরকে একটা লোককথা, সেই শৃঙ্গের সেই লোককথাটা সম্বন্ধে কিন্তু আমাদেরকে তারা অবগত করেছিল।
1: ভাস্কর দা, এই গল্পটা তুমি শোনাও শ্রোতাদের।
2: তুমি শোনালে ভালো
0: হয়। সত্যি খুব ইন্টারেস্টিং গল্প, সেই যে গল্পটা আমাদের সঙ্গে অনেকটা মিলেও গেল। তো গ্রামের একটা মিথ আছে, একটা লোককথা আছে, এই পাহাড়ে পরীদের বাস, এবং এই পরীরা কোনো মানুষকে কাছে আসতে দেয় না। তো এবার কেন আসতে দেয় না কাছে? তার পিছনে কারণ হলো যে সেই পরীর সঙ্গে একজন মানুষের একটা ভালোবাসা তৈরি হয়েছিল। তো সেই ভালোবাসার কথা পরী তাকে বলেছিল যাতে বাইরের কাউকে না বলে। তো সে এসে গ্রামের লোকদের বলেছিল, এবং তারপরে সেই পরী খুব মনক্ষুণ্ণ হয়েছিল, সে ক্রোধিত হয়েছিল। এবং লোককথাটা এটাই আছে যে তারপরে কোনো মানুষ যখন সেই পাহাড়ের দিকে এগিয়ে যায় তখন কিন্তু ওয়েদার খারাপ হয়ে যায় এবং পরীর কাছে সে পৌঁছাতে পারে না। তো সেই ক্ষেত্রে এই যে এটা ইন্টারেস্টিং গল্প ছিল, এটা কিন্তু আমাদের সঙ্গে অনেকাংশেই মিলে গেল যে আমরা যখন এই গল্প শুনেছিলাম আমরা কিন্তু মনে মনেও ভেবে নিয়েছিলাম যে হ্যাঁ সত্যি তাই, চলো আমরা তো পাহাড়ে চড়বই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে পরীদের সঙ্গেও যদি দেখা হয়ে যায়। কিন্তু আলটিমেটলি যেটা হলো, পরী কিন্তু আমাদের সঙ্গে দেখা করলো না। তো এটা সত্যি একটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল এই অভিযানের। এবং এই অভিযানের আমরা বেস ক্যাম্পে থেকে আবার রোডহেড লাংজাতে নেমে আসি, এবং এই যে এক টোটাল যে অভিযান ছিল, এই অভিযানের কিন্তু বেশ কিছু মজার ঘটনাও ঘটেছিল। আমার মনে পড়ছে যারা একদম প্রথম এক দুজন, তারা তাদের অনেকে রাতে ঘুম হয়নি, অনেকে খাওয়া দাওয়ার কমে গেছে, তো এটা নিয়ে আমরা প্রচণ্ড মজা করতাম। আর এই পর্বত আরোহণ এবং পাহাড়ে কিন্তু আমরা যাই শুধু পাহাড় চড়তে না, সেই প্রকৃতিকে জানতে, পাহাড়কে আরও কাছ থেকে দেখতে। এবং আমরা যেটা সবসময় বলি যে পাহাড়কে আমরা খুব কাছ থেকে দেখতে এসেছি, এবং পাহাড় যদি আমাদেরকে অ্যালাউ করে, অনুমতি দেয়, তাহলেই কিন্তু আমরা পাহাড়ের উপরে পৌঁছাতে পারি। কারণ প্রকৃতিকে আমরা জয় করতে পারিনি, প্রকৃতির কাছে কিন্তু মাথা নত করে অনুমতি নিয়েই পাহাড়ে যেতে হবে। আমাদের এই অভিযানের গল্প করতে করতে আমাদের যে সময়, সেই সময়ের একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি। এই ধরনের অভিযান আগামীতে আমাদের সংস্থা নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির থেকে আবার হবে, সেই কামনা আমরা করতেই পারি। এবং ভবিষ্যতেও আরও নতুন নতুন উত্তরবঙ্গের ছেলেমেয়েরা এই ধরনের যে উদ্যোগ আগামীতে হবে সেখানে যোগদান করবে, এবং তারাও আমাদের মতো এই পাহাড়ে যাওয়ার সুযোগ পাবে। এবং আজকে তোমরা যারা একদম প্রথম ছিলে এই অভিযানে, তোমরাও যখন ভবিষ্যতে আবার যাবে সেখানেও তোমাদের হয়তো আরও অভিজ্ঞতা বাড়বে, তখন সেই অভিজ্ঞতার গল্প আকাশবাণীতে আমাদের শ্রোতাদের সামনে নিশ্চয়ই আমরা আবার তুলে ধরবো কোনো একদিন। তো আজকের এই গল্প এখানেই শেষ হচ্ছে আমাদের, এবং এই স্টুডিওতে তোমাদের প্রত্যেককেই আসার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই।
2: ধন্যবাদ,
1: ধন্যবাদ।
0: এই দুঃসাহসিক গল্পের মধ্য দিয়েই আজকের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান শেষ হলো। আবার অন্য কোনো দিন আমরা পাহাড়ের গল্প নিয়ে হাজির হব শ্রোতাবন্ধুদের সামনে। সবাই ভালো থাকবেন, নমস্কার।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন নিবেদনে নেচার্স অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি।
1: নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি পরিবেশ সংরক্ষণ ও অ্যাডভেঞ্চার প্রসারে চার দশক। পরিবেশ সংরক্ষণ, ট্রেকিং, ক্যাম্পিং, রক ক্লাইম্বিং এবং পর্বতারোহণে আগ্রহী উত্তরবঙ্গের যুবরা, যোগাযোগ করুন এই নম্বরে 9832369217। নম্বরটি আবারও বলছি 9832369217। ইমেল ntcj1988@yahoo.com। ইমেল আবারও বলছি ntcj1988@yahoo.com। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি।
0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
2: এতক্ষণ ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে শুনলেন CCKN পর্বত অভিযান। অংশগ্রহণে ছিলেন পর্বত আরোহী হিল্লুল রায়, জনক কোচ এবং রাগশ্রী বৈশ্য। উপস্থাপনায় ভাস্কর দাস, প্রযোজনা ননিগোপাল সাহা। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারায় আমি অপর্ণা আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে এবং ভালো ভালো গান শোনাতে। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি যদিও আপনাদের সবারই জানা, তবুও আরও একবার মনে করিয়ে দেবার জন্য আপনাদেরকে বললাম, আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আজ 11 জুলাই, এই দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস। 1987 সালের এই 11 জুলাই আজকের দিনটিতে বিশ্বের জনসংখ্যা পৌঁছেছিল প্রায় 500 কোটিতে। এই তখনই সমগ্র বিশ্বের সামনে এই বিষয়টি, মানে জনবিস্ফোরণ, এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলো এবং পরবর্তীতে 1989 সালে জাতিসংঘের পক্ষ থেকে আজকের দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে চিহ্নিত করা হয় এবং জনসংখ্যার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তার সঙ্গে এই সংক্রান্ত যে সমস্যা হতে পারে বা সেটা কি করে সমাধান করা যায়, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করাই আজকের দিনটির মূল উদ্দেশ্য। এবং এবছর, মানে 2026-এ এই বিশ্ব জনসংখ্যা দিবসের যে মূল প্রতিপাদ্য বিষয়, মূল ভাবনা, সেটা হলো তরুণদের আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করা আজকের জন্য এবং ভবিষ্যতের জন্য। আমাদের শ্রোতা বন্ধু একজন রয়েছেন ফোনে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ পরিতোষ বাবু, বলুন, কেমন আছেন?
1: ভালো আছি, আপনারা?
0: আমরাও ভালো আছি। আমাদের অনুষ্ঠান শুনছেন তো? আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় জনবিস্ফোরণ, এই যে জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এই নিয়েই আজকের আজকের দিনটি তো বিশ্ব জনসংখ্যা দিবস, তো সেই ঠিক আছে, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। গান তো অবশ্যই শোনাব, গান শোনানোর মাঝে মাঝেই কথা বলে নেব আপনাদের সঙ্গে। এবং আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, নমস্কার, বলুন।
2: হ্যাঁ আমি

0: বীরভূম জেলা দুবরাজপুর থেকে বলছি।
1: হ্যাঁ বলুন, নাম?
0: হ্যাঁ, অমিতাভ ঘোষ।
1: আচ্ছা,
0: অমিতাভ ঘোষ,
1: হ্যাঁ হ্যাঁ, অমিতাভ বাবু বলুন, আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা।
0: নিয়মিত শ্রোতা।
1: একদম একদম।
0: হ্যাঁ, তো দিদি কেমন আছেন বলুন।
1: হ্যাঁ আমি তো খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমিও ভালো আছি দিদি। বৃষ্টি হচ্ছে, চাষি
1: আচ্ছা,
0: বন্ধুরা খুব সুখে, মানে খুশিতে আছে। তার
1: বাহ।
0: সঙ্গে সঙ্গে আমাদেরও ধরুন কিছু জমি আছে,
1: হুম হুম
0: সেই জমিতে চাষ হচ্ছে বলেও কিছুটা মন ভালো।
1: হুম হুম হুম
0: দিদি বিষয় কি রেখেছেন?
1: আমাদের আজকের বিষয় জনবিস্ফোরণ। আজকে তো বিশ্ব জনসংখ্যা দিবস, তো
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আমাদের
0: আচ্ছা,
1: দেশে তো জনবিস্ফোরণ একটা সমস্যা বটে।
0: সমস্যা সত্যি তাই, সত্যি তাই। এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে, ধরুন আসলে দেখুন, আমরা যে ওই যে আগে একটা আমরা বলতাম না, হামদো হামারা দো,
1: হুম হুম
0: সেই নীতিতে গিয়ে যদি আমরা এখনো পর্যন্ত এই ইয়েটাকে বজায় রাখি, তাহলে
1: হুম
0: কিন্তু জনসংখ্যার যে বিস্ফোরণটা সেটা
1: হুম
0: কিন্তু কমবে। আর দিদি, এখন মানুষ কিন্তু অনেক সচেতন,
1: হুম
0: মানে
1: সেটা ঠিক।
0: সবাই দেখুন, হ্যাঁ, এখন কোনো কোনো ইয়েতে একটা কিংবা দুটো, তার বেশি কিন্তু আর সন্তান এখন আর কেউ মানে ইয়ে করতে চাইছে না,
1: হুম
0: কারণ
1: হুম
0: পরিস্থিতি যেভাবে এগিয়ে যাচ্ছে
1: হুম
0: যেদিকে,
1: হুম হুম
0: তাতে করে কিন্তু এই রকম যদি সমাজ মানুষের যদি সচেতনতা ফিরে আসে,
1: হুম
0: তাহলে কিন্তু জনবিস্ফোরণকে রোখা সম্ভব।
1: হুম
0: আর
1: হুম
0: জনবিস্ফোরণ ধরুন এমন একটা ইয়ে যেটা অর্থনীতি, হ্যাঁ, কর্ম কর্মজীবন কর্ম ইয়ে ক্ষেত্রে সব ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে।
1: প্রভাব পড়ে,
0: কিন্তু এটা
1: একদম
0: যদি,
1: ঠিক কথা।
0: হ্যাঁ হ্যাঁ আর এটা যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু এই যে ধরুন অর্থনৈতিক যে ইয়ে সংকটটা আজকে রয়েছে, হ্যাঁ, চারিদিকের যে সংকটটা রয়েছে সেটা থেকে আমরা কিছুটা হলেও মুক্ত হতে পারি
1: হুম হুম
0: যদি
1: হুম
0: আমরা সচেতন হই,
1: ঠিক,
0: এবং আমরা সচেতন হচ্ছি দিদি।
1: হ্যাঁ,
0: তবে
1: সচেতনতা
0: এটুকু
1: বৃদ্ধি
0: বলতে পারি,
1: পেয়েছে,
0: হ্যাঁ
1: আরো সচেতন
0: হ্যাঁ
1: হতে হবে।
0: হ্যাঁ তো
1: হুম
0: এই
1: হুম
0: যে 140 কোটিটা যদি আমাদের আরো ধরুন সচেতনতার ফলে আরো যদি আমরা কিছুটা কমাতে
1: হুম
0: পারি,
1: হুম হুম
0: তাহলে কিন্তু একটা ভারসাম্য কোথাও না কোথাও একটা ভারসাম্য থাকবে।
1: ঠিক ঠিক,
0: হ্যাঁ, এইটুকুই বললাম, ভালো থাকবেন,
1: হ্যাঁ
0: নমস্কার নেবেন,
1: হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন, আবার কথা হবে,
0: ধন্যবাদ দিদি। হ্যাঁ,
1: ধন্যবাদ।
0: নিশ্চয়ই নিশ্চয়ই দিদি।
1: খুব ভালো বললেন উনি, ঠিকই তাই, আমাদের অর্থনীতিতে, সামাজিক দিকে, পরিবেশের ওপর, প্রাকৃতিক সম্পদের ওপর বিভিন্নভাবে কিন্তু এই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই জনবিস্ফোরণ প্রভাব ফেলছে, সেটা আমরা বুঝতে পারছি বিভিন্নভাবেই। আরেকজন শ্রোতা বন্ধু ফোনে রয়েছেন, গানে যেতেই পারছি না, তার আগে শ্রোতা বন্ধুদের সাথেই কথা বলে নিই, কথা বলার জন্যই এই লাইভ ফোন ইন অনুষ্ঠান, কথা তো বলতেই হবে। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে
2: হ্যাঁ,
1: বলছেন?
2: নিজে গীতা দত্ত বলছি। ভালো আছো বাবা?
1: হ্যাঁ ভালো আছি গীতাদি, আপনি তো শিলিগুড়ি থেকে বলছেন?
2: হ্যাঁ,
1: হ্যাঁ হ্যাঁ
2: বলছি। আজকের ব্যাপারটা খুব সেন্সিটিভ, না সেন্সিটিভ ইস্যু,
1: ঠিক ঠিক,
2: জন, হ্যাঁ জন, আমার মনে হয় এটা শিক্ষা, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই এগিয়ে আসা উচিত।
1: হুম হুম
2: হ্যাঁ, শুধু না জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সেই ব্যাপারে এগিয়ে যদি আসা যায়,
1: হুম
2: তবে এটা রোধ করা যাবে।
1: হুম হুম হুম ঠিক বলেছেন, একদম ঠিক কথা। তো আপনি ভালো আছেন তো?
2: এই বয়সে যা হয়, ব্যথা ব্যথা নিয়ে কোন রকম চলছে আর কি।
1: না না, ভালো
2: আর
1: থাকতে
2: তোমাদের?
1: হবে, মন মন ভালো রাখবেন, তাহলে শরীরও অনেকটা ভালো থাকবে, তাই না?
2: তোমাদের গলা শুনি, তোমাদের গলা শুনি তখন খুব ভালো লাগে।
1: আচ্ছা দিদি, ধন্যবাদ, ঠিক আছে, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে থাকুন।
2: ভালো থাকো। হ্যাঁ
1: হ্যাঁ,
2: ঠিক আছে,
1: আপনিও খুব ভালো থাকবেন।
2: হ্যাঁ ঠিক আছে, রাখছি।
1: তো এবারে একটা গান তো শুনতেই হবে, তাই না? কবির সুমনের কণ্ঠে জাতিস্বর ছবির গান।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
1: ভালো আছেন দিদি?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি মেকলিগঞ্জ ব্লকের রানীঘাট থেকে বলছি, বিকাশ রায়।
0: হ্যাঁ, বিকাশবাবু বলুন।
1: হ্যাঁ, ভালো আছেন তো? বলেন,
0: হ্যাঁ,
1: আজকের বিষয়ে কি?
0: আজ
1: আজকের বিষয়ে এখন মাত্র শুনলাম,
0: হুম হুম
1: আমার ওই মেয়ে লাগাই দিল তো ফোনটা।
0: হুম হুম হুম হুম
1: বলেন।
0: আজকের বিষয় জনবিস্ফোরণ। এই যে জনসংখ্যা ক্রমাগত
1: জনবিস্ফোরণ?
0: হুম হুম বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা, এ নিয়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, বিভিন্ন দিক রয়েছে এটার। এই বিষয় নিয়েই আজকের আমাদের নির্ধারণ করা
1: জনবিস্ফোরণ
0: হচ্ছে। ঠিক,
1: দেখেন, আপনি তো সবই বুঝেন, আমরা সবই কম বেশি বুঝি, কেউ বুঝিয়েও বুঝে না।
0: হুম হুম
1: যে কোনো জিনিস হিসাবের বাইরে থাকলেই তো সমস্যা হয়। দেখেন,
0: খুব
1: আপনি
0: খুব ঠিক কথা
1: 10 টাকা আয়
0: বলেছেন।
1: করলেন,
0: হ্যাঁ হ্যাঁ
1: আপনার ফ্যামিলিতে 2 টাকা খরচ,
0: হুম
1: 8 টাকা বাঁচতো।
0: হুম হুম
1: আপনার জনসংখ্যা যদি বেড়ে যায়, তাহলে ওখানে 8 টাকাও টিকবে না, 10 টাকা তো 10 টাকা তার উপরেই খরচ হয়ে
0: হুম
1: আপনাকে
0: হুম
1: কি
0: হুম
1: কিসে ভুগতে হবে? ঋণে। তো জনবিস্ফোরণেরও তাই ঘটনা।
0: হুম হুম
1: এই বিশ্বে জনবিস্ফোরণ, যেমন দেশে দেশে মানুষ বাড়ছে, কিন্তু আমাদের ভারতবর্ষে অত্যধিক মানুষ,
0: হুম হুম
1: জনজাতি বেড়ে গেছে নাকি?
0: হ্যাঁ,
1: এটা ভুল হইলো?
0: না অ্যাকচুয়ালি আমাদের ভারত বোধ হয় বর্তমানে বিশ্বের সবচাইতে জনবহুল দেশ,
1: জনবহুল,
0: সবচাইতে
1: তার জন্য,
0: জনবহুল দেশ, বিশাল
1: হ্যাঁ, ওই
0: জনসংখ্যা,
1: জন্যই সমস্যা। হ্যাঁ,
0: সমস্যা
1: বলেন।
0: তো বটেই। কিন্তু এই সমস্যার সমাধান আস্তে আস্তে নিশ্চয়ই হবে, সমাধানের কথা নিশ্চয়ই ভাবা হচ্ছে এবং বিভিন্ন পদক্ষেপ তার জন্য নেওয়াও হচ্ছে সরকারি স্তরে।
1: হ্যাঁ,
0: সমস্যার সমাধান তো করতেই হবে, আর সেই সাথে আমাদেরও ভালোই থাকতে হবে।
1: অবশ্যই অবশ্যই। তাদেরকে খারাপ মন করে কিছু করা যাবে না, মানে বুঝিয়ে পড়িয়ে
0: হুম হুম
1: আইনি ব্যাপার নিয়েই তাদের যেটা ঠিক সেটাই করতে হবে।
0: একদম ঠিক কথা। অনেক ধন্যবাদ
1: আমার
0: ফোন
1: আজকে,
0: করার জন্য।
1: হ্যাঁ, ধন্যবাদ,
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: আমরা গান শুনছিলাম, গানে ফিরে যাই।

0: আপনারা শুনছেন লাইফ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। আমাদের সঙ্গে রয়েছেন একজন বন্ধু, আমরা কথা বলে নেব। হ্যালো, হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাইবাবু, বলুন।
1: দেখুন, আজকে যে বিষয়টা দিয়েছেন, জনসংখ্যা বিস্ফোরণ,
0: হুম হুম
1: তো ধরুন জনসংখ্যা তো ভারতে সব থেকে বেশি।
0: হ্যাঁ
1: তো সেই জনসংখ্যা নিয়ন্ত্রণ আমাদেরকে নিজেদেরকে করতে হবে। তো এখন অনেকটা সচেতন হয়েছে মানুষ,
0: হুম হুম হুম
1: প্রত্যেকেই সচেতন হয়েছে, একটি কি দুটি বেশি কেউ সন্তান নিচ্ছে না। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা মানে সন্তান ব্যবহার না করি, হ্যাঁ, একটি কি দুটি বেশি, তাহলে কিন্তু আমরা এই জনসংখ্যা বিস্ফোরণ থেকে কিছুটা রেহাই পাবো
0: হুম হুম ঠিক
1: ভবিষ্যতে।
0: ঠিক ঠিক একদম ঠিক কথা বলেছেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা।
1: হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান তো খুবই ভালো লাগে এবং প্রতিদিন শুনি
0: আচ্ছা,
1: এবং প্রত্যেকটা অনুষ্ঠানেই ফোন করি আমি।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের নিয়মিত শ্রোতা এবং নিয়মিত কথা হয় আপনাদের সাথে।
1: হ্যাঁ, কথা হয় আপনার সাথে।
0: আপনি আছেন, এরকম আরও অনেক বন্ধু
1: হ্যাঁ,
0: রয়েছেন
1: আরো অনেকে
0: আমাদের,
1: আছে সব। হ্যাঁ, আমি শুনি তাদের কথা।
0: নিয়মিত কথা হয়। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ির।
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার। আসলে জনবিস্ফোরণ এমন একটা বিষয় যেটা আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলে। বেকারত্ব বেড়ে যায়, মাথাপিছু আয় কমে যায়, জীবনযাত্রার মান আশানুরূপ হয় না। কর্মসংস্থান যদি জনসংখ্যা অনুযায়ী সমহারে না বৃদ্ধি পায়, তাহলে তো বেকারত্ব বাড়বেই। এবং বেকারত্ব বাড়া মানে শুধু অর্থনীতি নয়, সামাজিক দিক থেকেও এর প্রভাব কিন্তু অনেকটাই। আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি ধূপগুড়ি থেকে বলছি, জনার্দন প্রামাণিক।
0: হ্যাঁ জনার্দন বাবু, বলুন।
2: আফ্রিকার বিষয়ে খুবই ভালো বিষয়, জনসংখ্যা নিয়ন্ত্রণ, এটা আমাদের প্রত্যেকের সজাগ রাখতে হবে। নইলে হবে কি, ওই যে কবির ভাষায়, 7 কোটি সন্তানের এ মুগ্ধ জননী রেখেছো বাঙাল বাঙাল বিপদে মানুষ করণে। সন্তান ডিগ্রি কমে গেছিল, খুব ভালো হবে, সে সুস্থ হবে, ভালো হবে, ভালোভাবে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। এ বিষয়ে প্রত্যেকে সজাগ তো থাকতেই হবে, সরকারকেও মাঝে মধ্যে জনজাগরণ করা বিশেষ প্রয়োজন আছে।
0: হ্যাঁ, সচেতনতা বাড়াতে হবে, সেই উদ্দেশ্যেই আজকের দিনটিকে পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে। সরকারি পদক্ষেপ তো রয়েছে, আমাদেরকেও সচেতন হয়ে এগোতে হবে, তাই না? ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
2: নমস্কার, আপনিও ভালো থাকবেন।
0: নমস্কার। আসলে জনসংখ্যার এই বিপুল সংখ্যা আমাদের প্রাকৃতিক সম্পদের উপরও কিন্তু বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে।

ভূমি সংকট, জল সংকট, বনভূমি ধ্বংস হচ্ছে ক্রমাগত, কারণ যত জনসংখ্যা বাড়ছে জনপদ তৈরি হচ্ছে তত বেশি। প্রয়োজনেই হচ্ছে অবশ্যই মানুষজনেদের ঘরবাড়ি তৈরি করতে হচ্ছে, শহর বাজার তৈরি করতে হচ্ছে, এবং তার জন্যই বনভূমি ধ্বংস করে জনপদ তৈরি হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য কিন্তু নষ্ট হচ্ছে। প্রাকৃতিক সম্পদও অনেক বেশি পরিমাণে খরচ হচ্ছে, আর এটা তো খুবই স্বাভাবিক কথা। 100 জন লোকের জন্য যেটুকু প্রয়োজন, নিশ্চয়ই 1000 জন লোকের জন্য একই পরিমাণ জিনিসে চলবে না। তো এই স্বাভাবিক হিসেবটা তো আমরা সবাই জানি, আর আমাদেরকে সচেতন হতে হবে এবং বিভিন্নভাবে শিক্ষা, স্বাস্থ্য বা দক্ষতা উন্নয়ন, এইসব বিষয়গুলোতে জোর দেওয়া প্রয়োজন আরও বেশি করে। সরকারি পদক্ষেপ বিভিন্নভাবে গ্রহণ করা হচ্ছে এবং নিশ্চয়ই ভবিষ্যতে আরও হবে। ভারতবর্ষের মতো উন্নত দেশ আমাদের, তো সেই বিষয়ে আমরাও সজাগ থাকব এবং আমাদের সজাগ থাকতেই হবে, কারণ দেশের অগ্রগতির চাইতে আর বেশি কিছু গুরুত্বপূর্ণ তো হতে পারে না। সবার আগে দেশ এবং দেশের উন্নতি, সেই জন্য আমাদেরকেও সচেতন হতে হবে। আরেকটা গান, যোদ্ধা ছবির গান, শানের কণ্ঠে।

0: আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। আজকের বিষয় আমরা রেখেছিলাম জনবিস্ফোরণ। জনবিস্ফোরণে আসলে জনসংখ্যা বৃদ্ধির, এই যে আমাদের দেশে তো ভারতবর্ষের মতো দেশ বিপুল জনসংখ্যার দেশ, তো এই জনবিস্ফোরণের ফলে আমাদের যে সমস্যাগুলো বিভিন্নভাবে হচ্ছে, ত্রুটিপূর্ণ স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার গুণগত মানের সমস্যা হচ্ছে, কারণ বিদ্যালয়গুলিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুপাত সবসময় বজায় থাকছে না, এইসব সমস্যাগুলো হতেই, এটাই স্বাভাবিক, এটাই যে হবে। তাছাড়া গ্রাম থেকে শহরে কাজের আশায় প্রচুর মানুষ আসছেন, ফলে শহরে বস্তি এলাকা বেড়ে উঠছে। আর পরিবেশ দূষণের ব্যাপারটি তো না বললেই নয়, লোকসংখ্যা যত বাড়ছে বনভূমি তত ধ্বংস হচ্ছে এবং পরিবেশ দূষণের মাত্রাও বাড়ছে, কিন্তু এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। একজন বন্ধু রয়েছেন। হ্যালো।
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন। হ্যাঁ সোমাদি বলুন।
1: হ্যাঁ, বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্বে জনসংখ্যা বেড়েই চলেছে, তার সঙ্গে সঙ্গে বেকারত্ব বাড়ছে। তাই এই সুখী ছোট পরিবারই সুখী পরিবার, এই কথা মনে রেখে জনসংখ্যা কমাতে হবে। শুধু জনসংখ্যা একটি শব্দ নয়, ভারতবর্ষে জনসংখ্যা জনবহুল এবং 500 কোটির আনুমানিক অনুমান করা যায়। তার সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান এগুলোও সমস্যা হচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে এই জনসংখ্যার দিকে তাকিয়ে।
0: খুব ভালো বলেছেন সমাধি। আপনি আমাদের নিয়মিত শ্রোতা, আপনার সাথে নিয়মিত কথা হয় আমাদের।
1: হ্যাঁ, আমি তো 6টা থেকে রেডিও নিয়ে শুনে থাকি, সব প্রোগ্রামগুলো শুনি।
0: খুব ভালো, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান এবং সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ি।
1: ভালো থাকবেন, ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকে, নমস্কার। আমাদের এই বিশাল জনসংখ্যাকে, এই যে মানব সম্পদ, একে সঠিকভাবে ব্যবহারও করতে হবে। মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করলে কিন্তু তার সুফল অনেকটাই পাওয়া যেতে পারে। তার জন্য আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার দিকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে, আর উন্নতির জন্য দক্ষতা বাড়াতে হবে মানুষের মধ্যে, কাজের দক্ষতা। তো সেই সব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই বিষয়গুলোকেও মাথায় রাখতে হবে। জনসংখ্যা বাড়লে বিভিন্ন দিকে যেমন সমস্যা হবে, তেমনি এই মানব সম্পদকে কিন্তু অন্যভাবে কাজেও লাগানো যেতে পারে। তো সবটা নিয়েই আজকের এই কথা আপনাদের সাথে হলো। অনুষ্ঠান তো প্রায় শেষের পথে, যেতে যেতে আমরা একটা গান অবশ্যই শুনে নেব, ইমন চক্রবর্তীর কণ্ঠে প্রাক্তন ছবির গান।

আপনারা শুনছিলেন আনন্দধারা লাইফ ফোনের অনুষ্ঠান। আমি অপর্ণা ছিলাম আপনাদের সাথে, কথায় কথায় এবং গানে গানে সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আবারও আপনাদের সাথে কথা হবে এরকমই অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা, আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। মুখ্য বৃষ্টিপাতের পরিমাণ বালুরঘাট, পাটকাপাড়া, সুভাষিনী টি এস্টেট, মালদা 3 সেন্টিমিটার করে, বিচ টি গার্ডেন, ইয়েকসম, গয়ারকাটা টি এস্টেট, গোপালপুর টি এস্টেট 2 সেন্টিমিটার করে, পুন্ডিবাড়ি, চেল, ডিমা টি এস্টেট, হাসিমারা, মূর্তি, গুড হোপ টি এস্টেট 1 সেন্টিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 17 জুলাই শুক্রবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে, 14 জুলাই মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিচ্ছিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল ওয়েদার বুলেটিন, ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মোস্ট প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। চিপ অ্যামাউন্ট অফ রেইনফল ইন সেন্টিমিটার বালুরঘাট, পাটকাপাড়া, মাঝিহান টি এস্টেট, সুভাষিনী টি এস্টেট, মালদা 3, বিচ টি গার্ডেন, ইয়েকসম, গয়ারকাটা টি এস্টেট, গোপালপুর টি এস্টেট, লাভা 3, পুন্ডিবাড়ি, হাসিমারা, মূর্তি, গুডহোপ টি এস্টেট 2, গ্যাংটক, ঝালং, মাথাভাঙা, ডামথাং 1 ইচ। ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ টিল 17th July ফ্রাইডে, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মোস্ট প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওয়েদার ওয়ার্নিং টিল 14th July টুইজডে, হেভি টু ভেরি হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার এট 1 or 2 প্লেসেস ওভার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, হেভি রেইনফল

0: likely to occur at one or two places over Sikkim, Malda, North and South Dinajpur district of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind speed 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over all the district of Sub-Himalayan West Bengal. That concludes the weather bulletin. Please stay with us for our next announcement in Bengali. Akashbani Shilikuri. এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:05 শুনবেন লোক পরম্পরা অনুষ্ঠানে গম্ভীরা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। মিনতি রায়ের কণ্ঠে ভাওয়াইয়া গান 6:40। 7:05 শুনবেন শিলিগুড়ি রামকিঙ্কর এক্সিবিশন হলে আয়োজিত 2 থেকে 5 জুলাই পর্যন্ত আর্ট এক্সিবিশনের ওপর একটি বেতার প্রতিবেদন। মুখোমুখি অনুষ্ঠানটি শুনবেন রাত 8:00। আজ রয়েছে সৌররুদ্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সোমা মুখোপাধ্যায়। অদিতি ভট্টাচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 8:30। জগজিৎ সিংয়ের কণ্ঠে গজল শুনবেন রাত 9:15। 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। 10:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কর্ণাটকী বীণা শিল্পী ডক্টর আর মাধুরী দেবী। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হলো। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের অনুষ্ঠান সূচি। 6:05 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, 7:00 বিশেষ জয়মালা, 7:45 জিজ্ঞাসা, 8:00 হাওয়া মহল, 8:30 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, 9:30 আজ কা ফানকার, 10:00 ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের অনুষ্ঠান সূচি। এখন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে। যাত্রী ও চালকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করা এবং অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করতে বলা হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং উন্নয়নমূলক কাজ চলছে। পরিচিত যানজটপূর্ণ এলাকা, বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তা মেরামত উন্নয়নের কাজ চলছে, ধীরে গাড়ি চালান। NH10 শালুগড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে গাড়ি চালান। শাহডাঙ্গি আম্বারি লিঙ্ক ব্রিজ তিস্তা ক্যানেল ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের জন্য রাস্তাটি বন্ধ। বেলাগোপা শিলিগুড়ি আম্বারি শাহডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হচ্ছে। শালবাড়ি মিনিহাট 7:00 পর্যন্ত, হাঁসখাওয়া হাট বাগডোগরা রাত 8:00 পর্যন্ত, শাহডাঙ্গি হাট NJP রাত 8:00 পর্যন্ত যানজটের কারণে বিলম্ব হতে পারে। বাগডোগরা বিমানবন্দর এবং NJP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং মিরিগামী যানবাহন কাওয়াখালী ও খাপ্রাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করার কথা বলা হচ্ছে। NJP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোডে গিয়ে এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুনলেন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি এখন লোক পরম্পরা অনুষ্ঠানে শুনবেন গম্ভীরা গান। পরিবেশনায় বাসুদেব চক্রবর্তী এবং সহশিল্পীবৃন্দ। সুর ও বাণী কাদুবাড়ি মালদহ।

0: শুরু হচ্ছে গম্ভীরা গান, পরিবেশনায় বাসুদেব চক্রবর্তী ও সহশিল্পীবৃন্দ, সুরবাণী কদুবাড়ি মালদহ। বিষয় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসুনিশ্চিতকরণ প্রকল্প, সর্বশিক্ষা মিশন এবং সার্বিক স্বাস্থ্যবিধান কর্মসূচি।
1: আমি চেরা গালি বে
2: চেরা গালি?
1: হ্যাঁ,
2: যখন তখন তুই হার সংসার আছে, নাক গোলাতে আছিস কেন?
1: আবে সারাদিন তোর দেখা সাক্ষাৎ নাই, আমি মনে করছি সাঁঝের বেলা তোকে দেখে আসি একটু।
2: সাঁঝের বেলা দেখে আছি, যখন সময় সময় ঘোড়া পাচ্ছে না, সাঁঝের বেলা দেখতে আসছে।
1: আবে তোকে এত চকচকে লাগছে কেন বে? সামান টামান মেখেছিস আবার?
2: বিদেশে চলে যাচ্ছি আমি।
1: বিদেশে চলে যাচ্ছিস?
2: হ্যাঁ।
1: বিদেশে কিরকম চলে যাচ্ছিস বে?
2: কাম করার লাগে বিদেশে যাচ্ছি।
1: তুই দেশের মধ্যে কোনো কাজ ঢুঁড়া পাচ্ছিস না খা?
2: তো দেশের মধ্যে না পেলে কি করবো?
1: হ্যাঁ,
2: দেশের মধ্যে কাজ ঢুঁড়া পাচ্ছি না, আমাকে কেউ কাজ দিচ্ছে না, তো কি করবো? না খেয়ে মরবো নাকি আমি?
1: এটা কোন কথা কহছিস বে? তুই যে বাইরে কাজে চলে যাবি,
2: হ্যাঁ,
1: তোর বুড়া বাপ মা নতুন বহু এগুলাকে কে দেখবে বে?
2: দেখছে না গালি?
1: হ্যাঁ,
2: তোর অনেক কথা আমি অনেক সময় শুনেছি।
1: হ্যাঁ,
2: তুই আমার সংসারে অনেক বুদ্ধি দিয়েছিস।
1: হ্যাঁ,
2: এর আগে অনেক আমি অনেক বুদ্ধি লিয়েছি।
1: হ্যাঁ,
2: তোর কথা মতো আমি বিয়া অব্দি করে দিল।
1: হ্যাঁ, করলি তো?
2: আমি এখন রোজগার করতে পারছি না, তুই আমাকে বুদ্ধি পরামর্শ দিবি না? এখন করে দিলাম।
1: বুদ্ধি দিব না?
2: না,
1: তুই আমার বুদ্ধি নেবি না?
2: আমি বুদ্ধি নেবো না, আমি পড়লা পাল্লি বাঁধে আছি।
1: হুম,
2: পাড়ার দশজনা যাচ্ছে, ওর সাথে আমি বিদেশ চলে যাবো।
1: শুন, আমার কথা যদি তুই না শুনিস,
2: হ্যাঁ,
1: তা আমার কাছে বড় নানা আছে।
2: হ্যাঁ,
1: তো বড় নানার কথা শুনবি তো?
2: হ্যাঁ, ডাক ডাকালে কি বলছে আমি দেখি কি বলছে।
1: কে বড় নানাকে?
2: হ্যাঁ,
1: ডাকবো।
2: তুই ডাকবি?
1: হ্যাঁ, না তুই ডাকবি?
2: আমি ডাকবো, আমার যখন সমস্যা
1: তো ডাক।
2: না না, ও নানা।
1: আবে তোর মাথা খারাপ হয়েছে?
2: হ্যাঁ, কেন?
1: নানা হচ্ছে দামি মানুষ, বড় মানুষ।
2: হ্যাঁ,
1: বড় মানুষকে ডাকতে হলে সুর করে বন্দনা করে ডাকতে হবে, বুঝলি? সম্মান দিয়া
2: নে, তাহলে সুর করে কহি।
1: হ্যাঁ।

0: ओम भोले।
1: अबे बिस्वा, नाना ऐसा चबे, नमस्कार कर। नमस्कार नाना, नमस्कार नमस्कार।
2: पैर नाम।
0: ठीक आजे, बोलो बच्चो, की कारणे तुमरा आमाके शरण करेछो?
2: अबे चेरा गली।
1: हाँ कोहा?
2: हवा समस्त गुला तो नाना के कोहा?
1: अबे समस्त होलो तोर, बुझले?
2: हाँ।
1: तू गुच्छिया कोहा?
2: हाँ। नाना।
0: बोलो।
2: हम चले जाची।
0: कोदाई चले जाच्छो?
2: विदेश है।
0: विदेश है?
1: মানে বাইরে কাজ করতে যাচ্ছে নানা?
0: বাইরে কাজ করতে যাচ্ছে?
1: হ্যাঁ।
0: কেন, নিজের দেশে কি হলো?
2: নিজের দেশে তো হাঁকে কেউ কাজ দিচ্ছে না, তো আমি কি না খা মরে যাবো নাকি?
0: তোমাকে কাজ দিচ্ছে না তোমার মনে হচ্ছে?
2: না।
0: আচ্ছা শোনো চেরাগালি, তুমি তো জানো আমি খুব ব্যস্ত লোক, অনেক রকম কাজ সামলাতে হয়, তা আমার হাতে এখন একদমই সময় নেই, আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজে কৈলাসে যেতে হবে, বুঝেছো? তো বিশুয়ার যা সমস্যা আছে তুমি তা ভালো করে শুনে নাও, শুনে নিয়ে ওকে একটা সমাধান বাতলিয়ে দাও, ঠিক আছে? তুমি আমাকে পরে

0: ইমেলের মাধ্যমে কৈলাসে পাঠিয়ে দিবে। ব্যাপারটা কি হলো?
1: ইমেলের মাধ্যমে?
0: হ্যাঁ, মানে ইন্টারনেটের মাধ্যমে।
1: আচ্ছা
0: ঠিক আছে,
1: হ্যাঁ
0: আমি কৈলাস থেকে জেনে নেবো ব্যাপারটা। আমি এখন চললাম বম্বলে।
2: আবে চেরা গালি।
1: হ্যাঁ বল।
2: নানা কোন মেলে করে চলালা?
1: আবে ইমেলে বে, কম্পিউটারের ব্যাপার স্যাপার।
2: ও এটা মাটি দিয়া যায় না?
1: না। আর শুন, বড় বড় নানার ঘে বড় বড় সমস্যা, আমার ঘে মতো ছোট খাটো মানুষের সমস্যা লিয়া এদের মাথা ঘামাবার সময় নাই, বুঝলি?
2: তাহলে তো তোকে দায়িত্ব দেয়া গেল।
1: হ্যাঁ, তো এখন আমার কথা শুন তাহলে।
2: হ্যাঁ তুই কহা।
1: তো তুই যে এই যে বাইরে যেতে চাহাছিস,
2: হ্যাঁ
1: বাইরে যেতে চাহাছিস, তো তোর বুড়া বাপ মা আছে।
2: আছে।
1: তোর এই যে এক বছরও হয়নি, বিয়ে করেছিস তুই।
2: হ্যাঁ করব।
1: এগুলাকে কে দেখবে বে?
2: কেন তুই দেখবি?
1: আমি দেখবো।
2: কাজের লেগা
1: আয় করতে যাচ্ছিস। তা আয় করতে যাচ্ছিস, তো কত টাকা করে চুক্তা হয়েছে তোর সঙ্গে?
2: আমার তো ওই নারায়ণ মোড়লের সঙ্গে আমার কথা হয়েছে, মাসে আমাকে কিছু দাদন দিয়ে দিবে প্রথমে।
1: হ্যাঁ।
2: তারপরে একদিন কাজ করলে 100 টাকা দিবে।
1: ও একদিন কাজ করলে 100 টাকা দিবে?
2: হ্যাঁ।
1: তো তুই যে বাইরে যাচ্ছিস,
2: হ্যাঁ
1: এইভাবে কত লোক যে বাইরে গিয়ে প্রতারণায় পড়ছে জানিস?
2: হ্যাঁ।
1: চুক্তা করে লেই চলে গেল 2-3 মাসের।
2: হ্যাঁ।
1: তারপরে থোক টাকা একসঙ্গে পাবো এই আশা করে বাইরে কাজ করছে।
2: হ্যাঁ।
1: কাজ করে দেখা গেল ঠিক মতো টাকা পাইছে না। তা আমি কহছি কি, আমি তোকে ভাই অনুরোধ করছি, তুই আমাকে মানিস যখন,
2: হ্যাঁ
1: তো তুই বাইরে যাস না। হ্যাঁ
2: বাইরে যাবো না।
1: বাইরে যাস না, বাইরে গেলে মেলা বিপদ। এই মেলা বিপদের জন্য দেশে কাজ খুঁজ। হ্যাঁ। আর এই যে তোর সমস্যা, এই যে বাইরে যাওয়ার সমস্যা,
2: হ্যাঁ
1: এই সমস্যার কথা ভাবে আমি কি করব? তোর সমস্যার সমাধানের জন্য এখন গান লিখেছি, বুঝলি?
2: গান লিখেছি?
1: হ্যাঁ। গানের মাধ্যমে তোরকে তোরা তোদের জ্ঞান যদি তাও আসে শোনাবো কি?
2: হ্যাঁ তো কহা।
1: তো শুন
2: শুন ভাই।

0: বুঝলে?
1: হ্যাঁ,
0: বিদেশে যাওয়া তো চলবে না।
1: কেন?
0: হ্যাঁ, এই যে বিদেশে গেলে বললাম তো সমস্যা তো আছেই।
1: হ্যাঁ,
0: আর বাড়িতে তোর বাপ মাকে রেখে যাচ্ছিস, বহু থাকছে, এদের কত রকম ভালো মন্দ আছে। আর কাজের অভাবের কথা কহছিস, কত রকম যে এখন কাজ পাওয়া যাচ্ছে, খোঁজ খবর রাখিস?
1: কোনটা হাড়কে দেশে?
0: হ্যাঁ,
1: তো হাড়কে দেশে যদি এত কাজ পাবো তাহলে মানুষ সব বিদেশে যাচ্ছে কেন?
0: বিদেশে যাচ্ছে অনেকেই, ঝোঁকে চলে যাচ্ছে তোর মতো।
1: ঝোঁকে চলে যাচ্ছে?
0: ঝোঁকে চলে যাচ্ছে।
1: ও লেগাতে গান লিখেছি ঝোঁকে?
0: হ্যাঁ,
1: মা আমাকে তোর মাথায় অনেক বুদ্ধি আছে।
0: হবে
1: হবে চারা গালি।
0: হ্যাঁ, তুই কি করেছিস?
1: হ্যাঁ,
0: গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করেছিস?
1: উঠে
0: গ্রাম পঞ্চায়েতে
1: উঠে আবার কি আছে?
0: আবে গ্রাম পঞ্চায়েতে যে কাজ দিচ্ছে,
1: হ্যাঁ,
0: ওখানে আগে নাম লিখাতে হয়েছে, তো ওগুলোর ব্যবস্থা করেছিস তুই?
1: গ্রাম পঞ্চায়েতে নাম লিখাতে হবে, তারপর কাজ দিবে?
0: কাজ দিবে।
1: গ্রাম পঞ্চায়েতে জমি আছে নাকি?
0: গ্রাম পঞ্চায়েতে জমি নাই কেন? জমি ওদের না থাকুক, ওদের হাতে তো কাজ আছে।
1: ও
0: হ্যাঁ,
1: তো আমি তো লিখি নাই, একদিন গ্রাম পঞ্চায়েতের বাবুরা সব বাড়িতে আসছিল।
0: তোর বাড়িতে?
1: হ্যাঁ, আর আমি ঘরের মধ্যে শুতে ছিলাম, আর ফেলুর মা ছিল বারান্দায় বসা।
0: আচ্ছা,
1: তো লোকগুলো না আসে বলে ফেলুর বাবা আছে।
0: হ্যাঁ,
1: তো আমি ভাবলু যে চাঁদা লিতে আসলো।
0: হ্যাঁ,
1: তবে একবার ফেলুর মাকে চোখ মারে দিল।
0: হ্যাঁ,
1: তো ফেলুর মা বলে দিল বাড়ি নাই, আর ওরা চলে গেল।
0: তুই তো খুব বুদ্ধিমান আছিস।
1: দেবে
0: আবার তোর নাম লেখাতে এসছিল।
1: ও হ্যাঁ, নাম লেখাতে?
0: হ্যাঁ, শুন
1: কি স্যার,
0: তোর নাম লেখাতে মানে তোর ওই যে নথিভুক্ত করে রাখবে তোর নাম।
1: হ্যাঁ,
0: তুই একটা কাজ পাবি, যখন ওদের কাজ থাকবে তখন তোকে কাজ দিবে।
1: মাগে মাগে, তাহলে তো সর্বনাশ করে দিলাম রে আমি।
0: হ্যাঁ, সর্বনাশ তো করেছিস।
1: ও
0: শোন বিশ্বা।

0: হ্যাঁ কোহা,
1: এই যে এই ব্যাপারে, এগুলো তো গ্রাম পঞ্চায়েতের ব্যাপার।
0: হ্যাঁ,
1: তা আমার ঘরে পাড়ার যে পঞ্চায়েত বাবু আছে,
0: হ্যাঁ
1: পঞ্চায়েত বাবু কে এ সময় কিন্তু এটা দিয়ে যায়। পঞ্চায়েত বাবু, এই যে আমাদের বিশুয়া আছে না, এই বিশুয়া কাজ ঢুড়া ঢুড়া পাইছে না, বাইরে কাজ করতে চলে যেছে। তা আপনারা তো কিরকম কাজকর্ম দিচ্ছেন, ওগুলার একটু ভালো মন্দ ওকে কহেন তো।
2: শুনো,
0: হ্যাঁ
2: এখন গ্রামে 100 দিনের কাজের ব্যবস্থা হচ্ছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই।
3: আবে কতদিন?
1: 100 দিন বে,
2: বছরে 100 দিন কাজ পাবি।
1: 100 দিন বুঝা লিয়েছিস?
0: বুঝবো না তবে।
1: 100 দিন মানে কত বে? বছর বরণ 100 দিন বড়বে?
0: 100 দিন বড়? 100 দিন ইটা আছে নাকি?
1: ও এক বছরের থেকে 100 দিন বড়
0: তবে?
1: আবার তোর মাথাতে তো গোবর আছে বে,
0: তুই কেন আমাকে হাঁকা চিন্তা কর যখন তখন থেকে।
1: আবে 100 দিন মানে আর কতদিনে, কয় মাসে বছর হয়?
0: 12 মাসে।
1: আচ্ছা 12 মাসে বছর হয়, আর 100 দিন মানে মোটামুটি 3.5 মাস বে।
0: ও দেখো
1: 3.5 মাসেরও কম,
0: তাই নাকি?
1: হ্যাঁ। আচ্ছা পঞ্চায়েত বাবু,
2: হ্যাঁ বলো বলো।
1: বিশুয়াকে ভালো করে বুঝিয়াতাম তো।
2: শোনো,
0: হ্যাঁ
2: তোমরা বাইরে যাচ্ছ শুনলাম,
0: হ্যাঁ
2: এখন তোমরা গ্রামে বসেই কাজ পাবে, অন্তত 100 দিনের কাজ, একদম গ্যারান্টি। এটা কেন্দ্রীয় সরকারের মহাত্মা গান্ধী জাতীয় কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্প, সংক্ষেপে MGNREGS। এই প্রকল্পে তুমি কিচ্ছু না, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করো, একটা তুমি হলুদ কার্ড বানিয়ে নাও,
0: হ্যাঁ
2: ওটা জব কার্ড বলা হয়।
0: ছাগল খাই নিল, তো এবার ভাবলাম জব লাগাবো, তো জব লাগাবো, জব বেশ ভালো হয়েছে। একবার পাইকা যখন গেল তখন বহু কালি একবার কাচ্চা লিয়ে গিয়ে কাটে নিলু,
1: কেটে নিলি?
0: জব কেটে নিলাম।
1: ও ওটা জব কাট হয়ে গেল তোর?
0: তবে
1: পঞ্চায়েত বাবু,
2: আরে জব এটা একটা ইংরেজি শব্দ, জব মানে কাজ। তুমি যে কাজ পাবে তার জন্য একটা কার্ড, হলুদ রঙের কার্ড, সেটা তোমাকে দেবে। আর পঞ্চায়েত অফিসেও একটা সবুজ রঙের কার্ডে রেখে দেবে, একটা বই। শুধু তুমি নও, তোমার বাড়িতে যারা কাজ করতে চায়, কাজ করতে পারবে, বয়স যাদের হয়েছে তার প্রত্যেকেই কিন্তু কাজ পেতে পারে,
0: তাই নাকি?
2: এমনকি যারা বয়স্ক তারাও কিন্তু ওই কাজ যারা করছে তাদের বাচ্চাদের দেখাশুনো করতে পারে, জল সরবরাহ করতে পারে, এমন সব কাজের ব্যবস্থা আছে।
1: আচ্ছা পঞ্চায়েত বাবু,
2: হ্যাঁ বলো।
1: এই যে সব কাজ করবে এরা, এই সব কাজের টাকা পয়সা ঠিক মতো পাওয়া যাবে তো?
2: হ্যাঁ, কাজের টাকা যাতে ঠিক মতো পাওয়া যায় সেজন্য তোমাদের পোস্ট অফিসে কিংবা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্টেই
3: তোমাদের
1: অ্যাকাউন্ট বে,
0: অ্যাকাউন্ট
1: হ্যাঁ বই করতে হবে পোস্ট অফিসে, না হলে ব্যাংকে বই করতে হবে।
0: তোরা সব কি শক্ত শক্ত ইংরেজি কথা বলছিস, আমি তো কিছু বুঝতে
2: পারছি না। হ্যাঁ হ্যাঁ, ওই বই করতে হবে, সেই বইয়ে কিন্তু তোমাদের টাকা, কাজের যা মজুরি হবে সেই মজুরি চলে যাবে সেই বইয়ে, যাতে অন্য কেউ তোমার টাকা না নিয়ে নিতে পারে, এই ব্যবস্থা করা হয়েছে। আর শোনো, বাড়িতে যারা বয়স্ক আছে, যাদের বয়স বেশি, তারাও কিন্তু কাজ পাবে,
1: বুড়া মানুষরাও।
2: হ্যাঁ পাবে, তারাও বাচ্চাদের দেখাশোনা করতে পারবে, যারা কাজ করছে জল দিতে পারবে।
1: আচ্ছা পঞ্চায়েত বাবু,
2: হ্যাঁ
1: এই যে এরা কাজকর্ম করবে, এই কাজকর্ম করাতে টাকা পয়সাও পাইছে তো, ধরেন যে পঞ্চায়েত কাজ দিতে পারলে না খো, তো সে সময় আর কি হবে?
2: কাজ যখন চাইবে একটা দরখাস্ত করতে হবে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে, তারপরেই কিন্তু 15 দিনের মধ্যে কাজ দিতেই হবে, যদি না দিতে পারে তাহলে কিন্তু সে ভাতা পাবে।
0: ও
1: ব্যাপার হলো যে ভাতা মানে তোকে একটা থোক টাকা দিবে, তোকে কাজ দিতে পারছে না, তোর চলাফেরার জন্য, মানে যাতে বেঁচে থাকতে পারিস খেয়ে পরে। হ্যাঁ
0: তুইটা বললেই হয় ভাতা টাকা দিবে, তো ভাতা কেন বলছিস?
1: আর তুই ভাত বুঝে লিয়েছিস?
2: এতে শুধু দেখো তোমার যে সংসারের সাশ্রয় তা তো নয়, একই সঙ্গে গ্রামেরও উন্নয়ন হচ্ছে। তুমি যে পাড়ায় বাস করছো সেই পাড়ায় রাস্তা তৈরি হচ্ছে, পুকুর কাটা হচ্ছে।

0: ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে?
1: মানে এই যে তোর ঘে দিয়ে এই কাজগুলো হবে না?
2: হ্যাঁ,
1: এই কাজগুলোর মধ্যে যে কাজগুলো হবে, মানে খাড়ি খনন করতে পারে, পুকুর খনন করতে পারে, রাস্তায় মাটি ফেলতে পারে, বুঝতে পেরেছিস? এসব কাজ হতে পারে। তো শোন, হ্যাঁ, এই ব্যাপার লিয়া ভালো করে শুন, গানের মাধ্যমে শুন।
2: তা নাকি?
1: হ্যাঁ।

0: বিশুয়া,
1: হ্যাঁ,
0: এই যে বাকি সোমার কথা তুই বলছিস, যে বারো মাসের মধ্যে, বুঝলি, বারো মাসের মধ্যে,
1: হ্যাঁ,
0: মাত্র সাড়ে তিন মাস কাজ দিবে সরকার,
1: হ্যাঁ,
0: তো বাকি সময়টা কি করে তোর চলবে? হ্যাঁ,
1: বাকি সময়টা,
0: বাকি সময়
1: কেন হাওয়া খাবো?
0: হাওয়া খাবি কেন বে? আরে ছুটটা কাজকর্ম তো আছেই। হ্যাঁ, আর তুই যে যে জমিটা পাট্টার পেয়েছিস, এইরকম দু বিঘা, এক বিঘা, দশ কাঠা, পাঁচ কাঠা কিংবা বাড়ির আনটা কানটা সবারই আছে, আছে কিনা?
1: আছে।
0: এগুলাই যদি আমরা যত্ন করি, আমার ঘে দেশের মাটি এত খাঁটি, মানে সোনার মতো খাঁটি,
1: মাগে মাগে,
0: বুঝতে পারলি?
1: তুই একবার ভালো জ্ঞান দিচ্ছিস দেখছি।
0: আবার জ্ঞানের কথা লয়বে যে বাস্তবে যে এই মাটিতে যদি আমরা, বিশেষ করে যাদের কম জমি আছে,
1: হ্যাঁ,
0: তারা ধরছে যেগুলা ফসলে বেশি টাকা পাওয়া যাবে, সবজি চাষ,
1: হ্যাঁ,
0: ফলমূলের চাষ,
1: হ্যাঁ,
0: এসব গুলা থেকে আমরা যে ইনকাম করতে পারি, সেই ইনকামে তোর বাকি সময় গুলা চলে যাবে।
1: হ্যাঁ, যাবে,
0: যাবে না?
1: ঠিক।
0: তাহলে তোর বিদেশে যাওয়ার দরকার আছে বে?
1: হ্যাঁ, তুই তো আগে আমাকে সব বুদ্ধি দিস নি,
0: তো তুই, আমি জানি যে তুই ভিতরে ভিতরে সাজে গেছিস, বাইরে কাজে যাওয়ার লাগা,
2: আপনার
1: কাছে যাবো পঞ্চায়েত অফিসে। আমাকে
2: তুমি আজকেই চলে এসো, মালপত্র রাখো বাড়িতে, চলো আমার সঙ্গে।
0: তোরও একটা কাট করবি, বহুরও একটা কাট করবি,
1: বহুল
0: লাগে একটা কাট করবি,
1: বুঝলে?
0: শোন, যাওয়ার আগে তাহলে সবার উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আমরা গান দিয়ে শেষ করবো।

0: সারা তো চোনা ফালা তাছিস কেন?
1: চোনা ফালাতে মানে তোর মেজাজটা তো তিরিক খিকা নেবে।
0: মেজাজ তিরিক আছে মানে তুই দেখতে পাচ্ছিস আমার বাড়িটা?
1: হ্যাঁ কি আছে
0: পড়াশোনা ভালো লাগেনি ঘুরে বেড়াচ্ছে
1: সবগুলাই। সবগুলাই স্কুল ছুট্টা হয়ে গেছে
0: সবগুলা স্কুল ছুট্টা মা সুদ্ধা মা যদি ওরকম ঘুরে বেড়াবে তো ছেলেবেলা ঘুরে বেড়াবো না।
1: তুই তো বড় সমস্যাতে পড়ে গেছিস।
0: বড় সমস্যা তা আমি তারপরে যখন হালাকান হয়ে গেল এলাকা আমি হাসপাতাল নিয়েছি সব কাজে কাটে দেবো।
1: থাম থাম থাম অত মাথা গরম করিস না। আমি নিজেই তোর জন্য একটা গল্প নিয়ে এসছি, তুই এরকম মাথা গরম করে বসে আছিস
0: কেমন?
1: আবে আমার এই যে বৈঠকখানা আছে না, আমার বৈঠকখানাতে একটা সন্ধ্যাবেলার স্কুল হয়েছে, বুঝতে পারলি? তো তোর মতো যারা লেখাপড়া জানে না গ্রামের সেগুলাকে লিয়া সন্ধ্যাবেলার স্কুলে পড়াশোনা হবে। ওই লেগা তো তোকে কহিতে আইনু আমি
0: তাই।
1: হ্যাঁ
0: তো সন্ধ্যাবেলার স্কুলে পড়াশোনা হবে।
1: হ্যাঁ
0: আমরা বয়স্করা পড়ব।
1: বয়স্করা পড়বি
0: তো হালকা বয়স্করা পড়া কি হালকা চাকরি দিবে নাকি?
1: আবে চাকরির কথা ভাবছিস কেন? এ বয়সে হয়তো চাকরি হবে না, কিন্তু লেখাপড়া শেখার দরকার আছে, বুঝতে পারলি? প্রত্যেকটা মানুষেরই লেখাপড়া শেখার দরকার আছে। আর এই যে তোর ছেলে মেয়ে গেলা আছে সবগুলাই স্কুল ছুট্টা হয়ে গেছে, এই সব ছেলে পিলাকে সবগুলাই সরকার এমন ব্যবস্থা লিয়েছে সবগুলাকে স্কুলে আবার ঢুকাইতে হবে
0: তাই।
1: হ্যাঁ আবে স্কুলে এত ভালো ব্যবস্থা করেছে আর কত রকম স্কুল বে,
0: তার মানে দল বাঁধে সব স্কুলে যেতে হবে নাকি?
1: দল বাঁধে ছেলেরাও দল বাঁধে স্কুলে যাবে,
0: সারাদিন
1: কাজ করবি, সন্ধ্যাবেলা স্কুলে পড়তে যাবি, সন্ধ্যাবেলা কোনো কাজ করিস বে
0: না?
1: কি করিস সন্ধ্যাবেলা? খাইতে শুতে যাস?
0: সন্ধ্যাবেলা শুতে যাচ্ছি।
1: হ্যাঁ তো শুতে যাওয়ার আগে ঘন্টা খানেক বা এক ঘন্টা দু ঘন্টা মতো তুই উঠে যা পড়লি।
0: হ্যাঁ
1: তো পড়লে তোর ক্ষতি হবে না উপকার হবে? হ্যাঁ
0: ভালোই হবে।
1: ভালো হবে?
0: হ্যাঁ
1: শুন, ভালো করে শুন, মন দিয়ে শুন, আমি গান করে তোকে বুঝাচ্ছি, তোর মতো আরো যারা আছে সবাইকে বুঝাচ্ছি। হ্যাঁ শুন,
2: লেখা পড়া শিখবো আমরা দলে দলে, লেখা পড়া শিখবো।

0: গলি গলি দিয়া,
1: লিখ পড়ে শিখবো আমরা
0: গলি গলি
2: দিয়া। আবে বিশুয়া, বিশুয়া বে, তুই যে লেখাপড়া কোন দিকে মন আছে বে তোর? এই যে লেখাপড়ার কথা তোকে আমি কহছি এতক্ষণ ধরে, লেখাপড়া এই যে তুই ইয়ে করছিস, কাজ করছিস, কাজ করতে যাচ্ছিস না পঞ্চায়েতে?
3: যাচ্ছি।
2: হ্যাঁ, তো ওই যে অফিসে তুই টাকাটা যখন তুলছিস ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে, তখন কিভাবে টাকা তুলিস?
3: কেন, টিপ ছাপ দিচ্ছি?
2: টিপ দিয়ে দিছিস?
3: হ্যাঁ।
2: তো টিপ ছাপ দিতে তোকে শরম লাগছে না?
3: কেন শরম লাগবে?
2: হ্যাঁ,
3: সবাই দিচ্ছে, আমিও দিচ্ছি।
2: সবাই দিচ্ছে, তুইও দিচ্ছিস? ওর মধ্যে কেউ কেউ সহি করছে না?
3: করছে কেউ কেউ।
2: তো দেখ, তোর মতই মানুষ ওরা সহি করছে।
3: হ্যাঁ,
2: আর তুই দিচ্ছিস টিপ ছাপ। এই টিপ ছাপ দেওয়াই এ যুগে, বুঝতে পারলি? এই যুগ কত দূরে গিয়ে গেছে আর তুই এখনো টিপ দিচ্ছিস? এটা তো লজ্জার কথা বে।
3: তো লজ্জা তো আমারও লাগছে, তা আমি কি করবো?
2: তোকে লজ্জা লাগছে?
3: লাগছে।
2: ওই জন্যই তো লজ্জার হাত থেকে বাঁচার জন্য ভাই পড়াশোনা করার দরকার।
3: ও
2: হ্যাঁ,
3: তাহলে টিপ ছাপ আমাকে লজ্জা?
2: হ্যাঁ, টিপ ছাপ হচ্ছে আমাকে লজ্জা। এই লজ্জা নিবারণের জন্য সবাইকে আমাকে স্বাক্ষর হতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ, শোন।

0: বিশুয়া,
1: হ্যাঁ
0: শোন, এই যে আমার কাছে সন্ধ্যাবেলার স্কুল,
1: হ্যাঁ
0: এই সন্ধ্যাবেলার স্কুলের মাস্টার কিন্তু একটা চলে এসছে।
1: সন্ধ্যাবেলার স্কুলের মাস্টার?
0: হ্যাঁ সন্ধ্যাবেলার স্কুলের মাস্টার চলে এসছে।
1: কোনটা থেকে?
0: সরকারি ব্যবস্থা করেছে,
1: সরকার পাঠিয়ে দিয়েছে,
0: সরকার পাঠিয়ে দিয়েছে।
1: পাশের
0: গ্রাম থেকে এসছে, তো মাস্টার মশাই এখানেই আছে। হ্যাঁ
1: হ্যাঁ,
0: তো মাস্টার মশাইয়ের কাছে এ বিষয়ে আমরা বিস্তারিত শুনবো।
1: মাস্টার ভাই এসেছে নাকি?
0: মাস্টার ভাই এসছে।
1: এগুলোর কথা কি সত্যি?
2: কি উল্টো পাল্টা বোঝাচ্ছে?
1: বলছে আমাকে বুড়া বয়সে এখন পড়াশোনা করতে বলছে, আবার বাচ্চা গুলো পড়া ছেড়ে দিয়েছে, ওর নাকি স্কুলে সরকার ডেকে নিয়ে যাচ্ছে।
2: একদম ঠিক বলেছে। এখন পড়াশোনা কিন্তু সবার একেবারে অধিকার শুধু নয়, বাধ্যতামূলক করার ব্যবস্থা হচ্ছে।
1: তাই?
2: হ্যাঁ তাই। মানে কি, তোমাদের যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য বয়স্ক শিক্ষা কেন্দ্র, যারা স্কুল ছুট হয়ে গেছে, যারা স্কুলে পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়েছে, তারা যদি আমাদের সাধারণ স্কুলে সুযোগ নাও পায়, তাদের জন্য প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আছে, যেগুলো তোমরা SSK MSK বলো।
0: SSK সব দিদিমণিরা মাস্টারনি?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিদিমণি যারা
0: স্কুলে
2: যাতে পড়াশোনার বাইরে না থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। আর এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, কারণ স্কুলে পাঠাচ্ছ না কেন, দুপুরে তোমাদের খেতে দিচ্ছে বাচ্চাদের, মিড ডে মিলের ব্যবস্থা হয়েছে।
0: আচ্ছা বিশুয়া, মাস্টার ভাইয়ের কাছে তো শুনলি।
1: হ্যাঁ শুনলো।
0: তো এই যে লেখাপড়া এমন একটা জিনিস, বুঝলি, মাস্টার ভাই বলছে, আমিও তোকে বারে বারে বলছি, আমার উপর তুই রেগা উঠছিস শুধু। তো এর লেখাপড়া শিখলে কি হয় জানিস?
1: কি হয়?
0: মানুষের চেতনা ফেরে।
1: ও,
0: চেতনার জায়গা যাইবে?
1: চেতনা?
0: হ্যাঁ বুঝালেছিস?
1: বুঝবো না। তবে
0: কি বুঝলিবে?
1: ধর রাতের বেলা খেয়ে দে শুতে গেল,
0: হ্যাঁ
1: তো সকালবেলা আমি শুতে থাকবো,
0: হুম প্রত্যেকটা মানুষের মধ্যে, তোর মধ্যেও বুঝলি, একটা সুপ্ত জ্ঞান আছে, ঘুমন্ত জ্ঞান আছে। মানে একটা জ্ঞান ঘুমিয়ে আছে, ওকে জাগাইতে হবে। ওই জাগানোর বুদ্ধি হচ্ছে লেখাপড়া শিখা, বুঝলি?
1: তাই নাকি?
0: লেখাপড়া শিখলে ওই জ্ঞানটা তোর জায়গা উঠবে।
2: একদম ঠিকই বলেছে যে আমাদের চেতনা জাগাতে হলে লেখাপড়া শিখতেই হবে,
0: বুঝলে?
1: হ্যাঁ
0: বিশুয়া,
1: হ্যাঁ কোহা,
0: তাহলে বুঝতে পারছিস?
1: হ্যাঁ,
0: চেতনা জাগলেই মানুষের জ্ঞানের বিকাশ ঘটবে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তখন মানুষ নিত্য নতুন অনেক কিছু জানতে পারবে। ভালো করে শুন তাহলে।
1: হ্যাঁ তাহলে মাস্টার ভাইকে একটা শুনিয়ে দে।
0: হ্যাঁ মাস্টার ভাইকে শুনিয়ে দে।
1: শিখ।

0: দারুণ ব্যাপার সফর রে।
1: হুম, দারুণ ব্যাপার সফর।
0: তাহলে আমরা যদি দলে দলে গেলে কাপড় আসি কি,
1: হুম,
0: তাহলে আমার চেতনা বেড়ে যাবে।
1: শুধু চেতনা তোর বাড়াইলে হবে।

0: বুঝতে পারলে
1: তবে আর কার পারবে?
0: তোর বহুকে সুদা ভর্তি করাবি।
1: বহু?
0: হ্যাঁ।
1: তোর কি মাথা খারাপ হয়ে আছে নাকি?
0: কেন বে?
1: ঘরের বহুকে লিয়ে বাইরের মাস্টার কাছে পড়াতে দিব?
0: বোকার মতো কথা বলছিস কেন রে? মাস্টার ভাই,
2: হ্যাঁ হ্যাঁ সবই শুনছি।
0: হ্যাঁ বিশুয়াকে বুঝান তো ভালো করে।
2: বিশুয়া, তুমি কিন্তু এ কথাটা ঠিক বলছো না। আজকাল ঘরের বউ বা তুমি,
1: হ্যাঁ,
2: এর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, বিশেষ করে শিক্ষা নিতে।
1: হ্যাঁ,
2: কারণ শিক্ষার যেমন কোনো বয়স নেই তেমন কোনো ভেদও নেই। যে কেউ যে কোনো বয়সে শিক্ষা নিতে পারবে। আর বাড়ির মায়েরা যদি শিক্ষিত হয় দেখবে তাদের বাচ্চারা কিন্তু অশিক্ষিত থাকে না।
1: ও এলাকা তো আমার বাচ্চাগুলো সত্যি তো ঠিকই তো বলেছো মাস্টার ভাই,
0: 100% ঠিক কইছে। হ্যাঁ, তোর বউ যদি শিক্ষিত হতো,
1: হ্যাঁ,
0: তাহলে তোর বেটারা এরকম করে গুলি খেলে বেড়াইতো না।
1: ঠিক তো, ঠিক কথা
0: কইছো। পড়াশোনা করতো।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: ঠিক।
0: এই জন্য
2: শুনো, এখন তো সরকার থেকে নানা রকম ব্যবস্থা করে দিয়েছে।
1: কেমন?
2: একেবারে তুমি বিনা পয়সায় বই পাচ্ছ।
1: হ্যাঁ,
2: দুপুর বেলায় খাবার পাচ্ছ, মানে বাচ্চারা পাচ্ছে।
1: তা নাকি?
0: হ্যাঁ,
2: ক্লাস 8 পর্যন্ত ছেলে মেয়েরা সবাই কিন্তু দুপুর বেলায় খাবার পাচ্ছে। তার বাইরেও যারা এসসি এসটি
3: লোক পরম্পরা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন গম্ভীরা গান। পরিবেশনায় বাসুদেব চক্রবর্তী এবং সহশিল্পীবৃন্দ সুর ও বাণী কাদুবাড়ি মালদহ। অংশগ্রহণে ছিলেন বাসুদেব চক্রবর্তী, সুমৌমি পান, জয়শ্রী কর্মকার, সুব্রত বিশ্বাস, অঙ্গনা পান, মৌমিতা মণ্ডল, শিল্পী পান, বেতার প্রযোজনা এবং সম্পাদনা পরেশ দাস। আকাশবাণী শেলেকুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া গান মিনতি রায়ের কণ্ঠে।

এতক্ষণ ভাওয়াইয়া গান শুনলেন মিনতি রায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: আমাদের এখানে দেখুন কত ক্ষুদ্র ক্ষুদ্র শিশুশিল্পীরা আছে, আপনারা হয়তো আবার শুনতে পারছেন যে তারা খুবই আনন্দিত যে তাদের ছবিগুলো আমাদের এই চিত্র প্রদর্শনী হলে তাদের ছবিগুলো আমাদের এখানে শো করা হয়েছে। তারা এত আনন্দিত যে তাদের ছবিগুলো দেখে এবং বলতে পারছি যে আমরা খুবই খুশি, এক্সাইটেড।
1: আমরা পেয়ে গিয়েছি এই চিত্র প্রদর্শনীতে যে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থাৎ দেবজ্যোতি চ্যাটার্জি, তার সাথে কিছু কথা। শ্রী দেবজ্যোতি চ্যাটার্জি থেকে আমরা জেনে নেব তাদের যে এই আয়োজন তারা কতদিন ধরে করছেন এবং কিভাবে তারা এটিকে এগিয়ে নিয়ে যেতে চান, এবং তাদের যে ছাত্র ছাত্রীরা রয়েছে তারা কিভাবে এত সুন্দর রং তুলির কাজ করে যখন তারা দেওয়ালে দেখে এত সুন্দরভাবে তাদের ছবিগুলো টাঙানো এবং লোকে দেখছে, সেই অভিজ্ঞতাটা সম্পর্কে একটু বলুন।
2: প্রথম কথা হচ্ছে আমাদের যে এই বিগত তিন মাস ধরে এপ্রিল, মে, জুন, আজকে এই তিন মাস ধরে আমাদের কন্টিনিউ হল বুক করা থেকে শুরু করে আপনি যত অ্যাডমিনিস্ট্রেশনটিভ কাজ হয় সমস্ত কাজ আমরা করি, এবং এই যে প্রসেসটা এটা আমাদের যে কোনো এক্সিবিশন করতে গেলে তো প্রচণ্ড একটা সময় সাময়িক ব্যাপার, তো তার জন্য আমরা চেষ্টা করি যতটা অল্প অল্প করে কাজ আমরা এগিয়ে রাখতে পারি। এটা দ্বিতীয়ত বাচ্চাদেরকে ছবি রেডি করানো, প্রতিটা বাচ্চাকে ছবি যখন আমরা রেডি করাতে হয় তখন সেটার জন্য একটা প্রচুর সময়ের প্রয়োজন, তো সেই সময়টা তাদেরকে দেওয়া, দিয়ে সেই ছবিটা শুরু করানো, তারপর সেই ছবিটা নিয়ে তারপর সেখানে ফ্রেমিং করতে দেওয়া, সেই ফ্রেমিংটা আসার পর তারপর সেটাকে সুন্দর করে নামের একটা স্টিকার লাগিয়ে সেটাকে তার এটা যে ওর নিজস্ব কাজ সেই জিনিসটাকে একটা এক্সিবিশন হলে প্রদর্শন করাটাও একটা খুব বড় আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় কিছু কিছু সময়।
1: তার মানে বোঝাই যাচ্ছে যে নাম, বিশেষত নাম উল্লেখ করে সেই ছবির মধ্যে আঁকিয়ে দেওয়া মানে একজন আঁকিয়েকে তার স্বীকৃতি দেওয়া।
2: হ্যাঁ, একদমই তাই। আমরা চেষ্টা করি প্রতিটা বাচ্চা তাদের নিজেদের কাজ, মানে এটা ওদের কাজ, ওরা যেন মানুষকে বলতে পারে যে এটা আমি করেছি, এই জিনিসটা যেন ওরা নিজেদের মুখে বলতে পারে, সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগটা নেওয়া হয় প্রতি বছর। তো আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে একটা নিজেদের একটা পরিচয় দেওয়ার, তো সেখানে আমরা রেসপন্স অনেক সময় ভালো পাই। সত্যি কথা বলতে অনেক গার্জিয়ানরা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে যে না, ওরে এই জিনিসটা দেখলাম খুব ভালো লাগলো, নতুন একটা জিনিস দেখতে পারলাম, বা আমরা আগে অন্য কারোর কাছে হয়তো অনেকে বাচ্চা শিখেছে তো তাদের এই এরকম টাইপের হয়তো ইনিশিয়েটিভ তারা পায়নি, তারা এই জিনিসটাকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, তো আমরা এইভাবে এগিয়ে চলছি।
1: আমরা পেয়ে গিয়েছি এখানে বিশেষ অতিথি হিসেবে বেদান্ত আশ্রমের মহারাজ শ্রী রাঘবানন্দ মহারাজকে, শুনে নেব তার কিছু বিশেষ বক্তব্য।
3: জীবন যাত্রাটাই হচ্ছে একটি সৌন্দর্যময় এবং প্রত্যেকটি মুহূর্তে চলাটাই হচ্ছে জীবনের আর্ট। সেই আর্ট প্রত্যেকটি পদক্ষেপে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে সুন্দরের মধ্যে এই জগতের মধ্যে প্রতিষ্ঠিত রাখা, প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব সত্তা রয়েছে, এই জন্যই জীবন কিন্তু একটি আর্ট। শিলিগুড়ি রেনবো আর্ট একাডেমি যেভাবে সমাজের মধ্যে, বিশেষ করে আমার গর্ব অনুভব হয় যে শিলিগুড়ির মধ্যে তারা এই প্রদর্শনীটি আগিয়ে রেখে দিয়েছে। আমি এবার এবছর ধরে দ্বিতীয়বার এসেছি এখানে, তো এটাতে আমার মনে হচ্ছে যে এই যে ভাবনাটা তাদের কাছে ঈশ্বরের একটি আশীর্বাদ, কারণ এই যে ছেলেমেয়েরা সমাজে যখন তারা নিজের একটা জায়গা পাবে, প্রদর্শনীটা এমনই হচ্ছে বা হবে আশা করছি, এটা দেখে শিলিগুড়িতে আরও অন্যান্য প্রতিষ্ঠান যত যারা রয়েছে তারা কিন্তু এই ধরনের অনুষ্ঠান করবে বলে এদের থেকে অনুপ্রেরণা পাবে এই আশা আমি রাখছি, আর এটার ভীষণ প্রয়োজন রয়েছে শিলিগুড়ির মধ্যে। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই এই প্রেরণা, বিশেষ করে এদের সব সদস্যরা তাদের প্রত্যেক বছরে যে প্রচেষ্টা এবং সারাটা বছর

0: যেভাবে ছাত্রছাত্রী পিছনে লেগে থেকে তৈরি করা এটা কিন্তু কম নয়। তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রেরণার জন্য, আর বিশেষ করে গার্জিয়ান বাবা মা, তাদের সহযোগিতা কিন্তু ভীষণ প্রয়োজন। তাদেরকেও আমি খাটো করে দেখছি না, তাদেরও কিন্তু সহযোগিতা করবার জন্য বিশেষ করে ছেলেমেয়েরা যখনই যখনই শিলিগুড়িতে যে কোনো জায়গায় এই আর্ট কম্পিটিশনগুলো হবে, হাজার কাজের মধ্যেও তাদেরকে আপনারা তাদের পাশে থাকবেন, এগিয়ে নিয়ে যাবেন, জীবনে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবেন, এটা গার্জিয়ানদের পক্ষে আমার বিশেষ চাওয়া রইল।
1: আমরা শুনলাম শিলিগুড়ি বেদান্ত সোসাইটির মহারাজ রাঘবানন্দ মহারাজের বিশেষ কিছু কথা। এরপর আমরা চলে যাচ্ছি অন্যান্য যারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তাদের কথা বক্তব্য। আজকে এই এত সুন্দর একটি চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে, তাতে আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি বিশিষ্ট উত্তরবঙ্গের চিত্রশিল্পী অচিন্ত্য কুমার দাস মহাশয়কে। শ্রী অচিন্ত্যবাবুর থেকে শুনে নেব এই যে আঁকা এবং চিত্র প্রদর্শনী তার গুরুত্ব কতখানি এবং রেইনবো আর্ট একাডেমি তার জন্য কতখানি ভূমিকা পালন করে যাচ্ছে।
2: রেইনবো আর্ট একাডেমি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে শিলিগুড়িতে, ছোটদের খুব ভালো ভালো ছবি দেখতে পাচ্ছে। আর রেইনবো আর্ট একাডেমি অনেক বছর ধরে লড়ে যাচ্ছে এটাকে, কারণ আমি 30 বছর ধরে ছবি আঁকছি শিলিগুড়িতে, মানে শিলিগুড়ি উঠাটা আমি দেখছি, তার মধ্যে রেইনবো আর্ট একাডেমি নিয়মিতভাবে প্রতি বছর একটা এক্সিবিশন করে যাচ্ছে। আর সবথেকে এখন আর একটা ক্ষতিকারক দিক হয়েছে ফোন, মানে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, ছবির যে ব্যাপারটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই লাইফ একটা প্রোগ্রামে স্টুডেন্টরা এলে তাদের একটা কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়, তো এর জন্য রেইনবো আর্ট একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ যে এই উদ্যোগটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে।
1: আমরা এই মুহূর্তে সিনিয়র সেকশনের যে এক্সিবিশন চলছে তাতে আমরা পেয়ে গিয়েছি প্রাক্তন শিক্ষক পার্থ সারথী দাস মহাশয়কে। পার্থবাবুর থেকে শুনে নেব এই সুন্দর শিশুরা এবং বড়রা যে সুন্দর সুন্দর আর্ট এক্সিবিশন তাদের দেয়ালে টাঙানো রয়েছে, ছেলেরা খুব উৎসাহী, ছোটো ছোটো বাচ্চারা আমি দেখতে পাচ্ছি উৎসাহী, এটাতে আপনার কী মনে হয় এই এক্সিবিশনের থ্রু দিয়ে ভবিষ্যতের আর্টের জন্য বা অঙ্কন শিল্পের জন্য কতখানি এটা দিশারি হতে পারবে?
3: প্রতি বছরই এই অনুষ্ঠানটায় থাকি, এবারও এসেছি, বাচ্চারা যদি এইভাবে ছবি আঁকার মধ্যে নিজেকে নিমগ্ন করে এর চেয়ে ভালো জিনিস তো কিছু হতে পারে না, এবং এরাই আগামী দিনে বড় শিল্পী হবে, বা শিল্পী হোক বা না হোক তারা যেটা কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করছে এটাই তো বড় ব্যাপার। আমি এটাকেই ভালোবাসি এবং সেই জন্যে প্রতি বছর আসি এদের অনুষ্ঠান দেখতে।
1: মানে আপনার কথায় বোঝাই গেল যে বাচ্চারা যে আঁকছে প্রফেশন হিসেবে এটা নিতে হবে তা নয়, কিন্তু তাতে এই যে তাদের কল্পনার বিস্তার হচ্ছে, বোধের বিকাশ হচ্ছে, মননের বিকাশ হচ্ছে, আসলে সেটাই আমাদের সকলের দরকার।
3: সেটাই দরকার, এবং সবচেয়ে বড় কথা যেটা যেটা হবে বলে আমার বিশ্বাস, সেটা হচ্ছে এই প্রজন্ম যেভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে, এক তো তাদের গল্পের বই পড়ার অভ্যাস নষ্ট হয়েছে, তার সাথে যেটা হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো করলে তারা অন্তত কল্পনার জগৎ শুধু বড় হবে না, তারা কিন্তু অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবে, শুধু কল্পনা নয়, কল্পনাকে প্রসারিত করলে হয় না, কল্পনাকে বাস্তবায়িত করার জন্যে ছবিতে তাকে ফুটিয়ে তোলাটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ, সময়ের কাজ, সেই কাজটা যখন বাচ্চারা করবে তারা সহমতে মানসিকভাবে অনেক বেশি প্রতিষ্ঠিত হবে বলেই আমার বিশ্বাস।
1: ধন্যবাদ। আজকের এই চিত্র প্রদর্শনীতে আমরা পেয়ে গিয়েছি ছোট থেকে বড় অনেক শিল্পীকে, অনেক চিত্রকারকে, যারা ভবিষ্যৎ প্রজন্মে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং এই রঙের যে যাত্রা রয়েছে তাতে আমাদেরকে আরও রঙিন করে দেবে। তাদের সঙ্গে শুনবো মজার কিছু কথা। ছোট্ট ছোট্ট শিল্পীরা এবং ছোট্ট ছোট্ট বন্ধুরা, এই যে তোমরা যে এত সুন্দরভাবে এখানে আঁকতে পেরেছো এবং দেয়ালে যে এত সুন্দর করে তোমাদের ছবি টাঙানো, তোমাদের সবার কেমন লাগছে বলো তো? একে একে তোমাদের নামগুলো বলো।
4: কৃত্তিক সাহারয়,
5: রিধান নাগ,
6: দিব্যান শ্রীধর,
7: অদ্রিজা সেন,
8: দেবাংশু ধর,
9: প্রিয়াং সাহা,
10: আবির সেন।
1: বাহ, তাহলে দেখলেন তো আজকে শ্রোতা বন্ধুরা কত সুন্দর ছোট ছোট শিল্পীরা আমাদের কাছে এসে গিয়েছেন এবং আমরা পেয়ে গিয়েছি তাদের প্রতিক্রিয়া। এবং যে আমাদের ভবিষ্যতে চিত্রশিল্পের অবশ্যই একটি যে ঐতিহ্য রয়েছে তা যে অনেকটা এগিয়ে যাবে সেই আশা আমরা রাখতেই পারি। আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন অভিভাবকেরা, তাদের সাথে শুনে নেই তাদের কাছে আজকের এই দিন কতখানি গুরুত্বপূর্ণ। আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি কিছু পিতা মাতাদেরকে আমাদের মাঝখানে, অর্থাৎ অভিভাবকেরা। তাদের সাথে আমরা জেনে নেব তাদের এই অভিজ্ঞতা কেমন লাগছে, সন্তানদের আঁকা যখন দেয়ালে ছাপা হয় এবং সুন্দরভাবে সেটি প্রদর্শিত হয় এবং আরও অনেক মানুষেরা সেটি দেখতে আসেন, সেই অভিজ্ঞতা কেমন অভিভাবক হিসেবে। নমস্কার, আপনার নাম?
5: আমার নাম পাপিয়া নাগ, আমার ছেলে রিধান নাগ। বলতে গেলে আমি ভীষণই খুশি, কারণ হচ্ছে মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে এতটা ও ভালোভাবে ড্রয়িং করতে পারবে, তার উপরে সেই ড্রয়িং আবার এক্সিবিশনের দ্বারা সেটা আমরা সবাই দেখতে পাবো, সেটা মানে ভাবার বাইরে। ভীষণই ভালো লাগছে, এই প্রথম ও পার্টিসিপেট করলো।
1: ধন্যবাদ। আপনার নাম?
6: আমার নাম পিঙ্কি সাহারায়। আমার ছেলে ওই খুব অল্প দিনের মধ্যে যতটুকু ইমপ্রুভ করেছে তার জন্য আমিও মা হিসাবে খুশি, আর আগামী দিনে আমি আরও আশায় আছি যে আরও ভালো করবে এই প্রতিষ্ঠানের সঙ্গে।
1: ধন্যবাদ।
7: আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে, যদিও বা এটা ওর দ্বিতীয়বার, এর আগের বারেও এক্সিবিশনের সময় ও ছিল। আমার খুব ভালো লাগে, ছোট ছোট বাচ্চা সবাই যে যার চিন্তাধারা থেকে জিনিসগুলো বানায়, ওদের মধ্যে বেশ একটা মিলমিশ আছে, মানে বাচ্চাদেরকে ওরা ভালোবাসে, আবার আমরা যারা অভিভাবক আছি তাদেরকেও এরা এক করে নিতে পারে, এই সমস্ত জিনিসগুলো বেশ মনের মধ্যে গেঁথে থাকে।
1: ধন্যবাদ। অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্তে আমরা কথা বলে নিলাম বিভিন্ন রকম ব্যক্তিত্বদের সাথে, জেনে নিলাম আজকের যে এই চিত্র প্রদর্শনী এবং তার সাথে অবশ্যই যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই সকল কিছু সম্পর্কে। আজকে আপনারা শুনলেন গত 2রা জুলাই থেকে 5ই জুলাই অবধি অনুষ্ঠিত হয়ে যাওয়া শিলিগুড়ি রেনবো আর্ট একাডেমির তরফ থেকে চিত্র প্রদর্শনীর একটি বিশেষ প্রতিবেদন। শব্দগ্রহণ, সম্পাদনা এবং উপস্থাপনায় আমি অনামিকা দেব।
8: শিলিগুড়ি রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীর ওপর শুনলেন একটি বেতার প্রতিবেদন। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথমেই বাপি লাহিড়ির সুরে, লতা মঙ্গেশকরের কণ্ঠে আজ কা অর্জুন ছবির গান।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: there is this song called Calm Down. After its release in 2023 by Rima, he noticed it breaking on the Billboard US Afrobeat song chart, and he took a swing and recruited Selena Gomez for the female vocal, and shockingly, she agreed. This number picked at number 3.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন মুখোমুখি। আজকের মুখোমুখি অনুষ্ঠানে রয়েছে শৌর্য রুদ্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সোমা মুখোপাধ্যায়। 8:30 রবীন্দ্রসঙ্গীত অদিতি ভট্টাচার্যর কণ্ঠে, জগজিৎ সিংয়ের কণ্ঠে গজল শুনবেন রাত 9:15। 9:30 গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 10:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কর্ণাটকী সঙ্গীত, বীণা বাদন, শিল্পী ডক্টর আর মাধুরী দেবী। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8:00 হাওয়া মহল, 8:30 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, 9:30 আজ কাফানকার, 10:00 ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

কমিটি চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্র ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে কমিটি।

0: আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় খুব শীঘ্রই ইউসিসি নিয়ে আসার ব্যাপারে সরকার আশাবাদী।
1: ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে, রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে, সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে।
0: ধর্ষণ খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্য জুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবার ও গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দুই পরিবারেরই পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দুবাবু। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারিতে তদন্ত হচ্ছে বলে শুভেন্দুবাবু জানান। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী ওই অঞ্চলে একটি পুলিশ ফাঁড়ির আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে তার দাদার হাতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগপত্র তুলে দেন তিনি। পরিবারের হাতে ২৫ লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়েছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের ১৮-১৯ তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে আমূলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। ১৯ তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিন বিকেলেই দিল্লি রওনা হবেন তিনি। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য একথা জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ করেছে রাজ্য সরকার। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি হাসপাতাল পরিদর্শনের পরে স্বাস্থ্য দপ্তরে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অতিরিক্ত মেডিকেল সুপার, সহকারী হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাদের। উল্লেখ, হৃদরোগে আক্রান্ত এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। আগামী বছর 12 ফেব্রুয়ারি হুগলি ত্রিবেণীতে কুম্ভ স্নান মহোৎসবের সূচনা হবে। আজ বাঁশবেড়িয়ায় বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলার প্রস্তুতি নিয়ে এক সভার আয়োজন করা হয়। 3 দিন ধরে এই মহোৎসব চলবে। মেলার আয়োজক সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নির্গুণানন্দ মহারাজ জানান, 2027 কল্যাণীর মাঝের চরে পৃথকভাবে কোনো কুম্ভ স্নানের আয়োজন করা হবে না। বাঁশবেড়িয়ার বিধায়ক স্বরাজ ঘোষ, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার ছাড়াও কমিটির সভাপতি প্রবীর ভট্টাচার্য, জগৎ আরতিহা প্রভু প্রমুখ উপস্থিত ছিলেন। তোলাবাজি, বেআইনিভাবে জমি দখলের মতো একাধিক অভিযোগে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে জানা গেছে। রাজ্য কমিটির পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির জেলা কমিটি ঘোষণা করল। আজ কলকাতায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই তালিকা ঘোষণা করেন। উত্তর কলকাতায় জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপন সাহাকে। এছাড়া দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমার, হাওড়ায় অরুণাভ সেন, পশ্চিম মেদিনীপুরে প্রদীপ সরকার এবং বীরভূম জেলার দায়িত্বে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত অনুব্রত মণ্ডল। কমিশনার অব রেলওয়ে সেফটির স্বয়ংক্রিয় ট্রেন চালনা ব্যবস্থায় এটিও পরিদর্শনের কারণে আগামীকাল কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আগামীকাল এই সেকশনেই সকাল 9টার পরিবর্তে বিকেল 4:30টায় ট্রেন চলাচল শুরু হবে। তবে টার্মিনাল স্টেশন থেকে শেষ পরিষেবা সময়সূচি অপরিবর্তিত থাকছে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাত 11:30 থেকে মোট 360 মিনিট ট্রাফিক ব্লক থাকছে। এই কারণে আজ হাওড়া থেকে একটি হাওড়া ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। আগামীকাল ব্যান্ডেল থেকে 4টি এবং হাওড়া থেকে 3টি লোকাল

0: বাতিল করা হয়েছে। আগামী দুদিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে আবহাওয়া বিজ্ঞানী অর্ণেশ ভট্টাচার্য জানিয়েছেন।
1: সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে 11, 12, 13 তারিখে এবং 14-15 বাদ দিয়ে 16 ও 17 তারিখে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 11 ও 12 তারিখ, তারপর 13-14 ভারী বৃষ্টির সম্ভাবনা, 15-16 ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আবার 17 তারিখে ভারী বৃষ্টির।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি, ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ রাজ্য সরকারের। আগামী দুদিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে মুখোমুখি। আজকের মুখোমুখি অনুষ্ঠানে শুনবেন শৌর্য রুদ্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সোমা মুখোপাধ্যায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো শৌর্য রুদ্র ব্যানার্জির সঙ্গে। আমরা প্রথম পর্বে শৌর্য রুদ্রর সঙ্গে কথা বলেছি, তিনি একজন গবেষক, তরুণ যুবক আমাদের উত্তরবঙ্গে, যে মারণ রোগ, ক্যান্সার রোগ নিয়ে গবেষণা করছে। তার অবদান হচ্ছে মানব কল্যাণের জন্য এই রোগের যে ওষুধ আমরা খাই সেই ওষুধ তৈরির কাজে ও নিজেকে সমর্পণ করেছে, গবেষক হিসেবে কাজ করছে। শৌর্য, আমরা গত পর্বে অনেক কিছু জেনেছি তোমার থেকে, তুমি অনেক বয়সে ছোট এবং গবেষক, এত ভালো সাবজেক্ট নিয়ে তুমি গবেষণা করছো, আমরা অনেক কিছু জেনেছি। আজ আমরা জানব তুমি যাদের কাছে গবেষণা করছো, যেই প্রফেসরদের কাছে, তাদের সম্বন্ধে যদি একটুখানি আমাদের অবগত করো।
3: আমার পিএইচডি যিনি গাইড ডক্টর রানী ওঝা, তিনি পিজিআই থেকে পিএইচডি করে উনি পোস্ট ডক করেছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট ইউনিভার্সিটি, এবং সেখান থেকে করে এসে উনি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়েন করেছিলেন। আমি ম্যামের ফার্স্ট পিএইচডি স্কলার, এবং মানে ওনার কাছ থেকেই আমি হচ্ছে দেখেছি যে একটা মানুষ কিভাবে ডেডিকেটেড হতে পারে টুয়ার্ডস ক্যান্সার, এবং সেটা আমাকে অত্যন্ত বেশি ইন্সপায়ার করে, প্রত্যেক দিনই আমাকে ইন্সপায়ার করে যে কিভাবে মানে মানুষের কল্যাণের জন্য আরও বেশি করে কাজ করা যেতে পারে এবং আরও বেশি করে গবেষণা করা যেতে পারে।
2: এই যে ভারতীয় গবেষকদের কাছে তুমি গবেষণার কাজ করছো, তুমি বলেছো এর আগে যে আমাদের ভারতের অনেক প্রতিভা আছে, আমাদের যদি সেরকম পরিকাঠামো থাকে তাহলে এই মারণ রোগের ওষুধ আরও ভালোভাবে তৈরি করা যায়। এই এটা যদি একটুখানি বিশ্লেষণ করে বলো, পরিকাঠামো বলতে তোমরা কি ভাবো?
3: আমার মনে হয় যে প্রথমত যে আমরা একটা গভর্নিং বডি যেটা আছে, যে গভর্নমেন্টের যে গভর্নিং বডি আছে রিসার্চের প্রতি, সেটা আমার মনে হয় অনেক বেশি ট্রান্সপারেন্ট হওয়া উচিত। অনেক ল্যাবই আছে যারা হচ্ছে এই মানে বেসিক রিসার্চ করছে এবং তারা হচ্ছে প্রত্যেক বছর, প্রত্যেক অলমোস্ট প্রত্যেক মাসে প্রজেক্ট লিখছে, প্রজেক্ট দিচ্ছে, কিন্তু আমরা ফান্ডিং পাচ্ছি না, যার জন্য এবং ফান্ডিং যদি না আসে তাহলে টাকা আসবে না, এবং যদি টাকা যদি না আসে তাহলে রিসার্চ এগোবে না। তো আমার মনে হয় যে এই যে প্রসিজারটা যেটা আছে, মানে জাজমেন্টের যে প্রসিজারটা যেটা আছে, সেটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হওয়া উচিত এবং অনেক বেশি ইনক্লুসিভ হওয়া উচিত। যেহেতু অনেক ল্যাব অনেক নতুন ধরনের গবেষণা করছে নানা রকম অ্যাসপেক্ট নিয়ে, ওনাদেরকে একটা চান্স দেওয়া উচিত যে হ্যাঁ, যে প্রজেক্টটা আপনারা করছেন সেই প্রজেক্টটা অ্যাকচুয়ালি মানে ট্রান্সলেবল এবং অনেকটা বেশি পোটেনশিয়াল আছে, যার জন্য এই জিনিসটা ফার্স্ট আমাদেরকে আরও বেশি আমার মনে হয় ইম্প্রুভ করা উচিত। সেকেন্ড যেটা আমার মনে হয় যে যখনই একটা মানে ড্রাগ মানে অ্যাপ্রুভ হয় ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বা কোনো রিসার্চের জন্য যদি অ্যাপ্রুভ যদি হয়, তাহলে ওই প্রসেসটা অনেক সময় লাগে, মানে গভর্নমেন্ট রেড টেপসের জন্য অনেক বেশি সময় লাগে, যার জন্য যে হচ্ছে লসে হয় সেটা আমাদের মতো কমন মানুষরাই হয়।

0: আমার মনে হয় যে এই যে ড্রাগ দেখা, মানে মেডিসিন দেখা এবং মেডিসিন যে কন্ট্রোল করে, ঠিক আছে, সেই যে গভর্নিং বডিটা অনেক বেশি ফাস্ট এবং অ্যাক্টিভ হওয়া উচিত, যার জন্য আমার মনে হয় সেটা যদি হয় তাহলে অনেক বেশিভাবে কমন পিপলরা এটাতে বেনিফিট পাবে।
1: হ্যাঁ, আমরা মাঝে মাঝে খবরে শুনি যে যেই ওষুধগুলো দেয়া হচ্ছে সেগুলো নিম্নমানের, শুধুমাত্র ক্যান্সারের ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ীরাও এই ওষুধ নিয়ে অসাধু ব্যবসা করে। সেই ক্ষেত্রে তোমার কি বলার আছে সমাজকে?
0: আমার মনে হয় যে এই যে এই টপিকটা মানে খুবই একটা বার্নিং টপিক, যে অসাধু ব্যবসায়ী বা অসাধু যারা বানাচ্ছে তাদের ক্ষেত্রে এটা এটা একটা ক্রাইম, ইটস এ ক্রাইম, ডেফিনেটলি ইটস এ ক্রাইম, কারণ এটা মানুষদের লাইফ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, যার জন্য আমার মনে হয় যে এটা মানে এটা গভর্নিং বডি থেকে শুরু করে যারা হচ্ছে অফিসিয়ালস যারা আছে তাদেরকেও আনসারেবল হওয়া উচিত টু কমন পিপল, যে আপনারা এটা কিভাবে করতে দিচ্ছেন বা এটা কিভাবে কোনো স্পেসিফিক কন্ট্রোল মেজার্স কেন নেই বা সেফটি মেজার্স কেন নেই, যে মানে যে জিনিসটা সাধারণ মানুষদের হাতে এসে পৌঁছাচ্ছে সেটা অ্যাকচুয়ালি পিওর না ওটার মধ্যে ভেজাল আছে। তো ওই জিনিসটা আমার মনে হয় যে খুব স্ট্রিক্ট লজ করা উচিত যাতে করে কোনো মানে অসাধু ব্যবসায়ী, অসাধু কোম্পানি, অসাধু অফিসিয়াল যেন এটা যেন দুবার ভাবতেও না পারে যে আমি এটা মানুষের লাইফের সাথে ছেলেখেলা করছি। তো ওই জন্য আমার মনে হয় যে রুলস অ্যান্ড রেগুলেশন এবং জুডিশিয়ারি শুড বি এক্সট্রিমলি ভিজিলেন্ট রিগার্ডিং দিস।
1: এই যে দেশ ছেড়ে বিদেশে যাওয়ার একটা ইচ্ছে, আমি আগের পর্বে আমরা শুনেছি যে ইউরোপে যাওয়ার ইচ্ছে আছে গবেষণার কাজে, তো গবেষণা করার পর কি সেখানেই থেকে যাওয়ার ইচ্ছে আছে না দেশে ফিরে আসার?
0: আমার দেশ আমাকে হচ্ছে ফর দ্য লাস্ট 30 ইয়ার্স আমাকে আমার দেশ দিয়েছে এবং আমাকে আমার দেশ পুরো মানে সব কিছু দিয়েছে। আমি এটা কোনোদিনই চাইনি যে আমি হচ্ছে বাইরে সেটেল করব, মানে ফরেন কান্ট্রিতে সেটেল করব এবং ওদের রিসোর্সেস নিয়ে ওদেরকে আমি হেল্প করবো, এটা আমি কোনোদিনই চাইনি। আমি অলওয়েজ চেয়েছি যে ওদের থেকে বেস্ট জিনিসটা শিখে ভারতবর্ষে এসে ভারতের মানুষদের জন্য কাজ করা, ভারতের মানুষদের পেশেন্টদের জন্য কাজ করা।
1: খুব ভালো। আরেকটা কথা, এই গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে হয় রিসার্চের কাজের জন্য, খাওয়া দাওয়া, তুমি নিজের খাওয়া দাওয়ার কিভাবে খেয়াল রাখো?
0: আমি কাজ চালানোর জন্য তো আমি তো পারি, রান্না করতে তো পারি, আর না হলে ওখানে মানে যদি আমি চণ্ডীগড় ইটসেলফের যদি আমি কথা বলি তাহলে ওখানে ভালো রকম অপরচুনিটিস আছে, বাঙালি রেস্টুরেন্টও আছে, বাঙালি খাওয়ার দাওয়ারও পাওয়া যায়, তো খাওয়া নিয়ে তো আমার প্রবলেম তো হয় না। এবং চণ্ডীগড় খুব অ্যাজ এ সিটি আমি বলবো চণ্ডীগড় ইজ এ ভেরি সেফ সিটি এবং খুব ওয়েলকামিং সিটি, তো যার জন্য ওখান থেকে মানে অন্য কোনো স্টেট থেকে যদি হচ্ছে কেউ যদি যায় চণ্ডীগড়ে আমার মনে হয় চণ্ডীগড়ে ও মানে ওনার থাকতে কোনো প্রবলেম হওয়া উচিত নয়।
1: আচ্ছা, বাড়ির লোকের কথা শুনবো, পরিবারের কথা, পরিবারে কে কে আছেন?
0: আমার মা আছে, আমার বাবা আছে, আমার দিদি আছে, আমার দাদু আছে, আমার ঠাকুমা আছে, আমার দিদা আছে, আমার জামাইবাবু আছে, তো সবাই মিলেই আছে আর কি।
1: আচ্ছা, বাবা মা কি করেন?
0: আমার বাবা ENT স্পেশালি ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায়, আমার মা শাহানা বন্দ্যোপাধ্যায়, আমার দিদি ডক্টর সৌমি ব্যানার্জি, আমার জামাইবাবু নীলাঞ্জন সেনগুপ্ত।
1: তার মানে বাবা ডাক্তার, তাই তো? তার তো একটা গুণ থাকবেই, এবং মানব কল্যাণের সেবায় তোমরা নিযুক্ত, সেই পথ ধরেই তোমার এগিয়ে আসা।
0: আমি আমার ছোটোবেলা থেকেই আমি বাবাকে দেখেছি যে মানুষের মানে মানুষের জন্য কীভাবে নিজেকে সমর্পণ করে দেন, এবং আমি অলওয়েজ মানে এটা আমি শেখার চেষ্টা করেছি যে একটা পেশেন্টের হয়তো আমি ডিরেক্টলি ওই পেশেন্টের সাথে ডিরেক্টলি আমি অ্যাজ এ ডাক্তার আমি হিসাবে কথা বলছি না বা আমি মানে চিকিৎসা করতে পারছি না, বাট আমি সাইড লাইন্সে থেকে ব্যাকগ্রাউন্ডে থেকে আমি ওনাকে যে হেল্প করতে পারছি এটাই আমার কাছে সব থেকে বড় একটা ইন্সপিরেশন এবং সব থেকে বড় স্যাটিসফ্যাকশন।
1: গুড। আচ্ছা, উত্তরবঙ্গের কলেজে 12 পর্যন্ত পড়া হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত গবেষণার কাজে যারা যাবে, মাইক্রোবায়োলজি নিয়ে যারা পড়বে, তো তাদের ক্ষেত্রে কি এখনো সেই পরিকাঠামো তৈরি হয়েছে?
0: আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে ওই পরিকাঠামো আছে, যথেষ্টই আছে, যথেষ্টই ভালো আছে। এখন আমরা অ্যাজ এ স্টুডেন্ট মানে যখন মানে একটা স্টুডেন্ট যখন হচ্ছে 12 পরে যখন এক্সপ্লোর করছে অপরচুনিটিস যখন এক্সপ্লোর করছে তখন এই যে যে অলরেডি পরিকাঠামোটা আছে যেটা আগে আমার টাইমে অনেকটাই কম ছিল এখন অনেকটাই ভালো হয়েছে, অনেক বেশি ইম্প্রুভড হয়েছে, ঠিক আছে, সেটা যখন হয়েছে তখন মানে আমার মনে হয় সেটাকে আরও বেশি করে এক্সপ্লোর করা উচিত। এবং আমি এটা অলওয়েজ বিলিভ করি যে একটা ইনস্টিটিউশনের সাকসেস ইজ এ স্টুডেন্ট সাকসেস অ্যান্ড এ স্টুডেন্ট সাকসেস ইজ এন ইনস্টিটিউশন সাকসেস, তো ওই যত বেশি

0: স্টুডেন্ট এই অপরচুনিটিটাকে অ্যাভেল করবে, যত বেশি স্টুডেন্ট এই অপরচুনিটিটাকে পাবে বা পড়বে, আমার মনে হয় এটাতে অনেক বেশি মানে পশ্চিমবঙ্গের প্লাস ইন্ডিয়ারও অনেক বেশি ডেভেলপমেন্ট হবে।
1: এই মাইক্রোবায়োলজিতে যাওয়ার আগে জুওলজি নিয়ে পড়েছিলেন, এই জুওলজির সঙ্গে মাইক্রোবায়োলজির যে একটা পথ, এই পথটা কীভাবে কোন অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখাবো বা এই সাবজেক্ট থেকে এই সাবজেক্টে আসা যায়, যারা শুনছেন, যেসব শ্রোতা বন্ধুরা আমাদের শুনছেন, তাদের কেরিয়ার গাইডের জন্যও কিছুটা হেল্প করবে, মানে কিভাবে এই লাইনটা তারা স্মুথলি বেরিয়ে যাবে এখান থেকে।
0: ক্লাস টুয়েলভে যার সায়েন্স থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথস, যদি ম্যাথস ম্যাথস অতটা কম্পালসারি নয়, বাট বায়োলজি থাকাটা মানে ইম্পর্টেন্ট। তারপরে সে এখন যা সিস্টেম হয়েছে যে টুয়েলভের সায়েন্সের পরে লাইফ সায়েন্সেসও যাওয়া যেতে পারে, মলিকুলার বায়োলজি যাওয়া যেতে পারে, অনেক রকম ডিফারেন্ট ফিল্ডস অফ বায়োলজি যাওয়া যেতে পারে, জুলজি ওটার মধ্যে একটা ফিল্ড। এটা কোনো মতে কম্পালসারি নয় যে জুলজির থ্রু দিয়েই এখানে যাওয়া যায়, না, এখানে অনেক আলাদা ফিল্ড মানে বায়োলজি রিলেটেড অনেক ফিল্ড দিয়েই যাওয়া যেতে পারে। মানে আমি জুলজিতে বিএসসি করেছি, তারপরে আমি অ্যানিমাল বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে এমএসসি করেছি, আর এখন আমি পিএইচডি করছি ইউরোলজিতে। তো এই যে পাঁচটা যেটা আছে, এই পাঁচটার যে কোনো জায়গাতে যে কোনো ফিল্ড অফ বায়োলজি আমরা স্টার্ট করতেই পারি। ওটা মাইক্রোবায়োলজি দিয়েও স্টার্ট করা যেতে পারে, মলিকুলার বায়োলজি দিয়ে স্টার্ট করে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে স্টার্ট করে, যে কোনো ফিল্ডে যাওয়া যেতে পারে, বাট ওটা ইট হ্যাজ টু বি ফ্রম আ বায়োলজি ফিল্ড।
1: হ্যাঁ, মানে এই বায়োলজির এই সাবজেক্টগুলো সঙ্গে থাকলে গবেষণা, যেটা ড্রাগ গবেষণা, যেটা ওষুধের গবেষণা, যেসব ডক্টররা, যেসব সায়েন্টিস্টরা কাজ করছে, তাদের সেই সাবজেক্টগুলো নিলে সেই পথে যেতে পারে।
0: একদম
1: তাই। হ্যাঁ, এই যে আমাদের ভারতবর্ষে কটা ইনস্টিটিউট আছে সরকারি এবং বেসরকারি যেখানে এগুলো পড়ানো হয়?
0: আমাদের ইন্ডিয়াতে মানে ভারতবর্ষে সিএসআইআর এর ইনস্টিটিউট অনেকগুলো আছে, আই থিঙ্ক 13 না 14 সিএসআইআর ইনস্টিটিউট আছে, ফ্রম কাশ্মীর টু কেরালা সব জায়গাতে ইনস্টিটিউট আছে। মানে আমাদের পশ্চিমবঙ্গতে ইনস্টিটিউট আছে, খুব ভালো ইনস্টিটিউট আছে, ইনফ্যাক্ট IICB আছে, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি আছে, NIBMG ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স কল্যাণীতে আছে, এরকম অনেকগুলো ইনস্টিটিউট আছে যেগুলো হচ্ছে সেন্ট্রালি ফান্ডেড, গভর্নমেন্ট ফান্ডেড। এবং তার সাথে সাথে যদি হসপিটাল বেসড রিসার্চ, যেটা আমি করি, হসপিটাল বেসড রিসার্চ যদি হয়, তাহলে এইমস আছে, PGI চণ্ডীগড় আছে, CMC ভেলোর আছে, জিপমার পন্ডিচেরি আছে, ঠিক আছে, তারপরে আরও এরকম অনেকগুলো ইনস্টিটিউট আছে। আর যদি DBT ইনস্টিটিউট মানে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির ইনস্টিটিউট আছে অনেকগুলো, যার মধ্যে ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্সেস আছে ভুবনেশ্বরে, ILS ভুবনেশ্বর আছে, অনেকগুলো এরকম মানে আছে। প্লাস তার সাথে সাথে কেউ যদি ICMR রিলেটেড যদি কেউ কাজ করতে চায়, ICMR যে মানে মেইন যে গভর্নিং বডি ফর এই সব ট্রায়াল থেকে শুরু করে যা আছে, ICMR এর নিজস্ব অনেক বেশি অনেকগুলো ইনস্টিটিউট আছে, তো সেখানেও লোকজন এক্সপ্লোর করতে পারে। যেমন নয়ডাতে একটা খুব ভালো ইনস্টিটিউট, যারা ক্যান্সার নিয়ে গবেষণা করতে চায় তাদের জন্য ICMR NICPR বলে একটা আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, যেটা নয়ডাতে আছে, সেটাও একটা খুব ভালো ইনস্টিটিউট মানে যেখানে করা যেতে পারে। তারপরে অ্যাকট্রেক আছে, যারা হচ্ছে ক্যান্সার নিয়ে, অ্যাকট্রেক টাটার অ্যাডভান্স সেন্টার ফর ট্রিটমেন্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সার, মুম্বাইতে যেটা আছে, এরকম অনেক ফিল্ড স্পেসিফিকও আছে, মানে ক্যান্সারে যেমন এগুলো যেগুলো আছে, কেউ যদি টিবি নিয়ে কাজ করতে চায়, টিউবারকিউলোসিস নিয়ে যদি কেউ কাজ করতে চায় বা প্যাথোজেন্স নিয়ে কাজ করতে চায়, সেটার জন্য ICMR নানা রকম ইনস্টিটিউটস আছে। এটার সাথে সাথেও অনেক ইউনিভার্সিটিও আছে যারা হচ্ছে মানে খুব ভালো রিসার্চ করায়, যেমন JNU আছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লিতে, BHU আছে, বানারস হিন্দু ইউনিভার্সিটি, আন্না ইউনিভার্সিটি, অনেকগুলো ইউনিভার্সিটি, সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, এগুলো অনেক নিজস্ব গভর্নমেন্ট মানে স্টেট ওয়াইজ ইনস্টিটিউট আর স্টেট ওয়াইজ ইউনিভার্সিটি আছে যেখানে এটা নিয়ে পড়ানো হয়।
1: তো সরকারি বেসরকারি, তো খরচাটা একটু যদি বিশদে বলে দাও আমাদের শ্রোতাদের কাছে।
0: তো সরকারিতে মানে আমি যেটা পড়েছি সেটা সবকটাই সরকারি ছিল, তো অ্যারাউন্ড 7-10 হাজার পার ইয়ার ইউজুয়ালি হয়, মানে অ্যাডমিশন ফিজ থেকে শুরু করে মানে যেসব লাইব্রেরি ফিজ যেগুলো আছে ওগুলো হয়, আর যেগুলো বেসরকারি সেগুলো অনেক বেশি হাই হয়, মানে 55,000, সেটা ডিপেন্ড করে ইনস্টিটিউটের উপরে। যেগুলো প্রাইভেট ফান্ডেড ইনস্টিটিউট আছে সেগুলো আরও অনেক বেশি হয়, 1,00,000, 2,00,000, 3,00,000 এরকম করে হয়। বাট মানে একটা জিনিস আমার মনে হয় যে যেটা মানে লোকজনের মানে এইম করা উচিত, সেটা হচ্ছে যে মিনিমাম খরচাতে বেশি আউটপুট যেটা হয়, এবং সব থেকে ভালো ইনফ্রাস্ট্রাকচার এবং ফেসিলিটি নিয়ে। কারণ একটা জিনিস মানে খুব ইম্পর্ট্যান্ট যে একটা ইনস্টিটিউট যত বেশি ভালো হবে, যত বেশি ফ্যাসিলিটি হবে, তত ভালো তোমার রিসার্চ হবে। তো যত আমাকে যদি ভালো রিসার্চ করতে যদি হয়, তাহলে আমাকে এমন কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি বা যেখানে যেতে লাগবে যেখানে আমার ফ্যাসিলিটিস আছে। তো সেটা

0: তখনই পসিবল যখন একটা মানে স্ট্যান্ডার্ড মানে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট যদি হয়, আমার মনে হয় তাই। বাকি তো লোকজনের নিজস্ব প্রেফারেন্স তো আছে।
1: হ্যাঁ একদম, মানে খরচাটাও সেক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। প্রতিভা আছে সেই ক্ষেত্রে সরকারি জায়গায় গেলে তাদের ক্ষেত্রে একটু কম হবে, আবার প্রতিভা নেই বা কম, প্রতিভা নেই বলবো না, কারণ সবাই গবেষণার কাজে যারা যায় তাদের অনেক জ্ঞান থাকে এবং পড়াশুনো করেই যায়। ছোটোবেলা থেকে পড়াশুনো ছাড়া, কারণ এতক্ষণ খুব গুরুগম্ভীর আমরা আলোচনা করছিলাম, যে সাবজেক্টটা গুরুগম্ভীরই সাবজেক্ট, তো পড়াশুনো ছাড়া নিজেকে ফ্রেশ রাখার জন্য কী ধরনের কাজ করতে বা শিখেছো, ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস কী ছিল?
0: আমি মানে এই এই জিনিসটাতে আমি আমার বাবাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি যখনই হচ্ছে মানে আমি ছোটোবেলা থেকে খুব পড়তে ভালোবাসি এবং আমার অনেক অনেক অনেক ফিল্ডে আমার ইন্টারেস্ট আছে। মানে আমি নিজেকে মানে অনেক সময় ভাবি যে আমার আধা পার্ট অফ ব্রেন হচ্ছে সায়েন্স নিয়ে পছন্দ এবং আমার আধা পার্ট অফ ব্রেন হচ্ছে হিস্ট্রি নিয়ে পছন্দ। আমি হিস্ট্রি নিয়ে প্রচণ্ড পছন্দ, মানে আমি এখনও আমি হিস্ট্রি পড়ি এবং আমার হিস্ট্রি পড়া থেকে শুরু করে মানে আমি এটাকে রীতিমতো চর্চাও করি তো, এবং আমি কন্টিনিউস নিজেকে আপডেটেড রাখি। আর তার সাথে সাথে এবং মানে তার সাথে সাথে আমার হচ্ছে ফটোগ্রাফির খুব শখ আছে। আমি মানে ফটোগ্রাফি ইজ লাইক মাই কমফর্ট জোন, যেখানে আমি হচ্ছে মানে নানা রকম মানে লেন্স দিয়ে আমি হচ্ছে যে ন্যাচারাল ওয়ার্ল্ডটা যেটা আছে মানে যেটা হচ্ছে আমাদের ফরেস্ট যা আছে ওটা আমি তো তুলি, তার সাথে সাথে আমার হচ্ছে পোকামাকড় তুলতে খুব ভাল লাগে। আমি জানি এটা একটু র শোনাবে, বাট আমার ম্যাক্রো ফটোগ্রাফি করতে খুব ভাল লাগে।
1: তার জন্য কি জুওলজি নিয়ে পড়ো?
0: কাইন্ড অফ, হ্যাঁ, এটা একটা টাইপ অফ রিজন হতে পারে। আমি এখন ভাবি যে এটা একটা রিজন হতে পারে যে আমি জুওলজি নিয়ে পড়াটার রিজন হচ্ছে পোকামাকড় নিয়ে করা, কারণ আমার মনে হয় যে নেচ মানে এই যে প্রকৃতি আমাদেরকে অলরেডি সব আনসার ওটার মধ্যে দিয়ে দিয়েছে, আমাদেরকে শুধু খুঁজে বের করতে লাগবে। কারণ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্কোয়ার ফিটের মধ্যে কোনো না কোনো মানে ন্যাচুরাল ওয়ার্ল্ডের ফিনোমিনার কাজ করে যাচ্ছে, মানে সাইলেন্টলি কাজ করে যাচ্ছে, যেটা আমরা মানে আমি যেটা তুলে ধরার চেষ্টা করি আমার ক্যামেরার মাধ্যমে।
1: আচ্ছা, ফটোগ্রাফি খুব ভালো। এই যে লেন্সের কথা বললে, তো তোমার জীবনে দুটো লেন্স, দু ধরনের লেন্স কাজ করে। একটা মাইক্রোবায়োলজিতে যখন তোমরা গবেষণা করো সেই সময় এক ধরনের লেন্স ব্যবহার হয়, আবার ফটোগ্রাফিতে ফটো তোলার সময় আরেক ধরনের লেন্স ব্যবহার করা হয়, এর তুলনাটা?
0: আমরা যেহেতু মানে আমাদের ইউজুয়ালি মাইক্রোস্কোপে আমাদের যখন আমরা দেখি তখন নানা রকম আলাদা আলাদা মাইক্রোস্কোপ হয়, ইনভার্টেড মাইক্রোস্কোপ হয়, কনফোকাল মাইক্রোস্কোপ হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপ হয়, সেইটা আমরা হচ্ছে অনেক মানে এক তো ইনস্ট্রুমেন্টও হয় তার সাথে সাথে অনেক বেশি মানে লেন্সের থিকনেস থেকে শুরু করে অনেক কিছু ম্যাটার করে তার সাথে সাথে আমরা। আর কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা যদি হচ্ছে ফটোগ্রাফি নিয়ে যদি আমরা বলি তাহলে ওটার লেন্স ইজ অল অ্যাবাউট ক্যাপচারিং দ্য ফটো। মানে আমরা যেভাবে একটা মানে একটা পোকাকে আমরা দেখছি, আমাদের চোখ যে জিনিসটাকে দেখছে সেটাকে অনেক বেশি কালারফুল এবং অনেক বেশি ম্যাগনিফাইড করে তোলে একটা ক্যামেরার লেন্স। ওই ক্যামেরার লেন্সটাকে আমরা মানে অনেক রকম ফ্যাক্টার্স অ্যান্ড প্যারামিটার্স আছে, অ্যাপারচার আছে, শাটার প্রায়োরিটি আছে, ফ্ল্যাশ আছে, অনেক কিছু মিলিয়ে একটা যে ফটোগ্রাফ যেটা আমাদের সামনে আসে সেইটা আমাদেরকে ভাবতে মানে মজবুর করে যে হ্যাঁ এই এইটুকুন একটা পোকা বা এইটুকুন একটা মানে জিনিসের মধ্যে কী করে এত বেশি কমপ্লেক্সিটি থাকতে পারে। এটা দিস ইজ এ মার্ভেল অফ নেচার। তো আমার প্রত্যেকটা ফটোগ্রাফ মানে আমি তোলার পরে আমি এটাই ভাবি যে দিস ইজ এ মার্ভেল অফ নেচার, কারণ এটার উপরে মানুষ কোনো দিনই যেতে পারবে না।
1: একদম। আবার যখন মাইক্রোবায়োলজিতে কোনো ক্যান্সার সেলকে মানে তোমরা দেখো সেই ফিলিংসটা কেমন?
0: আমরা যখন হচ্ছে আমরা অলওয়েজ প্রথমে আমরা যখন ল্যাবে যাই প্রথমেই আমি যেটা কাজ করি সেটা হচ্ছে আমার সেলসগুলোকে দেখা, এবং আমার ওই সেলগুলোকে দেখলে আমার হচ্ছে প্রচণ্ড একটা প্রাউড ফিলিং আসে যে হ্যাঁ এরা হচ্ছে আমার থ্রু দিয়েই মানে আমি এটাকে হচ্ছে গ্রো করিয়েছি। আমরা কালচার মিডিয়াতে আমরা হচ্ছে গ্রো করাই সেলসগুলোকে, তো সেইটা ওই যে একটা ফিলিং যে হ্যাঁ এই সেলসগুলো হচ্ছে আছে এবং এই সেলসগুলো হচ্ছে আমাদেরকে ফিউচার মানে কোনো একটা ডিরেকশন দেওয়ার জন্য বা পেশেন্টদের হেল্প করার জন্য মানে আমরা হচ্ছে এটা নিয়ে আমরা যে গবেষণা করছি সেই যে ওটা যে একটা ফিলিং ওটা একটা প্রচণ্ড স্যাটিসফাইং এবং প্রচণ্ড একটা মানে ভালো ফিলিং।
1: আমরা শুনেছি যে গবেষণার ক্ষেত্রে যে টিউমারটা কেটে বাদ দেওয়া হলো শরীর থেকে ক্যান্সারের জন্য, অনেক বছর পর সেই টিউমারগুলো আবার ফিরে আসে অন্যান্য কোনো জায়গা দিয়ে, এইগুলো সেলের মাধ্যমে আগে থেকে বোঝা যায় কি?
0: আমরা হচ্ছে মানে এখানে এটা হচ্ছে প্রবলেম যে মেটাস্টেসিস এমন

0: একটা প্রপার্টি ক্যান্সারের, যেটা হচ্ছে মানে যেটাকে টার্গেট করার জন্য সবাই মানে আছে আর কি। এবার প্রবলেমটা এটা হয় যে যখন একটা ক্যান্সারের একটা পুরো অর্গানকে যখন কাট করে দেওয়া হয়, তখন অনেক কিছু ওই ক্যান্সার স্টেম সেলস থাকে যেটা ব্লাডের মধ্যে ফ্লো করে। বা আরও একটা কনসেপ্ট আছে যেটার নাম হচ্ছে CFDNA বা সেল ফ্রি DNA। এই দুটো জিনিস মোস্টলি যেটা হয়, যেটা হচ্ছে ব্লাডের মাধ্যমে ওটা হচ্ছে পুরো বডিতে ছড়ায়। এবার কারোর যদি হচ্ছে ওটা যদি কম থাকে, তাহলে হতে পারে যে ওটা আর কোনো দিন মানে ওই ক্যান্সারটা আর কোনো দিন অন্য কোনো অর্গানে গিয়ে মেটাস্টেসাইজ করবে না। কিন্তু যদি বাই চান্স আনফর্চুনেটলি যদি ওটা না থাকে, যদি বেশি থাকে, তাহলে ওটা ডেফিনেটলি অন্য কোনো অর্গানে গিয়ে ওটা মেটাস্টেসাইজ করতে পারে, প্রবাবিলিটি আছে।
1: মানে একটা ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু তোমাদের কাছে এটা স্টাডি এবং মানব কল্যাণের জন্যই এই পড়াশোনাটা করা হয়। কোনো কবিতা বা গান করা হয়?
0: না, কবিতার গান তো আমি তো মানে পড়তে ভালো লাগে ডেফিনেটলি, বাট আমি নিজে তো চর্চা তো নেই অত।
1: বাঙালি কোন কবির বা কোন বাঙালির গান প্রিয়, বা অভিনেতাকে বাংলা সিনেমার প্রিয় অভিনেতা?
0: প্রিয় অভিনেতা আমার আমার যদি মানে বলা হয় তাহলে সৌমিত্র।
1: ও
0: সৌমিত্র, আমি আমি আমার পুরো ফ্যামিলি ইনফ্যাক্ট ফেলুদার বিশাল বড় ভক্ত, এবং আমাদের ফেলুদা থেকে শুরু করে সত্যজিৎ রায়, ইনফ্যাক্ট সত্যজিৎ রায় ইন জেনারেল এবং সুকুমার রায়, এদের দুজনের যত মানে কাজ বা যত বেশি মানে কি বলে যেন মানে কবিতা গল্প উপন্যাস যা আছে এটা আমাদের পড়া, তো ওই জন্য আমার এবং সৌমিত্র অ্যাজ এ ফেলুদা আমার কাছে অ্যাজ এ আইকন আমার মনে হয়।
1: তাই তো, মানে আমি যা দেখছি সূর্য রুদ্রকে, ও কিন্তু গবেষক এবং রহস্য ভেদ করার জন্যই জন্মেছে মনে হচ্ছে, তাই তো? তাই গবেষণার পথে যাওয়া, যেরকম ফেলুদা আমাদের কোনো খুনের ঘটনা বা বড় ডাকাতির ঘটনা খুঁজে বের করত, জানার ইচ্ছে জিজ্ঞাসা তার মনে ভীষণ ছিল, সেই রকমই তোমার নেচার। তাই হয়তো ফেলুদার সঙ্গে তুমি নিজেকে মেলাতে পেরেছো, এবং আমরা যারা তোমার মুখে এই দুজনের কথা কথা ফেলুদার কথা শুনলাম এবং তোমার নেচারটা দেখলাম, আমাদেরও মনে হয়েছে যে কোথাও একটা মানে একজন গোয়েন্দা তোমার মধ্যে কাজ করে।
0: আমার মধ্যে আমি আমি যদি নিজেকে যদি আমি বলি যে আমার অলওয়েজ একটা ওই যে যে কোয়েশ্চেন মানে যেসব মানে প্রশ্নগুলো মানুষ নিজেকে বছরের পর বছর করে এসছে ওইটার প্রতি আমার অ্যাট্রাকশন প্রচন্ড বেশি,
1: মানে গোয়েন্দা সত্তাটা আছে। আর গবেষকরা কি সবার মধ্যে এই গোয়েন্দা সত্তাটা থাকে?
0: থাকা উচিত, মানে সবার মানে অনেকেই আছে যারা হচ্ছে মানে এই গবেষণাটা করে ফর দ্য সেক অফ গবেষণা, কিন্তু আমার মনে হয় যে যদি ওইটা যদি ওটা ওই পার্সেন্টের মধ্যে যদি ওই কোয়েশ্চেন করার যে মানে ফ্যাসিনেশন যদি থাকে যে হ্যাঁ আমি এটা কেন করছি, এর পিছনের রহস্যটা কী এবং এর পিছনের বিউটিটা কী, যদি এটা যদি ওই মানুষটার মধ্যে যদি থাকে, তাহলে আমার মনে হয় রিসার্চ বিকামস আ লট মোর এনজয়েবল এবং আ লট মোর ফুলফিলিং।
1: হ্যাঁ, মানে যারা গবেষক হয় তারা খুব আমাদের কাছে তারা খুব সিরিয়াস পার্সন, খুব গুরুগম্ভীর ব্যক্তিত্ব তাদের মধ্যে একটা দেখা যায়, কিন্তু আজকালকার নতুন জেনারেশনের মধ্যে অনেক কিছুই তোমার ভালো লাগে, তার মধ্যে সিরিয়াসনেসটাও আছে।
0: একদম,
1: নতুন প্রজন্মের কাছে তোমার এই গবেষণা এবং এই পড়াশুনো নিয়ে তুমি তাদের উৎসাহজনিত কোনো কথা বল, মানে তাদের উৎসাহ দেবে?
0: আমার মনে হয় যে এই যে ফিল্ডটা যেটা আছে, এই ফিল্ডটা এখনও অনেক মানে ইম্প্রুভ করার অনেক মানে স্কোপ আছে, এবং এখানে মানে মানে গবেষণা যদি বায়োলজিক্যাল সায়েন্সেসের গবেষণার কথা আমি যদি বলি, তাহলে ইট রিকোয়ার্স আ নিউ জেনারেশন। মানে এখানে যেহেতু আমরা এই জেনারেশনের থ্রু দিয়ে এসেছি, আমাদের পরে যে জেনারেশনরা যারা আসবে তাদের ওই কোয়েশ্চেন করার মেন্টালিটিটা যেন অলওয়েজ থাকে, যে আমি যে এই যে ফিনোমিনেনটা যেটা দেখছি, এই যে ন্যাচারাল ওয়ার্ল্ডে ফিনোমিনেনটা যেটা দেখছি, এটা কেন হচ্ছে, এর পিছনের মেকানিজমটা কি, এটা কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে।
1: আচ্ছা, এই যে ক্যান্সার, এটাও তো বিবর্তনবাদের মতন বিবর্তন হতে থাকে। আগে যেরকম ধরনের, ধরুন আগে 50 বছর বা 40 বছর আগে যে ধরনের ক্যান্সার দেখা যেত, সেটা কি এখনকার সেই ধরনের ক্যান্সার দেখা যায়, না সেটা আরও মারাত্মক হয়েছে?
0: সেটা আরও মারাত্মক হয়েছে, কারণ এর পিছনে মানে এ মানে এর পিছনের রিজনটা হচ্ছে আমাদের লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আগেকার মানে 1800s 1900s সময়টাতে যখন ছিল তখন মানুষ অনেক বেশি কর্মঠ ছিল এবং অনেক বেশি কাজ করত, তো এখন ওই সেডেন্টারি লাইফস্টাইলটা এসে গেছে, ফুড লাইফস্টাইল যাই যেটাই হোক না কেন, সেটা একটা ডেফিনেটলি ফ্যাক্টর প্লে করছে। মানে যখনই আমরা হচ্ছে একটা যে কোনো ডিজিজের ক্ষেত্রে, এটা নট অনলি ক্যান্সার, যে আমরা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেক মানে ভয়ঙ্কর রূপে ফিরে আসছে। কেন? কারণ এটা আমার মনে

0: ইজ অল বিকজ অফ দ্য লাইফস্টাইল এবং অল বিকজ অফ দ্য মানে কি বলবো মানে মানে খাওয়ার দাওয়ার পলিউশন এনভায়রনমেন্ট এগুলো হচ্ছে ডেফিনেটলি একটা ফ্যাক্টর প্লে করছে যে আমরা মানে যে জিনিসটা 100 বছর 150 বছর আগে আমরা একটা ট্যাবলেট দিয়ে শেষ মানে কি বল কিওর করে ফেলতাম বা আমরা হচ্ছে ঠিক করে ফেলতাম সেটা এখন আর হচ্ছে না, এটাই এটার পিছনে রিজন। এবং এটাকে আমরা যদি সতর্ক যদি থাকি, আমাদের এনভায়রনমেন্টটাকে যদি আমরা ঠিক করে রাখি, আমরা যদি হচ্ছে মানে মানে যদি ঠিক মতো আমরা যদি লাইফ লিড করি, আমার মনে হয় সেটা ডেফিনেটলি অনেক মানে কম করা যায় এবং অনেক বেশি হচ্ছে এটা অনেকটা বেশি ম্যানেজেবল হয়ে যায়।
1: আচ্ছা, এই ক্যান্সারের ক্ষেত্রে বডি রেস্ট আর ফাস্টিং কতটা ইম্পর্টেন্ট না আনইম্পর্টেন্ট?
0: ক্যান্সারের ক্ষেত্রে একটা ফিনোমিনন আছে যেটার নাম হচ্ছে অটোফেজি, মানে এটা হচ্ছে সেলফ ইটিং, মানে যেটা হয় যে আমরা যখন হচ্ছে মানে ফাস্টিং যদি প্রলং টাইমের জন্য যদি হয় তাহলে মানে বডি সেলস যেটা আছে সেটা নিজেকে নিজের এনার্জি সোর্স থেকে মানে ইউজ আপ করে, তো যেটা হচ্ছে থ্রু দ্য মিন্স অফ অটোফেজি, মানে অটোফেজি থ্রু দিয়ে হয় আর কি। ঠিক আছে, এবার এই অটোফেজির যে জিনিসটা যেটা আছে সেটা দুভাবে কাজ করতে পারে, একটা ক্যান্সারের জন্য নিজের মানে ভালোর জন্যও হতে পারে, আবার নিজের ক্যান্সারকে ধ্বংস করার জন্যও হতে পারে। ডিপেন্ডস যে এটা মানে কত টাইম ধরে হচ্ছে এবং কোন ক্যান্সারের জন্য এটা হচ্ছে। এর সব ক্যান্সার অটোফেজিকে ভালো চোখে দেখে না এবং সব ক্যান্সার অটোফেজিকে ভালো চোখে দেখে, অনেক ক্যান্সারই আছে যেটা ভালো দেখে ভালো চোখে দেখে। সো আমাদেরকে ওই হিসেবে, কারোর যদি বোন ক্যান্সার হয়, কারোর যদি লিভার ক্যান্সার হয়, তাহলে মানে আমার মনে হয় যে অটোফেজি তখন ইজ এ গুড মেকানিজম, যে ওটা তখন হচ্ছে ওটা ডিক্রিজ করে দেবে, ডিক্রিজ করার চান্স থাকে। এবং অনেক ড্রাগই আছে যারা হচ্ছে অটোফেজি ইনডিউসার, মানে যারা হচ্ছে অটোফেজিকে বাড়ায় যার জন্য ক্যান্সার কমে যায়, সে কিন্তু সেটা ক্যান্সার স্পেসিফিক, মানে ওটা কনটেক্সট স্পেসিফিক, যে ওটা অর্গ্যানেল স্পেসিফিক, যে আমার এই অর্গ্যানে ক্যান্সার হয়েছে ওটা দেখতে লাগবে যে এই অর্গ্যানে ক্যান্সার হলে আমার কাছে এই ফাস্টিং আদৌ কোনো কাজে দেবে না কোনো কাজে দেবে না। অনেক সময় অনেক ক্যান্সারই থাকে যারা হচ্ছে এটার সাথে কোনো সম্পর্কই নেই, ওটা তুমি ফাস্টিংও করো না করো ওটা কোনো ম্যাটারই করে না, ওটা আপনি আর বাড়তেই থাকে।
1: তোমার মতন তোমার বন্ধুরাও যারা তোমার সার্কেলে ছিল এই ধরনের গবেষণার কাজে গেছে?
0: হ্যাঁ, আমার আমার সার্কেলে মেজরলি মোস্ট অফ দ্য পার্সন যারা বন্ধুরা আছে তারা সবাই মোটামুটি ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু হ্যাঁ ওখানে অনেকেই আছে, মানে আই থিঙ্ক 4-5 জন তো ডেফিনেটলি আছে যারা হচ্ছে রিসার্চ করছে কিন্তু অন্যান্য বিষয়ে আর কি, অন্যান্য বিষয়ে করছে আর কি।
1: তো শ্রোতা বন্ধুরা, উত্তরবঙ্গের কৃতি প্রতিভাবান ছেলে হচ্ছে সূর্য রুদ্র। ওর মতন আরও প্রতিভাবান ছেলে আমাদের উত্তরবঙ্গে আছেন যারা বিভিন্ন মারণ রোগ নিয়ে, বিভিন্ন ক্রিটিক্যাল রোগ নিয়ে রিসার্চ করছেন। আমাদের সৌভাগ্য যে আমরা এই তরুণ প্রজন্মের এই তরুণ ছেলেটি সূর্য রুদ্র ব্যানার্জিকে আমরা কাছে পেয়েছি এবং আমরা তার সঙ্গে কথা বলেছি। আমরা কিছুটা হলেও শ্রোতা বন্ধুরা আমরা তুলে ধরতে পেরেছি মারণ রোগ নিয়ে যেসব ওষুধ তৈরি হয় সেই ওষুধ নিয়ে যারা রিসার্চ করছেন, যারা গবেষণা করছেন, তারা কি ধরনের পড়াশুনো করলেন এই সব গবেষণার কাজে আসতে পারেন, এবং একটা মানব কল্যাণের জন্য খুব নীরবে করে যাওয়া একটি কাজ। আমাদের আকাশবাণী শিলিগুড়ির তরফ থেকে সূর্য রুদ্রকে অশেষ ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। অনেক বড় সায়েন্টিস্ট হবে তুমি, অনেক ভালো ভালো ওষুধ তৈরি করবে যাতে এই মারণ রোগের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে খুব সহজেই খুব দুস্থ মানুষদের কাছে যারা এই রোগে ভুগছে তাদের হাতে ওষুধগুলো যাতে পৌঁছে যায়। অশেষ ধন্যবাদ সূর্য রুদ্র।
2: মুখোমুখি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সূর্য রুদ্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি ভট্টাচার্য।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অদিতি ভট্টাচার্যের কণ্ঠে। শিল্পীকে যন্ত্রাংশে সহযোগিতা করেছেন এসরাজে পার্বতীচরণ চট্টোপাধ্যায় এবং তবলায় গৌতম দাশগুপ্ত। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: Spotlight. This is Akashvani. In the program Spotlight, now we bring you a discussion on Prime Minister's visit to New Zealand, strengthening bilateral cooperation across key sectors. The participants are Anil Trigunayath, former ambassador, and Anubha Rohatgi, anchor.
1: Ambassador. আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন গজল জগজিৎ সিং এর কণ্ঠে।

এতক্ষণ গজল শুনলেন জগজিৎ সিং এর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আরও একবার হাজির হয়েছি আপনাদের সামনে, আপনাদের সঙ্গে কথায় এবং গানে কাটাবো খানিকটা সময়। শুরু করছি গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমি অপর্ণা রয়েছি আপনাদের সাথে, আপনারা

কাব্যিক কল্পনা। কিন্তু তার বাইরেও কিছু বাস্তব দিকও রয়েছে। বর্ষায় যেভাবে চারদিক সবুজ হয়ে ওঠে, প্রকৃতি সেজে ওঠে অপূর্ব সাজে। বর্ষার এই জলের উপর নির্ভর করে আমাদের চাষবাস নির্ভর করে। এই সব দিকগুলো তো রয়েছে, কিন্তু বর্ষায় সমস্যা কি কিছুই নেই? সেটা ভাবতে গিয়ে আমার মনে হলো, বর্ষা ঋতু কি সবার কাছেই প্রিয়? তাই আজকের বিষয় ভাবনায় আপনার কেমন লাগে বর্ষা? আপনারা এই নিয়ে ফোন করুন 9434076705 এই নম্বরে। বর্ষা আপনার কাছে কেমন লাগে? ভালো অথবা খারাপ যে কোনো অনুভূতি আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। আজকের এই অনুষ্ঠানে আমরা প্রথমেই একটা গানে চলে যাই, তারপরে কথা বলবো আপনাদের সাথে। লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে কভি কভি ছবির গান।

0: আপনারা শুনছেন গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। ফোন করুন 9434076705 এই নম্বরে। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে বর্ষা আপনার কেমন লাগে। গ্রীষ্মের তীব্র দহনের পর যখন আকাশ জুড়ে কালো মেঘ এবং অঝোরধারায় বৃষ্টি নামে, তখন আমাদের কম বেশি সবারই খানিকটা ভালো লাগে। মাটির বুকে সেই বৃষ্টি মাটিকে সিক্ত করে, মাটিকে দীর্ণ করে। তাই কবি ঠাকুরের কথায়, মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। সবুজ আঁচল বিছিয়ে দেয় প্রকৃতি তার চারদিকে, সেজন্য মনে হয় একদিকে বর্ষা জীবনের ঋতু, কারণ সবুজ রং মানেই আমাদের কাছে তারুণ্যের প্রতীক, চঞ্চলতার প্রতীক, জীবনের প্রতীক। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে, কথা বলে নেব তার সাথে। হ্যালো,
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: হ্যাঁ সঙ্গীতা দি, বলুন।
1: হ্যাঁ, আজকের বিষয় কি আপনাদের, মানে আমি এখন?
0: ও আচ্ছা, আজকে আমরা বিষয় ভাবনায় রেখেছি বর্ষা আপনার কেমন লাগে।
1: বর্ষা তো আমার খুবই ভালো লাগে, যখন প্রচুর জোরে জোরে বৃষ্টি হয় তখন পুরো স্মৃতিগুলো মনে পড়ে ছোটবেলার। আমাদের আমার যেখানে বাপের বাড়ি সেখানে প্রচন্ড জল হয়, তো বৃষ্টি হলেই আমরা ছোটবেলায় সব বান্ধবীরা মিলে যখনই জল জমত তখন পাড়ায় পাড়ায়, মানে আশেপাশের গলিগুলোতে সব ঘুরে বেড়াতাম, জল পাড়াতাম।
0: আচ্ছা,
1: সেই তো মনে পড়ে। আর চারিদিকে গাছপালা বেশ সবুজ সতেজ হয়ে ওঠে, ভালো লাগে।
0: ঠিক ঠিক, এক কথায় প্রাণ চঞ্চলতা প্রকৃতিতে, মনে হয় প্রাণের সাড়া জাগে বর্ষায়। ঠিক ঠিক, খুব সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: আচ্ছা আচ্ছা, লতা মঙ্গেশকরের গান শোনাবেন, যতবার দেখি মাগো তোমায় আমি,
0: আমাদের সংগ্রহে থাকলে নিশ্চয়ই শোনাব।
1: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ
0: ধন্যবাদ,
1: নমস্কার।
0: অনেকের কাছেই বর্ষা খুব প্রিয় ঋতু, কিন্তু বর্ষার কিছু সমস্যাও আছে। কিন্তু এই যেমন ধরুন, আপনি কাজে বেরোবেন, মুষলধারে বৃষ্টি নেমে রয়েছে, ছাতাও মানছে না, কী করে বেরোবেন? কাজে যেতে যেতে অর্ধেক জামাকাপড় ভিজে একসা, তখন কিন্তু বেশ বিরক্তি লাগে। মনে হয় বৃষ্টিটা সারাদিন না হয়ে শুধু রাতে হতো, সারাদিন শুকনো থাকতো, এরম খানিক অদ্ভুত কথা সবার মনে হয়। আমাদের আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যাঁ দিদি ভাই নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে।

0: কুমার মন্ডল।
1: হ্যাঁ প্রবীরবাবু বলুন।
0: দিদিভাই দেখুন, ভালো আছেন তো দিদিভাই?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি দিদিভাই, ভালো আছি। বলছি যে আমাদের কালকে রাত্রে 2টো থেকে বৃষ্টি নেমেছে,
1: হুম হুম
0: তো বৃষ্টি বৃষ্টি আর সকালে ওই 10টা অবধি হয়েছে, তারপর থেকে আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে।
1: হুম হুম
0: হ্যাঁ, তো আর এখন বৃষ্টি আর নাই। হ্যাঁ,
1: হুম
0: আর একটু ঠান্ডা ওয়েদার।
1: হুম হুম
0: হ্যাঁ, আর বর্ষা, দেখুন বর্ষাতে তো সবার ভালো লাগে,
1: হুম
0: কিন্তু বর্ষাটা মানে লাগাতার যদি হয়ে থাকে না,
1: হুম
0: তখনই বিরক্তি লাগে।
1: ঠিক কথা।
0: কারণ এবারে আমাদের দেখুন, আমরা তো কন্ট্রাক্টরি করি,
1: হুম হুম
0: সাইডে লেবার লেবার লেগে থাকে,
1: হুম
0: তো লেবাররা আসতে পারলো না, তার মানে কাজটা বন্ধ হয়ে গেল,
1: হুম
0: হেল্ড আপ হলো, তো তখনই আর কি মনটা খারাপ হয়ে যায় যে কাজটা, আমাদের তো সময় থাকে 6 মাস, হয়তো
1: হুম
0: একটা কাজের মেয়াদ থাকে,
1: হুম
0: সেই মেয়াদে কাজটাকে শেষ করতে হবে, নাহলে কিন্তু আবার মানে পয়সা কেটে যাবে। তো সেই জায়গা থেকে আর কি কিছুটা বর্ষাকালে আর কি খুব
1: হ্যাঁ,
0: মানে
1: কাজকর্মের খানিকটা অসুবিধে তো হয় কিছু কিছু ক্ষেত্রে, ঠিক কথা।
0: হ্যাঁ, আর বর্ষা না হলে তো এবারে চাষাবাদ তো হবে না
1: হুম
0: দিদি ভাই,
1: হুম
0: তো সেই জায়গাটাও আমাদেরকে আবার মেনে নিতে হয়, কারণ যদি ধান চাষ না হয় তাহলে খাবো কি?
1: হুম হুম
0: হ্যাঁ,
1: হুম
0: তো সেই জায়গার থেকে আবার মেনে নিতে হয়, আবার ওই চাষের জন্য আবার লেবাররা বাড়ছে না,
1: হুম হুম
0: ওদের জমি জায়গায় সব চাষ লেগে থাকে,
1: হুম হুম
0: সেইটার জন্য প্রায় 1 মাস মতন লেবার খুব কম কম আছে, হয়তো যেখানে আমার 20টা লেবার থাকে সেখানে হয়তো 5টা এলো, 4টে এলো, ওই টুক টুক করে চলতে থাকলো,
1: হুম হুম
0: এই
1: হুম
0: একটা ব্যাপার হয়।
1: ঠিক
0: আর সব থেকে আমাদের সময় হচ্ছে শীতকালটা
1: হুম
0: দিদি ভাই,
1: হুম হুম
0: শীতকালে কাজ করে, কাজ দেখে, কাজ করিয়ে লাভ আছে,
1: হুম হুম
0: এবং হ্যাঁ সময়টা হয়তো কম হয়। গ্রীষ্মকালে যেমনি আপনার বিকেল হচ্ছে একদম 6টার সময়,
1: হুম হুম
0: আর শীতকালে আপনার 4টে সাড়ে 4টে বাজলেই অন্ধকার নেমে
1: হুম
0: এলো
1: হুম হুম হুম
0: এই জায়গার। কিন্তু আমাদের লেবাররা কি করে, ওই আপনার মানে শীত গ্রীষ্ম বর্ষা ওই 4টে যদি বেজে গেছে, তাহলে বা সব গুটিয়ে ঘর, বললো তোমার কাজ রইল, এই আর কি আমাদের ব্যাপারটা।
1: আচ্ছা আচ্ছা, তার মানে প্রবীরবাবু ভালো মন্দ মিলিয়ে বর্ষা আপনার মোটামুটি খুব একটা খারাপও লাগে না, আবার কিছু কিছু
0: না না না
1: অসুবিধেও
0: খারাপ
1: আছে।
0: না
1: ঠিক
0: না না
1: ঠিক
0: খারাপ
1: হুম
0: নয়,
1: হুম
0: এবারে
1: হুম
0: আমরা
1: হুম
0: দেখুন বর্ষাকালে মাছ কত রকমের মাছ
1: হুম
0: খেতে
1: হুম
0: পারে,
1: হুম সেটাই সেটাই,
0: সেটা
1: ভালো
0: কিন্তু
1: মন্দ
0: আমাদের,
1: মিলিয়েই দুটো
0: হ্যাঁ
1: অনুভূতিটা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং গাছপালাও সতেজ হয়ে থাকে,
1: হুম হুম
0: সবুজ হয়ে থাকে
1: হুম
0: গাছপালাগুলো, এটাও একটা দেখার জিনিস
1: হুম
0: আছে।
1: হুম ঠিক
0: তো সেই জায়গাটা ভালো বললে খারাপ বললে হবে না, কারণ সব জিনিসকে নিয়ে আমাদের ঋতুগুলো সেইভাবেই তৈরি করা আছে।
1: হুম হুম অবশ্যই
0: হ্যাঁ,
1: অবশ্যই,
0: সেই
1: ঠিক ঠিক
0: ঋতুগুলোর জন্য। হ্যাঁ দিদি ভাই, এইটুকু বললাম, ভালো
1: ঠিক,
0: থাকবেন, সুস্থ
1: হ্যাঁ হ্যাঁ,
0: থাকবেন।
1: আপনিও খুব ভালো
0: হ্যাঁ
1: থাকবেন,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: ঠিক আছে। কথা হলো আসলে এক একজনের কাছে অনুভবে এক একটা ঋতু এক এক রকম। এবারে আবারও একটা গানে চলে যাই, না গানে যাওয়ার আগে আরেকজন বন্ধু রয়েছেন তার সাথে একটু কথা বলে নিই। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ হ্যালো,
2: নমস্কার,
1: নমস্কার,
2: আমি বেলাগাঁওয়া থেকে বলছি আর কি, নবকুমার রায়।
1: আচ্ছা নবকুমার বাবু বলুন।
2: তা ঘটনা হলো, বর্ষাকাল তো আষাঢ় আর শ্রাবণ না,
1: হুম
2: তো এই বর্ষাকালে যদি বর্ষা না হয়,
1: হুম
2: জল কাদা যদি মানুষ এই দুর্ভিক্ষ না করেন, মানে এর মানে জল কাদা যদি না হয়, তাহলে তো বর্ষাকাল বলা যাবে না। না,
1: হুম হুম
2: তার এই বর্ষাকালে আমি মনে করি যে এটা একটা ভালো দিক, কারণ
1: হুম হুম
2: এর মধ্যে থেকে আমাদের কিন্তু সারা বছরের মানে আহারটা জোগাড় করতে হয় আর কি,
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই,
2: মানে রোয়া কাটতে হয়।
1: হুম হুম
2: এর ফলে কিন্তু ধান ধান ধান রোপণটা এই মাস মাসে হয় আর
1: হুম
2: কি,
1: হুম চাষবাসের জন্য খুব
2: এটাই কিন্তু,
1: গুরুত্বপূর্ণ।
2: হ্যাঁ
1: হুম ঠিক
2: গুরুত্বপূর্ণ,
1: হুম
2: এটাই কিন্তু আমাদের মেরুদণ্ড, কৃষকদের কিন্তু মেরুদণ্ড
1: হুম হুম হুম
2: আমি মনে করি, কারণ
1: একদম
2: না
1: ঠিক
2: হলে
1: কথা,
2: কিন্তু আমাদের যেরকম অসুবিধা হবে সেরকম প্রত্যেকটা লোকেরই কিন্তু অসুবিধা হবে,
1: হুম হুম
2: কারণ এখান থেকেই কিন্তু আহারটা জোগাড় করা
1: হুম হুম
2: হবে আর কি। হ্যাঁ, তো এইটুকুই বললাম,
1: ঠিক আছে,
2: তো
1: অসংখ্য
2: বর্ষাকালটা,
1: ধন্যবাদ, খুব ভালো বললেন
2: হ্যাঁ
1: আপনি,
2: হ্যাঁ,
1: ভালো থাকবেন।
2: তো ভালো গান শুনান, ভালো
1: হ্যাঁ
2: গান
1: শোনা,
2: শুনান।
1: ঠিক ঠিক,
2: আচ্ছা ঠিক আছে, নমস্কার।
1: নমস্কার। এবারে গানে চলে যাই।

0: জীবন মৃত্যু ছবির গান, মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গান তো শুনব, তার আগে আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, বলুন। আপনি আমাদের নিয়মিত শ্রোতা, মাঝে
1: হ্যাঁ
0: মাঝেই কথা হয় আপনার সাথে।
1: হ্যাঁ, তীব্র দহনের পর যখন বর্ষা আসে তখন একটু শান্তি অনুভব হয়, তারপরে শুকনো নদী নালা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভরাট হয়ে ওঠে, তারপরে গাছপালাগুলো প্রাণ ফিরে পায়। বিশেষ করে আমার ছাদের ফুল গাছগুলো তো খুব প্রাণ ফিরে পায়।
0: ঠিক ঠিক, নিয়মিত জল না দিলেও চলে, তাই না?
1: হ্যাঁ,
0: ঠিক ঠিক।
1: তারপরে বর্ষা মানে গ্রীষ্মকালে এমনি জলেরও কষ্ট হয়, আমাদের পাম্প দিয়েও পাম্প করেও জল উঠতে চায় না,
0: আচ্ছা আচ্ছা।
1: গাছের জল দেওয়া প্রায় একদিন পর পর দিতে হয়।
0: হুম হুম হুম
1: সেই জন্যই এখন বর্ষাকালটা আমি নিশ্চিন্ত, আমার গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে এবং ফুলও দেয়।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো বললেন আপনি। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, আবারও কথা হবে।
1: আচ্ছা, নমস্কার।
0: নমস্কার। এবারে গানে যাই, মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জীবন মৃত্যু ছবির গান।

বর্ষা নিয়ে কথা বলছিলাম। এটা কিন্তু ঠিক যে একটানা বৃষ্টি হতে থাকে যখন জামাকাপড় শুকোয় না, ঘরবাড়ি একটা স্যাঁতস্যাঁতে ভাব, বাইরে বেরোনো যায় না যখন তখন।

0: এখন বেড়াতে অথবা ঘুরতে বা কাজে কোনোটার জন্যই কিন্তু স্বস্তিতে বেরোনো যায় না। কেবলই মনে হয় এই যদি বৃষ্টি নামে তার জন্য অনেক সরঞ্জাম, ছাতা নিতে হবে, রেনকোট নিতে হবে, এইগুলো কিন্তু তখন আমাদের একটু মনে হয় দূর, বৃষ্টিটা কমলেই ভালো হয়, এবার এত দিন ধরে হচ্ছে বৃষ্টি। আর অঝোর ধারায় বৃষ্টি, আকাশ কালো করা মেঘ, এরপরে যখন রোদ ওঠে সেই রোদের ঝলমলে আলোয় মনে হয় যেন এ ধরাতল হাসছে। তাই বৃষ্টিও যেমন দরকার এবং বৃষ্টির পরে রোদ্দুরটাও ততখানি আমাদের দরকার। এই সবটা নিয়েই তো তাই ঋতুচক্র আবর্তিত হতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। এবারে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে অজানা শপথ ছবির গান। তার আগে একটু কথা, কারণ বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো,
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি, তোমার আঙ্গুলি।
0: হ্যাঁ বলুন, মালা মালাদি। বলুন।
1: হ্যাঁ, সোমাদি, সোমার আঙ্গুলি।
0: সোমা গাঙ্গুলি, হ্যাঁ, আপনার সাথে কথা হয় মাঝে মাঝে।
1: হ্যাঁ, 5:30টায় কথা হলো না?
0: ঠিক ঠিক ঠিক।
1: আমার মন ঘুরা জংশনেও কথা বলে।
0: হুম হুম হুম
1: তো নিয়মিত শ্রোতা,
0: আপনি নিয়মিত শ্রোতা, ঠিক ঠিক।
1: শুনি, খুব ভালো লাগে। আজকের বিষয় কি?
0: আজকের বিষয় বর্ষা, আপনার কেমন লাগে?
1: ও, বর্ষা।
0: হ্যাঁ,
1: বর্ষার কথা মনে পড়লে ছোটবেলার কথা মনে মনে হয়, যখন আমরা স্কুলে যেতাম,
0: হুম,
1: ছাতা নিয়ে যেতাম না, হয়তো অজস্র ধারে বৃষ্টি হচ্ছে ছুটি হলে, তখন ভিজতে ভিজতে বাড়িতে চলে আসতাম। তারপরে মা বকাবকি করতেন, কেন ছাতা নিয়ে গেলি না। তখন বলতাম যে না, ছাতা নিব, আমার ছাতা মনে থাকে না আনতে।
0: আসলে ভেজাটাই উদ্দেশ্য। এই
1: হ্যাঁ
0: এই স্মৃতি বোধ হয় আমাদের সবারই কম বেশি আছে, তাই না সোমাদি?
1: হ্যাঁ হ্যাঁ
0: ঠিক ঠিক।
1: খুব ভালো লাগে
0: হুম হুম
1: ছোটবেলার কথা মনে করলে।
0: একদম
1: আর
0: একদম।
1: আমাদের এই 3 নম্বর ভিটি বাড়ি তো, পান্ডাপাড়া,
0: হুম হুম
1: এখানেও আগে 5-6 বছর আগে অনেক জল হতো।
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: জলপাইগুড়িতে খুব জল জমে না, বৃষ্টি হলেই জল
1: হ্যাঁ,
0: জমে যায়।
1: প্রচন্ড জল হতো, আর কত মাছ আসতো জলের মধ্যে। তা আমার যে হাজবেন্ড ছিলেন, এখন অবশ্য নেই, উনি প্রয়াত, খুব মাছ ধরতে ভালোবাসত।
0: হুম
1: ও
0: হুম হুম
1: এখন
0: আচ্ছা আচ্ছা।
1: মাছ ধরতো, ট্যাংরা, পুঠি, এগুলি অনেক মাছ ধরতো, কিন্তু এখন মাছ আসে না।
0: হুম হুম
1: এখন তো জলটা কম হয়, তো
0: হ্যাঁ
1: বৃষ্টিও
0: হ্যাঁ হ্যাঁ
1: কম হয়,
0: বৃষ্টি তো এখন
1: তখন তো
0: আগের
1: মাছ
0: মতো সেই বৃষ্টি হয় না, অনেকটাই কম
1: বৃষ্টি
0: হয়।
1: হয় না। হ্যাঁ, কখনো বৃষ্টি কখনো রোদ,
0: হুম হুম
1: এরকমই
0: হুম
1: হয়। হ্যাঁ, এটুকু বললাম।
0: ঠিক আছে সোমাদি, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, ভালো
1: হ্যাঁ,
0: থাকবেন।
1: নমস্কার নেবেন, ধন্যবাদ,
0: নমস্কার আপনাকেও।
1: ভালো থাকবেন।
0: এবারে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনে নিব অজানা শপথ ছবির গান।

0: আপনারা শুনছিলেন লাইফ ওন ইন অনুষ্ঠান গানে গানে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। এই একদম শেষ মুহূর্তে একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি মেডিকেল থেকে বলছি, বাবন ভট্টাচার্য।
0: নামটা বলবেন?
1: বাবন ভট্টাচার্য,
0: হ্যাঁ বাবন বাবু বলুন।
1: হ্যাঁ, মিষ্টি নিয়ে না।
0: হ্যালো,
1: হ্যাঁ, বৃষ্টি নিয়ে তো,
0: হ্যাঁ বৃষ্টি নিয়ে, কিন্তু অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে, তাই ছোট্ট করে দুটো কথাই বলুন।
1: হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ,
0: ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ, আবারও কথা হবে আপনার সাথে। আমরা সত্যি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বৃষ্টি নিয়ে অনেকের কাছ থেকে অনেক কথা শুনলাম এবং তাদের অনুভূতির কথা শুনলাম, কারুর ছেলেবেলার স্মৃতি, কারুর এখনকার অনুভূতি এবং সুবিধে অসুবিধে সবটা নিয়েই আমরা কথা বললাম। আর বর্ষার আরও একটা ভয়াবহ দিক আছে, প্রবল বর্ষায় যখন নদীগুলো ফুঁসতে থাকে, জল বিপদসীমার উপর দিয়ে যায়, বন্যায় ডুবে যায় অসংখ্য গ্রাম শহর, তখন সেই মানুষগুলোর অসহায়তা, এটা সত্যি আমাদেরকে নাড়া দিয়ে যায়। কিন্তু তবুও প্রকৃতির জগতে ঋতুচক্রের আবর্তনে বর্ষা আসবে এবং এভাবেই পৃথিবীকে বারবার সবুজ করে তুলবে, শ্যামল করে তুলবে আর শস্য শ্যামলা করে তুলবে। আজকের মতো আমি অপর্ণা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কর্ণাটকী সঙ্গীত, বীণা বাদন, শিল্পী ডক্টর আর মাধুরী দেবী।

আক্রমণ ও প্রতিকার, বলবেন দীপ সিনহা। 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, কালকের বিষয় চুলকানি। অপর্ণা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া গান 6:35, 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান কলকাকলি, 10:00 শ্যামাসঙ্গীত সৈকত মিত্রের কণ্ঠে, রজনীকান্তের গান সংযুক্তা ভাদুরীর কণ্ঠে 10:20, 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনুষ্ঠান রবি কিরণে 11:30, 11:55 সাহিত্য পত্রিকা নিয়ে অনুষ্ঠান প্রান্তিক। অংশগ্রহণে থাকবেন স্বরচিত কবিতা এবং গল্প নিয়ে শুভময় সরকার এবং শিপ্রা পাল। 12:30 নাটক, কালকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্য কবিতার অবলম্বনে চির সাথী, বেতার নাট্যরূপ সুধাংশু বিশ্বাস, প্রযোজনা সায়নদীপ্ত দাস। একটা বেজে 45 ভাওয়াইয়া গান অপূর্ণা বর্মনের কণ্ঠে, বিকেল 3:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশন। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি, এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কাল সকালের অনুষ্ঠান সূচি। 6:05 বন্দনবার এবং চিন্তন, 6:35 রামচরিত মানস, 6:45 সঙ্গীত সরিতা, 7:00 ভুলে বিশ্রে গীত, 7:30 হাম হ্যাঁ রাহি পেয়ারকে, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, 9:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান ইন্দ্রধনু, 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান চয়নিকা, বিকেল 3:00 সখি সাহেলি। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:14, অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।